বলল, স্বপ্ন দেখছি না তো। সহযাত্রী ছবিতে নায়ক মনোনীত হয়েছিলেন অসিত বরণ, কিন্তু আর একটা ছবির কাজের জন্য করতে পারলেন না। শিখেছিল আমার ভাগ্যে, বিপরীতে তখনকার প্রখ্যাত অভিনেত্রী ভারতী দেবী। অভিনয় হল, ছবিও তৈরি হল, নানান প্রেক্ষাগৃহে দেখানো হল, কিন্তু এবারেও সে আমার একই ভাগ্য, ছবি চলল না। খুব অভিনেতার জীবনে ছবি না চলা যে কতখানি দুঃখের তা বলে কেউ বোঝাতে পারবে না। তখনকার দিনের একটা বিখ্যাত সাপ্তাহিক পত্রিকায় আমার একটা কার্টুন বেরোল, বাংলার নায়ক নামকরণে। একটি মেয়ের কোলের ওপরে একটি ছ মাসের শিশু দুহাত তুলে মেয়েটিকে বলছে, আমি তোমায় ভালোবাসি। হায় রে, আমার চেয়ে বয়সে বড় সব নায়িকার সঙ্গে অভিনয়ের দোষ কি আমার? মনটা ভেঙে গেল।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আমি বলতে শুরু করলো FMG ফ্লপ মাস্টার জেনারেল, ফিরে অভিনয় করি বটে কিন্তু ছবি চলে না বলে আনন্দ পাই না, সমাজের স্বীকৃতি নেই, অভিনেতা হিসেবে যে যশ আমি আকাঙ্ক্ষা করেছিলাম

0: কিছুই পেলাম না। এমপিতে একটা নতুন ছবি শুরু হবে, বসু পরিবার। পরিচালক হিসেবে নিযুক্ত হলেন নির্মল দে মহাশয়, নায়ক হিসেবে ভাবা হয়েছে বোম্বের অভি ভট্টাচার্যের কথা। বিমলাকে আমতা আমতা করে বলি, বিমলা, আমাকে একটা চান্স দেওয়া যায় না?
1: উত্তম, তোকে তো চান্স দিতে ইচ্ছে করে ভাই, কিন্তু
0: কিন্তু কি বিমলা?
1: নায়কের তালিকায় তোর নাম দেখলে এই ধর্মতারার ডিস্ট্রিবিউটিং কোম্পানিগুলো তো টাকা দিতে চায় না।
0: বিমলার কথা শুনে মুখের ভেতরটা যেন মুচড়ে উঠল। ভাবলাম, মিথ্যে আমার এতদিনের স্বপ্ন দেখা, মিথ্যে আমার জীবনের অলীক কল্পনা। আমি ভেবেছিলাম, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, কিন্তু সে সোনার হরিণ জীবনে পেলাম না, পাবো না। আপ্রাণ চেষ্টা করেও বসু পরিবারের নায়কের ভূমিকায় আমার পরিবর্তে ওই অভিনেতা মনোনীত হল। হতাশ হয়ে ঘুরে বেড়াতে লাগলাম। চিত্রনাট্য লেখা শেষ, ফ্লোরে ছবি যাওয়ার জন্য সব ঠিকঠাক, কিন্তু যার নায়কের ভূমিকায় অভিনয় করার কথা তিনি অন্য ছবির শুটিংয়ে ব্যস্ত থাকার ফলে সময় দিতে পারছেন না, ছবি তুলতে দেরি হয়ে যাচ্ছে। নির্মলবাবু আমাকে দিয়ে কাজ শুরু করলেন। এই ছবিতে আমার বিপক্ষে কোনো নায়িকা ছিলেন না, কারণ নায়ক ছিল অবিবাহিত। প্রধান স্ত্রী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন বিখ্যাত অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। আমার বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন সুপ্রিয়া চৌধুরী। আজ মনে হয় কোনো একটা অলক্ষ্য শক্তি বোধ হয় মানুষকে ঠেলে নিয়ে যায় নিজের লক্ষ্যে, অথবা অথবা ফেলে দেয় বিস্মৃতির অন্তরালে। তুমি চেষ্টাটুকুই করতে পারো, কিন্তু প্রার্থিত বস্তু তোমার হাতে পৌঁছে দেবেন কি না সেটা ঠিক করবেন তিনি। গীতায় বলেছে না, কর্মণ্যেবাধিকারস্তু মা ফলেষু কদাচন। ছবি তৈরি শেষ হল। প্রজেকশন শো দেখে কিছু মানুষ বিরূপ সমালোচনা করলেন, এত লাউড অ্যাক্টিং যে জনসাধারণের কানের পর্দা থাকলে হয়। মনটা খারাপ হয়ে গেল, এত খাটাখাটনির এই পরিমাণ, এই পরিণাম। একটা শুক্রবার বসু পরিবার মুক্তি পেল। সেদিন শুধু বসু পরিবার মুক্তি পায়নি, মুক্তি পেয়েছিল আমার অভিনয়ের বন্দী সত্তা। আপনারা আপনারা আমাকে ভালোবাসা দিয়ে গ্রহণ করেছিলেন, অভিনেতা হিসেবে আমি স্বীকৃতি পেলাম। এমপির পরের ছবি রমা সুচিত্রা সেনের সঙ্গে সাড়ে চুয়াত্তর, তারপর একে একে আরো কত অগ্নি পরীক্ষা। মোট 203টি ছবিতে আপনারা গ্রহণ করেছেন আমাকে, ভালোবেসেছেন। আমি এসেছি আপনাদের কাছে, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন সে ভালোবাসা মাথায় নিয়ে আজকে আবার বিদায় নেব। শুধু যাবার সময় একটা কথা বলে যাই, কোনদিন অন্যায়কে অবিচারকে মেনে নিও না। আজ আমার দেওয়ার মতো কিছুই নেই।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম মহানায়কের কথা। 9103653992 তে শুনবো আপনাদের কথা। অনেকেই পাঠিয়ে দিয়েছেন, চট করে পড়তে শুরু করি। শুভ সকাল দাদা ভাই, চিরন্তনীতে নতুন গল্প গান কবিতা শুনবো বলে অপেক্ষা করে আছি। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকটাইল হাওড়া থেকে লিখেছেন অনেকক্ষণ আগে। সুপ্রভাত, জন্মাষ্টমীর শুভেচ্ছা তোমাকে আর সকল বন্ধুদের জানাই। চিরন্তনীর গল্প শুনতে বসলাম, সাথে অসাধারণ গান থাকছে সৌভিক সরকার কসবাহালদু থেকে। একদম শুরুর দিকে লিখেছিলেন অরিজিৎ দাস অধিকারী, লিখছেন একটা গল্প লিখেছেন দেখছি, ঠিক আছে, এটা অন্য কোনো দিন পড়া যাবে। তার সঙ্গে লিখছেন বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে অরিজিৎ। সাত সুরে সারাদিন তিন দিন চিরন্তনী, তোমা পরে আমরা সবে ভীষণভাবে ঋণী। ঘনাদার স্রষ্টা প্রেমেন্দ্র মিত্রের শুভ জন্ম, স্রষ্টা থাকেন যুগে যুগে নিয়ে আপন কর্ম। উজ্জ্বলবাবুর সাথে চিরন্তনী বিশেষ নিবেদন, নিবেদনের নতুনত্বে ভরছে সবার মন। নতুন মাস নতুন সপ্তাহ নতুনত্বে চলা, জন্মাষ্টমীর পূর্ণ দিনে কাটছে মধুর ভেলা। জীবনের কথা গল্পের অপূর্ব এই ক্ষণ, সাপ্তাহিক এই নিবেদনে ভরে প্রাণ মন। শ্রীকৃষ্ণের ধরায় আসা অমঙ্গল সব নাশে, উত্তম কুমারের দৃশ্যকল্প চোখের সামনেই ভাসে। তুমি মানে রাজার রাজা, হৃদয়ের প্রিয় ধন, সব চরিত্রে সাবলীলভাবে হরেছ আমার মন। ফ্লপ মাস্টার থেকে ব্লকবাস্টার, অনুপ্রেরণার দিশা, তব জীবন আজও ঘোচায় হরেক অমানিশা। চড়ই ভীতি চিরন্তনী, বেশ লাগছে বেশ, সুন্দর এই নিবেদন থাকবে মনন নিরেশ। অরিজিৎ দাস অধিকারী সেঞ্জতি বিবেকনগর থেকে লিখেছেন। এরপর লিখছেন ধন্যবাদ আপনাকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। শ্রবণ সাথী উজ্জ্বল, সুপ্রভাত, ভোরের আলোকে আরও উজ্জ্বল করে প্রিয় চিরন্তনী, ভীষণ ভালো লাগে গল্প গানের আড়ালে থাকা শাশ্বত বাণী। অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত, আজ 18ই ভাদ্র শুক্রবার, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রততে চিরন্তনী সবাইকে শ্রদ্ধা ভালোবাসা। আজ এই পবিত্রতম দিনে একমাত্র মহোৎসব হরিনাম সংকীর্তন। আচ্ছা, উচিলদহ কাছারিপাড়া থেকে শ্রী নিখিল রাউত এবং শ্রীমতী মায়া রাউত লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। এরপরে লিখছেন আজ চিরন্তনীর আসরে আমাদের সবার প্রিয় উজ্জ্বলদা, মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি। দুই পুরুষ, ছদ্মবেশী, সন্ন্যাসী রাজা, আরও অনেক ফিল্মের নাম দিয়েছেন তিনি, কোনটা ছেড়ে কোনটা বলি, সত্যি তাই তো। শতবর্ষে শতকোটি প্রণাম জানাই বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, বাহ খুব ভালো লাগছে উপস্থাপনা, মহানায়কের জন্মদিন উপলক্ষে সুপ্রভাত উজ্জ্বল দাস, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল, অনেক ধন্যবাদ আপনাদেরকে। নিবেদিতা দাস সেন লিখছেন শাহরহুলি থেকে, আজ শুক্রবার চিরন্তনীতে শুনছি গান নতুন গল্প, উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ অনেক কথা শুনছি। তিনি তো শুধুমাত্র নায়ক নন, মহানায়ক, তার সব সিনেমা আমাদের কাছে চিরস্মরণীয়, তাই আজ উজ্জ্বলের কণ্ঠে অনেক অজানা গল্প শুনছি ফ্লপ মাস্টার থেকে মহানায়ক, অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত।

দাদা ভাই, আজকে চিরন্তনী অনুষ্ঠান চিরোত্তমে ভরপুর। দেওয়া নেওয়া ছবির গানটির মতো জীবন খাতার প্রতি পাতায় যতই লেখ হিসাব নিকাশ কিছুই রবে না, কিন্তু আমাদের বাঙালির হৃদয় মনোনীত তিনি রয়ে যাবেন চিরন্তন। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন, সুপ্রভাত ভোরের সাথে চিরন্তনী, প্রতি পর্বের মতো আজও শুনছি, তবে আজ ছাতা মাথায়। মুন্ডেশ্বরী নদীর তীরে গাছপালা বন্যার জল কিভাবে ডুবিয়ে দিচ্ছে তা দেখতে দেখতে, আর মোবাইলে চিরন্তনী শুনছি। আজ উত্তম কুমারের জীবন কাহিনী খুব ভালো লাগছে, আপনার নাটকীয় কণ্ঠে মহানায়ক উত্তম কুমারের। অভিজিৎ মণ্ডল, তোমার হাসি উষ্ণতা দেয় শীতের প্রতিটা ভোরে, গ্রীষ্ম দিনে বাতাস লাগায় আমার মাটির ঘরে, তোমার হাসি ফুল ফোটায় শরতে কাশের বনে বনে, শিউলি শালুক পদ্ম ফোটায় হেমন্ত পাথর আমার পাথর মনে, তোমার হাসি রঙিন করে বসন্তে আমার চারপাশ, অতি ভারী বর্ষা দিনে সান্ত্বনা দেয় বারো মাস। অভিজিৎ মণ্ডল শশা পতা খানাকুল হুগলি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত চিরন্তনী, স্নেহের ভাই উজ্জ্বলবাবু, আজ প্রভাতে মহানায়ক উত্তম কুমারের জীবনী নিয়ে গল্প শুনছি, পথ চলছি, সাতটা পর্যন্ত সঙ্গে আছি। নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত উজ্জ্বল ভাই, আজকের এই ভিন্নধর্মী অনুষ্ঠানে সত্যি কথা বলতে কি প্রথমেই চমকে উঠলাম উজ্জ্বল ভাইয়ের মহানায়কের কণ্ঠর অনুকরণ শুনে। অরুণ কুমার চট্টোপাধ্যায় থেকে মহানায়ক উত্তম কুমার হয়ে ওঠার টুকরো টুকরো মালা গাঁথার ঘটনায় শতবর্ষে উত্তম স্মরণ চিরন্তনীর মুকুটে নয়া পালকের সংযোজন হল। এক কথায় যা না বললেই নয়, অসাধারণ হৃদয় স্পর্শী উপস্থাপনা। হ্যাটস অফ ভাই, সাধন ঘোষ, মধ্যমগ্রাম, কলকাতা 130 থেকে। আসলে সত্যি তাই, মানে এই যে জীবনের আমাদের চারপাশের অনুপ্রেরণা, অনেক মানুষ যারা আমাদের বাস্তব জীবনে ছিলেন তাদের থেকেও আমরা গল্প খুঁজে পাই। ঠিক তেমনিভাবে একজন ফ্লপ মাস্টার জেনারেল থেকে ব্লকবাস্টার হয়ে ওঠা উত্তম কুমার মহানায়ক, শুধু নায়ক নন, তার জীবনের এই যে বারবার সংঘর্ষ এবং তার স্বপ্নকে নিয়ে এগিয়ে চলা, সেটা সত্যি আমাদের কাছেও একটা প্রেরণা হয়ে ওঠে। শিবপ্রসাদ পুয়াগড় হরিপুর থেকে লিখছেন, সুপ্রভাত ভাই, উজ্জ্বল অসাধারণ উপস্থাপনে অনন্য সাধের আজকে চিরন্তনী। স্বপ্নের পরিধি অনেক বড় থাকলে সে স্বপ্ন পূরণ অবধারিত, তার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সকলের প্রিয় মহানায়ক উত্তম কুমার, ওনার চরণে জানাই শতকোটি প্রণাম, সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকেও। মহানায়ক এর জন্মশতবর্ষ, উজ্জ্বল দাদা ভাইয়ের রুদ্ধশ্বাস কাহিনী, চলচ্চিত্র অভিনয় শুরুর দিকে বারে বারে ধাক্কা, অসফল হয়েও চিরদিনের চিরকালের অবিসংবাদিত মহানায়ক উত্তম কুমার সবার অন্তরের নয়নমণি হয়ে উঠেছেন। আজকের এই ধৈর্য নিষ্ঠার সাথে নিজেকে বিশ্লেষণ করা তৈরি করা ফসল উত্তম কুমার, চলুক গান উপস্থাপনা, শুভেচ্ছা অভিনন্দনে বিমল কুমার প্রধান, বিষ্ণু কমলাকুঞ্জ, চণ্ডীপুর মঠ, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। প্রিয় চিরন্তনী, গল্পটা খুব সুন্দর, চেষ্টা, নিষ্ঠা, সততা, কাতর অকাতর পরিশ্রম আর দীর্ঘ প্রকৃত সাফল্য আনে, আর ধৈর্য প্রকৃত সাফল্য আনে। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এরপর লিখছেন, সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতিদি হিনমোটর থেকে, আজ শুক্রবার চিরন্তনীতে ভাইয়ের অনবদ্য সংযোজনায় মহানায়কের গল্প গান শুনে মুগ্ধ হলাম। মহানায়ক আমাদের শুনে মনে সর্বক্ষণ মহানায়ক হয়ে থাকবেন। এরপরে লিখছেন, সুপ্রভাত, আপনি না থাকলে চিরন্তনী শুনতে ভালো লাগে না, থ্যাংকস এ লট টু ইউ। আনন্দ কুমার কর, ধরমপুর, ইন্দপুর, বাঁকুড়া থেকে লিখেছেন। না, চিরন্তনী আমরা সবাই মিলেই করি আপনাদের ভালো লাগার জন্য বিভিন্ন রকমভাবে, এটাই তো আমাদের স্বাদ বদল, তাই না? সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, আজ মহানায়ক উত্তম কুমারের কথার সাথে সুন্দর গান, ভীষণ ভালো লাগলো, ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। গুড মর্নিং উজ্জ্বলদা, চিরন্তনীর শুনলাম মহানায়ক উত্তমের কাহিনী, বেশ ভালো লাগলো, আগামীকালের অপেক্ষায় থাকলাম। মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখেছেন। আর কারা লিখেছেন একটু চট করে দেখে নিন, লিখছেন গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে আই গট চান্স টু হিয়ার নিউ টাইপ অফ চিরন্তনী বাই ইউর ড্রামাটিক প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা থেকে লিখেছেন, ধন্যবাদ আপনাকে। সুরের মায়া লাগলো আজ প্রকৃতির এই প্রাণে, এ মন যেন পাল তুলেছে দিগন্তেরই পানে, হৃদয়ের এই অরণ্যে আজ প্রাণের পাখি ডাকে,
প্রাণ ভোমরা মেলে ডানা আজকে ঝাঁকে ঝাঁকে শান্তই।

হৃদয় কুলে একোন হাওয়া দোলে এই পাখি আজ উঠলো ডেকে এই প্রকৃতির কোলে। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখছেন, ধন্যবাদ আপনাকে। জন্মাষ্টমীর ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র লিখছেন, উজ্জ্বল ভাই আজ উত্তম গল্প গানের দিন, ডালি এক অনন্য পরিবেশনা। শতবর্ষে আলোকিত মহানায়কের পুণ্য জন্মদিনে অন্তরের শুভেচ্ছা জানালাম। বিচারক ছবিতে উত্তম কুমারের পরম প্রাপ্তি আজ উজ্জ্বল ভাইয়ের বাচনভঙ্গি অন্য মাত্রা যোগ করেছে, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তো সুন্দর করে আপনারা লিখেছেন প্রত্যেকে, তার জন্য সময় তো প্রায় শেষ হয়ে আসছে। আর দেখি কেউ কিছু লিখেছেন কিনা চট করে। সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, আজকে মহানায়কের কথা সাথে সুন্দর গান। আচ্ছা, এটা পড়া হয়ে গেছে না? মোটামুটি আপাতত নেই কিছু দেখছি, তবে আজকে ভেবেছি যে একটা গান দিয়ে শেষ করব, তো সেই জন্য একটু চটপট চটপট করে পড়ে ফেললাম, মানে চেষ্টা করলাম পড়তে আর কি। আর তার সঙ্গে সঙ্গে মহানায়কের গল্পও ছিল, এবং সত্যি সত্যি এই গল্পগুলো কিন্তু আমাদের কাছে একটা ভালো লাগা তৈরি করে, তাই না? আসলে পথের দেখা পথেই শেষ হয়, কিন্তু জীবনে গিয়ে চলে, মনের মধ্যে থেকে যায় তার কিছু রেশ।

আজের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন। আগামীকাল ইন্দ্রাণী থাকবেন আপনাদের সঙ্গে, আর একটু পরেই আরপি অপেক্ষা করছেন আপনাদের জন্য ভোরাই আর নমস্কার কলকাতা নিয়ে। আর শেষবেলায় একটা মেসেজ করলেন মৌলি ঢাকুরিয়া থেকে, গতকাল 3 সেপ্টেম্বর আমরা পেরোলাম মহানায়কের উত্তম কুমারের জন্মশতবর্ষ। আজ সেই উপলক্ষে চিরন্তনীতে মহানায়ককে নিয়ে উজ্জ্বলদের এক অসাধারণ উপস্থাপনা। মহানায়ক সম্পর্কে এত সুন্দর করে বলা, এত সুন্দর গান মনের মধ্যে একটা নতুন আলোড়ন করল। অনেক ধন্যবাদ আপনাকেও। শেষ করছি একদম শেষ মুহূর্তে বন্দে মাতরম দিয়ে। খুব ভালো থাকবেন সবাই, খুব ভালো থাকবেন, আর থাকবেন 107 FM রেনবোর সঙ্গে।

আকাশবাণী মৈত্রী শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:24, বাংলাদেশ সময় সকাল 6:31। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: একটি বিশেষ ঘোষণা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সুচিন্তন, আজ শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: মহানগরী স্বর্গলোকের ইন্দ্রপুরীর নাম বৈজয়ন্তী। সেখানে অন্ধকার নাই, আলোর রাজত্ব। সেখানে দুঃখ নাই, সুখ আছে। সেখানে অশান্তি নাই, শুধু শান্তি আছে। সেখানে অতৃপ্তি নাই, শুধু তৃপ্তি আছে। সেখানে দৈন্য নাই, পরম ঐশ্বর্যে ঝলমল করছে সে পুরী। সেখানে জরা মরণ নাই, আছে অনন্ত যৌবন এবং অমরত্ব। হিংসা নাই, দেশ নাই, পাপ নাই, প্রেমের রাজত্ব, প্রীতির নিলয়, পুণ্যের পবিত্রতায় নিষ্কলুষ, পবিত্র। তাই ধ্বংস নাই। মানুষ বলে, মানুষ ধ্বংস হয়ে গেলেও স্বর্গপুর থাকবে। এ মহানগরী মাটির বুকের উপর রচনা করেছে মানুষ। সম্ভবত ওই বৈজয়ন্তীর মতোই একটি পুরী রচনা করবার কল্পনায় সে সভ্যতার উন্মেষের প্রথম দিন থেকে পুরুষানুক্রমে বিভোর হয়ে আছে। ভাঙছে, গড়ছে, গড়ছে, ভাঙছে। অনিচ্ছায় ভাঙে, স্বেচ্ছায় ভাঙে। প্রকৃতির মধ্যে চলে ভাঙা গড়া। শীতের পর আসে গ্রীষ্ম, গ্রীষ্মের পর আসে বর্ষা। আকাশে ওঠে কালবৈশাখীর ঝড়, ঝড় আনে মেঘ, মেঘের বর্ষণে আসে প্রলয় প্লাবনের মতো বন্যা। সেই ঝড়ে নগর ভাঙে, বন্যায় ডুবে যায়।

0: পলি মাটি চাপিয়ে দিয়ে যায় স্তরে স্তরে, ঝড় বন্যার সঙ্গে আছে আগুন। নগরকে যে দীপমালা মানুষ পরায় তারই আগুন লাগে, যে অগ্নিকুণ্ডের আয়োজন মানুষ করে জীবনের প্রয়োজনে সেই আগুন লাগে। আগেকার কালে আসত লুণ্ঠনকারী দস্যু দল, আসত নিষ্ঠুর অভিযানকারীর দল, তারা আগুন লাগিয়ে দিত নগরীর মাথায় মাথায়, সম্পদ ভরা নগরীর ঘরে, নগর পুড়ে ছাই হয়ে যেত। মানুষ কিন্তু আবার গড়ত, এই নূতন গঠনে তার রূপ হতো অভিনব, উজ্জ্বলতর। তার জীবনের আধুনিকতম আবিষ্কারকে সে কাজে লাগাত। আজকালকার অভিযানকারী আগেকার কালের মতো ঘোড়ার খুরে ধুলো উড়িয়ে বর্ষা ফলকে মানুষের মুন্ড গেঁথে দাউ দাউ করে জ্বালানো মশাল হাতে নগরে ঢুকে আগুন লাগায় না। মাথার উপরে ওড়ে এরোপ্লেন, তাই থেকে ফেলে প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরক বোমা। মানুষের সাধে রচিত নগরীর ঘর বাড়ি টুকরো টুকরো হয়ে ধুলো হয়ে ভেঙে পড়ে, আগুনে পুড়ে বোমায় ভেঙে নগর ধ্বংস হয়। মনে হয় এ আর কখনো গড়ে উঠবে না, কিন্তু ধ্বংসস্তূপের উপর আবার মানুষ গড়ে সমৃদ্ধতর নগর। ইতিহাসে গল্প আছে, গৌতম বুদ্ধ কুশীনগরে মহানির্বাণ লাভের জন্য যাত্রাপথে গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে পাটলবৃক্ষের তলায় দাঁড়িয়ে আনন্দকে বলেছিলেন, আনন্দ শোনো, আমি দেখতে পাচ্ছি ভাবি কালে এইখানে গড়ে উঠবে এক মহানগরী, কিন্তু উত্তরকালে অগ্নিদাহে এবং জলপ্লাবনে সে নগর ধ্বংস হয়ে যাবে। বুদ্ধের ভবিষ্যৎবাণী ব্যর্থ অবশ্য হয় নাই। অজাত শত্রুর পত্তন করা পাটলিপুত্র ভারতবর্ষের রাজধানী হয়েছিল একদিন, সে নগর ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। মাটির তলা থেকে আজ তাকে খুঁড়ে বের করছে মানুষ, কিন্তু পাটলিপুত্র একেবারে বিলুপ্ত হয় নাই। ইতিহাসের অজ্ঞাত এক অধ্যায়ের পরে আবার পাটলিপুত্র গড়ে তুলেছিল মানুষ, বিংশ শতাব্দীর বাঙালির স্বর্গলোক কলকাতা মহানগরী। সমগ্র দেশের ভাবি কাল এইখানে রচিত হচ্ছে, বর্তমান নিয়ন্ত্রিত হচ্ছে, সমগ্র পৃথিবীর সঙ্গে এইখানেই হয় এদেশের মানুষের ভাব বিনিময়, লেনদেনের বোঝাপড়া।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। এখন প্রথম আলো এই অনুষ্ঠানে সুবদ্ধ সঙ্গীতে শুনবেন শরৎ, পরিবেশন করবেন পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়, রাগ যোগিয়া কালাংরা ও ভৈরবী।

0: যোগিয়া কালাংরা এবং ভৈরবী রাগে শুনলেন শরৎ। শিল্পী পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়। প্রথম আলো অনুষ্ঠানটি এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জিএসএলভি রকেটের মাধ্যমে ভারতের প্রথম জিওসিনক্রোনাস কক্ষপথের ইমেজিং স্যাটেলাইট আজ ভোর রাতে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ভারত ও বেলজিয়ামের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা সহ বিভিন্ন বিষয়ে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কিয়েভে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে রেল লাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী অধিকাংশ ট্রেন বাতিল হয়েছে। দেশজুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। দুবাইতে হংকংকে হারিয়ে ভারত টি টোয়েন্টি এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আজ ভোর রাতে জিএসএলভি রকেটের মাধ্যমে ভারতের প্রথম জিওসিনক্রোনাস কক্ষপথের ইমেজিং স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ইসরো জানিয়েছে, অত্যাধুনিক এই আর্থ অবজারভেশন বা পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশযান EOS-05 উৎক্ষেপণ কেন্দ্র থেকে ওড়ার প্রায় 18 মিনিট পর সফলভাবে সাব জিওসিনক্রোনাস কক্ষপথে স্থাপিত হয়। 2367 কেজি ওজনের পেলোড সহ জিএসএলভি F-17 রকেটটি রাত 2:55 মিনিটে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে যাত্রা শুরু করে। এই ইমেজিং স্যাটেলাইটটি রিয়েল টাইম বা তাৎক্ষণিক ছবি সরবরাহ করবে এবং কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিভিন্ন ক্ষেত্রে দেশকে সহায়তা করবে। ইসরোর চেয়ারম্যান V. নারায়ণন বলেছেন, এই মিশন ভারতের পর্যবেক্ষণ

0: ক্ষমতাকে আরও জোরদার করবে এবং পর্যবেক্ষণ সংক্রান্ত পরিষেবার মান উন্নত করবে। ভারত ও বেলজিয়াম গতকাল বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক লেটার অফ ইন্টেন্ট এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি, সাইবার অপরাধ সহ আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা ও কূটনৈতিক প্রশিক্ষণের ক্ষেত্রে সমঝোতা স্মারক। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের সঙ্গে গতকাল দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্ব বর্তমানে এক গভীর অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। খাদ্য, জ্বালানি কিংবা সরবরাহ ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রেই অনিশ্চয়তার প্রভাব পড়ছে। তিনি জোর দিয়ে বলেন, এমন প্রতিকূল পরিস্থিতিতেও ভারতের অর্থনীতি তার অগ্রগতির ধারা বজায় রেখেছে। তিনি জানান, গত ত্রৈমাসিকে ভারত 7.8% বৃদ্ধি অর্জন করেছে। তিনি আরও বলেন, বর্তমানে ভারতের এই বৃদ্ধির ইতিবাচক ধারা বিশ্বের কাছে আস্থা ও নতুন সুযোগের উৎস হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী বলেছেন, আগামী 5 বছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
1: হম আগলে 5 বর্ষো মে দ্বিপক্ষীয় ব্যাপার কো ডবল করনে কা লক্ষ্য সাকার করলেঙ্গে। ফ্রেন্ড, রক্ষা ও সুরক্ষা সহযোগ হামারে সম্বন্ধো কা এক প্রমুখ স্তম্ভ হয়। আজ হমনে দোনো দেশো কে বীচ মিলিটারি এক্সচেঞ্জ और ट्रेनिंग सहयोग बढ़ाने पर सहमति बनाई है।
0: সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে অভিহিত করে দিল্লিকে গুরুত্বপূর্ণ মিত্র বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বেলজিয়াম ও ভারত বিশ্বের অন্যতম উন্মুক্ত ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত অর্থনীতি। শ্রী ওয়েভার অর্থনৈতিক ও কৌশলগত ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন।
2: Be here as the first Belgian Prime Minister in 20 years. It's too long. In those 20 years, India has changed enormously, and certainly in the period of the leadership of Prime Minister Modi. Today, you are not only the world's largest democracy, but also the fastest growing major economy. That's become an economic and technological powerhouse and a major geopolitical factor whose voice carries way beyond this region.
0: বেলজিয়ামের প্রধানমন্ত্রী বর্তমানে 3 দিনের ভারত সফরে রয়েছেন। ভারত ও বেলজিয়াম বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। দুই নেতার মধ্যে আলোচনার পর প্রকাশিত যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রের ক্রমবর্ধমান বৈচিত্র্যকে স্বাগত জানিয়েছেন। বিশ্বের 24তম বৃহত্তম অর্থনীতির দেশ বেলজিয়াম এবং আগামী বছরগুলিতে $10 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়ার ভারতের উচ্চাকাঙ্ক্ষার প্রেক্ষাপটে উভয় নেতাই পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্বের প্রচুর সুযোগের বিষয়টি স্বীকার করেছেন। উভয় নেতা ভারত ইউরোপীয় ইউনিয়ন ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনার সফল সমাপ্তিকে স্বাগত জানিয়েছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের 7.8% জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির প্রশংসা করেছেন। মুক্ত বাণিজ্য চুক্তির সুযোগ কাজে লাগানোর বিষয়ে নতুন দিল্লিতে আয়োজিত জাতীয় কর্মশালায় সভাপতিত্ব করে শ্রী গোয়েল গতকাল বলেন, বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি ভারতকে বিশ্বের অন্যতম প্রধান রপ্তানিকারক দেশ হয়ে ওঠার পথে এগিয়ে দেবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন এবং রাশিয়া ইউক্রেন চলতি সংঘাত অবসানের উপায় নিয়ে আলোচনা করেন। তিনি ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিয়ার সঙ্গেও বৈঠক করেন। ডক্টর এস জয়শঙ্কর বলেন, ভারত বরাবরই বলে আসছে যে বর্তমান সময়টি যুদ্ধের যুগ নয়, ভারত যে কোনোভাবে যুদ্ধ অবসানে সাহায্য করতে রাজি।
3: India has consistently maintained that this is not an era of war and that solutions will not emerge from the battlefield. Prime Minister Modi declared that endless war must now give way to the end of war. Every passing day of conflict only means more deaths and more destruction. Understandably, it is for the parties involved to find a way. But if India can be of any help in any manner, we are ready.
0: সুপ্রিম কোর্ট আজ নতুন দিল্লিতে ব্রিকস প্রধান বিচারপতি ফোরামের আয়োজন করেছে। এই ফোরামে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশ ও সহযোগী রাষ্ট্রগুলির প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের সভাপতি এবং বিচার বিভাগীয় নেতৃবৃন্দ একত্রিত হবেন। বিচার ব্যবস্থা, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি, প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা হবে এই বৈঠকে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত প্রথম দিন বিচার বিভাগীয় প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। রাশিয়া, চীন, মিশর, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, বেলারুশ, কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, ইরান ও

0: উজবেকিস্তানের বিচার বিভাগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নিউ ফারাক্কা রেলস্টেশনের কাছে রেললাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী অধিকাংশ ট্রেন বাতিল হয়েছে। গতকাল ভোররাতে প্রবল বৃষ্টির জেরে এই ধসের ঘটনায় রেলপথে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় উত্তরবঙ্গ। বাতিল হয়ে যায় দার্জিলিং মেল, গৌড় এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদা নিউ জলপাইগুড়ি পদাতিক এক্সপ্রেস। কেবলমাত্র ঘুরপথে চলছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। ট্রেনটি ব্যান্ডেল কাটোয়া আজিমগঞ্জ রুট ধরে ঘুরে যায়। দিল্লি কামাখ্যা ব্রহ্মপুত্র মেলের রুটেও পরিবর্তন করা হয়। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়। রেলের তরফে রাতভর যুদ্ধকালীন তৎপরতায় কাজ চললেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি বলে খবর। এর জেরে আজও বাতিল রয়েছে বন্দে ভারত, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ গুরুত্বপূর্ণ বহু ট্রেন। যাত্রী নিরাপত্তা ও সুরক্ষার কথা মাথায় রেখেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়ার জেরে দামোদরের জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকার বিশেষ তৎপরতা নিচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। একই সঙ্গে দামোদরের নিম্ন অববাহিকা এলাকার চার জেলাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নেপাল ও তিব্বত সীমান্ত এলাকায় আঘাত হানা ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে 1252 দাঁড়িয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী এখনও 4216 জন নিখোঁজ রয়েছেন। অন্যদিকে নেপাল সীমান্তের কাছে তিব্বতের গিরং কাউন্টিতে আঘাত হানা আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 21 পৌঁছেছে এবং গতকাল পর্যন্ত 541 জন নিখোঁজ রয়েছেন। নেপালে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারত দুটি বিমানে করে আরও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে 21.5 টন ত্রাণ সামগ্রী নিয়ে দুটি C-130J বিমান কাঠমান্ডুতে অবতরণ করেছে। নেপালের বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক মন্ত্রী মহাবীর পুনের উপস্থিতিতে এই ত্রাণ সামগ্রী সেদেশের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। দেশজুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। মথুরা ও বৃন্দাবনে জন্মাষ্টমী উপলক্ষে 5 লক্ষেরও বেশি ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। ভক্ত সমাগমের কথা মাথায় রেখে এখানে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশ বিদেশ থেকে আগত ভক্তদের কথা মাথায় রেখে মথুরা শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে আজ 500টি ড্রোনের মাধ্যমে আকাশে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, তাঁর জীবনের বিভিন্ন লীলা জীবন্ত করে তোলা হবে। জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। মেয়েদের ক্রিকেটে ভারত গতরাতে সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ম্যাচে হংকংকে 137 রানে হারিয়ে টি-20 এশিয়া কাপে সেমিফাইনালে উঠেছে। জয়ের জন্য 194 রানের লক্ষ্য তাড়া করতে নেমে হংকং 16 ওভার 2 বলে মাত্র 56 রানে সকলে আউট হয়ে যায়। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় মহিলা দল নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 193 রান তোলে। স্মৃতি মান্ধানা 64 বলে 14টি 4 ও 7টি 6 মেরে 124 রানের এক শ্বাসরুদ্ধকর ইনিংস খেলে একাধিক বিশ্ব রেকর্ড ভেঙেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে GSLV রকেটের মাধ্যমে ভারতের প্রথম জিওসিনক্রোনাস কক্ষপথের ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ভারত ও বেলজিয়ামের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরের খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন এই মহাজীবন, আর শুনবেন প্রেমেন্দ্র মিত্রর জীবন কথা।
2: 1904 সাল, 4 সেপ্টেম্বর কাশীতে জন্ম হল প্রেমেন্দ্রর। বাবা জ্ঞানেন্দ্রনাথ রেলের উচ্চপদস্থ অফিসার ছিলেন, মা সুহাসিনী। কিন্তু দুর্ভাগ্যবশত শৈশবেই মাকে হারান তিনি। এরপর মির্জাপুরে মামার বাড়িতে প্রতিপালিত হতে থাকেন। কলকাতায় এসে প্রেমেন্দ্র 1920 সালে সাউথ সাবারবান স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। পরিস্থিতির কারণে তাঁকে কলকাতার বিভিন্ন কলেজে ভর্তি হতে হয়। ঢাকা, এমনকি শ্রীনিকেতনেও কিছুদিন পড়াশুনো করেছিলেন। এরপর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন কবি, গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও সর্বশেষে

0: চিত্রকার। ১৯২৪ সালে প্রবাসী পত্রিকায় তাঁর প্রথম গল্প শুধু কেরানি প্রকাশিত হয়। মাত্র ১৫-১৬ বছর বয়সে লেখা পাঁক উপন্যাসটি শ্রমজীবীদের পত্রিকা সংহতিতে ১৯২৭ সালে ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে। পত্রিকার সম্পাদক ছিলেন বিপিন চন্দ্র পাল। ১৯২৬ সালে কল্লোল পত্রিকায় আত্মপ্রকাশ ঘটে কবি হিসাবে প্রেমেন্দ্র মিত্রের। মাত্র ১৭ বছর বয়সে উত্তরা পত্রিকায় প্রকাশিত হয় তাঁর বিখ্যাত কবিতা বেনামি বন্দর। লিখলেন, মহাসাগরের নামহীন কূলে হতভাগাদের বন্দরটিতে তাই, জগতের যত হতভাগাদের ভিড়, মাল বয়ে বয়ে ঘাল হল যারা, আর যাহাদের মাস্তুল চৌচির, আর যাহাদের পাল পুড়ে গেল বুকের আগুনে তাই, সব জাহাজের সেই আশ্রয় নীড়। পরবর্তীকালে তিনি তাঁর গল্পে তিনটি চরিত্র সৃষ্টি করেন, বিজ্ঞান সাধক মামাবাবু, গোয়েন্দা পরাশর বর্মা, ভূত শিকারী মেজকর্তা। অনুবাদ করলেন উইটম্যানের কবিতা সমারসেট মমের গল্প। প্রভূত জনপ্রিয় হয় বিজ্ঞান ভিত্তিক গল্পে তাঁর সৃষ্ট চরিত্র ঘনশ্যাম দাস ওরফে ঘনাদা। গানও লিখেছিলেন তিনি, যা জনপ্রিয় হয়েছিল। ভীষ্মদেব চট্টোপাধ্যায় তাঁকে দিয়ে লেখান আকাশরূপী হে মহাকাল। কাননদেবীর কণ্ঠে তাঁর লেখা যদি ভালো না লাগে তো দিও না মন গানটি সেই সময় লোকমুখে ফিরত। লিখেছেন ক্লান্ত দিনের পাখি নও একাকী, নাবিক আবার নোঙর ফেলো ইত্যাদি। ভাবিকাল নামের একটি চলচ্চিত্রে প্রেমেন্দ্র সম্পূর্ণ নতুনভাবে সঙ্গীতকে ব্যবহার করেন। চলচ্চিত্র সমিতি ছবিটিকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়েছিল। তিনি ছদ্মনাম নিয়েছিলেন কৃত্তিবাস ভদ্র। প্রমথেশ বড়ুয়ার অনুরোধে চিত্রনাট্য লেখেন রিক্তা ছবির। চিত্রপরিচালক হিসাবে ১৯৪৩ সালে তাঁর প্রথম ছবি সমাধান। সাগর সঙ্গমে ছবিটি রাষ্ট্রপতির পুরস্কার লাভ করে। সাগর থেকে ফেরা কাব্যগ্রন্থের জন্য ১৯৫৭ সালে একাডেমি পুরস্কার পান। ১৯৫৮তে রবীন্দ্র পুরস্কার ছাড়াও বহু পুরস্কারে ভূষিত হন। ১৯৫৭ সালে আন্তর্জাতিক কবিতা উৎসবে বেলজিয়াম যান, সোভিয়েত রাশিয়া, ইউরোপ আর আমেরিকাতেও যান। আকাশবাণীর সঙ্গেও যুক্ত ছিলেন। পদ্মশ্রী আর দেশিকোত্তম উপাধি লাভ করেন। খোকার খেলনায় প্রেমেন্দ্র তাঁর সত্তাকে তুলে ধরেছেন। ঘুম আর জাগরণের মধ্যে যে গোধূলি ছায়ার অস্পষ্ট জগৎ, সেইখানেই সবে তখন আমি প্রবেশ করেছি। কিন্তু যে জগৎ সাধারণত আলস্যের, মধুর অবসাদে আচ্ছন্ন থাকে, রাত্রে সুরভি যা থেকে সহজে মিলতে চায় না, সেই জগৎ আমার কাছে এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে। ১৯৮৮ সালের ৩রা মে তাঁর প্রয়াণ দিবস।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন প্রেমেন্দ্র মিত্রের জীবন কথা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে, অর্থাৎ ৫৯৪ কিলোহার্টসে।

0: করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নম্বর, ফোন নম্বর ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: আকাশবাণী মৈত্রী, এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ইমন হালদার।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ইমন হালদার, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে শুনব উদ্ভিদ স্বাস্থ্য কি ও কেন, এই বিষয় নিয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ কৃষি রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রাজীব কর্মকার।
1: উদ্ভিদের স্বাস্থ্য খুব এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং কথায় আছে মানুষের যে স্বাস্থ্যই সম্পদ, এই স্বাস্থ্যই হলো আসল জিনিস যেটা রক্ষা করতে পারলে সমস্ত কিছু সম্ভব। মানুষ যেমন নিজের স্বাস্থ্য রক্ষা করার জন্য প্রতিনিয়ত বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, সেরকম প্রাণীদের স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ এবং উদ্ভিদের স্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ। ভারতবর্ষে যদি আমরা তাকাই তাহলে দেখব যে হর্টিকালচারাল প্রোডাকশন বা উদ্যান বিভাগের যে উৎপাদন, সেই উৎপাদন মেন যে ফুড প্রোডাকশন, টোটাল ফুড প্রোডাকশন সেটাকে ছাড়িয়ে গেছে এবং আস্তে আস্তে আমরা এমন দিকে এগিয়ে যাচ্ছি যেখানে উদ্ভিদের স্বাস্থ্যর বিষয়ে প্রতিনিয়ত আমাদের খেয়াল রাখতে হবে। ভারতবর্ষের এক্সপোর্ট করে যে সমস্ত অর্থনৈতিকভাবে সবল হয় ভারতবর্ষ এবং যে সমস্ত ফসল ভারতবর্ষ থেকে বাইরে সেগুলি গুণগত মান ভালো বলে প্রচুর টাকা পয়সা পাওয়া যায়, আমরা বলবো যেটা যে উদ্ভিদের স্বাস্থ্যই হলো আসল জিনিস যেখানে আমাদের নজর দেওয়া দরকার। যেমন উদ্ভিদের গুণগত মান এবং উদ্ভিদের উৎপাদন বাড়ানোর জন্য আমাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করতে হয় এবং উদ্ভিদের থেকে আমরা পাই শতকরা 98% অক্সিজেন এবং শতকরা 80% উৎপাদনের অংশ, এবং উদ্ভিদের এই উৎপাদন রোগ পোকা এবং রোগের জন্য 35-40% নষ্ট হয়। আমরা যদি সেই রোগ পোকা এবং আগাছা প্রতিহত করি তাহলে উদ্ভিদের স্বাস্থ্য বজায় থাকবে, সেই স্বাস্থ্য আমাদের উৎপাদনের পরিমাণ বাড়াবে এবং গুণগত মানের পরিমাণ বাড়াবে। উদ্ভিদের দেখব খাদ্যের দুটি অংশ, একটি হচ্ছে মুখ্য খাদ্য যেগুলোর মধ্যে আছে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ইত্যাদি মৌল, আবার যে অনুখাদ্য আছে সেই অনুখাদ্যগুলি আছে প্রায় 30টির মতো

0: অনুখাদ্য মৌল আছে যেগুলির দিকে আমাদের নজর দিতে হবে, এবং অনুখাদ্য মৌলগুলি সঠিক সময়ে যদি আমরা দিতে পারি উদ্ভিদদের, বা মুখ্য মৌলগুলি যদি আমরা সঠিক সময়ে জমিতে সরবরাহ করে থাকি, তাহলে উৎপাদনের পরিমাণ বাড়তে থাকবে। এছাড়া আছে বীজ, এছাড়া আছে সার, এছাড়া আছে সেচ, এবং এগুলি প্রত্যেকটিও সমান গুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্যের সঙ্গে সমানভাবে যোগাযোগ রক্ষা করে। সেচ যেমন আমরা সঠিক সময়ে দিতে হবে, এবং সেচের টোটাল নাম্বার বা মোট সংখ্যা কখন কখন দিতে হবে সেগুলি চাষি ভাইদের একটু জেনে নিতে হবে। এবং এর সাথে আছে হচ্ছে বীজ, বীজের শোধন করতে হবে। এর সাথে আছে হচ্ছে সার, সঠিক সময়ে সুষম সার প্রয়োগ করলে আমরা ওই মুখ্য খাদ্য এবং অনুখাদ্যগুলি আমরা গাছকে সরবরাহ করতে পারি। এরপরে হচ্ছে আমাদের যেটি নজর দিতে হবে সেটি হচ্ছে যে আগাছা দমন, এবং আগাছারা হচ্ছে গাছের অসংখ্য মুখ্য খাদ্য বা অনুখাদ্য খেয়ে নেয়, যার ফলে গাছের উৎপাদন কমে যায়, এবং আগাছা থেকেই গাছের উৎপাদন কমার সবচেয়ে বড় কারণ। আমরা এই আগাছা যদি দূর করতে পারি কৃষিবিষ প্রয়োগ মাধ্যমে, এবং সঠিক সময়ে সঠিক মাত্রায় কৃষিবিষের প্রয়োগ যদি করি, তাহলে উদ্ভিদের স্বাস্থ্য রক্ষা পাবে, এবং উদ্ভিদ আমাদের উৎপাদন এবং গুণগত মানের ফসল সরবরাহ করতে থাকবে, যার থেকে আমরা অর্থনৈতিকভাবে সবল হব। যেমন সুস্থ মায়ের বাচ্চা যেমন সুস্থ হয়, সেরকম আমরা যদি সুস্থ উদ্ভিদ আমরা তৈরি করতে পারি বা সুস্থ উদ্ভিদ আমরা রোপণ করতে পারি, তাহলে আমাদের পরিবেশ খুব সুন্দর হবে। এই বিষয়টিকে গুরুত্বপূর্ণ করার জন্য প্রত্যেক বছর 12ই মে উদ্ভিদ স্বাস্থ্য দিবস পালন করা হয়, এবং এই দিনটিতে আমাদের শপথ নিতে হবে যাতে উদ্ভিদের স্বাস্থ্য আমরা পূর্ণমাত্রায় রক্ষা করতে পারি, এবং উদ্ভিদের স্বাস্থ্যের দিকে আমরা খেয়াল রাখতে পারি প্রতিনিয়ত। কারণ কথাই বলে, প্রোটেক্টিং প্ল্যান্ট ইজ প্রোটেক্টিং লাইফ। যদি গাছ থাকে তাহলে প্রাণ থাকবে, আর প্রাণ থাকলেই পৃথিবী শস্য শ্যামলা হয়ে উঠবে, হাসি ফুটবে শিশুদের মুখে।
1: এতক্ষণ শুনলেন উদ্ভিদ স্বাস্থ্য কি ও কেন, এই বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ কৃষি রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রাজীব কর্মকার।
2: কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। এখন আজ আকাশবাণী মৈত্রীতে সারাদিনে যে যে অনুষ্ঠান আপনারা শুনবেন সেই অনুষ্ঠান সম্পর্কিত খবরাখবর। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনে সকাল 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান মথুরা উত্তরপ্রদেশ, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র, 7:35 সকালের আড্ডা শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র, 8:30 কলকাতা ডায়েরি, অভিক্রায় সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা শিরোপা রায়, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে জৌনপুরীর আগে শুনবেন খেয়াল, পরিবেশনায় অরুণ কুমার বসু, 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 10:30 রামধনু, প্রথমে শুনবেন ভজন শিল্পী শতভিষা মুখোপাধ্যায়, এরপরে শুনবেন নজরুল গীতি শিল্পী শ্যামল চন্দ্র রায়, 11:00 বিকাশ পথ, সম্পাদনা দেবর্ষী ঘোষ, 11:15 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনুরাগ দত্ত, 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় মেঘ বালিকা আচার্য, 12:30 সাঁওতালি গান, 1:00 বেতার নাটক মিতার অসুখ, রচনা প্রণব চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি, 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 অনুরোধের আসর, আকাশবাণী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি দুপুর 3:00। দ্বিতীয় অধিবেশনে আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল 5:00, ভারতীয় সময় 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় রাখি দাশগুপ্ত, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়, 6:20 ক্ষেত খামারের কথা, বিষয় রোগ নিরাময়, আয়ুর্বেদ ও

প্রজ উদ্ভিদ উপযোগিতা। আলোচনায় ডক্টর তুহিন কান্তি বিশ্বাস, ডক্টর সৈকত কুমার বসু এবং সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, অপুষ্টির কারণে দৃষ্টিহীনতা, এই বিষয়ে শুনবেন কথিকা, বলবেন ডাক্তার স্নেহা ভৌমিক। 7:00 বেতার নাটক মিতার অসুখ। 7:45 হাউসফুল, নৃত্যশিল্পী মালবিকা সেনের সাক্ষাৎকার নিয়েছেন ইনা বাগচি, প্রযোজনায় দুর্বাদে। 8:15 মহিলাদের আসর রোজ নামচা, অতিথি মৌসুমীর দত্ত রায়ের সাক্ষাৎকার নিয়েছেন পায়েল চট্টোপাধ্যায়, উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক। 9:00 কথায় গানে, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সঙ্গীত শিক্ষার আসর, শুনবেন ইমন রাগে খেয়াল, আসর পরিচালনায় থাকবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন মালকোষ রাগে খেয়াল, পরিবেশন করবেন শিল্পী অরুণ কুমার বসু। শিল্পীকে তবলা এবং হারমোনিয়ামে সহায়তা করেছেন যথাক্রমে নবারুণ কুমার দত্ত এবং সোমনাথ বর্ধন। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ আকাশবাণী মৈত্রীতে যে যে অনুষ্ঠান আপনারা শুনবেন সেই অনুষ্ঠান পরিচিতি। এখন লোকগীতি, প্রথম গানটির শিল্পী অভিজিৎ বসু।

এতক্ষণ শুনলেন লোকগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আসুন বেরিয়ে যান ভারতে। শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

ভারতের উত্তরপ্রদেশের রাজ্যের অন্যতম প্রাচীন, ঐতিহাসিক আর পবিত্র নগরী হল মথুরা। যমুনা নদীর তীরে অবস্থিত এই শহরটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষভাবে পবিত্র, কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। মথুরা শুধু একটি ধর্মীয় তীর্থস্থান নয়, এটি ভারতের প্রাচীন সভ্যতা, শিল্প, সংস্কৃতি, ইতিহাস এবং ভক্তি আন্দোলনেরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। মথুরা ব্রজভূমির প্রাণকেন্দ্র, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বৃন্দাবন, গোকুল, গোবর্ধন, বারণাসা, নন্দগাঁও সহ বহু ঐতিহাসিক ধর্মীয় স্থান। সরকারি তথ্য অনুসারে মথুরা আগ্রা থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তর পশ্চিমে, দিল্লি থেকে প্রায় ১৪৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং বৃন্দাবন থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে অবস্থিত। হিন্দু পুরাণ এবং মহাভারতের কাহিনী অনুযায়ী মথুরা ছিল প্রাচীন সুরসেন রাজ্যের রাজধানী। সেই সময় রাজা কংস এই রাজ্য শাসন করতেন। কংসের বোন দেবকী এবং তার স্বামী বসুদেবকে বন্দী করে রাখা হয়েছিল কারাগারে। ভবিষ্যৎবাণী ছিল যে দেবকীর অষ্টম সন্তান কংসের মৃত্যুর কারণ হবে। বিশ্বাস করা হয় এই কারাগারেই দেবকী এবং বসুদেবের অষ্টম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ। জন্মের পর বসুদেব নবজাতক কৃষ্ণকে যমুনা নদী পার করে গোকুলে নিয়ে যান এবং সেখানে নন্দ যশোদার কাছে রেখে আসেন। পরবর্তীকালে শ্রীকৃষ্ণ মথুরায় ফিরে এসে অত্যাচারী কংসকে বধ করেন। এই কারণেই মথুরা বিশ্বব্যাপী শ্রীকৃষ্ণের জন্মভূমি হিসেবেই পরিচিত।

শ্রীকৃষ্ণ জন্মভূমি এবং কৃষ্ণ জন্মস্থান আজও মথুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে অন্যতম। সরকারি মথুরা জেলা প্রশাসনের তথ্যেও এই স্থানটিকে শ্রীকৃষ্ণের জন্মস্থান হিসেবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মথুরার ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং সমৃদ্ধ। প্রাচীনকালে এই শহরটির গুরুত্ব বাণিজ্যপথে যোগাযোগ স্থলে অবস্থিত ছিল, ফলে ব্যবসা বাণিজ্য, শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে মথুরা দ্রুত উন্নতি করে। মৌর্য যুগ থেকে শুরু করে শৃঙ্গ, কৃষাণ, গুপ্ত, মুঘল এবং পরবর্তী বিভিন্ন শাসকের সময় মথুরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষত কুষাণ যুগে মথুরা শিল্প এবং ভাস্কর্যের বিখ্যাত কেন্দ্র হয়ে ওঠে। মথুরা শিল্পশৈলী ভারতীয় ভাস্কর্যের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুদ্ধ, জৈন তীর্থঙ্কর এবং হিন্দু দেবদেবীর অসংখ্য প্রাচীন মূর্তি এই অঞ্চলে নির্মিত হয়েছিল। লাল বেলেপাথরের তৈরি মথুরার ভাস্কর্য ভারতীয় শিল্পকলার এক অমূল্য সম্পদ। মথুরার প্রধান দর্শনীয় স্থান অবশ্যই শ্রীকৃষ্ণের জন্মভূমি।

শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। এই শ্রীকৃষ্ণের জন্মভূমি, ভক্তদের বিশ্বাস এখানেই কংসের কারাগারে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। প্রতিদিন হাজার হাজার ভক্ত ও পর্যটক এই পবিত্র স্থান দর্শন করতে আসেন। রয়েছে দ্বারকাধীশ মন্দির, মথুরার অন্যতম বিখ্যাত মন্দির হল শ্রী দ্বারকাধীশ মন্দির। এটি শহরের একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ কৃষ্ণ মন্দির। বর্তমানে মন্দিরের কাঠামো ঊনবিংশ শতাব্দীর শুরুতে নির্মিত হয়েছিল। এখানে শ্রীকৃষ্ণকে দ্বারকার অধিপতি বা দ্বারকাধীশ রূপে পূজা করা হয়। জন্মাষ্টমী, হোলি এবং অন্যান্য উৎসবের সময় মন্দিরটি বিশেষভাবে সজ্জিত হয়। রয়েছে বিশ্রামঘাট, যমুনা নদীর তীরে অবস্থিত বিশ্রামঘাট মথুরার অন্যতম পবিত্র স্থান। লোকবিশ্বাস অনুযায়ী কংসকে বধ করার পর শ্রীকৃষ্ণ এখানে বিশ্রাম নিয়েছিলেন, সেই থেকেই এর নাম হয়েছে বিশ্রামঘাট। সন্ধেবেলায় যমুনার তীরে আরতি অত্যন্ত মনোরম পরিবেশ সৃষ্টি করে। নৌকা ভ্রমণ এবং ঘাটের চারপাশে পুরনো মন্দিরগুলিও পর্যটকদের বিশেষ আকর্ষণ করে। ইতিহাস এবং শিল্পপ্রেমীদের জন্য মথুরা সরকারি জাদুঘর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এখানে প্রাচীন মূর্তি, ভাস্কর্য, মুদ্রা এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। মথুরা শিল্পশৈলীর বহু গুরুত্বপূর্ণ নিদর্শন এখানে দেখা যায়। যারা ভারতের প্রাচীন ইতিহাস এবং শিল্প সম্পর্কে জানতে চান, তাদের জন্য এই জাদুঘর অবশ্যই দর্শনীয়। মথুরা ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায় যদি বৃন্দাবন দেখা না হয়। বৃন্দাবন শ্রীকৃষ্ণের বাল্য ও কৈশোর জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। এখানে রাধা কৃষ্ণের প্রেমলীলা, রাসলীলা এবং ভক্তির নানা কাহিনী প্রচলিত। বৃন্দাবনের বিভিন্ন দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে বাঁকে বিহারী মন্দির, প্রেম মন্দির, ইস্কন মন্দির, গোবিন্দদেব মন্দির, রঙ্গজীব মন্দির। সরকারি তথ্য অনুযায়ী মথুরা এবং বৃন্দাবন ব্রজভূমির কেন্দ্রস্থল এবং এই অঞ্চলের লোকজ সংস্কৃতি শ্রীকৃষ্ণের জীবন এবং কাহিনীর সঙ্গে গভীরভাবে সংরক্ষিত। মথুরা নাম শুনলে আরও একটা জিনিসের কথা খুব মনে পড়ে, সেটা হচ্ছে মথুরার পেঁড়া। দুধ এবং ক্ষীর দিয়ে তৈরি এই মিষ্টি ভারত জুড়ে জনপ্রিয়। কলকাতা থেকে মথুরা কিভাবে যাবেন? যদি ট্রেনে যান, কলকাতা থেকে মথুরা যাওয়ার সবচেয়ে সুবিধাজনক এবং সাশ্রয়ী উপায় হচ্ছে ট্রেন। শিয়ালদা বা হাওড়া থেকে বিভিন্ন ট্রেন সরাসরি দিল্লি বা কানপুর হয়ে মথুরা যাওয়া যায়। গন্তব্য স্টেশন হল মথুরা জংশন। কলকাতা থেকে মথুরার দূরত্ব প্রায় 1300 কিলোমিটারেরও বেশি। ট্রেনে সাধারণত 20 থেকে 26 ঘন্টা মতো লাগে। বিমানে যদি যান, কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর

থেকে দিল্লি বিমানবন্দরে গিয়ে ট্রেন বা বাসে করে, গাড়িতে করেও যাওয়া যেতে পারে মথুরা। দিল্লি থেকে মথুরা দূরত্ব প্রায় 145 কিলোমিটার, আগ্রা থেকে মথুরা দূরত্ব 46 কিলোমিটারের মতো। সড়কপথে নিজস্ব গাড়ি বা ভাড়ার গাড়িতে কলকাতা থেকে মথুরা যাওয়া সম্ভব, তবে দীর্ঘ যাত্রা হওয়ায় সাধারণত ট্রেন বা বিমানে যাওয়াটাই বেশি সুবিধাজনক। মথুরা ভারতের ধর্ম, ইতিহাস এবং সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। শ্রীকৃষ্ণের জন্মভূমি হিসেবে এর গুরুত্ব অপরিসীম। মন্দিরের ঘণ্টাধ্বনি, যমুনার পবিত্র ঘাট, ব্রজভূমির ভক্তিময় পরিবেশ এবং সমৃদ্ধ ঐতিহ্য মথুরাকে এক অনন্য পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। ধর্মপ্রাণ মানুষ থেকে ইতিহাস প্রেমী এবং সাধারণ পর্যটক সকলের কাছেই মথুরা এক স্মরণীয় ভ্রমণস্থান। কলকাতা থেকে ট্রেন বা বিমানে সহজেই এই পবিত্র নগরীতে পৌঁছানো যায়। কলকাতা থেকে ট্রেনে মথুরাতে গিয়ে সেখান থেকে দু তিন দিন থেকে বেশ সুন্দর করে ঘুরে নেওয়া যায় মথুরা, বৃন্দাবন, গোকুল। আর আজকের দিনটা তো বিশেষভাবে উল্লেখযোগ্য, আজ জন্মাষ্টমী। আজকে সরকারি তথ্য অনুযায়ী 5 লক্ষেরও বেশি মানুষ মথুরায় যাবেন। আপনারাও পরবর্তী সময় সময় করে মথুরা, বৃন্দাবন, গোকুল ঘুরে আসতে পারেন। আসুন বেরিয়ে যান ভারতে। এই পর্যন্তই, শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন খবর।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ভারতের প্রথম জিওসিনক্রোনাস কক্ষপথের ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। প্রতিরক্ষা সহযোগিতা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা সহ বিভিন্ন বিষয়ে ভারত ও বেলজিয়ামের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ ভারতীয় নাগরিকদের ডিএনএ প্রোফাইলিং এর জন্য কেন্দ্র ও রাজ্যের ফরেন্সিক সায়েন্স পরীক্ষাগার ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সাহায্য নেওয়া হবে। নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে রেল লাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী অধিকাংশ ট্রেন বাতিল হয়েছে। দেশজুড়ে আজ ধর্মীয় মর্যাদায় উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। দুবাইতে হংকংকে হারিয়ে ভারত টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে জিএসএলভি রকেটের মাধ্যমে আজ ভোররাতে ভারতের প্রথম জিওসিনক্রোনাস কক্ষপথের ইমেজিং স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ইসরো জানিয়েছে, অত্যাধুনিক এই পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশযান ইওএস-05 উৎক্ষেপণ কেন্দ্র থেকে ওড়ার প্রায় 18 মিনিট পর সফলভাবে সাব জিওসিনক্রোনাস কক্ষপথে স্থাপিত হয়। 2367 কেজি ওজনের পেলোড সহ জিএসএলভি F-17 রকেটটি রাত 2:55 মিনিটে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে যাত্রা শুরু করে। এই ইমেজিং স্যাটেলাইটটি রিয়েল টাইম বা তাৎক্ষণিক ছবি সরবরাহ করবে এবং কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিভিন্ন ক্ষেত্রে দেশকে সহায়তা করবে। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন বলেছেন, এই মিশন ভারতের পর্যবেক্ষণ ক্ষমতাকে আরও জোরদার করবে এবং এ সংক্রান্ত পরিষেবার মান উন্নত করবে। ভারত ও বেলজিয়াম গতকাল বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক লেটার অফ ইন্টেন্ট এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি, সাইবার অপরাধ সহ আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা ও কূটনৈতিক প্রশিক্ষণের ক্ষেত্রে সমঝোতা স্মারক। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের সঙ্গে গতকাল দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেন।

0: বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্ব বর্তমানে এক গভীর অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। খাদ্য, জ্বালানি কিংবা সরবরাহ ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রেই অনিশ্চয়তার প্রভাব পড়ছে। তিনি জোর দিয়ে বলেন, এমন প্রতিকূল পরিস্থিতিতেও ভারতের অর্থনীতি তার অগ্রগতির ধারা বজায় রেখেছে। গত ত্রৈমাসিকে ভারত 7.8% বৃদ্ধি অর্জন করেছে। বর্তমানে ভারতের এই বৃদ্ধির ইতিবাচক ধারা বিশ্বের কাছে আস্থা ও নতুন সুযোগের উৎস হয়ে উঠেছে বলে শ্রী মোদী মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী 5 বছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
1: হম আগলে 5 বর্ষো মে দ্বিপক্ষীয় ব্যাপার কো ডবল করনে কা লক্ষ্য সাকার করলেঙ্গে। ফ্রেন্ড, রক্ষা ও সুরক্ষা সহযোগ হামারে সম্বন্ধো কা এক প্রমুখ স্তম্ভ হ্যায়। আজ হমনে দোনো দেশো কে বীচ মিলিটারি এক্সচেঞ্জ ও ট্রেনিং সহযোগ বাড়ানে পর সহমতি বানাই হ্যায়।
0: সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে অভিহিত করে নতুন দিল্লিকে গুরুত্বপূর্ণ মিত্র বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বেলজিয়াম ও ভারত বিশ্বের অন্যতম উন্মুক্ত ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত অর্থনীতি।
2: Be here as the first Belgian Prime Minister in 20 years. It's too long. In those 20 years, India has changed enormously, and certainly in the period of the leadership of Prime Minister Modi. Today, you are not only the world's largest democracy, but also the fastest growing major economy. That's become an economic and technological powerhouse and a major geopolitical factor whose voice carries way beyond this region.
0: উল্লেখ্য, বেলজিয়ামের প্রধানমন্ত্রী বর্তমানে 3 দিনের ভারত সফরে রয়েছেন। আজ তিনি মুম্বাই সফর করবেন এবং আজই তার এই সফর শেষ হবে। ভারত ও বেলজিয়াম বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। দুই নেতার মধ্যে আলোচনার পর প্রকাশিত যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রের ক্রমবর্ধমান বৈচিত্র্যকে স্বাগত জানিয়েছেন। উভয় নেতা ভারত ইউরোপীয় ইউনিয়ন ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনার সফল সমাপ্তিকে স্বাগত জানান। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন এবং রাশিয়া ইউক্রেন চলতি সংঘাত অবসানের উপায় নিয়ে আলোচনা করেন। তিনি ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গেও বৈঠক করেন। ডঃ এস জয়শঙ্কর বলেন, ভারত বরাবরই বলে আসছে যে বর্তমান সময়টি যুদ্ধের যুগ নয়। যুদ্ধাবসানে ভারত সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত।
3: India has consistently maintained that this is not an era of war and that solutions will not emerge from the battlefield. Prime Minister Modi declared that endless war must now give way to the end of war. Every passing day of conflict only means more deaths and more destruction. Understandably, it is for the parties involved to find a way. But if India can be of any help in any manner,
0: সুপ্রিম কোর্ট আজ নতুন দিল্লিতে ব্রিক্স প্রধান বিচারপতি ফোরামের বৈঠকের আয়োজন করেছে। এই ফোরামে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশ ও সহযোগী রাষ্ট্রগুলির প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের সভাপতি এবং বিচার বিভাগীয় নেতৃবৃন্দ একত্রিত হবেন। বিচার ব্যবস্থা, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি, প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা হবে এই বৈঠকে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত প্রথম দিন বিচার বিভাগীয় প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সরকার বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026-এর বিষয়ে সংসদের 31 সদস্যের একটি যৌথ কমিটি গঠন করেছে। এফসিআরএ সংশোধনী বিলটি পর্যালোচনা করার জন্য গঠিত এই যৌথ কমিটির নেতৃত্ব দেবেন লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল। লোকসভা থেকে এই কমিটিতে অন্তর্ভুক্ত বিশিষ্ট সদস্যদের মধ্যে রয়েছেন ভ্রাতৃহরি মহতাব, তেজস্বী সূর্য, নিশিকান্ত দুবে, এ রাজা এবং সুপ্রিয়া সুলে। রাজ্যসভা থেকে হর্ষবর্ধন শৃঙ্গলা, সঞ্জয় কুমার ঝা, প্রফুল্ল প্যাটেল এবং মেনকা গুরুস্বামীকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালে আকস্মিক বন্যার ঘটনায় নিখোঁজ ভারতীয় নাগরিকদের রক্তের সম্পর্ক রয়েছে এমন আত্মীয়দের ডিএনএ প্রোফাইলিং এর জন্য কেন্দ্রীয় ও রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এবং ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটির গবেষণাগারের পরিষেবাগুলি ব্যবহার করা হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতে বসবাসকারী নিকট আত্মীয়রা নির্দিষ্ট কিছু কেন্দ্রে গিয়ে তাদের জৈবিক নমুনা জমা দিতে এবং ডিএনএ প্রোফাইল তৈরি করতে পারবেন। নেপাল পুলিশের পরামর্শ এবং নেপালি কর্তৃপক্ষের নির্দেশিত প্রযুক্তিগত প্রয়োজনীয়তা মেনে শনাক্তকরণের উদ্দেশ্যে অটোসোমাল এসটিআর ডিএনএ প্রোফাইলিং করা যেতে পারে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,259, এখনও 5,000-এর বেশি মানুষ

0: নিখোঁজ রয়েছেন। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক মৃতদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়। এখান থেকে 355টি দেহ মিলেছে নারওয়াল পারসি পূর্ব থেকে 218টি ও নারওয়াল পারসি পশ্চিম জেলা থেকে 212টি দেহ উদ্ধার হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, এই দুর্যোগের সঙ্গে জলবায়ু পরিবর্তনের যোগসূত্রটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালোভাবে তুলে ধরতে হবে। নেপালে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারত 2টি বিমানে করে আরও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, 21.5 টন ত্রাণ সামগ্রী নিয়ে 2টি C-130J বিমান কাঠমান্ডুতে অবতরণ করেছে। নেপালের বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক মন্ত্রী মহাবীর পুনের উপস্থিতিতে এই ত্রাণ সামগ্রী সেদেশের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে রেললাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী অধিকাংশ ট্রেন বাতিল হয়েছে। গতকাল ভোর রাতে প্রবল বৃষ্টির জেরে এই ধসের ঘটনায় রেলপথে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় উত্তরবঙ্গ। বাতিল করা হয় দার্জিলিং মেল, গৌড় এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, নিউ শিয়ালদা, নিউ জলপাইগুড়ি পদাতিক এক্সপ্রেস। কেবলমাত্র ঘুরপথে চলেছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। ওই ট্রেনটি ব্যান্ডেল কাটোয়া আজিমগঞ্জ রুট ধরে ঘুরে যায়। দিল্লি কামাখ্যা ব্রহ্মপুত্র মেলের রুটেও পরিবর্তন করা হয়েছে। এর জেরে আজও বাতিল রয়েছে বন্দে ভারত, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ বহু গুরুত্বপূর্ণ ট্রেন। সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ মধ্যপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে অরেঞ্জ ওয়ার্নিং বা কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া আজ হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। দেশজুড়ে আজ ধর্মীয় মর্যাদায় উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। মথুরা ও বৃন্দাবনে জন্মাষ্টমী উপলক্ষে 5 লক্ষের বেশি ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। ভক্ত সমাগমের কথা মাথায় রেখে এখানে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। মথুরা শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে আজ 500টি ড্রোনের মাধ্যমে আকাশে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ও তাঁর জীবনের বিভিন্ন লীলা জীবন্ত করে তোলা হবে। জন্মাষ্টমী উদযাপনে অংশ নিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতোমধ্যেই মথুরায় পৌঁছেছেন। জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। মেয়েদের ক্রিকেটে ভারত গতরাতে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ম্যাচে হংকংকে 137 রানে হারিয়ে টি-20 এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে। জয়ের জন্য 194 রানের লক্ষ্য তাড়া করে হংকং 16 ওভার 2 বলে মাত্র 56 রানে সকলে আউট হয়ে যায়। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সকালের আড্ডা, শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

কেমন আছেন সবাই? আজকে সকালের আড্ডায় সকলকে অনেক অনেক ভালোবাসা। আজকে সকালবেলাতে কেমন একটা শিশির মতো করছিল জানেন। আসলে বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে গতকাল, গত পরশু। গতকাল যদিও বৃষ্টিটা কমই ছিল, পরশুদিন বা তার আগের দিন তো কলকাতা এবং সন্নিহিত অঞ্চলে প্রচুর বৃষ্টি হয়েছে এবং তার জন্যই বোধহয় একটু শিশিরানি ভাব। আর এই সব শিশিরানি ভাব এলেই কেমন একটা মনে হয় যে এই ঠান্ডা ঠান্ডা একটু একটু পড়ছে বোধহয়, কিন্তু যদিও ঠান্ডা নয়, এটা ভাদ্রের সময়, কিন্তু তবুও আকাশটা দেখলে মাঝে মাঝে কেমন মনে হয় যে পূজো বোধহয় আসছে। সব কিছু নিয়েই আজকে তো একটা উৎসবের দিন আর জন্মাষ্টমীর দিন, সকলে নিশ্চয়ই

ভালো আছেন। আজকে যা যা অনুষ্ঠান আপনারা শুনবেন, আজকে জ্ঞানচন্দ্র ঘোষ, বিশিষ্ট রসায়নবিদ, তার জন্মদিন আজ, তাকে নিয়ে আমরা একটি অনুষ্ঠান করব। আজকে সাবিনা ইয়াসমিনের জন্মদিন, বিশিষ্ট সঙ্গীতশিল্পী। বাবুঘাট থেকে ফেরিতে মায়াপুর যাওয়া যাবে, আর জলপথ পর্যটনে জুড়বে চন্দননগর, শ্রীরামপুর, বারাকপুর, হুগলি, আর এইটা নিয়েই আজকে আরও একটি অনুষ্ঠান। আর থাকবে মানব সভ্যতার অন্যতম বড় প্রশ্ন, পৃথিবীর বাইরে কি কোথাও প্রাণের অস্তিত্ব আছে? এই সব কিছু নিয়ে তো থাকবে সকালের আড্ডা, আর দৃষ্টিকোণ অনুষ্ঠানে থাকবে উত্তম স্মরণ, আর থাকবে আপনাদের প্রিয় অনুষ্ঠান জানা অজানা। এই সব কিছু নিয়ে আজকে সকালের আড্ডা তো থাকবে, কিন্তু একেবারে শুরুতেই একটা ভালো লাগার গান, অরুন্ধতী হোম চৌধুরী এবং বিটু সমাজপতির কণ্ঠে।

নন্দীর ঘরে এলেন কানাই, নন্দীর ঘরে এলেন কানাই, আনন্দে ভরে ধরাধাম তাই, বাঁশির সুরে জাগে প্রাণ, হাসি ছড়ায় গোকুলের গান। দুষ্ট মাখন চোর শ্যাম, ভক্তের হৃদয়ে তাঁরই নাম। জন্মাষ্টমীর পূর্ণ আলোয় শ্রীকৃষ্ণ থাকুন সবার ভালোয়।

আজ বিশিষ্ট রসায়নবিদ জ্ঞানচন্দ্র ঘোষের জন্মদিন। তিনি শুধু একজন খ্যাতনামা বিজ্ঞানীই ছিলেন না, ছিলেন একজন দূরদর্শী শিক্ষাবিদ, গবেষক এবং প্রতিষ্ঠান নির্মাতা। জ্ঞানচন্দ্র ঘোষ 1894 সালে আজকের দিনে তৎকালীন ব্রিটিশ ভারতের গিরিডিতে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে বিএসসি এবং এমএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সংস্পর্শে তাঁর বৈজ্ঞানিক চিন্তাভাবনাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। পরবর্তীকালে উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য তিনি ইংল্যান্ডে যান এবং লন্ডনে গবেষণা করে 1918 সালে ডিএসসি ডিগ্রি লাভ করেন। জ্ঞানচন্দ্র ঘোষের প্রধান গবেষণার ক্ষেত্রই ছিল ভৌত রসায়ন, বিশেষ করে শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অস্বাভাবিক আচরণ, এইটা নিয়ে তার গবেষণা আন্তর্জাতিক বিজ্ঞান মহলে প্রশংসিত হয়। ফটোকেমিস্ট্রি, অনুঘটক এবং গ্যাসীয় রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ গবেষণা করেন। তার গবেষণাকর্ম পরবর্তীকালে আনয়ন এবং তড়িৎ বিশ্লেষ্য তত্ত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1921 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে যোগ দেন। সেখানে তিনি গবেষণার পরিবেশ গড়ে তোলার পাশাপাশি ফটোকেমিস্ট্রি এবং শিল্প গুরুত্বপূর্ণ গ্যাসীয় বিক্রিয়া নিয়ে গবেষণায় বিদ্যালয় গড়ে তোলেন। তাঁর গবেষণাগারে বহু তরুণ বিজ্ঞানী প্রশিক্ষণ লাভ করেন, এর ফলে ভারতীয় উপমহাদেশে আধুনিক রসায়ন গবেষণার ইতিহাসে এক গতি আসে। 1939 সালে জ্ঞানচন্দ্র ঘোষ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের পরিচালক হন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি গবেষণার পরিধি আরও বিস্তৃতি লাভ করে। অ্যারোনেটিক ইঞ্জিনিয়ারিং, মেটালার্জি, পাওয়ার ইঞ্জিনিয়ারিং এবং হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিংয়ের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত বিষয়ে বিকাশে তিনি উদ্যোগী হন। ভারতের প্রযুক্তি শিক্ষার ইতিহাসে তার সবচেয়ে স্মরণীয় অবদানগুলির মধ্যে একটি হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরের প্রতিষ্ঠার লগ্নে তার নেতৃত্ব, 1950 সালে নবগঠিত ইস্টার্ন হায়ার টেকনোলজি ইনস্টিটিউট এর পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়া এবং পরের বছর প্রতিষ্ঠানটি আইআইটি খড়গপুরে রূপান্তরিত হয়। এভাবেই ভারতের প্রথম আইআইটির প্রাথমিক বিকাশে তার নেতৃত্ব বিশেষ গুরুত্ব বহন করে। জ্ঞানচন্দ্র ঘোষ শিল্পক্ষেত্রেও বিজ্ঞানকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছিলেন। ফিশার ট্রপস বিশ্লেষণের মাধ্যমে তরল জ্বালানি উৎপাদন এবং অ্যামোনিয়া সংশ্লেষের প্রক্রিয়া নিয়ে তার গবেষণা ভারতের

0: শিল্প গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য ছিল। 1944 সালে তিনি ভারতীয় বৈজ্ঞানিক মিশনের সদস্য হিসেবে বিদেশ সফর করেন। জীবনের শেষ পর্বে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ভারতের পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। জ্ঞানচন্দ্র ঘোষের জীবন আমাদের শেখায় যে বিজ্ঞান কেবল গবেষণাগারের মধ্যে সীমাবদ্ধ নয়, বিজ্ঞানকে শিক্ষা ব্যবস্থা, শিল্প ও জাতীয় উন্নয়নের সঙ্গে যুক্ত করাও একজন বিজ্ঞানীর বড় দায়িত্ব। গবেষণা, প্রযুক্তি এবং প্রতিষ্ঠান গঠনের ক্ষেত্রে তার বহুমুখী অবদান তাকে ভারতীয় বিজ্ঞান ইতিহাসে এক স্মরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছিল। তাঁর আদর্শ কর্মজীবন আজও নতুন প্রজন্মের বিজ্ঞানী এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগায়। তাকে শ্রদ্ধা এবং প্রণাম আজ আকাশবাণী মৈত্রীর এই সকালের আড্ডা থেকে।
1: আর এখন শুনছেন সকালের আড্ডা।
2: সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিংকে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।
3: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
0: আজকে এ পরে আমরা পরপর দুটো গান শোনাবো আপনাদের, যে দুটো গানের সঙ্গে আমাদের বাঙালির নস্টালজিয়া কোথাও না কোথাও জড়িয়ে আছে। গতকাল আমাদের একটি বিশেষ, মানে আমাদের বাঙালির কাছে কয়েকজন ব্যক্তিত্বকে নিয়ে তো আমরা সারা জীবন গর্ববোধ করি, তো সেই গর্ববোধ করার একটা দিন তো ছিলই গতকাল, উত্তম কুমারের জন্মদিন। আর এই গান দুটির সঙ্গেও কোথাও না কোথাও আমাদের ভালোবাসা জড়িয়ে আছে, আর জড়িয়ে আছেন উত্তম কুমার। প্রথম গানটি মান্না দে এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে, পরের গানটি হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বাঙালি যতদিন থাকবে, বাংলা গান যতদিন থাকবে, ততদিন কিন্তু এসব গানই থেকে যাবে আমাদের মনের মণিকোঠায়। সত্যি সত্যি দেখুন, এখনো মানে আজও উত্তম, কালকেও কত অনুষ্ঠান হয়েছে, বারবার করেই ফিরে ফিরে এসেছে তার কথাই। আমাদেরও কিছু উপায় থাকে না, আমাদের মন খারাপে মন ভালো করায় সবেতেই তিনি আমাদের মধ্যে রয়েছেন।

0: এরপরের যে অনুষ্ঠান সেখানেও তিনি। দৃষ্টিকোণ, দৃষ্টিকোণে আজ শুনবেন শতবর্ষে উত্তম।
1: আপনি এতগুলো লোককে আনন্দ দিচ্ছেন, এটাও তো একটা বড় কাজ, ভালো কাজ, তাই না? এটা তো আপনি আর আগে পারতেন না, আর সে কাজটার মধ্যেও নিশ্চয়ই একটা আনন্দ আছে।
2: তা আছে, এটা তো শুধু পেশা নয়, নেশাও বটে।
3: মেয়ের ছোট

রূপলী পর্দায় আজও তার আবেদন অম্লান। আজকের প্রজন্ম অপেক্ষা করে কবে প্রেক্ষাগৃহে তার রেট্রোস্পেকটিভ। তার ভুবন ভোলানো হাসিতে আজও মজে রয়েছে বাঙালি দর্শক। বাঙালির স্বপ্নের, গর্বের, অহংকারের মহানায়ক তিনি।

0: আজও সুপারস্টার ম্যাটিনি আইডল বলতে তিনি। পরে আর কাউকেই ওই বিশেষণগুলির একটিতেও ভূষিত করা যায় কিনা তা নিয়ে বিতর্ক আজও রয়ে গেছে। নিজেকে গড়ে পিঠে নায়ক এবং সেখান থেকে অদ্বিতীয় কিংবদন্তি মহানায়কে পরিণত করেছিলেন অরুণ কুমার। এই অরুণ কুমার থেকে উত্তম কুমার হয়ে ওঠার পথ সহজ ছিল না। অভিনয় করেছেন 300 মতো ছবিতে, একসময় তাকে ঘিরেই গল্প লেখা হতো এমনও শোনা যায়। ছবির পর্দায় অনন্য সাধারণ চিরকালীন জুটি সৃষ্টি করেন সুচিত্রা সেনের সঙ্গে। উত্তম কুমার হয়ে উঠেছিলেন বাঙালির মূর্ত রোমান্টিকতা, তার স্বপ্ন পূরণের কাণ্ডারী। সুচিত্রা ছাড়াও পর্দার সফল জুটি বাঁধা সুপ্রিয়া দেবী, সাবিত্রী, তনুজা, অঞ্জনা ভৌমিক সহ অন্য নায়িকাদের সঙ্গেও। তবে রোম্যান্টিক নায়ক হয়েই থাকেননি তিনি। সত্যজিৎ রায়, তপন সিংহের ছবিতে আমরা তাকে পাই অন্য রূপে।
1: কোথায় গিয়েছিলেন এত রাত্রে?
2: রানী কস্তুরী বাইয়ের সঙ্গে দেখা করতে।
1: একথা আমাকে জানানো উচিত ছিল।
2: কোনটা উচিত কোনটা অনুচিত সেটা আমি বুঝি,
1: সে বিশ্বাস আমার আছে। কিন্তু একটা কথা আমার মনে রাখবেন, কস্তুরী বাই জিন্দের ভাবি রানী আমাদের মা, আর জিন্দের রাজা একমাত্র শঙ্কর সিং।
2: আর আমি একজন যাত্রা দলের রাজা, তোমাদের এখানে এসে অভিনয় করছি, তাই না? কি উত্তর দাও? আমি আমার প্রশ্নের জবাব চাইছি সর্দার।
1: জবাব দেবার কিছু নেই।
2: তাহলে আমি বলি, শঙ্কর সিংকে যত শিগগির পারো খুঁজে বের করো, নইলে পরে পস্তাতে হবে। আর একটা কথা, আমি ছিন্দের বন্দী নই, আমি ছিন্দের রাজা।
0: খলনায়কের চরিত্রেও তিনি সমান সাবলীল।
3: বেশ ভালো করে রান্না করো দেখিনি। এই আসমানে আমাদের গেস্ট আজ আমাদের সঙ্গে খাবে। আমার আসমানি কবুতর
4: একদম।

0: কমেডির উত্তম কুমারও অনায়াস টেক্কা দিয়েছেন প্রেমিক হিরো উত্তম কুমারের সঙ্গে।
1: কি দেখছো?
2: তোমাকে এখন যা দেখাচ্ছে না?
1: মা খবরদার, অসুবিধা করবে না।
2: মা এই বছর লোকসভাতে পাচ্ছে না কিন্তু।
1: মা

প্রথম হিন্দি ছবি ছোটি সি মুলাকাত তেমন বাণিজ্যিক সাফল্য না পেলেও পরে আরো কয়েকটি হিন্দি ছবিতে তার স্বকীয়তা স্বীকৃতি হয় বলিউডেও।

0: 1926-এর 3রা সেপ্টেম্বর তার জন্ম। বাঙালি দর্শকের মনে, বাংলা সিনেমার দুনিয়ায় তার উপস্থিতি আজও অমলিন। স্মরণের বালুকা বেলায় তার চরণচিহ্ন উজ্জ্বল।
1: না না, তুমি বলো।

এতক্ষণ দৃষ্টিকোণ এই অনুষ্ঠানে শুনলেন শতবর্ষে উত্তম। এবারে একটু অন্য অনুষ্ঠানে যাই। আজকে আরও একজন বিখ্যাত শিল্পীর জন্মদিন, বিখ্যাত সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন বাংলাদেশের সঙ্গীত জগতে এক উজ্জ্বল নক্ষত্র। অসাধারণ কণ্ঠস্বর, আবেগপূর্ণ গায়কী এবং দীর্ঘ সঙ্গীত জীবনের জন্য তিনি শ্রোতাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বাংলা চলচ্চিত্রের গান, আধুনিক গান, দেশাত্মবোধক গান এবং বিভিন্ন ধরনের গানে তার অবদান অনস্বীকার্য। ছোটবেলা থেকেই সাবিনা ইয়াসমিন সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত। পরবর্তীকালে চলচ্চিত্রের গানে তার অসাধারণ সাফল্য তাকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পীর মর্যাদা এনে দেয়। তার কণ্ঠে গাওয়া অসংখ্য গান মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে। বিশেষ করে দেশাত্মবোধক গানে তার পরিবেশনা শ্রোতাদের গভীরভাবে আবেগাপ্লুত করে। সঙ্গীতে অবদান, অসামান্য অবদানের জন্য তিনি বহু পুরস্কার এবং সম্মাননা লাভ করেছেন। বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার তিনি পেয়েছেন। তার কণ্ঠে যেমন প্রেম বা বিরহ রয়েছে, তেমনি দেশ এবং মানুষের প্রতি ভালোবাসার গভীরতাও রয়েছে। সাবিনা ইয়াসমিন শুধু একজন গায়িকা নন, তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে তার গান শুনে মুগ্ধ হয়েছি আমরা সবাই। তার সুরেলা কণ্ঠ বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করেছে, তাকে চিরস্মরণীয় করে তুলেছে। সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজকের দিনে 1954 সালে, শ্রদ্ধা জানাই তাকে। তার একটি ভালো লাগার গান আমাদের একটি বাংলা চলচ্চিত্র থেকে, সে গানটি শোনাই আপনাদের। শিল্পী সাবিনা ইয়াসমিন।

এবার একটু জানিয়ে দিই আজকের আবহাওয়ার বিজ্ঞপ্তি। স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় মূলত পরিষ্কার আকাশ, দু এক পশলা বৃষ্টি বা মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ৯৯%, সর্বনিম্ন ৭৫%। বৃষ্টি হয়নি। গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী মৈত্রী শুনছেন সকালের আড্ডা, শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

0: সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিংকে না ভেবেচিন্তে ক্লিক করবেন না। এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল। আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের ৩ মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে ৪ মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
2: একটা ভালো লাগার খবর শোনাই, বাবুঘাট থেকে ফেরিতে করে মায়াপুর। হ্যাঁ, এটা একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে জানেন। জলপথের পর্যটন জুড়বে চন্দননগর, শ্রীরামপুর, বারাকপুর। গঙ্গা হুগলি নদী জলপথকে কেন্দ্র করে বাংলার পর্যটনে আসতে চলেছে এক নতুন মাত্রা। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে কলকাতার বাবুঘাট থেকে সরাসরি ফেরিতে মায়াপুর যাওয়ার কিন্তু সুযোগ তৈরি হতে পারে। প্রস্তাবিত এই পরিষেবায় দুটি হাইব্রিড ডিজেল ইলেকট্রিক ফেরি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। মায়াপুর পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন কেন্দ্র। ইসকন মন্দির সহ এখানকার বিভিন্ন আকর্ষণে প্রতি বছর দেশ বিদেশের বহু পর্যটক এবং তীর্থযাত্রী আসেন। বর্তমানে সড়ক ও রেলপথে মায়াপুর যেতে হয়। নতুন জলপথ চালু হলে যাত্রাপথটি হয়ে উঠতে পারে এক অভিনব ভ্রমণ অভিজ্ঞতার। তবে পরিকল্পনা শুধু বাবুঘাট মায়াপুরে সীমাবদ্ধ নয়। চন্দননগর, শ্রীরামপুর, ব্যান্ডেল, বারাকপুরের মতো ঐতিহাসিক এলাকাতেও এই জলপথকে যুক্ত করার সম্ভাবনা রয়েছে। মনে রাখতে হবে এটি এখনও পরিকল্পনার পর্যায়ে। তবে আরও একটা কথা জানাই যে এই পরিকল্পনাটা সত্যি সত্যি বাস্তবায়িত হলে এটাই কিন্তু হবে এক পরিবেশ বান্ধব অভিযান। হাইব্রিড ইলেকট্রিক প্রযুক্তির ব্যবহার করে দূষণ কমানোও যেমন হবে, তেমন কি সুন্দর হাওয়া খেতে খেতে, কি সুন্দর জায়গা দেখতে দেখতে আপনারা চলে যাবেন মায়াপুরে। বলা যাবে না কিন্তু তখন যে জলে নেব না আর থই পাবে না।

0: おじゃな。
1: জানা অজানায় শুনবেন তিন পর্বের ধারাবাহিক মায়া সভ্যতায় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা। আজ প্রথম পর্ব। লিখেছেন ডক্টর দীপঙ্কর বসু। বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগান পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলির অন্যতম মায়া সভ্যতা সম্বন্ধে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, যেখানে মাত্র হাজার বছর আগে ইউরোপের মানুষেরা পৃথিবীর বয়স মাত্র কয়েক হাজার বছর বাইবেলের এই ধারণা পরিত্যাগ করতে পেরেছে, সেখানে মায়ারা অনেক আগেই মনে করত যে লক্ষ লক্ষ বছর আগেই পৃথিবীর উদ্ভব হয়েছে। তাই প্রাচীন এমন সভ্যতার বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার বিষয়ে বিজ্ঞানী ও প্রত্নতত্ত্ববিদ এমনকি সাধারণ মানুষদের মধ্যে যে প্রবল আগ্রহ থাকবে এটাতে আশ্চর্যের কিছু নেই। মায়াদের এই বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার বিষয়ে জানার আগে চলুন জেনে নিই কোথায় ছিল মায়াদের এই সভ্যতা। মধ্য আমেরিকার বর্তমান গুয়াতেমালা, বেলিজ, হন্ডুরাসের কিছু অংশ, এল সালভাদোর এবং মেক্সিকোর টাবাস্কো, চিয়াপাস, ক্যাম্পেচে, ইয়োকাতান ও কুইন তানারুতে গড়ে উঠেছিল মায়া সভ্যতা। মায়াদের বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার সম্বন্ধে জানা গেছে পাথরের উপর লেখা বিভিন্ন ফলক, কাঠের প্যানেল, মাটির তৈরি নানা ধরনের পাত্র ও মায়াদের বিষয়ে লিখিত তিনটি বই ড্রেসডেনে কোডেক্স, মাদ্রিদ কোডেক্স, প্যারিস কোডেক্স এবং স্প্যানিশ বিশপ ডিয়াগো ডি লান্ডার লেখা বই অ্যাকাউন্ট অব দি অ্যাফেয়ার্স অফ ইয়োকাতান থেকে। মায়া সভ্যতায় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার বিভিন্ন শাখার চরম উন্নতি হলেও গণিতের উন্নতি ছিল অবিশ্বাস্য। ভাবতে অবাক লাগে যে মায়ারা প্রায় দু হাজার বছর আগেই শূন্যের অস্তিত্বের কথা জানত, অথচ ইউরোপে শূন্যের কথা আরব বণিকদের মাধ্যমে ভারত থেকে পৌঁছেছিল তার থেকেও এক হাজার বছর পরে। উন্নত গ্রিকরা সংখ্যা লিখত বর্ণমালার বিভিন্ন অক্ষরকে ব্যবহার করে, অন্যদিকে রোমানরা সংখ্যা লেখার জন্য ব্যবহার করত এক অবাস্তব লৌকিক পদ্ধতির, যাতে আট লেখার জন্য লাগত চারটি প্রতীক। এখনকার আধুনিক দশমিক পদ্ধতিতে দশের পরের সংখ্যাটি পরবর্তী পঙ্ক্তি শ্রেণীতে চলে যায়, কিন্তু মায়াদের পদ্ধতিতে কুড়ির পরের সংখ্যাটি যায় পরের পঙ্ক্তিতে। আধুনিক পদ্ধতিতে একক হল এক থেকে নয়, দশক দশ থেকে নিরানব্বই, এইভাবে চলতে থাকে সংখ্যার যাত্রা। মায়াদের পদ্ধতিতে এক থেকে কুড়ি হল একক, দশক হল কুড়ি থেকে তিনশো নিরানব্বই, এইভাবেই চলে সংখ্যার এগিয়ে যাওয়া। এই কারণে বিরাট সংখ্যা লেখা মায়াদের কাছে কোনো সমস্যা ছিল না। মায়ারা বিজ্ঞানের বিভিন্ন শাখায় হামেশাই পরিসংখ্যান বিদ্যা এবং গাণিতিক গড়ের ব্যবহার করত।

0: তারা এটা বুঝতে পেরেছিল যে গণিতের এই ধরনের ব্যবহার ছাড়া সঠিক উপাত্ত পাওয়া সম্ভব নয়। মায়াদের গণিতে অসাধারণ উন্নতির ব্যবহার দেখতে পাওয়া যায় জ্যোতির্বিদ্যায়। উদাহরণ হিসেবে পাওয়া গেছে এক অসাধারণ পঞ্জিকা। এই ধরনের পঞ্জিকা তৈরির জন্য মায়া জ্যোতির্বিদ পুরোহিতেরা আকাশের পর্যবেক্ষণকে অত্যন্ত গুরুত্ব দিতেন। মান মন্দির, ছায়া প্রক্ষেপণ যন্ত্র এবং দিগন্তের পর্যবেক্ষণের সাহায্যে তারা সূর্যের জটিল গতি, তারা এবং গ্রহদের অবস্থান ও গতি নিরীক্ষণ করে ঘটনাপঞ্জী লিপিবদ্ধ করতেন। মায়া জ্যোতির্বিদরা পঞ্জিকা তৈরির গণনায় এক দীর্ঘ পর্যায়কে অন্তর্ভুক্ত করেছিলেন। মায়াদের একটি বছর ছিল 20 দিনের 18টি মাস এবং অতিরিক্ত আরও 5টি দিনের সমষ্টি। 20 দিনের 18টি মাসের এই 360 দিন নিয়ে তৈরি হতো একটি তান। এই তানই ছিল মায়াদের পঞ্জিকার বুনিয়াদ। এছাড়া তানের অনেক গুণক ব্যবহার করা হতো, যেমন কাতান, বাকাতান ইত্যাদি। এক কাতান হল 20টি তানের সমষ্টি। এই পঞ্জিকার অন্তর্ভুক্ত ছিল 630 লক্ষ বছরেরও বেশি সময়। এই সময়কে বলা হতো আলুতান। মজার কথা, এই সংখ্যা লিখতে মায়াদের প্রয়োজন হতো মাত্র 8টি এককের। অথচ আধুনিক সংখ্যার হিসাবে এই বিরাট সংখ্যা লিখতে 11টি এককের দরকার পড়ে। মায়াদের পঞ্জিকার গণনার পদ্ধতিও ছিল অত্যন্ত জটিল। এতে 3টি বিশেষ ধরনের ক্রমের উল্লেখ আছে: সৌর বৎসর, 260 দিনের ধর্মীয় বৎসর এবং শুক্রের বৎসর। মায়ারা গাণিতিক গড় পদ্ধতিকে যেভাবে তাদের জ্যোতির্বিদ্যায় ব্যবহার করেছিল তা এক কথায় ছিল অনন্য। জানা জানায় মায়া সভ্যতার বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা বিষয়ে শুনছেন 3 পর্বের ধারাবাহিক। আজ শুনলেন 1ম পর্ব। লিখেছেন ডক্টর দীপঙ্কর বসু।
1: এতক্ষণ শুনলেন বিজ্ঞানের কথিকা জানা অজানা। আচ্ছা, মানব সভ্যতার অন্যতম বড় প্রশ্ন, পৃথিবীর বাইরে কি কোথাও প্রাণীর অস্তিত্ব রয়েছে? বহু বছর ধরে বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর খুঁজছেন। মহাবিশ্বে অসংখ্য নক্ষত্র, গ্রহ এবং গ্যালাক্সি রয়েছে, ফলে পৃথিবী যে প্রাণের একমাত্র আবাসস্থল এমনটা নিশ্চিত করে বলার কোনো প্রমাণ এখনও বিজ্ঞানীদের হাতে নেই। নাসার টেলিস্কোপ অনুসন্ধান মূলত এক দীর্ঘ বৈজ্ঞানিক যাত্রা। একের পর এক দূরবর্তী জগতের তথ্য সংগ্রহ করে বিজ্ঞানীরা বারবার বোঝার চেষ্টা করছেন, আশা এই বিশাল মহাবিশ্বে আমরা কি একা? প্রাণের সরাসরি প্রমাণ এখনো মেলেনি, কিন্তু প্রতিটি নতুন আবিষ্কার সেই চিরন্তন রহস্যের উত্তর খোঁজার পথকে আরো খানিকটা এগিয়ে নিয়ে চলেছে। সলিল চৌধুরী।

পৃথিবীর গাড়ি তো চলতেই থাকবে, কিন্তু আমরা যেটা বলছিলাম যে পৃথিবীর বাইরে আর কি কোথাও কেউ থাকেন? এই বিরাট মহাবিশ্বে কি আমরা একা? কি জানি, জানি না, কিন্তু আমাদের গান মহাবিশ্বে মহাকাশে ছড়িয়ে পড়েছে। এইরকমভাবেই আপনারা ভালোবাসায় আমাদের সঙ্গে ভালো লাগায় থাকবেন, সকালের আড্ডায় থাকবেন, আমাদের আকাশবাণী মৈত্রীর সঙ্গে থাকবেন। আকাশবাণী শতবর্ষে আপনারা আমাদের সঙ্গে আছেন এবং এত বছর ধরে আকাশবাণীর সঙ্গে রয়েছেন। আপনারা এবং আমরা সবাই মিলেই তো এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাই। আজকের সকালের আড্ডা এই পর্যন্তই। শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র, ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আকাশবাণী মৈত্রী নিয়মিত অনুষ্ঠান কলকাতার ডায়েরিতে। এই অনুষ্ঠানে কলকাতা শহর ঘিরে অনেক কথা আমরা তুলে আনি। আমরা আনি এর ইতিহাসের কথা, এর বর্তমানের কথা, এর বাসিন্দাদের কথা, যারা বাসিন্দা থেকেছেন খুব অল্প সময় ধরে তবু ভালোবেসেছেন এই শহরকে, তাদের কথা, অনেক কিছু, এমনকি এই শহরকে ঘিরে থাকা টুকরো টুকরো ঘটনা যা এই শহরকে পরিচয় দেয় তার কথাও আসে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন যিনি এই কলকাতার ইতিহাসকে নিবিড়ভাবে ভালোবেসেছেন, মূলত শখে, মূলত আনন্দে এবং কিছুটা পরিমাণে পেশাতেও। আজকে আমরা পেয়েছি আমাদের স্টুডিওতে অভিক রায়কে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে একসময় ইতিহাসের কৃতি ছাত্র, পরবর্তীকালে ইতিহাসের গবেষক, এবং আজকের অনুষ্ঠানের জন্য খুব গুরুত্বপূর্ণ যেটা, সোসাইটি ফর দ্য প্রিজার্ভেশন ক্যালকাটার তিনি বর্তমান সেক্রেটারি। তাকে স্বাগত জানাই এবং এই কলকাতা ঘিরে আলোচনার শুরুতেই তার কাছে যেটা প্রশ্ন থাকবে যে এই যে কলকাতাকে ঘিরে ইতিহাস, কলকাতার সৌধ, কলকাতার অনেক কিছু, তার যে সংরক্ষণ, এই আগ্রহটা এলো কোথা থেকে আপনার মধ্যে?
1: প্রথমে মানুষবাবু আপনাকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, কিছু নিজের চিন্তা ভাবনা কথা এই প্রসঙ্গে বলার সুযোগ দিচ্ছেন বলে। দেখুন, ইতিহাস নিয়ে যেহেতু পড়াশোনা করেছি এবং ইতিহাসের প্রতি চিরকালই একটা দুর্বলতা ছিল, কাজেই যেভাবেই হোক, ভাগ্যই বলতে পারেন বা হয়তো কোনো দূরদর্শিতার জন্যও বলতে পারেন, এই ইতিহাসের সাথেই কিন্তু আমি সংযুক্ত হয়েছি আমার প্রফেশনাল লাইফেও, এবং সেটাই হয়তো আমার ইতিহাসের অনুসন্ধান করার যে একটা আর্জ সেটা ডেভেলপ করেছে। তো আমি এই প্রসঙ্গে যে কথাটা এখানে বলতে চাই, যেহেতু আমরা কলকাতাকে নিয়ে আলোচনা করছি, ইতিহাসের প্রতি একটা যে আনুগত্য, ইতিহাসের প্রতি যে একটা সচেতনতা, সেই ব্যাপারটা কিভাবে কলকাতায় এলো, তো আমি এই প্রসঙ্গে খালি বলতে চাই, আমার পিতা নিশীথ রঞ্জন রায় ঐতিহাসিক।

0: ঐতিহাসিক, তিনি তখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সেক্রেটারি অ্যান্ড কিউরেটর। এটা হচ্ছে ওই 70 দশকের শেষের দিকে। আর আমি স্টেট ব্যাংকে যদিও জয়েন করেছিলাম প্রবেশনারি অফিসার হিসেবে, কিন্তু জয়েন করার কয়েক বছরের মধ্যেই স্টেট ব্যাংক যখন তাদের ইতিহাস প্রকল্প হাতে নিল, তখন আমাকে আরও বেশ কয়েকজনকে এই প্রজেক্টের কাজে নিয়োজিত করেছিল। তো এই 70 দশকের শেষাশেষি যখন হঠাৎ জানা গেল যে টাউন হলটাকে তখনকার সরকার ভেঙে ফেলার প্রকল্প হাতে নিয়েছেন এবং সে জায়গায় একটা কমার্শিয়াল কমপ্লেক্স তৈরি করা হবে, তখন আমার পিতা উনি একটা মুভমেন্ট শুরু করলেন এবং তখনকার দিনের কলকাতার বহু বিখ্যাত যারা বাসিন্দা তারা সকলেই তার পাশে দাঁড়ালেন। তিনি গভর্নর সাহেবের কাছে ডেপুটেশন দিলেন এবং পিকেটিংও করেছিলেন টাউন হলের প্রাঙ্গণে, এবং শেষ পর্যন্ত তখনকার সরকার কিন্তু ওই প্রকল্প থেকে সরে আসেন। সেই হলো টাউন হল বাঁচানোর কাহিনী। কিন্তু এটা করেই নিশীথবাবু ক্ষান্ত হননি। উনি তখন মনে করলেন যে একটা সংগঠন তৈরি করা দরকার, যে সংগঠনের কাজ হবে মানুষের মধ্যে কলকাতার ইতিহাসের সচেতনতা তৈরি করা এবং কিভাবে সেই ইতিহাসকে প্রিজার্ভ করা যায়, সেটাই হচ্ছে অধ্যাপক নিশীথরঞ্জন রায়ের মূল উদ্দেশ্য।
1: এবং সেভাবেই আপনারও যুক্ত হয়ে পড়া ধীরে ধীরে।
0: এবং সেভাবেই আমরা তো প্রথম থেকেই সেটার মেম্বারশিপ নিয়েছিলাম। এবং অধ্যাপক রায় যেটা করতেন সেটা হচ্ছে যে অ্যাপার্ট ফ্রম লেকচার্স, হেরিটেজ লেকচার্স উনি আয়োজন করতেন, সিম্পোজিয়াম করতেন, এবং তখনকার দিনে যেটা সবচেয়ে মানুষের মনে বোধহয় ভীষণভাবে মানে একটা এফেক্ট হয়েছিল সেটা হচ্ছে যে ক্যালকাটা বুক ফেয়ার অথরিটিস প্রতি বছর সোসাইটি ফর প্রিজারভেশন, যার জন্ম দিয়েছিলেন নিশীথরঞ্জন রায়, সেই সোসাইটি ফর প্রিজারভেশনকে একটা প্যাভিলিয়ন দিত যেখানে কলকাতার ইতিহাসকে বিভিন্নভাবে তুলে ধরা হতো ভেরিয়াস সাবজেক্টসকে বেস করে। এবং সবচেয়ে বড় প্রাসঙ্গিক ব্যাপার হল ওনার এই প্যাভিলিয়নটার একটা বড় ব্যানার লাগানো থাকত, সেভ ক্যালকাটা, সেভ ইটস পাস্ট টু সেভ ইটস ফিউচার, এই হচ্ছে ওনার স্লোগান। এবং বছর বছর কিন্তু এই বুক ফেয়ারের মাধ্যমে এই সোসাইটির যে উদ্দেশ্য সেটাকে উনি বিভিন্ন লোকের কাছে পৌঁছতে পারতেন।
1: এই যে হেরিটেজ লেকচারের কথা বললেন, তার আগে হেরিটেজ সম্পর্কে আমাদের ধারণাটা একটু পরিষ্কার করি। আমরা হেরিটেজ, ঐতিহ্য খুব ভেবেচিন্তে শব্দগুলো ব্যবহার করি না, তবু যখন চর্চাটা অনেক বড় হয়, চর্চাটা গভীর হয়, তখন সংজ্ঞার প্রয়োজন হয়। কাকে আমরা বলবো ঐতিহ্য? অতীত মানেই কি ঐতিহ্য? আর কোন ঐতিহ্য সংরক্ষণ করা যায়, করা গিয়েছে, এইটা যদি আমাদের একটু বুঝিয়ে দেন। যেহেতু আপনি নিজে এখন এই দায়িত্বটা পালন করছেন, পিতা নিশীথরঞ্জন রায়ের প্রসঙ্গটাও আপনি যেভাবে এনেছেন এত সুন্দরভাবে, তার ফলে আমাদের আগ্রহটা জাগছে, যদি একটু বুঝিয়ে দেন তারপরে প্রশ্নগুলো আমরা করতে পারি।
0: তো আপনি নিশ্চয়ই জানেন যে পৃথিবীর যেগুলো বড় বড় শহর, প্রত্যেকটি শহরের একটা কালচারাল হেরিটেজ আছে, সেই হেরিটেজটা কিন্তু কলকাতার ক্ষেত্রেও রয়েছে। এবং নিশীথরঞ্জন রায়ের যেটা প্রধান অবজেক্টিভ ছিল, সেই অবজেক্টিভ হচ্ছে এই হেরিটেজটাকে যাতে বাঁচানো যায়, সেই হিসেবে তিনি যেমন টাউন হল বাঁচাবার জন্যে উনি প্রয়াস নিয়েছিলেন এবং সাকসেসফুলি সেটা স্টলড হয়েছিল। এবং এরপরে উনি যেটা করতে শুরু করলেন, এবং আপনাকে এখনই বলেছি যে বিভিন্ন মিডিয়ামের মাধ্যমে উনি কলকাতার ঐতিহ্য বা ইতিহাস মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন, এবং সেটার মাধ্যমেই মানুষের মধ্যে একটা সচেতনতা অ্যাবাউট ক্যালকাটাস হেরিটেজ হয়তো জেগে উঠেছে। লাস্ট যে কয়েকটা বক্তৃতা আয়োজন করেছি তার মধ্যে একটা ছিল চায়না টাউন নিয়ে, এবং একজন ভদ্রলোক, তিনি বিশাল ভালো ফটোগ্রাফার, তিনি যেসব ছবি তুলেছিলেন সেই ছবিগুলোকে এই বক্তৃতার মাধ্যমে মানুষের সামনে উপস্থাপনা করা হয়েছিল। তারপরে আমরা করেছিলাম একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে, কলকাতার ভূতের বাড়ি, সেটা নিয়ে যিনি গবেষণা করেছিলেন দীপঙ্কর মুখোপাধ্যায়, তিনি প্রেজেন্টেশনটা করেছিলেন ভিজুয়ালের মাধ্যমে যে এই ভূতের বাড়িগুলোর তার ইতিহাস কি, তার পিছনে ঘটনা কি, কেন সেগুলোকে ভূতের বাড়ি হিসেবে মানুষ মনে রেখেছে, সেটার উপরে একটা বক্তৃতা। এবং লাস্ট যে বক্তৃতা আমরা করেছি এটাও কিন্তু কেউ কোনো দিন করেননি,

0: আমি তো ভালোভাবে জিজ্ঞেসও করেছি, পার্সি হেরিটেজ অফ ক্যালকাটা। বিভিন্ন কমিউনিটিস কিন্তু এই কলকাতা শহরে এসেছিল বসবাস করার জন্যে, ব্যবসা করার জন্যে। পার্সিরাও এসেছিলেন দীর্ঘ পার্সিয়া থেকে, তারা যেমন বোম্বেতেও গিয়েছিলেন তেমনি কলকাতায় তো এসেছিলেন, এসে তারা ব্যবসা বাণিজ্য করেছেন। তাদের যে কন্ট্রিবিউশন টু দি গ্রোথ অব দি সিটি, সেটাই কিন্তু ধরা হয়েছিল ওই বক্তৃতার মাধ্যমে।
1: আমার প্রশ্নের উত্তর আপনি উদাহরণের সাহায্যে খুব সুন্দরভাবে দিলেন, যে কোন প্রতিষ্ঠান কোনটাকে ঐতিহ্য বিবেচনা করে সেইটা তো ভেবেই তারা এগোবে সংরক্ষণের দিকে। এবং আপনি যেভাবে বললেন তাতে কলকাতার বৈচিত্র্য বেশ ফুটে উঠল, মানে এমন নয় যে ধরা বাঁধা এই এই এই এই একটা লিস্ট, তা নয়। এই যে বহু বর্ণে রঞ্জিত ইতিহাস সংস্কৃতি, সেটাকে আপনারা বারবার ধরার চেষ্টা করছেন, সেটাকে ঐতিহ্য মনে করছেন। এবার একটু হেরিটেজ লেকচারের কথায় যাব। এই যে অধ্যাপক নিশ্চিত্তরঞ্জন রায় হেরিটেজ লেকচারের আয়োজন করতেন, সে সময়টা কখন?
0: সে সময়টা হচ্ছে এই ধরন, যখন সোসাইটি হলো সেটা হচ্ছে 81 সালে, 70-এর দশকের শেষে যখন আন্দোলন টান্দোলনের পরে টাউন হল বাঁচানো হলো, তারপরেই উনি যে প্রোগ্রামটা হাতে নিয়েছিলেন সেটা হচ্ছে যে লেকচার্স অ্যারেঞ্জ করা। এবং বছর বছর যেটা আপনাকে আগেও বলেছি সেটা হচ্ছে ক্যালকাটা বুক ফেয়ারে প্যাভিলিয়ন করা, সেখানে ফটোগ্রাফিক ডিসপ্লেস অফ ভেরিয়াস আসপেক্টস অফ ক্যালকাটাস কালচারাল লাইফ, সেইগুলোকে তুলে ধরা।
1: এইখানে আরেকটা প্রশ্ন এসে যায় যে আপনারা আয়োজন করলেন কিন্তু মানুষ কতটা সাড়া দিল বা মানুষকে কতটা সচেতন করা গেল? কেননা আমরা ইদানিংকালে 21শ শতকের এই সময় দাঁড়িয়ে বলতে থাকি যে আমরা ঐতিহ্য সচেতন নই, আমরা ইতিহাস ভুলে যাচ্ছি। তো সেই সময় ব্যাপারটা কেমন ছিল, কতটা সাড়া পাওয়া যেত?
0: শুনুন, এটা সাড়া পাওয়ার মাপকাঠি কিন্তু কিছু হয় না, কিন্তু আপনাকে এইটুকুন বলতে পারি যে সময় লেগেছে, সময় লেগেছে। এবং নিশীথবাবুর আন্দোলনের যেটা সূত্র, সেই 1979-80 সাল থেকে আলটিমেটলি আপনি জানেন যে হেরিটেজ কমিশন কিন্তু অনেক পরে হয়েছে, ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন 2001 সালে হয়েছে, তারপরে হেরিটেজ লস ইত্যাদি ফ্রেমড হওয়া শুরু হলো, 2004 সাল থেকে বোধহয় গ্রেডেশন অফ হেরিটেজ বিল্ডিংস করা হলো। কাজেই আপনি যে প্রশ্নটা করছেন যে প্রজেক্টটা উনি হাতে নিয়েছিলেন সেটা কি, তার এফেক্টটা কি হলো, সেটা কি করে বোঝা যাবে, আমার মনে হয় সেটা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট বোধহয় গভর্নমেন্টের ওপরেই করেছিল। বিকজ গভর্নমেন্ট কিন্তু তার আগে অবধি মনে হয় না হেরিটেজ নিয়ে, আমি বলবো না ভাবেননি, কিন্তু মনে হয় তাদের সেই সময়টাও তারা পাননি এটাকে নিয়ে উদ্যোগ নেওয়ার। কিন্তু সেইটা বোধহয় একটা জ্বলন্ত উদাহরণ যে 2000 সালে বা 2001 সালে বোধহয় ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন যৌথভাবে করেছিলেন, এবং সেটা এখনও মানে রীতিমতো লাইভ, এবং নানা রকম গ্রেডে হেরিটেজ বাড়িগুলোকে ফেলে সেগুলোকে যাতে রক্ষণাবেক্ষণ হয় সেটা তারা যতটা সম্ভব এনশিওর করেছেন। কিন্তু আমি বলবো এক্সেপশনসও আছে, এইসব হেরিটেজ আইন ফলেও কি বাড়ি ভাঙা হচ্ছে না? বাড়ি ভাঙা হচ্ছে তো। হ্যাঁ, আপনি যদি প্রথম চিন্তা করেন যে যখন প্রথম ভাবা হয়েছিল টাউন হল ভেঙে ফেলা হবে, সেই ভদ্রলোক গ্র্যানভিল বিশাল আর্কিটেক্ট ছিলেন, তিনি হাইকোর্ট করেছেন, তিনি জিপিও তৈরি করেছেন, তিনি টাউন হল করেছিলেন, সেই টাউন হল ভেঙে ফেলার যে প্রকল্প, যেটা রোধ হলো, সেটা কিন্তু একটা যুগান্তকারী কাজ। কিন্তু এর পরে ধরুন 2000-2001 সালে যে হেরিটেজ কমিশন হলো, তারপরেও কিন্তু বাড়ি চলে গেছে। কেমন, আমি একটা উদাহরণ দিচ্ছি, জীবনদ্বীপে এসে নামতাম বাসে করে, এসে তারপরে মিডলটন স্ট্রিট দিয়ে স্টেট ব্যাংকের জীবনদ্বীপ বাড়িতে ঢুকতাম, সেখানে একটা বাড়ি চৌরঙ্গির ওপরে খুব মানে একটা বিশাল ম্যাসিভ স্ট্রাকচার ছিল, সেটা হচ্ছে দ্বারভাঙা মহারাজের বাড়ি, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই দ্বারভাঙা মহারাজের বাড়ির পাশেই কিন্তু ওই আমাদের টাটা সেন্টার উঠেছিল। এইবারে হঠাৎ কয়েক বছর পরে দেখা গেল পুরো জিনিসটাকে অ্যাসবেস্টাস দিয়ে কভার করে দেওয়া হয়েছে, মানে বাইরে থেকে কিচ্ছু দেখা যাবে না, বাড়িটার অস্তিত্ব আছে কি নেই কিছুই বোঝা যাবে না। সেই বাড়িটা কিন্তু ভেঙে ফেলা হলো, ওই দ্বারভাঙা মহারাজের বাড়িটা ভেঙে ফেলা হলো। ওই এরিয়ার মধ্যে ওল্ড কেনিলওয়ার্থ হোটেল একটা ছিল, নিউ কেনিলওয়ার্থ থিয়েটার রোডের উপরে, এটা হচ্ছে ওল্ড কেনিলওয়ার্থ। সেই ওল্ড কেনিলওয়ার্থ হোটেলটা ওই ক্যাম্পাসের মধ্যেই ছিল, হিউজ ক্যাম্পাস, সেটাকেও ভেঙে দেওয়া হলো। তারপরে এলো 42, যেটা বোধহয় টলেস্ট টাওয়ার

0: এছাড়াও তিনি যে কারণে বেশি পরিচিত সেটা হচ্ছে কলকাতার যেসব ঐতিহ্যশালী সৌধ আছে, ভবন আছে, সেগুলো সম্পর্কে জনমানসে সচেতনতা আনা, সেগুলো সংরক্ষণের জন্য বিভিন্ন ক্ষেত্রে আবেদন জানানো, যে কাজটা করছে সোসাইটি ফর দ্য প্রিজার্ভেশন ক্যালকাটা, এই সংস্থার তিনি সেক্রেটারি। আর আজকে এই বিষয় নিয়ে কথা হচ্ছে তার সঙ্গে। এই যে যখন আপনি বললেন যে একটা বিল্ডিং ভাঙা হচ্ছে, যে বিল্ডিংয়ের একটা ইতিহাস আছে, শুধু ইতিহাসটুকুই নয়, তার যে নির্মাণের শৈলী সেটাও দেখার মতো, সেটা শহরকে পরিচিত করায়, তখন সাধারণভাবে মানুষ খুব বিচলিত যে হয় তা নয়। কেননা মানুষের সরাসরি রুটি রুজিতে টান পড়ে না, বা তার যদি শখ আহ্লাদের ব্যাপারও থাকে সেটা এই ব্যাপারে কোনো কারণে বিঘ্নিত হয় না। তাহলে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা যায় কিভাবে, বা কিভাবে করেছেন আপনারা?
1: শুনুন, আমাদের রিসোর্সেস খুব লিমিটেড, কেমন ওই মাঝে মাঝে আমরা যে বক্তৃতা আয়োজন করি বা এক্সিবিশন আয়োজন করি, এক্সিবিশন কিন্তু আমরা মাঝে মাঝে ফটোগ্রাফিক এক্সিবিশন করি, সেগুলোর মাধ্যমে আমরা মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে এই হচ্ছে কলকাতা, এই তার ইতিহাস, সেই ইতিহাসকে সংরক্ষণ করার জন্যে আমরা এই এক্সিবিশনটা অ্যারেঞ্জ করেছি। আপনারা দেখুন, আপনারা জানুন, আপনারা কলকাতার ইতিহাসকে দেখুন। সেই ইতিহাসকে দেখে আপনারা যদি মনে করেন যে এই একটা পার্টিকুলার, ধরুন একটা বাড়ি, তাকে তার একটা ইতিহাস আছে, সেই বাড়িটাকে ভেঙে ফেলা হবে, তাহলে আপনারাও হয়তো আমাদের পাশে এসে দাঁড়াতে পারবেন। আমরা যখন এটা নিয়ে কোনো রকম আলোচনা করতে যাব, তখন আপনারাও আমাদের সাথে থাকবেন।
0: এইবারে যেটা হচ্ছে যে ধরুন এই যে সচেতনতা তৈরির যে চেষ্টাটা, এটাতে মানে ধরুন ছবি দেখাচ্ছেন, কোন একটা বাড়ি সম্পর্কে ইতিহাস লিখে দিচ্ছেন, এইটার যাতে একটা ধারাবাহিকতা থাকে, সেটা তো হতে পারে ফিল্মের মাধ্যমে, ছাপা বইয়ের মাধ্যমে, সেরকম উদ্যোগ কখনো এসেছে?
1: হ্যাঁ, না, সেইটা যেটা আপনি বলেছেন সেটা খুবই যুক্তিযুক্ত, কিন্তু এটা অধ্যাপক নিশিতরঞ্জন রায় কিন্তু চেয়েছিলেন। ওনার স্বপ্ন ছিল যে কলকাতা টাউন হলে একটা মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস তৈরি হবে অন কলকাতা। সেটা কিন্তু তার একটা, বলতে পারেন, একটা অবজেক্টিভ ছিল। সেই অবজেক্টিভটা যে কোনো কারণেই সেটা ফলপ্রসূ হয়নি। তখন তিনি বাধ্য হয়ে সল্টলেক অথরিটির কাছে একটা দরখাস্ত করেন একটা জমির জন্য, সেই জমিতে যাতে একটা আর্কাইভস কাম মিউজিয়াম তৈরি করা যায়। সে জমিটা সোসাইটি অর্থ দিয়ে কিনেছে, সেই সোসাইটি এখন সেটা নিয়েই প্ল্যান প্রজেক্ট করার চেষ্টা করছে, কিন্তু এটা সোসাইটির একার পক্ষে তো সম্ভব নয়। আমরা চেষ্টা করছি যদি কোনো গভর্নমেন্ট সংস্থা বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যদি সোসাইটির সাথে কোলাবোরেট করে, তাহলে এরকম একটা মিউজিয়াম বা আর্কাইভ, যেটা প্রায় প্রত্যেকটা বড় বড় শহরের, ভারতবর্ষ নয়, বিদেশেও রয়েছে, তাহলে কলকাতারও হয়তো এরকম একটা জিনিস তৈরি হবে।
0: খুব ভালো। এবং আমরা দেখেছি ছোট ছোট মিউজিয়াম বিদেশে তো প্রচুর, মানে প্রাইভেট মিউজিয়াম, সেখানে যাকে বলে সাজানোটা এত অর্থবহ, আমাদেরও দু একটা দেখার কখনো কখনো সুযোগ হয়েছে। তো সেই কালচার বলি, যাই বলি না কেন, সেটা গড়ে ওঠারও বোধ হয় একটা দরকার আছে। আমরা ক্রমাগত সরকার প্রশাসনের কাছে আবেদন জানাই, এমন তো বহু মানুষ আছেন যাদের অর্থের জায়গাটা নিয়ে কোনো উদ্বেগ নেই, তারা করতে পারেন, সেটাও একটা বোধ হয়
1: সে তো বটেই
0: জায়গা। আচ্ছা, এই যে পার্সিদের জীবন সম্পর্কে, পার্সিদের এই শহরে যুক্ত থাকার ইতিহাস সম্পর্কে আপনারা যে আলোচনা সভা করেছেন, তার মানে বিভিন্ন ধর্ম বা ভাষাভাষী মানুষের সম্পর্কে আলোচনা, এটা খুব প্রাসঙ্গিক একটা কসমোপলিটন শহরের জন্য।
1: অ্যাবসলিউটলি,
0: সেটাও তো আপনাদের পরিকল্পনায় রয়েছে।
1: মানে এটা আমাদের উদ্দেশ্য যে বিভিন্ন কমিউনিটি যারা কলকাতায় এসেছেন, বসবাস করেছেন, তাদের জীবিকা অর্জন করেছেন, তাদেরও তো একটা কন্ট্রিবিউশন আছে টু দি গ্রোথ অব দি সিটি। তো সেই জন্যে এইসব বিষয় নিয়ে যা মানুষের কোনো ধারণাই নেই, মানুষ জানেই না, সেই তাদেরকেই সুযোগ করে দেওয়া। এবং আপনাকে বলছি, এর পরের বক্তৃতার বিষয় হবে জুইশ হেরিটেজ। আপনি তো জানেন এখানে প্রচুর জু একসময় বসবাস করেছেন, স্কুল আছে এখনো জুইশদের, প্রচুর বড় বড় বাড়ি তারা তৈরি করেছেন। তো তাদের যে কন্ট্রিবিউশন টু দি গ্রোথ অফ দিস সিটি, সেইটা সম্বন্ধে যাতে আমরা জানতে পারি, এই জন্যে একজন বক্তার সাথে আমি যোগাযোগ করেছি, এবং অদূর ভবিষ্যতে সেই বক্তৃতা হবে, আপনাকে নিশ্চয়ই আমরা জানাব।
0: এবং এইগুলো শুনতে শুনতে মনে হয় এই যে দিবে আর নিবে, মেলাবে মিলিবে জায়গাটা,

0: এখনো তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে চালু আছে, যেমন আমাদের এখান থেকে কেউ স্কলারশিপ নিয়ে ইসরায়েলে গেলেন বা ধরা যাক জার্মানিতে গেলেন, উল্টো দিক থেকেও তারা কখনো কখনো পড়াশোনা করতে আসেন। এই হেরিটেজের ক্ষেত্রে এই এক্সচেঞ্জটা শুধুমাত্র কি সরকারি ক্ষেত্রেই ঘটে নাকি এরকম ইন্ডিপেন্ডেন্ট সংস্থা?
1: আমি তো সংস্থার কথা বলতে পারবো না, তবে জেএল সিলিমান বলে একজন ভদ্রমহিলা, ইসরায়েলি ভদ্রমহিলা, উনি গবেষণাতে এসেছিলেন, তখন আমার পিতা জীবিত, তো আমার মনে আছে যে তারপরে আমি যেহেতু স্টেট ব্যাংকে কাজ করতাম ইতিহাস প্রজেক্টে, উনি আমার কাছেও এসেছিলেন। তা উনি তো নিজের উদ্যোগে কোনো নিশ্চয়ই ওখানকার কোনো রিসার্চ সাপোর্টের মাধ্যমে উনি কলকাতায় এসেছিলেন কলকাতার সম্বন্ধে গবেষণা করার জন্যে। তা সেরকম ইন্ডিভিজুয়াল বেশ কয়েকজনের সাথে যখন তারা আসেন তখন যোগাযোগ হয়।
0: আরেকটা খুব বড় জিনিস হচ্ছে কলকাতার যে স্ট্যাচু বা এই স্থাপত্য আর কি, এই জিনিসটা নিয়েও অনেক মানুষের মধ্যে অনেক আগ্রহ। দু একটা বড় স্ট্যাচু ছাড়া, মূর্তি ছাড়া খুব একটা মানুষের যে নজরে পড়ে তা না, বহু জায়গায় এমন রয়েছে। হ্যাঁ, মানা যেতেই পারে যে প্রশাসনের পক্ষে সবসময় সম্ভব হয় না, রক্ষা করা কিছুটা স্থানীয় অধিবাসীদের উদ্যোগও দরকার হয়, কিন্তু এই যে চেনানো, এখন কেন কথাটা বলছি, হেরিটেজ ওয়াক বলে একটা কনসেপ্ট এখন বেশ চালু আছে এবং অনেকেই একটা গোষ্ঠী গড়ে এখান থেকে এখানে হাঁটলাম, ওখান থেকে ওখানে হাঁটলাম, এই যে জিনিসগুলো কতটা অবদান রাখছে এই কনসাসনেসে, মানে ঐতিহ্যে?
1: এই প্রসঙ্গে আমি আসতাম, কিন্তু তার সাথে সাথে আমি আগে একটু বলি যে দেখুন, খালি সংরক্ষণ দিয়ে হবে না, দরকার হচ্ছে মানুষকে সচেতন করা, তাই তো? তার একটা ভালো পদ্ধতি হচ্ছে যে নানা রকম টকস আয়োজন করা, এক্সিবিশনস আয়োজন করা, এবং যেটা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে, যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলছি, ইউজ অফ দি হেরিটেজ বিল্ডিং। আমি যদি বলি যে আমার হেরিটেজ বাড়িটাকে ভেঙে ফেললে, আমার টাওয়ার করলে আমার অনেক লাভ, সেটা কিন্তু ঠিক নয়। কিন্তু আপনি যদি বিদেশে দেখেন, বিদেশে দেখবেন যে ওইসব বাড়িগুলো কিন্তু তারা কনভার্ট করছে না ইন্টু টাওয়ার্স, তারা নানা রকম ইউজে ফেলছে। আমি আর একটা উদাহরণ দিচ্ছি, এখানে কিছুদিন আগে বোধহয় ডক্টর রাজেন মুখার্জির বাড়ি হ্যারিংটন স্ট্রিটে, স্যার বীরেন, ডক্টর রাজেন মুখার্জি, তারা সব ভিক্টোরিয়া মেমোরিয়াল ট্রাস্টি ছিলেন, আমি দেখেছি তাদের, ট্রাস্টি মিটিংয়ের জন্য আসতেন, আমি বাবারকে হয়তো বাড়িতে আনতে যাবার জন্য গেছি। তারা দীর্ঘদিন ভিক্টোরিয়া মেমোরিয়ালে ছিলেন, তারা আজকে অবর্তমানে, হঠাৎ যেন শুনলাম যে ওই বাড়ি ভেঙে ফেলা হবে, ভেঙে একটা টাওয়ার তৈরি হবে। আমি তখন ওই খবরটা পড়ে আমি শিউরে উঠেছিলাম যে যারা এই কলকাতা শহরের জন্য এতখানি চিন্তা ভাবনা করেছেন, দে হ্যাভ মেড ভ্যালুয়েবল কন্ট্রিবিউশনস, তাদের বাড়ি এরকম হয়ে যাবে। কিন্তু এখন আমি অনুসন্ধান করে জানলাম বাড়ি কিন্তু ভাঙা হয়নি, ওটা জুয়েলার্সকে দেওয়া হয়েছে, তারা ব্যবহার করছেন অ্যাজ আ বিজনেস প্রপোজিশন, কিন্তু বাড়িটা তো যায়নি। আমার বক্তব্য হলো যে বিদেশেও যদি যান তাহলে দেখবেন যে বহু জায়গায় অরিজিনাল ইউজটা থেকে একটু সরে এসে তারা ওইটাকে আবার ব্যবহার করছেন, কিন্তু দে হ্যাভ নট ডিস্ট্রয়েড দ্য হাউস।
0: না, তাহলে এই জায়গাটাকে কি আপনারা সমর্থন করছেন যে এটাই হচ্ছে বাঁচানোর পদ, ভায়াবল অপশন, যে একটা বাড়ি থাকবে, তার নির্মাণ শৈলীটা মানুষের দেখার জন্য থাকবে, কিন্তু তার ব্যবহার হবে, সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে, ব্যবসায়ী বোধহয় সব থেকে বেশি গ্রহণযোগ্য, তার মানে এটা সমর্থন?
1: হ্যাঁ, এটা করছি। এবং যেটা আমি এর সাথে অ্যাড করতে চাই, ইদানিং একটা প্রচেষ্টা হচ্ছে যে বাড়িতে গিয়ে ট্যাবলেট লাগানো, মানে একটা বোর্ড লাগানো, ইনট্যাক্ট করছে বোধহয় কর্পোরেশনের সাহায্য নিয়ে, যে এটাকে হেরিটেজ বিল্ডিং এ আখ্যা দিয়ে ওটাকে একটা বোর্ড লাগাচ্ছে, সে খুবই ভালো প্রকল্প। কিন্তু আমার যেন মনে হয়, আমি অবশ্যই ভালো করে দেখিনি, কিন্তু আমার যেন মনে হয় ওই বোর্ডটা লাগানোর সাথে সাথে ওই বাড়িটার যদি একটু ছোট করে ইতিহাস থাকতো, যেটা বিদেশে দেখা যায়, আমি দেখেছি স্কটল্যান্ডে হেনো বাড়ি নেই যার একটা ইতিহাস আছে, কিন্তু তার একটা ট্যাবলেট বসানো আছে মানুষকে অবগত করার জন্য। ওই রকম যদি একটুখানি ইনট্যাক কর্পোরেশন মিলে যদি এরকম একটা জিনিস এর সাথে অ্যাড করতো, তাহলে বোধহয় যে কনসিয়াসনেসটা আমরা আলোচনা করছি সেটা বোধহয় প্রোটেক্টেড হতো।
0: আচ্ছা, আরেকটা জিনিস যেটা মনে হয় এখন এইটা নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করি, হয়তো এই জায়গাটাতে চাপও পড়ে যায়, যে সিলেবাসে কোনোভাবে এটাকে আনা। এবার সিলেবাস বলতে আমাদের সবারই নজর স্কুলের প্রতি, কেননা ওইখানে যে শিক্ষাটা মনের মধ্যে গেঁথে

0: যায় সেটাকে মোছা খুব কঠিন। এইটা নিয়ে কখনো কাজ হয়েছে যে
1: এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা কোনোদিন আমার তো জানা নেই যে কোনো কারিকুলামে ছিল, তবে এম এ ক্লাসে বোধ হয় একটা প্রচেষ্টা একটা সময় হয়েছিল, কিন্তু সেটা কতটা সাকসেসফুল হয়েছিল আমি ঠিক বলতে পারবো না।
0: কেননা যখন আমরা ইতিহাস পড়ছি সেই ইতিহাসের মধ্যেই একটা অধ্যায় থাকতে পারে আমাদের ঐতিহ্য সচেতনতা বা আমাদের ঐতিহ্য বলতে কি কি রয়েছে আমাদের শহর বা অন্যান্য যা শহরেরও হতে পারে, সেইটা সেইটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, কয়েকটা কথা তো আপনি বলেই গেলেন যে পরে আপনাদের কি ধরনের আলোচনা সভা আয়োজন করার আগ্রহ রয়েছে, এই সঙ্গে যদি একটু বলেন যে আমরা মানছি যে এগুলোর জন্য টাকা পয়সা লাগে, সমর্থন লাগে, সহায়তা লাগে, কিন্তু তবু পাবলিকেশন ইত্যাদির কথা, বই টই, বই না হলেও হয়তো এমন ধরনের একটা ফোল্ডার বানালেন যেটা মানুষের কাছে খুব গ্রহণীয় হতে পারে, এরকম কোন পরিকল্পনা আপনার?
1: না, পরিকল্পনা তো নিশ্চয়ই থাকা উচিত, কিন্তু আপনি যেটা বললেন সেটা আমি সম্পূর্ণ একমত। আমাদের মনে হয় পরিধিটা খুব ছোট, যার জন্যে সেই রিচটা আমাদের নেই। কাজেই সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টায় আমরা কয়েকটি মানুষ মিলে এই সংগঠনটা চালাই, তাদের প্রচেষ্টায় এই অনুষ্ঠানগুলো করা হয়। পাবলিকেশনের ব্যাপারে আমার একটা সুপ্ত ইচ্ছে আছে কলকাতার ঐতিহ্যের ওপরে, দেখা যাক কতটা কি করা যায়। ওই একটা কথা বোধহয় সাথে বলা দরকার সোসাইটির, যেটা বলতে বলতে আমি বোধহয় পথ হারিয়ে ফেলেছিলাম, সেটা হচ্ছে যে নিশীথবাবু কিন্তু আলটিমেটলি যে তার উদ্দেশ্য ছিল যে কলকাতায় একটা এক্সক্লুসিভ মিউজিয়াম কাম আর্কাইভস হবে, সেটা যখন টাউন হলে উনি ভেবেছিলেন হবে, সেটা যখন আলটিমেটলি রিয়ালিটি হলো না, তখন উনি পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করেছিলেন একটা জমির জন্য সল্টলেকে। সেই জমি কিন্তু সোসাইটি এখন পেয়েছে, কিনেছে সোসাইটি। এখন আমাদের একান্ত চেষ্টা যে নিশীথবাবুর যে স্বপ্নটা ছিল সেটাকে পূরণ করা, কিন্তু আমাদের সংগঠন খুব ছোট, কাজে আমরা চাইবো যে কোনো যদি সরকার বা কোনো সরকারি প্রতিষ্ঠান যদি আমাদের সাথে মিলিত হয়ে এ প্রয়াসে নিয়োজিত হন, তাহলে হয়তো নিশীথবাবুর স্বপ্নটা পূরণ হবে।
0: ভবিষ্যৎ আশাব্যঞ্জক, আশাময় হয়ে থাকুক, কিন্তু হ্যাঁ, এই সাবধানতাও থাকুক যে দেখা যাক কি হয়, কেননা আমরা আমাদের সীমাবদ্ধতা জায়গাগুলোকে জানি। কিন্তু তা সত্ত্বেও এই যে সোসাইটি, সোসাইটি ফর দ্য প্রিজার্ভেশন ক্যালকাটা, যে দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে অধ্যাপক নিশীথ রঞ্জন রায়ের শুরুটা ধরে রেখে তারা সামনের দিকে যেভাবে এগোতে চাইছে, তার ব্যাপারে আমাদের আগ্রহ থাকবে প্রচুর, হোক ছোট, হোক অন্য কিছুর তুলনায় আপাত তুচ্ছ, কিন্তু ওই একটুকু কাজ, কয়েকটা পদক্ষেপ অনেক দূর যেতে পারে আমাদের শহরটাকে অন্যরকম করতে, শহরটাকে আকর্ষণীয় করতে এবং সারা বিশ্বের চোখে আদরণীয় করে তুলতে। আজকে আমাদের অনুষ্ঠানে ছিলেন অভিক রায়, ইতিহাসের গবেষক, সোসাইটি ফর দ্য প্রিজার্ভেশন ক্যালকাটার সেক্রেটারি, এবং অবশ্যই শেষে যেটা আলাদা করে যোগ করব, অধ্যাপক নিশীথ রঞ্জন রায়ের সুপুত্র। আজকে তিনি আমাদের বললেন কলকাতার ইতিহাস, কলকাতার ঐতিহ্য, হেরিটেজ কনসাসনেস এ সম্পর্কে। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাকিয়ে থাকি এরকমভাবে আরও কোনোদিন শুনতে পাব এমনই কিছু কথা। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়।

0: বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে, গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: আকাশবাণী মৈত্রী, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন জৌনপুরীর আগে খেয়াল, পরিবেশনায় অরুণ কুমার বসু, শিল্পীকে তবলা এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছেন নবারুণ কুমার দত্ত ও সোমনাথ বর্ধন।

শুনলেন জৌনপুরের আগে খেয়াল শিল্পী অরুণ কুমার বসু। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন নবারুণ কুমার দত্ত এবং হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে অনুষ্ঠান মনের মতো গান।

শুভ জন্মাষ্টমী আজ। কৃষ্ণ কথা কৃষ্ণ সুধা আজকের জন্মাষ্টমীর এই দিনে মনের মতো গানে।

মধুরা পুতে, যার স্মরণে আসার জন্য এই যে বাসনা, যার স্মরণে গেলে জীবন এক সুন্দর পথে চলতে পারে, এই আশা থেকে পথ চাওয়া, এই ধরাধামে সেই দাপুর যুগ, এই সময় তো নয়, সেই দাপুর যুগে এসেছিলেন তিনি। সেই সময়টায় চরম এক অরাজকতা, অত্যাচারী শাসন চলছে। রাজা কংস মানেন না কোনো মানবতার বাণী। সেই সময়ে সেই চরম অরাজকতা থেকে পরিত্রাণ দিতে মানুষকে তার আগমন, এমনই এক জন্মাষ্টমীর দিনে, সেই তিথি আজ। আজ জন্মাষ্টমী, শুধুমাত্র বাংলার বিভিন্ন প্রান্ত তাই নয়, সমগ্র পৃথিবীর বিভিন্ন প্রান্তেই আজ কৃষ্ণ আরাধনা। এই মর্তে তাঁর আগমন উপলক্ষে সেই দিনটি মহা ধুমধামে এবং অবশ্যই ভক্তিভরে পালন চলছে সমগ্র বিশ্বজুড়ে। মনের মতো গানে আজ তাই কৃষ্ণ কথা, কৃষ্ণ সুধায় ভাসি চলুন। আপনাদের সঙ্গে রয়েছি আমি, শর্মিষ্ঠা সরকার। স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কৃষ্ণ স্তুতি দিয়ে শুরু করলাম। শ্রীকৃষ্ণের যে নানান লীলা আমরা জানি, সে নানান লীলার মধ্যে তার বাল্যলীলা অত্যন্ত ভালোবাসার মানুষের কাছে শ্রদ্ধারও বটে। ছেলেবেলায় তার বাল্যলীলার মধ্য দিয়ে তিনি ঈশ্বরের রূপ দেখিয়েছিলেন তার মা, এবং একই সঙ্গে তার সহচর সহচরীদের। আসুন শোনা যাক সেই বাল্যলীলা ছবি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

মাতৃস্তন্য পানে অপরিতৃপ্ত বালক একটি প্রস্তর খণ্ড দিয়ে দধিমন্থন ভাণ্ডটি ভেঙে ফেললেন। অপকর্মের ভয়ে পাশের ঘরে গিয়ে আশ্রয় নিলেন।

বন্ধুবর্গের পিঠে চড়ে উদুখালের উপর দাঁড়িয়ে বালক গোপাল ননী খাচ্ছেন। সর্বোপরি ননী ভাণ্ডটির তলা ছিদ্র করে ঊর্ধ্বমুখে হাঁ করে ফোটা ফোটা ননী খাচ্ছেন। কি অপরূপ দৃশ্য! ননী নিজে খেয়ে বানরগণকে ছুঁড়ে ছুঁড়ে খাওয়াচ্ছেন। এদিকে দুধ নামিয়ে মাতা যশোমতী এসে দেখছেন

এবার মাতা যশোমতী গোপালের পিছে ধাইছেন, আর গোপাল দাদা বলরামের ঘরে আশ্রয় নিয়েছেন। বলরামের মা রোহিণীকে মা

তখন রোহিণী জিজ্ঞাসা করছেন, কি হয়েছে নন্দরানী, গোপাল তোমার কি করেছে? আর বলো না সই, সে যে চতুর ছেলে।

গোপাল বলছে, মা আমায় মেরো না। মা বলছেন, তোমাকে মারবো না, দাঁড়াও তোমাকে বেঁধে নিয়ে মারবো। এই বলে দাম অর্থাৎ চুলের ফিতাটি খুলে গোবিন্দের কোমরে বাঁধলেন। গোবিন্দ কেঁদে কেঁদে

গোবিন্দের কোমরে বাঁধবার জন্য যতবার চেষ্টা করছেন কিছুতেই বাধা হচ্ছে না। মা ফিতার পর ফিতা জড়িয়ে যাচ্ছেন, সর্বদাই দু আঙ্গুল কম পড়ে। এ দু আঙ্গুল মানে একে কৃষ্ণ প্রাপ্তির লালসা, অপর কৃষ্ণের কৃপা। এই দুয়ের সংযোজন হলেই গোবিন্দকে বাঁধা যায়। লল্লমপি কেবলম।

শ্রীকৃষ্ণের বাল্যলীলা শুনলাম ছবি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। জন্মাষ্টমীর দিন আজ, তাই শ্রীকৃষ্ণের বাল্যলীলাই বলুন বা গোষ্ঠলীলা, মনে হয় যেন আজ ফিরে ফিরে শুনি। হ্যাঁ, তার গরু চড়াতে যাওয়া, তার বন্ধু রাখালদের সঙ্গে যে নানান লীলা, ছেলেবেলার সে সকল লীলাই গোষ্ঠলীলা হিসেবে আমরা জানি। রাধারেণী দেবীর কণ্ঠে শোনা যাক শ্রীকৃষ্ণের গোষ্ঠলীলা।

বৃন্দাবনে যশোদানন্দন শ্রীকৃষ্ণ সুকোমল শয্যায় শয়ন করে আছেন। অরুণোদয় হতে চলেছে দেখে ব্রজের রাখাল বালকগণ চঞ্চল হয়ে উঠল, ধেনু চড়াতে যেতে হবে। তাই তারা রাখাল রাজা কানাইকে সঙ্গে নিয়ে গোষ্ঠে যাবে বলে একে একে নন্দভবনে এসে উপস্থিত হলেন।

শ্রী রাম তখন হেসে বললেন, জানি রে জানি, তোর মা তোকে কত ভালোবাসে, সামান্য ননির জন্যে তোকে গাছে বেঁধেছিল। শ্রীরামের সঙ্গে কানাইয়ের কথাবার্তা হচ্ছে, এমন সময় দাদা বলরাম এসে সিঙা বাজাতেই রাখাল বালকগণ ছুটে এসে রামকৃষ্ণের দুপাশে দাঁড়ালো। সবাই পরস্পর যুক্তি করে আজ

বলাইয়ের কথা শুনে মা যশোমতী কেঁদে বললেন, ওরে বাপ বলরাম, বনে কোন কানে পাঠাবো আমার এই দুধের গোপালকে?

ওমা নন্দরানী, তোমার গোপালের মুরলির স্বর শুনে বনের মাঝে নানা প্রকার দিব্যমূর্তির আগমন হয়। মা জিজ্ঞাসা করলেন, হ্যারি শ্রীরাম, তাদের কেমন রূপ বল দেখি।

দেখে কৃষ্ণ তৎক্ষণাৎ ভৃগুপদ চিহ্নটিকে লুকিয়ে ফেললেন। বলরাম বললে, কই গো মা, কোথায় আবার পদাঘাতের চিহ্ন দেখলে? আচ্ছা মা, আমরাই তোমার গোপালকে সাজিয়ে দেব। গোপাল

নূপুর পরাতে গিয়ে কৃষ্ণের চরণের নখদর্পণে শ্রীরাম দেখছেন। নন্দ যশোমতী ধেনুবৎস সখাগণ সকলেই আছে, শুধু শ্রীরাম নেই। তখন শ্রীরাম

কৃষ্ণ বললেন, ভাই শ্রীরাম, আমার একটি চরণ পানে চেয়ে তুই কাঁদছিস, আর একটি চরণ পানে চেয়ে দেখ দেখি। শ্রীরাম দেখছেন সে চরণে কেবল শ্রীরামই আছে, আর কেউ নেই। তখন আনন্দিত হয়ে কানাইকে সাজিয়ে নিয়ে গোষ্ঠে চলল। কৃষ্ণ যাবতের পথে রাধারানীর গৃহের সম্মুখ দিয়ে গোষ্ঠে চলেছেন, তখন

টন করে কাঁপতে কাঁপতে রায় মূর্ছিত হয়ে পড়লেন। বধূমাতার এই অবস্থা দেখে মা জটিলা আকুল হয়ে কেঁদে রাধার সখীগণের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি উপায়ে রাধার চেতনা ফিরে পাবে? ললিতা বললেন, একমাত্র কৃষ্ণই মন্ত্রের দ্বারা রাধার চেতনা ফেরাতে পারে। তখন

তখন চতুর্কৃষ্ণ জটিলার গৃহে গমন করে নাম জিজ্ঞাসা করে মন্ত্র পড়ে রাধার অঙ্গ স্পর্শ করলেন, রাধার জ্ঞান ফিরল। তখন আনন্দে আত্মহারা হয়ে বৈরী ভাব ভুলে গিয়ে মা জটিলা দক্ষিণ করেতে কানু বাম করে ধরি পুনো, বাম করে ধরি পুনো হাতে হাতে হাতে সমর্পিল কত হর শীত ভেল কষে দিলাম জন্মের মতে, সোপে যে দিলাম জন্মের মতো আজ হতে রাই তোমার হলো জন্মের মতো, সোপে যে দিলাম কষে দিলাম জন্মের মতে। কৃষ্ণ বললেন, এবার তাহলে বিদায় দাও মা গোষ্ঠী যাই, দাসে জগন্নাথ

গোষ্ঠলীলা, শ্রীকৃষ্ণের যে নানান লীলা আমরা জানি, তার মধ্যে যেমন আমরা নৌকালীলা, রাসলীলার কথা জানি, একইভাবে গোষ্ঠলীলা, পূর্বগোষ্ঠলীলা, উত্তরগোষ্ঠলীলা,

তাও কিন্তু বাংলার লীলা কীর্তনকে সমৃদ্ধ করেছে। জন্মাষ্টমীর দিন আজ বাল্যলীলা এবং কোষ্ঠলীলা শুনলাম। অষ্টধর শতনাম জানি আমরা শ্রীকৃষ্ণের। আসুন রথীন ঘোষের কণ্ঠে শোনা যাক শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম।

চন্দ্র কৌশিক নাম রাখে শ্রীকান্ত দমন, কুসুম রাখিল নাম বলি বিমোহন, অদিতি রাখিল নাম দেবশ্রী বামন, গৌতম রাখিল নাম দেব সারা সার, অহল্যা রাখিল নাম পাশানি উদ্ধার, বামদেব রাখে নাম মুনি মনোহর, বিশ্বামসু নাম রাখে নব জলধর, সুমালি রাখিল নাম সর্বজীব প্রাণ, পুরঞ্জয় নাম রাখে ভক্তগণ প্রাণ, সর্বজ্ঞ রাখে নাম ব্যাস দৈপায়ন, সত্যবতী নাম রাখে সংকট মোচন, দেব যদুবর নাম রাখে যুধিষ্ঠির, যোদ্ধাপতি নাম রাখে ভীম মহাবীর, দর্পহারি নাম রাখে পার্থ মহাবল, কুন্তী দেবী নাম রাখে অনাথ বৎসল, দ্রৌপদী রাখিল নাম লজ্জা নিবারণ, সুভদ্রা রাখিল নাম অনাথ স্মরণ, বিশ্বদেবের নাম রাখে বীর মহাসুর, বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর, বসুদেবের নাম রাখে আনন্দ নন্দন, দেবকী রাখিল নাম শৃঙ্খল মোচন, ভূপজা রাখিল নাম মানস রঞ্জন, সুদামা রাখিল নাম দারিদ্র ভঞ্জন, উদ্ধব রাখিল নাম মিত্র হিতকারী, অক্রূর রাখিল নাম ভব ভয়হারী, রুক্মিণী রাখিল নাম বাঞ্ছিত পূরণ, মিত্রবৃন্দা রাখে নাম শত্রু নিশুগণ, যদুগণ নাম

মানিপতি রাখে নাম গুরু বৃহস্পতি, লক্ষ্মীপতি রাখে নাম মাতুলি সারথী, গোবিন্দ বলি নাম দেবেন্দ্র রাখিল, বৈকুণ্ঠের প্রতি বলি ইন্দ্রাণী বন্দিল, রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল, পশুগণ রাখে নাম হে দীন দয়াল, জ্যোতির্ময় নাম রাখে যত সিদ্ধগণ, পুরুষ প্রধান বলে কপিল তপধন, শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব, বিষ্ণু লোকে নাম রাখে দেব শ্রী মাধব, গন্ধর্বে রাখিল নাম সঙ্গীতের গুরু, অপ্সরা রাখিল নাম বাঞ্ছা কল্পতরু, পরমাত্মা নাম রাখে যত বিদ্যাধর, নটবর নাম রাখে।

ভজ নাম চিন্ত নাম কর সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার। শত ভার সুবর্ণ গো কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিতে আছেন আপন।

কৃষ্ণ ভজে সেই সে চতুর হস্তোত্তর শত নাম যে করে শ্রবণ অনায়াসে পায় রাধা কৃষ্ণ।

শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম, এর সঙ্গে শেষ হল আজকের মনের মতো গানের এই অনুষ্ঠান। জন্মাষ্টমীর এই পূর্ণ লগ্নে আজ আমরা শুনলাম শ্রীকৃষ্ণ সুধা।

শতভিষা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন ভজন। এবারে শুনবেন নজরুল গীতি, শিল্পী শ্যামল চন্দ্র রায়।

শ্যামলচন্দ্র রায়ের কণ্ঠে শুনলেন নজরুল গীতি। এর সঙ্গে শেষ হল নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে অনুষ্ঠান বিকাশ পথ। প্রধানমন্ত্রী জনধন যোজনার দ্বাদশ বর্ষ পূর্তি উপলক্ষে আজ বিকাশ পথ অনুষ্ঠানে থাকছে প্রধানমন্ত্রী জনধন যোজনা নিয়ে বিস্তারিত তথ্য।

0: কোনো দেশের অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে অন্যতম মূল ভিত্তি হল তার ব্যাংকিং ব্যবস্থার প্রসার। দেশের সব মানুষ, বিশেষ করে আর্থিক দিক থেকে তুলনামূলক দুর্বল মানুষরাও যাতে ব্যাংকিং ব্যবস্থার সুবিধা পান তা নিশ্চিত করা। সেই কারণে ভারতবর্ষের সুবিধা বঞ্চিত মানুষদের ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনার জন্য গত 28 আগস্ট 2014 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী জনধন যোজনা বা PMJDY নামে একটি কেন্দ্রীয় আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচি চালু করেন, যার মূল লক্ষ্য হল দেশের প্রতিটি নাগরিকের জন্য জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট খোলা, রূপে ডেবিট কার্ড প্রদান এবং 2 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা সুনিশ্চিত করা ও আরও অন্যান্য সুবিধা প্রদান করা। বিকাশ পথ অনুষ্ঠানে আজ আমরা শুনব প্রধানমন্ত্রী জনধন যোজনা বা PMJDY সম্বন্ধে। বলছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হাওড়া জোনাল অফিসের চিফ ম্যানেজার ফিনান্সিয়াল ইনক্লুশন রূপম ঝা।
1: প্রধানমন্ত্রী জনধন যোজনা, যেটা সাধারণত PMJDY ধরে আমরা জানি, লঞ্চ হয়েছিল 28 আগস্ট 2014 সালে। এটা মেন উদ্দেশ্য ছিল ব্যাংকিং দ্য আনব্যাংকড, সবাইকে ব্যাংকিং এর সার্ভিস মধ্যে আনার। তার মানে যেটা জনসাধারণ আছেন, সবাই যে ব্যাংকিং সার্ভিসটা ইউজ করতে পারেন।
0: PMJDY বা প্রধানমন্ত্রী জনধন যোজনায় কি কি সুবিধে পাওয়া যায়?
1: এর ভিতরে সবথেকে যে মেন জিনিস ছিল, সবার একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থাকবে। ওই অ্যাকাউন্টে বিভিন্ন রকম বেনিফিট থাকবে, যেরকম গভর্নমেন্টে সাবসিডি আসতে পারে, যেটা আমরা বলি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ DBT। এরকম কাস্টমার প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা নিতে পারেন। এটা হচ্ছে এক রকমের ইন্স্যুরেন্স প্ল্যান, যেটাতে 18 বছর থেকে 50 বছর অবধি লোক 2 লাখ টাকার কভার পেতে পারে। এটা ডেথ কভার, এটা পুরোপুরি টার্ম প্ল্যান। এটা হচ্ছে মিনিমাম 436 টাকা পার অ্যানাম, মানে প্রত্যেক বছরও 436 টাকা দিতে হয়। তারপরে সেকেন্ড হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা PMSBY। এটাও খুব অল্প টাকা দিয়ে একটা ইন্স্যুরেন্স, যেটা গভর্নমেন্ট জনসাধারণ জন্য দিয়েছে যোজনাটা। এটাতে শুধু 20 টাকাতে অ্যাক্সিডেন্টাল ডেথ আর ডিসেবিলিটি কভার পাওয়া যায়। যে কোনো ভারতবর্ষের নাগরিক 18 থেকে 70 বছরে এটা অ্যাভেল করতে পারেন। এছাড়া হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, খুবই মহত্বপূর্ণ জিনিস, অটল পেনশন যোজনা। 18 থেকে 40 বছর যে কোনো ইন্ডিয়ান সিটিজেন এটা করতে পারেন, 1000 থেকে 5000 অবধি পেনশন পেতে পারেন। PMJDY অ্যাকাউন্ট সঙ্গে আর একটা

0: খুবই ভালো জিনিস যে যুক্ত আছে ওটা হচ্ছে রূপে ডেবিট কার্ড। এই কার্ডে 2 লাখ টাকা ইন্স্যুরেন্স যুক্ত আছে। এটা একটাই শুধু ক্লজ থাকে যেটা 90 দিনের ভিতরে একটা কার্ডে ট্রানজ্যাকশন হতে হবে।
1: প্রধানমন্ত্রী জনধন যোজনা কারা কারা করতে পারেন?
0: যে কোনো ভারতীয় নাগরিক যার এজ হচ্ছে 10 বছর আর বেশি ওরা খুলতে পারে। 10 বছর থেকে 18 বছর যদি কারো অ্যাকাউন্টটা হয় তার একটা গার্জেন কনসেন্ট লাগবে। এর জন্য প্রেফারেন্স দেওয়া হবে যার কোনো অ্যাকাউন্ট নেই, ব্যাংকে যার এটা প্রথম অ্যাকাউন্ট হচ্ছে ওনাদেরকে এটা প্রেফারেন্স দেওয়া হবে।
1: PMJDY অ্যাকাউন্ট খুলতে গেলে কোথায় যেতে হবে?
0: যদি কেউ PMJDY অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ওনাকে যে কোনো ব্যাংকের শাখা বা বিজনেস করেসপন্ডেন্টকে বা ব্যাংক মিত্রাকে অ্যাপ্রোচ করতে পারেন। PMJDY অ্যাকাউন্ট খোলার জন্য যে আপনাকে সবসময় ব্যাংকে আসতে হবে এটা নয়, আপনি যে কোনো ব্যাংকের CSP অর্থাৎ কাস্টমার সার্ভিস পয়েন্ট বা গ্রাহক সেবা কেন্দ্রে গিয়েও অ্যাকাউন্টটা খুলতে পারেন। এই গ্রাহক সেবা কেন্দ্র প্রত্যেকটা গ্রামে কিন্তু উপস্থিত আছে।
1: জানবো কি কি কাগজপত্র লাগবে?
0: ওই জন্য শুধু আপনার একটা প্রুফ অফ অ্যাড্রেস আর প্রুফ অফ আইডেন্টিটি, আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, প্যান কার্ড হোক, যে কোনো ডকুমেন্ট নিয়ে ব্যাংক বা CSP গেলে এই অ্যাকাউন্টটা ওনারা খুলতে পারবেন। এবার প্রশ্ন উঠছে কি কি আমরা প্রবলেম এটা নিয়ে ফেস করছি। তো সব থেকে প্রথম যে হচ্ছে 2014 সালে যে অ্যাকাউন্ট খোলা হয়েছে সবার 10 বছর পুরো হয়ে গেছে, তো সব অ্যাকাউন্টের RBI নিয়ম হিসাবে রিকেওয়াইসি করা দরকার আছে। যার যার KYC 10 বছর ও 8 বছরের হয়ে গেছে সবাইকে ব্যাংকে বা CSP গিয়ে রিকেওয়াইসি করতে হবে, অর্থাৎ আবার KYC ডকুমেন্ট দিয়ে হো বা বায়োমেট্রিক দিয়ে হো ওটা কমপ্লিট করতে হবে।
1: প্রধানমন্ত্রী জনধন যোজনা সম্বন্ধে বিস্তারিত শুনলাম। এবার কথা বলবো এই যোজনা ব্যবহার করেছেন বা যোজনা মারফত উপকৃত হয়েছেন এমন কিছু মানুষের সঙ্গে। কথা হলো চুঁচুড়ার সঙ্গীতা সরকারের সঙ্গে।
2: নমস্কার, আমি সঙ্গীতা সরকার, আমার বাড়ি চুঁচুড়া। 2018 সালে স্টেট ব্যাংকের CSP একটা অ্যাকাউন্ট খুলতে গিয়েছিলাম। নর্মাল যখন অ্যাকাউন্ট খুলতে যাই নর্মালি খুলতে গিয়েছিলাম, বাট ওখানকার যিনি দাদা ছিলেন CSP উনি আমাকে PMJDY অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন। অ্যাকচুয়ালি আমি সিঙ্গেল মাদার, তো আমার বাড়িতে একটা ছেলে আছে। আমার ছেলেকে যখন আমি স্কুলে ভর্তি করি প্রথমের দিকে, তো তখন আমার লোনের প্রয়োজন হয়েছিল। তো আমি একদিনে স্টেট ব্যাংকের এই CSP অ্যাকাউন্টের এগেনস্টে আমি গোল্ড লোন পেয়েছিলাম, যেটা আমার ছেলের স্কুলে ভর্তি হওয়ার জন্য অনেক উপকারে লেগেছিলো। তারপরে আমাকে ওখান থেকে ওই CSP অপারেটর দাদা বলেছিলেন PMJDY করে নিতে, যেটা আমাদের ইন্স্যুরেন্স থাকে এবং রাস্তাঘাটে চলার জন্য আমাদের তো একটা লাইফ রিস্ক থাকেই। আমার যদি ভবিষ্যতে কোনো কিছু অ্যাক্সিডেন্টলি হয় তো সেই ক্ষেত্রে আমার যে ছেলে আছে ও এককালীন একটা টাকা পেতে পারে, যেটা অনেক হেল্প হবে তার জন্য, কারণ বলা তো যায় না মানুষের কখন কি হয়ে যায় রাস্তাঘাটে। আমি APIও করেছিলাম, অটল পেনশন যোজনা এখনও চলছে, যেটা আমার 2018 সালে অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই করে নিয়েছিলাম অ্যাজ একটা পেনশন স্কিম। অটল পেনশন যোজনার আমার সুবিধাটা হচ্ছে 269 টাকা আমার মাসে কাটে প্রত্যেক মাসে, 60 বছরের পর 5000 টাকা আমি পাবো, যেটা আমার ওই 60 বছরের বয়সে অনেক উপকারে আসবে। এবং আমার যদি কিছু হয়েও যায় এটার এগেনস্টও আমার যে নমিনি ছেলে আছে ও একটা টাকা পাবে। আমার একটা রূপে কার্ড আছে, এই রূপে কার্ডে একটা ফ্রি ইন্স্যুরেন্স হয়, যেটার ক্ষেত্রে ধরুন আপনার কোনো শারীরিকভাবে কোনো ড্যামেজ হলো সেক্ষেত্রে 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকা মতন এমন পাওয়া যায়।
1: চন্দননগরের বাসিন্দা তপন কুমার দে।
3: আমার নাম তপন কুমার দে, কুলপুকুর গড়েদার চন্দননগর আমার বাড়ি। SBI মিনি ব্যাংকে একটা বই করতে গেছিলাম আমরা দুজন মিলে, আমি আমার স্ত্রী। তো ওইখানকার ম্যানেজার আমাদেরকে বই করার সময় বুঝিয়ে একটা ইন্স্যুরেন্স করিয়ে দেয়, 436 টাকা করে বছরে কাটবে। তো 1 বছরের মধ্যেই আমার বই ক্যান্সার ধরা পড়ে, তো উনি এমনি গত হয়। তারপরে আমি ব্যাংকে একদিন কাজের জন্য পয়সা তুলতে যাই, তো উনি আমাকে বলে তোমার বইটা একবার নিয়ে এসো তো দেখি, তুমি তো ওই যোজনা বই করে দিয়েছিলাম আমি। তো আমি বইটা নিয়ে যাই, তো নিয়ে যাওয়ার পরে উনি বললো হ্যাঁ 2 লক্ষ টাকা পাবে। তো উনি আমাকে সেই ব্যাংকে যোগাযোগ করিয়ে 1 মাসের মধ্যে 2 লক্ষ টাকা আমায় পাইয়ে দিয়েছে। বই যখন শরীর খারাপ ছিল অনেক টাকা খরচা হয়েছে, তো আমার একটা জমি ছিল সেই জমিটাকে আমি বন্ধক রেখেছিলাম, 2 লক্ষ টাকা দিয়ে আমি আমার জমিটাকে আবার ছাড়িয়ে নিই বা যার যা যেদিকে যা ধার ফার ছিল সেগুলো সব শোধ করেছি আমি।
1: চুঁচুড়ার আরেকজন বাসিন্দা কুশল গোস্বামী।
4: আমি কুশল গোস্বামী, আমি চুচুড়া কামারপাড়ার।

0: বাসিন্দা। আমাদের কামারপাড়া ভিত্তিক একটি স্টেট ব্যাংকের সিএসপি আছে, যেখানে আমি জনধন যোজনা অ্যাকাউন্ট খুলতে যাই। সেটি আমি আমার বন্ধুর মারফত জানতে পারি যে এই জনধন যোজনার অ্যাকাউন্টটি খুললে অনেক রকম ফেসিলিটি পাওয়া যাচ্ছে, এবং সেটিতে তার বাবা প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা একটি স্কিম করা ছিল। এই অ্যামাউন্টটি 2 লাখ টাকা, যেটি 436 টাকা করে বছরে কাটে, সেটিতে তার নামে নমিনি করেছিল, তো সেটি পেয়েছিল। যে কারণ মারফত আমি তার কথা শুনে আমাদের সিএসপিতে অ্যাকাউন্টটি খুলতে যাই, এবং আমার ওখানে আমার প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, যেটি 20 টাকা করে বছরে তার প্রিমিয়াম কাটে আমার, এবং প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা, যেটি 436 টাকা করে বছরে কাটে, খুলেছি। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, যেটি 20 টাকার করা আছে, সেটি আমি জানি যে ওখানে 18 থেকে 70 বছর অবধি কাটবে। কোনো কারণবশত আমার যদি কোনো অ্যাক্সিডেন্টালে আমার অঙ্গহানি হয়, তার দরুন আমি ওখানে 1 লাখ টাকা পাব, এবং যদি আমার নর্মাল ডেথ হয় ওখানে, সেখানে আমার 2 লাখ টাকা পাব। প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা যেটি আছে, 436 টাকার প্রিমিয়াম, যদি আমি কোনো কারণে মারা যাই 18 থেকে 50 এজের মধ্যে, তাহলে আমার যে নমিনি থাকবেন তিনি 2 লাখ টাকা সেটাতে পাবেন।
1: শুনলেন প্রধানমন্ত্রী জনধন যোজনা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং এই যোজনা মারফত উপকৃত কিছু মানুষের কথা। আশা রাখব ভবিষ্যতে আরও বেশি বেশি মানুষকে প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় আনা যাবে এবং আরও বেশি সংখ্যক মানুষকে ব্যাংকিং পরিষেবা প্রদান করা যাবে। এভাবেই সুনিশ্চিত হবে দেশের অর্থনৈতিক বিকাশ। বিকাশপথ অনুষ্ঠান আজ এই পর্যন্তই। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুজিত গুপ্ত, গ্রন্থনা শর্মিষ্ঠা সরকার, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে

0: সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
1: আকাশবাণী মৈত্রী, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন অনুরাগ দত্তের কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, শুনতে ভুলবেন না।
2: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় মেঘবালিকা আচার্য।

ঘড়ির কাটা বারোটার ঘরে যাওয়া মানে অল্প অল্প গল্প কথার সময় শুরু, আর অল্প অল্প গল্প কথা মানেই তো যুববাণীর বন্ধু চলে আসবে তোমার সঙ্গে আড্ডা দিতে। তেমন আমিও চলে এসেছি আজকে তোমার সঙ্গে গল্প করতে। আমি মেঘবালিকা, তোমার যুববাণীর বন্ধু। জানো তো, আজকে সকালটা এই যখন স্টুডিওতে আসছিলাম, একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। সকালে বেরোনোর সময় বাড়ির পাশের ফাঁকা জমিটাতে দেখলাম একটা বেজি। কিছুক্ষণ পর আবিষ্কার করলাম একজন নয়, তার সঙ্গে আরো দুজন আছে, এবং মাঝের জন আকারে বেশ খানিকটা ছোট। অর্থাৎ পরিবার নিয়ে বেরিয়েছে বলাই যায়। তা আমায় দেখে খানিকক্ষণ দূর থেকে দেখলো, তারপর নিজেরা আবার ঝোপের দিকে চলে গেল। ভালো লাগাটা এই যে, সচরাচর তো এই ইটকাঠের জঙ্গলে এসব দেখা যায় না। মনে হয় যে বাবা বিশাল ব্যাপার তখন মনে হয়। আর আজকাল যা অবস্থা হয়েছে, তাতে এই বেজির সংখ্যা ক্রমশ তো কমছে, হ্রাস পাচ্ছে। এই যে ভালো লাগাটা অনেকদিন পর এরকম দেখতে পাচ্ছি, সেই ভালো লাগাটা নিয়েই বরং আজকের আড্ডায় ফিরি। এই যে অনুভূতিটা, আজকের আড্ডার বিষয়টাও কিন্তু সেই রকমই একটা অনুভবের কথা। আমাদের রোজকার জীবনের সঙ্গে যা জড়িয়ে রয়েছে, বেঁচে থাকার সঙ্গে যা জড়িয়ে রয়েছে, শ্বাস প্রশ্বাসের সঙ্গে যা জড়িয়ে রয়েছে, আমাদের পৃথিবীতে টিকে থাকার মূল শিকড়ের সঙ্গে যা জড়িয়ে রয়েছে, তাই নিয়েই আজকের গল্প আড্ডা। তা আলোচনার গভীরে প্রবেশ করার আগে তোমাকে চলো একটু পিছনে ফিরিয়ে নিয়ে যাই, আমাদের ফেলে আসা সেই সোনালি শৈশবে। মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের প্রথম ভাগের সেই সাদা কালো পাতাগুলো, যেখানে সেই আমরা যখন হয়তো বর্ণমালাও শিখিনি, কিন্তু বাড়ির কোনো বড়দের কোলে বসে বসে বইয়ের লেখাগুলো শুনতাম। আমরা বুঝতেই পারতাম না কখন আমাদের ভেতরে ওটা ঢুকে যাচ্ছে। সেই যে বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, কত সাবলীল, কত নিখুঁত এই কটা কথা। একটু ভেবে থাকো তো, এই যে কয়েকটা লাইন কবিগুরু কত পরম যত্নে এঁকে দিয়েছেন পৃথিবীর সবচেয়ে নিখুঁত আদিম বাস্তুতন্ত্র। তিনি বুঝিয়ে দিয়েছিলেন বাঘের আসল ঠিকানা তো বনের গভীরে, পাখির অধিকার মুক্ত গাছের ডালে, মাছের স্বস্তি নদীর স্বচ্ছ জলে, আর ফল ফল শোভা পায় শ্যামল ডালে। এটাই তো প্রকৃতির আদিম ছন্দ, এটাই তো অপরূপ ভারসাম্য। আর ঠিক এই জায়গায় আজকের দিনটারও প্রাসঙ্গিকতা। কিন্তু আজ 4 সেপ্টেম্বর জাতীয় বন্যপ্রাণী দিবস, ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ডে, তাই আজকের বিষয় অরণ্যের ডাক। আজকের দিনটা ক্যালেন্ডারের আর 5টা দিনের মতো ঠিক নয়, আজকে আমাদের বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে আত্মানুসন্ধান করার দিন। আজ এই অনুষ্ঠানে আমরা সেই অরণ্যের ডাককেই নতুন করে শুনব। তাহলে আর দেরি কেন, শুরু করে দিই বলো আমাদের আড্ডা। আজ থেকে প্রায় 2 দশক আগে আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী, প্রাণী অধিকার কর্মী, পরিবেশবিদ, লেখক কলিন পেজ প্রথম এই দিনটি সূচনা করেন। তার উদ্দেশ্য ছিল খুব স্পষ্ট, মানুষ যেন বন্যপ্রাণীদের থেকে শুধু দূর থেকে দেখার বস্তু না মনে করে, তাদেরকে তাদের যে বিপন্নতা, তাদের যে সুরক্ষা, সেটার গুরুত্ব উপলব্ধি করে এবং সেদিকে যেন হাত বাড়িয়ে দেয়। কিন্তু এই যে 4 তারিখ আজকের দিনটা, এটা না আবেগময় হয়ে উঠল ক্রমশ। তবে তার পেছনে রয়েছে একটা হৃদয়বিদারক ঘটনা। 2006 সালে আজকের দিনে মর্মান্তিকভাবে একজন বন্যপ্রাণী সংরক্ষক, টেলিভিশন ব্যক্তিত্ব স্টিভ আরউইন, তার প্রয়াণ ঘটে, যাকে গোটা পৃথিবী এক নামে চিনত, দ্য ক্রোকোডাইল হান্টার নামে স্টিভ আরউইন, যিনি প্রাণীদের চোখে চোখ রেখে ভালোবাসতে শিখিয়েছিলেন আর আমাদেরকে বুঝিয়েছিলেন যে পৃথিবীর সবচেয়ে হিংস্রতম শিকারী প্রাণীটিও কতটা সুন্দর এবং বাস্তুতন্ত্রের জন্য কতটা জরুরি। তাঁর এই অকাল প্রয়াণ দিবসের প্রতি শ্রদ্ধা জানাতে আজকের দিনটিকে এইভাবে স্বীকৃতি দেওয়া হয়। আর আমরা যে সময় দাঁড়িয়ে রয়েছি, বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীর ইতিহাসে 6ষ্ঠ গণবিলুপ্তি আজ আমাদের দরজায় কড়া নাড়ছে। প্রতিদিন বনধ্বংস, অবৈধ চোরা শিকার, প্রাণীদের অঙ্গ প্রত্যঙ্গের কালোবাজারি, জলবায়ু পরিবর্তনের ধাক্কা, এসব তো লেগেই রয়েছে।

আর হাজারে হাজারে নিরীহ প্রাণী আমাদের না মানে বেখেয়ালি কত মুছে যাচ্ছে আমরা জানতেও পারছি না, অথচ মানে এই সমস্তটা জুড়েই তো মানে তারা তো খাদ্য শৃঙ্খলের একটা পার্ট, তাই একটা প্রাণী বা একটা উদ্ভিদের সুতো ছিঁড়ে গেলেও তো পুরো ভারসাম্যটাই ধসে পড়বে, বন্যা বাঁচলে মেঘ জমবে না, অক্সিজেন পাবো না, নদী বইবে না, অর্থাৎ বন্য প্রাণী বিলুপ্ত হওয়া মানে তো পরোক্ষভাবে আমাদের মানুষেরও ধ্বংস ডেকে আনা না? তাই সহজ পাঠের সেই বাঘ পাখি আর তাদের যে নিজেদের বাসস্থানে নিরাপদ ফিরিয়ে দেওয়ার যে প্রতিজ্ঞা, সেটা সেই প্রতিজ্ঞা নেওয়ার দিন কিন্তু আজ।

শুনছিলে গান সোনু নিগমের কণ্ঠে। ফিরে এলাম আড্ডায়। আজ আমরা আড্ডা দিচ্ছি বন্য প্রাণী সংরক্ষণ, অর্থাৎ অরণ্যের ডাক আজকের বিষয়। আর তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু মেঘবালিকা। আমরা কথা বলছিলাম সেই সমস্ত উদ্ভিদ প্রাণী দিনটার ইতিহাস নিয়ে, সেই সমস্ত প্রাণীরা যারা হারিয়ে যাচ্ছে তাদের কথা ভাবা উচিত, সমস্তটার কথা বলছিলাম, দিনটার ইতিহাস জানছিলাম। এবার চলো নিজের দেশের দিকে একটু তাকাই, অর্থাৎ ভারতের দিকে। ভারত তো অসম্ভবভাবে ধনী জীব বৈচিত্র্যে, তা তো আমরা জানি। সে হিমালয়ের তুষার চিতা থেকে শুরু করে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কিংবা কাজিরাঙ্গার একশৃঙ্গ গন্ডার, সবারই তো ঘর আমাদের এই ভারতভূমে। কিন্তু এদের সুরক্ষা দিতে আমাদের আইন কি বলে? ভারতের বন্যপ্রাণী সুরক্ষার যে মূল মেরুদণ্ড তা হলো বন্যপ্রাণী সংরক্ষণ আইন। আর এই আইনের মাধ্যমে দেশের ন্যাশনাল পার্ক স্যাংচুয়ারি গড়ে তুলে প্রাণীদের প্রাকৃতিক বাসস্থান সুরক্ষিত করা হয় এবং চোরা শিকার সম্পূর্ণ নিষিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। এবং সম্প্রতি এই আইনকে আরও করা হয়েছে, যাতে পুরনো ছটি শেডিউল বাদ দিয়ে চারটিতে আনা হয়েছে। বাঘ বা হাতির মতো প্রাণী ক্ষতি করলে করা জেল বা মোটা অঙ্কের জরিমানাও পর্যন্ত হতে পারে, এমনই বিধান রাখা হয়েছে। তবে শুধু কড়া আইন থাকলেই তো হয় না, মাটিতে নেমে হারিয়ে যাওয়া প্রাণীদের বাঁচানোর লড়াইটাও দেখতে হয়। যেমন ধরো, এই ভারত থেকে তো এশিয়াটিক চিতা চিরতরে বিলুপ্ত হয়ে গিয়েছিল, দীর্ঘ 7 দশক পরে আফ্রিকা থেকে এনে মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্কে প্রজেক্ট চিতার মাধ্যমে ফিরিয়ে আনার এক বিশাল লড়াই চলছে। ঠিক একইভাবে আজ বিলুপ্তির খাত থেকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে আরও বেশ কিছু বিপন্ন প্রাণীকে। আর এই গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, এই নামটার সাথে আমরা অনেকেই পরিচিত। এই পাখিগুলো রাজস্থান গুজরাটের মানে একটা সময় বিশাল সংখ্যায় দেখা যেত, আজ কিন্তু প্রায় 150-এরও নিচে এদের সংখ্যা। মানে কতটা কমেছে বুঝতে পারছো? বিদ্যুতের তারে ধাক্কা খাচ্ছে, কখনো আটকে যাচ্ছে জানলার কাছে, নানা রকম মানে বহুতলের জানলার কাছে আটকে যাচ্ছে, এইসব নানা কারণে ক্রমশ কমছে। সুপ্রিম কোর্ট অবশ্য অর্ডার দিয়েছে যে আন্ডারগ্রাউন্ড কেবলিং করার জন্য, এবং কৃত্রিম হ্যাচারিতে এদেরকে বংশবৃদ্ধির চেষ্টা করা হচ্ছে, সব রকমভাবে চেষ্টা করা হচ্ছে যদি বাঁচানো যায়। মানে সব দিক থেকেই প্রাণীকুল সংকটে পড়েছে আর কি। তবে বাস্টার্ড, ইন্ডিয়ান বাস্টার্ডের কথা হচ্ছে, এই পাখিটার সঙ্গে আমরা পরিচিত, কিন্তু আমাদের ঘরের পাশের যে পাখিগুলো, যে পরিবেশটা, মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরের যে পরিবেশটা থাকে, তাকে তাতে যে পাখিগুলোকে আমরা দেখতে পাই, যেমন কাক, চড়ুই। সকালবেলা যখন ঘুম ভাঙে আমাদের, আগে যখন ঘুম ভাঙতো, সেই চড়ুই পাখির কিচিরমিচির আওয়াজ হচ্ছে, আমরা বিরক্ত হচ্ছি, কিন্তু সেটার সাথে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, তাই না? ঘরের কার্নিশে বা ঘুলঘুলিতে ঘরকুটো নিয়ে যাদের ব্যস্ত সংসার পাতা থাকতো, সেই ছোট্ট চড়ুই কিন্তু আজ সেভাবে দেখা যায় না। শহর গ্রাম যাই বলো না কেন, সেখানে কোথাও কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না। আধুনিক কাঁচঘেরা বাড়ি, মোবাইল টাওয়ারের বিকিরণ, পোকামাকড়ের বিষাক্ত কীট।

কীটনাশক সবই বলো, এবং ঘুলঘুলিহীন বাড়ি তো ক্রমশ বাড়ছে সংখ্যায়, না? সব মিলিয়ে তাদের বাসা বাঁধার জায়গাও তো অভাব ঘটছে। আর ওই যে বলছিলাম কাক, দাঁড় কাক বা পাতি কাক যাই বলো না কেন, প্রকৃতির ঝাড়ুদার যাকে আমরা বলতাম, যারা উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকে, পরিবেশ সাফ করে, এই সব কথা আমরা বইতে পড়েছি, আমরা জানি, দেখতে পেতাম, সেই অতি চেনা কাকদের ডাকও কিন্তু আজ সেভাবে শোনা যায় না। আর শুধু আশপাশের প্রাণীদের কথা নয়, কাশ্মীরি হরিণ, কাশ্মীরি হরিণ এই যে রাজকীয় হরিণ, এইটাকে বাঁচাতেও কিন্তু অনেক চেষ্টা করা হচ্ছে। সেই রেডিও কলার ট্র্যাকিংয়ের তাদেরকে ওটা পরিয়ে এবং সার্বক্ষণিক নজরদারির চেষ্টাও করা হচ্ছে। তারপরে ধরো গাঙ্গেয় ডলফিন, আমাদের জাতীয় জলচর প্রাণী, যারা নদী দূষণ ও জলের ফাঁদে বিপন্ন, এদের রক্ষায় শুরু হয়েছে প্রজেক্ট ডলফিন। তারপর ঘড়িয়াল, ঘড়িয়াল বাঁচাতে চম্বল নদীতে বিশেষ ব্রিডিং সেন্টারের ডিম থেকে ছানা বড় করে নদীর মুক্ত জলে ছাড়ার কাজ চলছে। সব মিলিয়ে সব দিক থেকে চেষ্টা করা হচ্ছে। আসল কথা কি, মানুষ যেমন নিজের ভুলে এদের ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল, আজ তেমন মানুষ নিজের ভুল নিজে শুধরে দিতে দিন রাত এক করে এদের বাঁচানোর লড়াইয়ে নেমেছে। আগামী দিনে সেই কাজ চলছে, এবং এইটাই কোথাও গিয়ে আমাদের আজকের আশা ভরসা, তাই না?

শুনছিলে গান অরিজিৎ সিং এর কণ্ঠে। ফিরে এলাম আড্ডায়। আজকে আড্ডা দিচ্ছি বন্য প্রাণী সংরক্ষণ নিয়ে, আর আজকের বিষয় অরণ্যের ডাক। তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু মেঘবালিকা। আমরা কথা বলছিলাম এতক্ষণ এই আইন, দেশে এই বন্যপ্রাণী সংক্রান্ত আইন কি রয়েছে, বিপন্ন প্রাণী কত রয়েছে, কত সংখ্যায় রয়েছে। অবশ্য সেই লিস্টটা অনেকটাই বড়, আমরা বলে শেষ করে উঠতে পারবো না এই স্বল্প সময়ে। তো এইসবের কথা তো শুনলাম, এবার বরং মুখোমুখি দাঁড়িয়ে একটা প্রশ্ন করি। এই সমস্ত কথা শুনে তোমার হয়তো মনে হচ্ছে যে এই আমি তো অরণ্যের কোনো, মানে আমি তো কোনো বনকর্মী নই, আমি তো কোনো বন্যপ্রাণী বিজ্ঞানীও নই, আমি ইটকাট পাথরের এই ব্যস্ত শহরের 8টা 5টার খাঁচায় বন্দি একজন অতি সাধারণ মানুষ। এই বিশাল সংকটের কথা আমি বুঝতে পারছি, জানতে পারছি, কিন্তু কী বা করতে পারি, এই ভাবনাটা আসাটাই স্বাভাবিক। কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ তো কোনো দুর্গম অরণ্যের বা গবেষণাগারের চার দেওয়ালে বন্দি কোনো জটিল কাজ নয়, এটা তো, এটার আসল সমাধান লুকিয়ে রয়েছে আমাদের প্রত্যেক দিনের ঘরের অন্ধরে, আমাদের প্রাত্যহিক জীবনে। তো মানে সেইটা থেকে যদি শুরু করি তাহলে বোধহয় প্রথম স্টেপটা এগোতে পারবো আমরা। সবার আগে যে কাজটা হলো সেটা হলো প্লাস্টিকের ব্যবহার কমানো। মানে আমরা বুঝতে পারছি যে এটা ব্যবহার করা উচিত নয়, কিন্তু আমরা সামলাতে পারি না। আমরা অনেক সময় প্লাস্টিক ড্রেনের ভেতর চলে যাচ্ছে, কন্ট্রোল করতে পারছি না, সেগুলোকে একটু খেয়াল করা প্রয়োজনে, আলাদা একটা জায়গা রাখা প্লাস্টিকের জন্য, সেখানে ফেলা। এবং আরেকটা বিষয়, আমরা অনেক সময় পাহাড়ে ঘুরতে গিয়ে বা যে কোনো জায়গায় ঘুরতে যখন যাই, সমুদ্রে পাহাড় যাই বলো না কেন, সেখানে খাওয়ার পরে প্লাস্টিকের ব্যাপারটা ফেলে দিচ্ছি। সেই যে র্যাপারগুলো কোথায় যাচ্ছে, জলের মাধ্যমে নদীতে বয়ে যাচ্ছে বা সমুদ্রে যাচ্ছে, সেখানকার যে সামুদ্রিক প্রাণী তাদের পেটের ভেতর যাচ্ছে, তারা অসুস্থ হয়ে মারা যাচ্ছে একেতেই এই অবস্থা। তার মধ্যে যদি আরও প্লাস্টিকের ব্যবহার আমরা এভাবে যত্রচত্র ফেলি, তাহলে কিন্তু এই বিপন্ন প্রাণীদের বাঁচিয়ে রাখা একেবারে মুশকিল হয়ে যাবে। আর আর যেটা রয়েছে সেটা হলো বন্য প্রাণীর চামড়া, লোম, দাঁত, শিং, এগুলো থেকে যে সোপিস তৈরি হয়, এগুলো সম্পর্কে আমরা সকলেই অবগত, কিন্তু আমরা লোভ সামলাতে পারি না, সেই সমস্ত শৌখিন জিনিসপত্র কিনে ফেলি। এরপরে চোরা শিকারীদের, মানে এটার জন্য যেটা হয় আর কি, চোরা শিকারীদের কালোবাজারি বাড়ছে তারা, ফলে যেটা হচ্ছে হাজারে হাজারে নিরীহ পশু হত্যা করছে তারা, যদি আমরা নিজেরা সচেতন না হই। কারণ আমাদের দিক থেকে চাহিদাটা রয়েছে বলেই তো এই জিনিসগুলো তৈরি উৎপাদন হচ্ছে এবং তার জন্য পশু নিধন হচ্ছে। আমরা যদি সচেতন না হই তাহলে কিন্তু হবে না। এই সমস্ত বিষয়গুলোই, ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখা, যেমন ধরো তোমার বন্ধুদেরকে জানানো, সোশ্যাল মিডিয়ায় কথা বলা এগুলো নিয়ে, এবং তার সঙ্গে একটুখানি, যদি খুব কঠিন কিছু নয়, তুমি যেখানেই থাকো সেখানে, সেটা শহর গ্রাম যে অঞ্চলই হোক না কেন, সে তোমার জানলার পাশে কিংবা ছাদের কার্নিশে বা ছাদে কোথাও, যদি গরমকালে বা যখন খুব গরম থাকছে সেই দিনকে একটু পাত্র জল রেখে দেওয়া, তাহলে অন্তত যে পাখিটা খুব তৃষ্ণার্ত হয়ে আসছে

সে কিছুক্ষণের জন্য স্বস্তি পাবে। এই ছোট ছোট বিষয়গুলোর দিকে যদি আমরা নজর দিতে পারি তাহলেই অনেকটা। ওই যে সহজ পাঠের কথা দিয়ে শুরু করেছিলাম সেটা কিন্তু আবার ফিরে ফিরে আসছে, যে যাদের যেখানে থাকার জায়গা, বাঘ যেমন বনে থাকে, পাখি যেমন গাছের ডালে ঘুরে ঘুরে বেড়ায়, তাদেরকে সেই থাকার জায়গাটা আমাদেরকেই করে দিতে হবে। পৃথিবীটা তো শুধুমাত্র মানুষের একার রাজত্ব নয়, তাদেরকেও সেই জায়গাটা করে দিতে হবে, তবেই আমাদের আসল সার্থকতা এবং আজকের দিনের সার্থকতা সেই জায়গাটা। আর তাই আজকের দিনে আমাদের সবার প্রতিজ্ঞা হওয়া উচিত যে প্রকৃতিকে ভালোবাসা, অবলা প্রাণীগুলোর বাসস্থানে ফিরিয়ে দেওয়া যতটা সম্ভব। কিন্তু আর বেশিক্ষণ কথা বলতে পারছি না, কারণ আমাদের সময়ে কাঁটা জানান দিচ্ছে যে আজকের পথচলা এখানেই থামাতে হবে। কিন্তু ভাবনায় যেন বেঁচে থাকে আমাদের এই জায়গাটা। আজকের মতো মাইক্রোফোনের ব্যাপার থেকে আমি বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি আবার কথা হবে অন্য কোনো সময়, অন্য কোনো দিনে, অন্য কোনো গল্প নিয়ে। ভালো থেকো, তুমি সুস্থ থেকো, প্রকৃতির পাশে থেকো, আর অবশ্যই যুববাণীর সঙ্গে থেকো। টাটা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: শুরু হচ্ছে সাঁওতালি গানের অনুষ্ঠান।

খেটে খাওয়া সাঁওতাল জনগোষ্ঠীর মানুষ সারাদিনের পরিশ্রমের পর একটুখানি আনন্দের খোঁজে গোধূলি ছটায় ধামসা মাদল সহযোগে নাচ গানের আয়োজন করে। এই সময়ের নাচ ও গানকে বলা হয় লাগড়ে। সুর ও তালভেদে বিভিন্ন ধরনের লাগড়ে গান নিয়ে আজ পরিবেশন করা হচ্ছে সাঁওতালি গানের অনুষ্ঠান। প্রথমেই সারদি লাগড়ে শোনাচ্ছেন বাবুদাস টুডু ও সহশিল্পীবৃন্দ।

বাবুদাস টুডু ও সহশিল্পীদের গাওয়া সার্দি লাগড়ে গান শুনলেন। এবারে সজিয়ে লাগড়ে, অঞ্চলভেদে একে এতহব লাগড়েও বলা হয়। পরিবেশন করছেন সরস্বতী কিস্কু ও সহশিল্পীবৃন্দ।

সোজেই লাগড়ে পরিবেশন করলেন সরস্বতী কিস্কু ও সহশিল্পীবৃন্দ। লাগড়ে গানের অপর একটি প্রকার হল শিকারিয়ে লাগড়ে। শোনাচ্ছেন মধুসূদন মুর্মু ও সহশিল্পীবৃন্দ।

মধুসূদন মুর্মু ও সহশিল্পীদের গাওয়া শিকারিয় লাগড়ের পর অন্য সুরের লাগড়ে গান যার নাম লুহুরি শোনাচ্ছেন শ্যামচরণ মান্ডি ও সহশিল্পীবৃন্দ।

থেমটা গান পরিবেশন করলেন মালতী মান্ডি ও সহশিল্পীবৃন্দ। লাগড়ির আরেকটি প্রকার হল ঝিকো লাগড়ে, পরিবেশনায় অর্জুন সরেন ও সহশিল্পীবৃন্দ।

অর্জুন সরেন ও সহশিল্পীদের গাওয়া ঝিক লাগড়ের পর আজকের শেষ নিবেদন টুহুর লাগড়ে, যা লাগড়েরই একটি প্রকার। নিবেদনে লবা মুর্মু ও সহশিল্পীবৃন্দ।

লবা মুর্মু ও সহশিল্পীদের গাওয়া এই টুহুল লাগড়ি গানের সঙ্গেই শেষ হল আজকের সাঁওতালি গানের অনুষ্ঠান। সংকলন বিনয় মুর্মু, সম্পাদনা সীতারাম বাসকে, প্রযোজনা পরিমল হেমব্রম।

0: আজকের নাটক নিতার অসুখ, রচনা প্রণব চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। নাটক নিতার অসুখ।
1: কেন সুখ দিলে, কেন দুঃখ দিলে, সুখের ভিতরে বিষ, হাওয়ায় হাওয়ায় তীব্র বুকের নিভৃতি জ্বলে যায়।
2: কে কে?
3: কই, কেউ না তো? ও আচ্ছা, না মনের ভেতরে কখনো কি আর্থারাইটিস হতেনি? তাহলে আমার ভেতরটা প্রায় পঙ্গু পা দুটোর মতোই অচল হয়ে থাকতো। বেশ হতো তাহলে, না অতীত না বর্তমান কিছুই ভাবতো না, অ্যান্টিবায়োটিক্সও হতাশ হয়ে পড়তো।
4: ম্যাডাম আপনার টেনশন হচ্ছে, কিন্তু মিস্টার সেনের তো আজই ফেরার কথা।
3: কতদিন কিশোর আসেনি তাই না?
4: বেশ কদিন আগে, আপনি তখন রেস্ট করছিলেন দেখে ওকে
3: নিষেধ করলেন আসতে। কেন না, এতটা আপনার চাকরির শর্তের আওতায় যে পড়ে।
4: সরি ম্যাডাম,
3: আমি ক্লান্ত, আমি ক্লান্ত। আপনাদের পেথিড্রিনকে বিশ্রাম দিতে পারে? পারে না, সমস্ত অন্তঃশক্তিকে নিস্তেজ করে রাখে কিছুক্ষণ। না না, এটিকেটের কংক্রিটের ভেতরে কিশোরের ডাকা মৃত্যু পিসি, এ যেন বৃষ্টি মাখা হাওয়া, ছলাত ছলাত পারাবার, আষাঢ়ে শ্রাবণে অবিশ্রাম ধারাপাত, অবিশ্রাম।
4: কটা বাজে? প্রায় দশটা। আমাকে তো এখন যেতেই হবে। ও সার্ভেন্ট, কাউকে তো কোথাও দেখছি না, এত রাত, অথচ ম্যাডাম মিস্টার সেন তো কই।
3: আপনি আসুন। এত রাত আপনি আগে বলেননি।
4: আপনি একা, ক্যাসেটটা চালিয়ে দিয়ে যাই। গুড নাইট।

0: Peggy, Peggy, to তুমি এভাবে ওহ নো আই মিন বিলকো কোথায় নার্স কোথায় কি সর্বনাশ ওহ তুমি যদি পড়ে যেতে
1: সুখের আশ্রয় থেকে কেউ কি সহজেই পড়ে যায় শোভন
0: না না তুমি
1: তোমার এই দেয়াল আলমারি টিভি ডিভান ছুঁয়ে ছুঁয়ে দিব্যি এসে পৌঁছলাম দরজায় আর একটু এগোলেই বাইরের পৃথিবী সুখ অসুখের পৃথিবী।

0: তুমি ঘুমোনি, একা জেগে আছো? ওরা সব কোথায় গেল? নার্স
1: ছুটি দিয়েছে, এত রাতে কেন থাকবে? তারও তো সংসার আছে, সুখের আকাশ আছে, দুঃখের দুপুর আছে, আশ্রয় আছে।
0: তোমার কিছুই নেই, তোমার কি সবই অসুখ? ফুলগুলো পাল্টায়নি? কদিনের বাসি ফুল বিলগো কোথায়? বিলগো কোথায়? হোয়ার ইজ দ্যাট সোয়াইন? বাসি ফুল আমি পছন্দ করি না, তুমি জানো।
1: বাসি কেউই পছন্দ করে না শোভন।
0: কিশোর এসেছিল?
1: না, অনেকদিন আসেনি।
0: ওই আছে একজন, মাঝে মাঝে এসে তোমাকে বাইরের যত রাজ্যের অসুখের গল্প বলে যায়, দুঃখের গল্প বলে যায়, অলিক সব কথা বলে যায়, অলিক স্বপ্ন রেখে যায়। তোমার টেনশন বাড়ে, কষ্ট বাড়ে, অসুখ বেড়ে যায়। অথচ এই তোমার তোমারই জন্য সুখের চোখে অনেক রাত হলো। চলো শোবে, চলো, আর ধরো ধরো হাতটা ধরো, এসো।
1: কিশোর বড় স্পর্ধা রেখে যায়, সত্যি বড় স্বপ্ন রেখে যায়, অপরাজিত মানুষের শব্দ কথা, ঘাম রক্তের অসম্ভব ঘোর লাগা সব কথা বলে যায়, স্পর্ধা রেখে যায়।
0: মিতা, তুমি আজও ক্রাচে ভর দেওয়া প্রদোষের যাওয়া আসা দেখছো। আচ্ছা, জ্বালা দিয়ে তুমি রোজ কি দেখো বলতো? একটা পঙ্গু মানুষের চলাচল, সেই একদিন জানলা দিয়ে দেখা প্রদোষ, আর ওদের ছেলেকে আবিষ্কার করার পর থেকে তুমি রোজ তাকিয়ে দেখো। কি দেখো, কি দেখো, ওদের কি দেখো?
1: চুপ করো শোভন, দয়া করে চুপ করো। অমন আকাশ মুখো একটা মানুষকে তুমি পঙ্গু বলো কিভাবে শোভন? পাটা তো ওর গিয়েছে পুলিশের গলিতে, অনেকে পালিয়েছিল, কিন্তু প্রদোষ পালায়নি সেদিন। আমরা জানি ছাত্র কিছু খারাপ ছিল না তোমার আমার কারো থেকে। আর আশ্চর্য মেয়ে ওই লেখা, অত ভালো রেজাল্ট, কত বড় ঘরের মেয়ে, অথচ কেমন অনায়াসে সেদিন রক্তে ভেজা প্রদোষকে বুকে তুলে নিতে পারলো। কি আশ্চর্য অনায়াসে বলতো, কিসের জোরে পারলো বলতো শোভন, কিসের জোরে? পঙ্গু তো আমিও, অসুখে পঙ্গু, কিন্তু প্রদোষকে পঙ্গু করেছে একটা ব্যবস্থা, আর প্রদোষ সে পঙ্গুত্ব অস্বীকার করেছে। আর আমি একজন মাল্টি ন্যাশনাল কোম্পানির বড় এক্সিকিউটিভের বিয়ে করা অক্ষম স্ত্রী হয়ে অনুকম্পার আশ্রয়ে শুধু জীবিত হয়ে আছি, বেঁচে নেই, জীবিত হয়ে আছি। অথচ ওরা কি আশ্চর্য রকম বেঁচে আছে শোভন, কি দারুণ বাঁচতে জানে কেউ কেউ।
0: মিতা, মিতা, বাঁচাটা অপরাধ নয়, স্বাচ্ছন্দ্যই তো বাঁচা, স্বাচ্ছন্দ্যই তো।
1: আসলে শোভন, ওদের একটা মহৎ বিশ্বাস আছে, একটা আদর্শ বোধ আছে, যা না হলে বাঁচা যায় না, শুধুই শুধুই বয়স বেড়ে যায়, রাত হয়, দিন হয়, বছর, যুগ।
0: বিশ্বাস? বিশ্বাস কাকে বলে?
1: যা মানুষকে বাঁচায়, ভাবায়, জাগায়, এগিয়ে দেয়, দিন যাপনের অনেক বেশি বড় কিছু করতে শেখায়, অনেক বড় কিছুর জন্য জীবন দিতে শেখায়।
0: অনেক বড় কিছু মানে মার্টির, মানে শহীদ? তুমি কি শহীদ হতে চাও মিতা? এসব একটা ডগমা, ডগমা একটা অন্ধত্ব, সেন্টিমেন্টাল স্টিরোটাইপ ঝক, শিয়ার ব্লাইন্ডনেস, একটা অন্ধত্ব।
1: চোখ মেলায় কি দেখা শোভন? আমরা যে তাকিয়ে থাকি, তার কতক্ষণ আমরা দেখি? চোখ শুধু তাকায়, দেখতে গেলে চোখের সাথে মনটা লাগে, মস্তিষ্কও লাগে, এই তিন মিলের দেখাই দেখা, অবজারভেশন, বীক্ষণ। কেউ পারে, কিন্তু কিন্তু আমরা অনেকেই পারি না, দেখার ভান করি। শোভন, আমি ওদের একদিন আসতে বলেছি, মানে অনুরোধ করেছি।
0: নিমন্ত্রণ? আচ্ছা, কবে? ঠিকানাটা পেলে কি করে? আমাকে তো একবার জানাতেও পারতে।

0: তোমাকে নিশ্চয়ই বাধা দিতাম না।
1: কিশোর ঠিকানা জানে, ওর হাতেই চিঠি পাঠিয়েছি।
0: তোমার ওই দূত, ওই কিশোর, ভগ্ন দূত
1: না, দেবদূত। তোমাকে আগে জানাইনি বলে কিছু মনে করেছো শোভন? আসলে একটা পঙ্গু মানুষেরও কিছু স্পর্ধা করার থাকে। আমি আমি ভীষণ ক্লান্ত শোভন। সুখের সিঁড়ি বেয়ে আমরা কোথায় চলেছি? সুখ এত ভারী, পাথরের মতো ভারী এ সুখ। আমি চাইনি, আমি চাইনি শোভন, আমি চাইনি।
0: মিঠা মিঠা মিঠি, ইউ আর টেন্স, ইউ আর টেরিবলি টেন্সড। এত টেনশন নিয়ে চলো চলো সবে চলো, এখন এখন অনেক রাত, অনেক রাত।
1: আর রাত নেই শোভন, আরো একটা রাত চলে যাচ্ছে পৃথিবী থেকে। তুমি তখন কলেজে পড়াও, আমরা বেহালার একটা ঘরের পাড়াতে, সবই বিয়ে হয়েছে। কত রাত আমরা আকাশের দিকে তাকিয়ে থেকেছি, কত রাতের অন্ধকার আস্তে আস্তে কেটে যেতে দেখেছি। অন্ধকারের বুক চিরে সাদা সাদা দাগ ফুটতে দেখেছি। সেই সব দিন আমার, সেই সব দিন আমার, নানা রঙের দিন। অমলের কথা মনে আছে? কারখানায় ছোট্ট একটা চাকরি করে মা ভাই বোনেদের নিয়ে সংসার চালানোর কি অসম্ভব চেষ্টা করত। তারই মধ্যে কবিতা লিখে তোমাকে দেখাতে আসতো। এসো না শোভন, ওই জানলাটা খুলে দি, ওই জানলাটা খুলে দি শোভন। পৃথিবীর কি অনাশ ভোর, কি অনায়াস ভোর শোভন।

0: কিশোরের হাতে তোমার লেখা চিঠিখানা পেয়ে আমি তো একেবারে অবাক।
1: কেন অবাক কেন লেখা?
0: তুমি যে আমার খোঁজ করতে পারো এটা তো মানে সত্যি আমি ভাবতেই পারিনি।
1: এত কাছে থাকি আমরা, অথচ
0: যেন কত দূরে,
2: কত দুস্তর ভৌগোলিক দূরত্ব মানুষ কাছের করে নিয়েছে, অথচ দুটো ভিন্ন অবস্থানের দূরত্ব তো থেকেই যায়।
0: আচ্ছা শোভন কোথায় রে?
1: নর্দার্ন ইন্ডিয়ায় 7 দিনের অফিসিয়াল ট্যুরে।
0: ওমা তাই, তুই একা?
1: না, চাকর, রাঁধুনি, নার্স এসব তো আছে। তোদের ভুবন একেবারেই থই থই পূর্ণ, আমার আধা কেন, শিকির শিকি। কিশোরের কাছে তোদের কথা শুনে অবধি আমি রোজ জানলায় দাঁড়িয়ে তোদের চলাচল দেখি, তোদের জীবনযাপনে সাক্ষী থাকি রে দূর থেকে।
2: এত উঁচু থেকে জানলা দিয়ে দুনিয়াটার কতটুকুই বা দেখা যায়?
1: হয়তো কিছুই না, তাই তো তোমাদের জীবনযাপন প্রণালীর কথা শুনতে চাই, অনেক অনেক কথা গল্প।
2: কি লাভ, দুটো তো সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প হবে।
1: ধরো ধরো স্বাদ বদলাবার জন্য। আচ্ছা আমাদের কথা মনে হতো কখনো? এই আমার কথা, শোভনের কথা, ইউনিভার্সিটি, সেই রবীন্দ্র পল্লীর বাড়ি, জীবনযাপন, এইসব। কিশোর আমার সেতু, ওর কাছে মাঝে মধ্যে খবর পাই।
0: তুমি এমন অসুস্থ শুনলে না, আমরা অনেক আগেই আসতাম, কি করে এমন হলো বলো তো?
1: এ তো সুখের অসুখ, দেখছিস না এত সুখ, ওই ওই ওই ওই যে ওই সব কত কত সুখ, এত সুখ পেলেও।

0: সুখেরও তো অসুখ হতে হয়। আচ্ছা প্রদোষ,
1: হুম,
0: অনেকের কথা ভাবার মতো জোর তুমি এখনো কোথায় পাও? এত ভাঙা ভাঙির মধ্যে, মিথ্যে ভণ্ডামির মধ্যে দেখছি দেখছি তুমি আর লেখাই সেই পুরনো পথ ধরে চলেছ। এত জোর কোথায় পাও প্রদোষ?
1: পৃথিবীতে জীবন ধারণ তো একটা বহু পুরনো ব্যাপার, তবু মানুষের সাধনা তো জীবন সাধনা।
0: আমাদের চেনা কতজনই হারিয়ে গেল। এই তো সেদিন অলোকদের কথা বলছিল শোভন, সরকারি টাকায় আমেরিকায় কি রিসার্চের কাজ নিয়ে গেল। মানুষকে মনে আছে, সে একটা ইনভেস্টমেন্ট কোম্পানি খুলেছে, অথচ অথচ কি ভালো কর্মী ছিল এক সময়, কি দারুণ গান গাইত। অশোক তো পার্লামেন্টের সদস্য, বিরাট ব্যাপার। আমাদের রবীন্দ্র পল্লীর কতজন কত কিছু করে নিল। শোভন বলে মাঝে মাঝে,
1: যারা আদৌ বদলায়নি, যারা সরে গেছে, তাদের বদলে কতজন কতজন যে এসেছে তাদের কথা শোভন তো জানে না। কখনো একটা আনাড়ি মাঝির হাতে সামান্য ঝড়েও নৌকাডুবি হয়, তাই বলে কি পারাপার ছেড়ে দেয় মানুষ? বেনজল তো ক্ষতি করে, ঘর ভাসায়, পলিও তো রেখে যায়, পলিতেই তো নতুন ফসল, তার জন্যেই চাই নতুন কৃষক।
2: আহ, থাক না প্রদোষ, নিতার এমন অসুখ।
0: প্রদোষ, এ তোমাদের দম্ভ নয় তো?
1: এ আমাদের বিশ্বাস।
0: সময়ে কার্যকারণে বিশ্বাস ভাঙে, বিশ্বাস বদলায়,
1: আবার নতুন বিশ্বাসেরও জন্ম হয়।
2: ফোনটা ধরব
0: না? থাক, ও আপনিই থেমে যাবে। যার খবর সে তো এ রাজ্যে নেই।
2: হয়তো শোভন, শোভনই দেখো তোমার কোনো জরুরি খবর।
0: না না না লেখা, আমাকে দেবার মতো কোনো খবর শোভনের হাতে নেই। আচ্ছা তোদের ছেলের নাম কি রে? তোরা ছেলেকে নিয়েও মিছিলে যাস, আশ্চর্য। ও কি বোঝে, ওই নিষ্পাপ শিশু? তাই ওকে আনিস নি কেন? একটা নতুন মানুষ, একটা নতুন প্রজন্ম।
1: ওর নাম প্রলয়, ভবিষ্যতের পাপ যেন না ছুঁতে পারে তাই তো সাথে নেই।
0: আচ্ছা সেটা সেদিন কিসের সমাবেশ ছিল রে? কত মানুষ, কত রকম সব ডাবলো। সেদিনই তো তোদের ছেলেকে প্রথম দেখলাম তোদের সাথে, ওই ওই জানলাটা দিয়ে। এই পঙ্গু মানুষটা আর কতটুকু দেখতে পায় বল?
2: সেদিন ছিল পিস র্যালি।
1: তুমি নিজেকে পঙ্গু ভাবো কেন? দুটো পা তোমার একটু কষ্টে চলে, তোমার শরীরে অসুখ, আর এই সমাজটার অসুখ। আমাকে পঙ্গু করতে চেয়েছে, পারেনি। আমার বাবার শরীরে তো জানো বিদেশি সরকারের গুলি ছিল, আর আমাকে বিদ্ধ করেছে দেশি সরকারের গুলি। আমাদের ছেলেকে পঙ্গু করার মতো ওদের আর যাতে গুলি না থাকে সেই ব্যবস্থা পাকা করার জন্যই তো ওকে সঙ্গে নিয়ে যাই। আমরা দু পুরুষ যা পারলাম না, ওকে তো তারই যোগ্য করে তুলতে হবে, না হলে কিসের পিতৃত্ব?
0: দূর থেকে ওই জানলা দিয়ে তোমাদের চলাচল দেখেছি, কখনো এত ঝড় ঝঞ্ঝায় যে মানুষটা টলেনি, এত সুযোগ পেয়েও যে ছুঁয়ে দেখেনি, তাকে কাছে এনে চোখের সামনে রেখে ইচ্ছে ছিল, ইচ্ছে ছিল দু হাতের অঞ্জলি পেতে, সেই শক্তি, সেই জোর চেয়ে নেব। আমি পরাজিত প্রদোষ, প্রদোষ দাও আমাকে জোর, দাও আমাকে শক্তি, দাও প্রদোষ, আমি নিদারুণ একা। বাইরে কি থই থই পৃথিবী, তুমি লেখা, তোমাদের ছেলে, নতুন মানুষ, নতুন
2: শান্ত অমিতা, তোমার অসুখ মানুষ কখনো হারে না।
1: মানুষ হারতে জানে না, রক্ত ও অশ্রুতে মেশা লবণাক্ত ধরণীর আমি তুমি এক রৌদ্র রূঢ় নাম মানুষ। মানুষ
0: আমি ভাঙছি ভাঙছি, ঝড় তুফান আমি দুলছি আমি দুলছি, স্রোত স্রোত ধারা

0: মিতু পিসি,
1: কিশোর,
0: এ কি তুমি একা সোফায় বসে? শোনি,
1: একা কোথায়? এই তো তুই এলি, তুই আসবি তাই।
0: তোমার নার্স কোথায়? আর আমি আসবো, তুমি জানলে কি করে?
1: নার্সকে বিশ্রাম নিতে বলেছি।
0: বাড়ি রুগী এখানে একা বসে আর নার্সকে বিশ্রাম নিতে বলেছ?
1: তুই কতদিন পরে এলি রে কিশোর?
0: আমার অনেক কাজ পিসি।
1: কিরকম? শুধু আমারই কাজ নেই, বল কি তোর কাজ বল না রে।
0: আমার কাজ হলো 22 শ্রাবণে বৃক্ষরোপণ, ছাত্র সম্মেলন, রক্তদান শিবির, ক্ষুদিরাম শতবর্ষ, 20 জন নাটক, আরো কত কি।
1: তুই এলেই ফুল আনিস কেন রে? তুই কি চাকরি করিস?
0: বারে ছেলে পড়াই না, অসুখের মানুষকে ফুল দিলে তার মন ভালো থাকে। কিন্তু তোমাকে এমন কেন লাগছে পিসি? কদিনে তুমি কি ভীষণ ভেঙে গেছো?
1: তুই কত বুঝিস রে কিশোর, এমন তো অনেকেই বোঝে না রে।
0: লেখা পিসেরে এসেছিল, তুমি বললে না তো?
1: তোকে বলতেই হবে বুঝি।
0: বারে আমাকে কতদিন তুমি বলেছো তুমি জানালা দিয়ে ওদের যেতে আসতে দেখো, আমি তো তোমার ঠিকানা দিয়ে কত করে বললাম আসতে।
1: ওরা আসতে চাইছিল না বুঝি,
0: ভয় পাচ্ছিল।
1: কেন, কিসের ভয়?
0: তোমরা কত বড় লোক, বড় লোকদের খুব ভয় করে সবার। আমি বললাম পিসি সেই রকমই আছে, একদম বড় লোক হয়নি।
1: আমি তাহলে ছোট লোক?
0: তুমি তুমি শুধু মৃত পিসি, কিছু না
1: কিশোর। আমি যেন একটু জোর পাচ্ছি রে, জানিস মনে হচ্ছে আমার পা দুটো ঠিক তেমন অসহায় নয়।
0: জোর পাচ্ছ, সাহস পাচ্ছ না, সত্যি না? পেতেই হবে পিসি, ঠিক এমনি করে মানুষ একদিন সাহস পায় পিসি, চিরদিন এরকমটা থাকে না। আমরা জানি এ হতেই হবে, ভয়ের থাবাটা পিছনে সরে যাবেই।
1: কি জানিস কিশোর, কি জানিস তুই?
0: মানুষের অশুভ যা কিছু তাকে একদিন পিছু হটতেই হয় পিসি, শরীরেরই হোক আর সংসার সমাজেরই হোক, অসুখ মানেই অশুভ। পৃথিবীর বিজ্ঞানের কাছে তাকে তো হাঁটতেই হয় পিসি।
1: আমি তোর সাথে যাব কিশোর, আমাকে নিবি তোদের সাথে?
0: কোথায়?
1: তোদের সাথে, তোদের কাজে আমি পারবো, দেখিস। এই যে বললি সব অশুভ শক্তি একদিন হারবে।
0: হ্যাঁ হারবেই তো, তবে তুমি তো এখনো পুরো ভালো হয়ে ওঠোনি, আর তাছাড়া তুমি যাবে কোথায়?
1: ওই যে বললাম তোদের সাথে,
0: আমাদের সাথে,
1: তোদের কাজে, নাটকে ছবি আঁকবো, গান গাইবো, রক্ত দেবো, পারবো না কিরে বল কিশোর, পারবো না? তুই তুই মাঝে মাঝে আমার ডান হাতখানা ধরিস, দেখবি দেখবি আমি ঠিক পারবো রে কিশোর, আমি ঠিক পারবো, ঠিক পারবো। আরে আরে বেতন মানুষের রক্তে কাজ হয় তো?
0: অন্যদের রক্তে হয় কিনা জানি না, তোমার রক্তে হবে। তোমার মনটা পিসি ঘোরসাওয়ার, জনসমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয়ে আমার চড়া, চোরা বালি আমি দূর দিগন্তে ডাকি, কোথায় ঘোরসাওয়ার? মনে আছে তোমার পিসি?

0: তোরা নিবি আমায় কিশোর, তুই লেখা প্রদোষ, ওদের ছেলে প্রলয়, তোরা সবাই আমাকে নিবি কিশোর, নিবি? তাহলে চল চল, আর দেরি নয়, আর দেরি নয়, চল।
1: তুই যাবে বাড়ি ঘর?
0: আশ্চর্য নয় রে, আশ্চর্য নয়, এমনি করে একদিন চলে যেতে হয়, মায়া কাটিয়ে বেরিয়ে পড়তে হয়। তুই তুই আমার হাতটা ধর কিশোর, কার বাড়ি কার ঘর? সেই লোককবির গান শুনিস নি, ওই যে
2: লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই নু আবি শুনে তো মাঝার, কি ঘর বানাই নু আমি শুনে তো মাঝার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার।
1: মিতা মিতা কোথায় যাবে বল, বলো কোথায় যাবে? গাড়িটা তাহলে তোমাদের?
0: না
1: মিতা, তোমার অসুখ, তুমি পাদুটে জোর পাচ্ছো মিতা?
0: পাবো পাবো,
1: সম্পূর্ণ বিশ্বাস করতে পারছো মিতা?
0: না শোভন, না, এ চলায় গাড়ি লাগে না
1: মিতা।
0: আমার সাথে কিশোর আছে, লেখা প্রদোষের ছেলে প্রলয় আছে, নতুন মানুষ, নতুন
1: তোমাকে
0: কিশোর,
1: ভালো থেকো
0: কিশোর।
1: মিতা
0: আমার হাতটা ধর কিশোর, আমার হাতটা ধর।
2: জনসমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয়ে আমার চড়া চড়া বালি, আমি দুই দিগন্তে ডাকি কোথায় খুব সওয়ার, কোথায় খুব সওয়ার।

0: মিতা রসুক নাটকটি এখানেই শেষ হল। রচনা প্রণব চট্টোপাধ্যায়, অভিনয় করেছেন শোভন, সতীনাথ মুখোপাধ্যায়, প্রদোষ কৃষ্ণপদ দাস, কিশোর পার্থপ্রতিম নাথ, নার্স শ্যামা ভট্টাচার্য, লেখা জয়িতা চট্টোপাধ্যায় এবং মিতার ভূমিকায় নমিতা চক্রবর্তী, গীতিকণ্ঠে অপূর্ণা চট্টোপাধ্যায়, যন্ত্রসঙ্গীতে স্বপন রানা, কল্লোল মজুমদার, তীর্থ প্রতিম সরকার, সঙ্গীত পরিচালনা তরুণ কুমার বন্দ্যোপাধ্যায়, শব্দ সংযোজনায় রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।
1: আকাশবাণী মৈত্রী, এখন খবর।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ভারতের প্রথম জিও সিঙ্ক্রোনাস কক্ষপথের ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। প্রধানমন্ত্রী এই সফল উৎক্ষেপণে বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতি ফোরামের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1282। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারত বিমানে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। আজ জন্মাষ্টমী, দেশজুড়ে যথোচিত উৎসাহ উদ্দীপনায় দিনটি পালিত হচ্ছে। প্রবল বৃষ্টি ও ধসের জেরে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গগামী বহু ট্রেন আজ বাতিল করা হয়েছে। মধ্যপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিতে জনজীবন বিপন্ন। আবহাওয়া দপ্তর দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি ডেনমার্কের কিম অ্যাস্ট্রপ ও অ্যান্ডার্স রাসমুসেনের মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে জিএসএলভি রকেটের মাধ্যমে আজ ভোর রাতে ভারতের প্রথম জিও সিঙ্ক্রোনাস অরবিটাল ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে।

0: ইসরো জানিয়েছে অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশ যান ইওএস জিরো ফাইভ উৎক্ষেপণ কেন্দ্র থেকে ওড়ার প্রায় 18 মিনিট পর সফলভাবে সাব জিওসিঙ্ক্রোনাস কক্ষপথে স্থাপিত হয়। 2367 কেজি ওজনের পেলোড সহ জিএসএলভি এফ সেভেন্টিন রকেটটি রাত 2:55 সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে যাত্রা শুরু করে। এই ইমেজিং স্যাটেলাইটটি রিয়েল টাইম বা তাৎক্ষণিক ছবি সরবরাহ করবে এবং কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিভিন্ন ক্ষেত্রে দেশকে সহায়তা করবে। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন বলেছেন, এই মিশন ভারতের পর্যবেক্ষণ ক্ষমতাকে আরও জোরদার করবে, এ সংক্রান্ত পরিষেবার মানও উন্নত করবে।
1: I am very happy to announce that GSLV F-17 vehicle has successfully and precisely injected the Advanced Earth Observation Satellite 05, the geo-imaging satellite, in the intended and required orbit. And today, we have injected the heaviest satellite, 2,367 kg satellite, using this launch vehicle. Once the Earth Observation Satellite 05 is operationalized, it will become the India's first dedicated imaging satellite from the geo orbit, providing important strategic data for our country.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম জিওসিঙ্ক্রোনাস কক্ষপথে ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ হওয়ায় বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, ভারতের মহাকাশ গবেষণায় সাফল্য এবং উদ্ভাবনী শক্তির অসাধারণ প্রকাশ ঘটেছে। জিএসএলভি এফ সেভেন্টিন রকেটের মাধ্যমে ভূ পর্যবেক্ষণ উপগ্রহ ইওএস জিরো ফাইভের সফল উৎক্ষেপণের প্রশংসা করেছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, ইওএস জিরো ফাইভ হল একটি অত্যাধুনিক ভূ পর্যবেক্ষণ উপগ্রহ যা জিওসিঙ্ক্রোনাস কক্ষপথ থেকে মহাকাশে ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট হিসেবে কাজ করবে। এর মাধ্যমে দৃশ্যমান ইনফ্রারেড, মাল্টিস্পেকট্রাল এবং হাইপার স্পেকট্রাল ব্যান্ডে উন্নত মানের ছবি তোলা সম্ভব হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও জিএসএলভি এফ সেভেন্টিন রকেটের মাধ্যমে ভূ পর্যবেক্ষণ উপগ্রহের সফল উৎক্ষেপণের প্রশংসা করেছেন। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতি এবং বরিষ্ঠ বিচার বিভাগীয় প্রতিনিধিদের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট এই ফোরামের আয়োজক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত চীন, রাশিয়া, মিশর, সংযুক্ত আরব আমিরশাহী, বেলারুশ, কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, ইরান এবং উজবেকিস্তানের বিচার বিভাগীয় প্রতিনিধি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন। এই দ্বিপাক্ষিক বৈঠকে বিচার বিভাগীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা মত বিনিময় করবেন। তিন দিনের এই ফোরামটি আন্তর্জাতিক বিভিন্ন বিরোধী নিষ্পত্তি নিয়েও আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1282। নেপাল পুলিশ জানিয়েছে এখনও 5,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক মৃতদেহ উদ্ধার করা হয়েছে চিতওয়ান জেলায়। এখান থেকে 359 দেহ মিলেছে। নাওয়ালপরাসি পূর্ব থেকে 218, নাওয়ালপরাসি পশ্চিম জেলা থেকে 212 দেহ উদ্ধার হয়েছে। এছাড়াও রাসুয়া থেকে 140 মৃতদেহ পাওয়া গেছে। এখনও পর্যন্ত 5,053 জন নিখোঁজ। নেপাল সরকার ডিএনএ পরীক্ষা করে মৃতদের শনাক্ত করছে। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ বলেছেন, এই দুর্যোগের সঙ্গে জলবায়ু পরিবর্তনের যোগসূত্রটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালোভাবে তুলে ধরতে হবে। নেপালে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারত আরও 2 বিমানে করে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। বিদেশমন্ত্রক জানিয়েছে 21.5 টন ত্রাণ সামগ্রী নিয়ে 2 C-130J বিমান কাঠমান্ডুতে অবতরণ করেছে। নেপালের বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবন বিষয়ক মন্ত্রী মহাবীর পুনের উপস্থিতিতে এই ত্রাণ সামগ্রী সেদেশের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। দেশজুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে।

0: রাম।
1: এই উপলক্ষে মথুরা ও বৃন্দাবনে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। দেশ বিদেশ থেকে আগত ভক্তদের কথা মাথায় রেখে মথুরা শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে আজ 500টি ড্রোনের মাধ্যমে আকাশে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম আর তার জীবনের বিভিন্ন লীলা জীবন্ত করে তোলা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও বাণী ভারতীয় সংস্কৃতি ও দর্শনে প্রাণশক্তি সঞ্চার করে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও বার্তা মানব জাতিকে সত্যপথে পরিচালিত করতে উৎসাহ যোগায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের বাণী নিঃস্বার্থভাবে কাজ করতে উদ্বুদ্ধ করে। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে।

0: আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মধ্যপ্রদেশে আজ প্রবল বর্ষণে জনজীবন বিপন্ন। আগামী 48 ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস হিসেবে কমলো সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আজ অসম, মেঘালয়, বিহার, রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ড, সিকিমে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই ধরনের আবহাওয়া থাকতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান ও মুজাফরাবাদে। অন্যদিকে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, পশ্চিম উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকে বজ্রপাত সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের নিউ ফারাক্কা রেলস্টেশনের কাছে আপলাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী বহু ট্রেন আজও বাতিল রয়েছে। গতকাল ভোর রাতে প্রবল বৃষ্টির জেরে এই ধসের ঘটনায় রেলপথ কার্যত ব্যাহত হয় উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ। রেললাইনে ধসে 24 ঘণ্টা পরেও স্বাভাবিক হয়নি পরিষেবা। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ করে রাতে টেস্টিং এর পর আবার নতুন করে ধস নামায় পরিস্থিতি আরও জটিল হয়। দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল ধসের জায়গাতেই প্রায় 100 মিটার জায়গা জুড়ে 15 ফুট লাইন ধসে গিয়েছে। ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াইয়ে অন্তত 25 জন নিহত হন, আহত হয়েছেন একাধিক। মাগবানা ও আলকাধা গ্রামে হুতিরা গতকাল হামলা চালালে এই সংঘাত শুরু হয়। তারা বেশ কিছু অঞ্চল নিজেদের দখলে আনলেও সরকারি বাহিনী তা পুনরুদ্ধার করে। এই লড়াইয়ে সরকারি বাহিনীর 15 জন সেনা ও হুতি গোষ্ঠীর 10 জন নিহত হন। মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে আরব সাগরে গতরাতে একটি ফেরির ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে 38 জনকে উদ্ধার করা হয়েছে। 34 জন যাত্রী ও 4 জন কর্মী নিয়ে ফেরিটি সমুদ্র ভ্রমণ শেষে ফেরার সময় উপকূল থেকে 1.5 নটিক্যাল মাইল দূরে রাত 8:30 নাগাদ বিকল হয়ে পড়ে। চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি ডেনমার্কের কিম অ্যাস্ট্রপ ও অ্যান্ডার্স রাসমুসেনের মুখোমুখি হবেন। চীনের সেনজেনে ভারতীয় সময় আজ বিকেল 4:10 এই খেলা শুরু হওয়ার কথা। পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে হংকংয়ের লি চেক ইউয়ের কাছে ভারতের কিদাম্বি শ্রীকান্ত 16-21 সেটে পরাজিত হয়েছেন। ভিয়েতনামের ডানাংয়ে আয়োজিত পিকেল বল বিশ্বকাপে ভারত প্রথম দিনে এখনও পর্যন্ত অপরাজিত আছে। চলতি মাসের 6 পর্যন্ত এই খেলা চলবে। লীগ পর্বের শেষে ভারত এই প্রতিযোগিতায় চমকপ্রদ ফল দেখিয়ে অ্যান্টিগুয়া, বারমুড়া, ইসরায়েল ও চেক প্রজাতন্ত্রকে পরাজিত করেছে। ভারতের সিনিয়র দলও টুর্নামেন্টে খুব ভালো সূচনা করেছে। তারা জার্মানি ও নেপালকে পরাজিত করেছে। ভারত এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় 37 পদক পেয়েছে, এর মধ্যে 6 সোনা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ। শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ভারতের প্রথম জিও সিনক্রোনাস কক্ষপথের ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। প্রধানমন্ত্রী এই সফল উৎক্ষেপণে বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতি ফোরামের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি ডেনমার্কের কিম অ্যাস্ট্রপ ও অ্যান্ডার্স রাসমুসেনের মুখোমুখি হবেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, এখন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আজকের গান চন্দ্রবিন্দু ব্যান্ডের পরিবেশনায়।

আমার দুই বাংলার মৈত্রী বন্ধুদের জন্মাষ্টমীর শুভেচ্ছা এবং শুভকামনা। কয়েকদিন ধরেই আবহাওয়ার খামখেয়ালিপনা, কখনো বৃষ্টি কখনো রোদ। আর এই সবের মধ্যেও একটা জিনিস বা একটা কথা বলতেই হয় যে এই রোদ বৃষ্টি মুখর দিনে এক কাপ চা হাতে রেডিওর সামনে বসে নিজেদের পছন্দের গান শোনার অনুভূতি কিন্তু অনন্য এবং বেশ উপভোগ্য। প্রচুর ভালো ভালো গান যেমন আপনারা প্রত্যেক দিন পাঠান, পেয়েছি সেরকম কিছু গান। তার মধ্যে থেকেই আজকের অনুরোধের আসরে শুরু করব সেই সব গান দিয়েই, কথায় কথায় গানে গানে। সঙ্গে রয়েছি মৈত্রী বন্ধু রাখি দাশগুপ্ত। চলুন সময় নষ্ট না করে শুরু করি আজকের প্রথম অনুরোধের গান। লতা মঙ্গেশকরের কণ্ঠে এই বাংলা আধুনিক গানটি শুনতে চেয়েছেন আকাশ প্রদীপ জলে। স্বপ্ননীড় থেকে বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, শুভ্রা চক্রবর্তী, অহনা চক্রবর্তী, বীরভূম উলকুণ্ডা থেকে।

চলে আসি পরের অনুরোধে, রাজরূপক বাংলাদেশ থেকে। আপনি রংবাজ ছায়াছবি থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে শুনতে চেয়েছেন কি করে তোকে বলবো এই গানটি।

হসপিটাল ছায়াছবি থেকে পরবর্তী নিবেদন। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, যদিও এখন সন্ধ্যে নয়, এখন দিনের আলো যথেষ্ট রয়েছে, তবুও গীতা দত্তের কণ্ঠে এই গানটি শুনতে কিন্তু বেশ ভালোই লাগে যে কোনো সময়। অনুরোধ পাঠিয়েছেন গোপীনাথ পাল, মিলন কুমার মণ্ডল, আনারুল ইসলাম, অনন্ত কুমার পাল, আফরা রাজবাড়ি, বাংলাদেশ থেকে।

এবারে শোনাই কিশোর কুমারের কণ্ঠে আনন্দ আশ্রম ছায়াছবি থেকে পৃথিবী বদলে গেছে। অনুরোধ পাঠিয়েছেন রিতেশ ঘোষ রায়ন বীরভূম থেকে এবং সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।

এবারে শোনাব নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে একটি লোকগীতি, সাগর কুলের নাইয়ারে। অসিত ভট্টাচার্য, জোড়া গির্জা, কলকাতা শুরু থেকে আপনি এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন।

আকাশবাণী মৈত্রী প্রচারতরঙ্গে শুনছেন অনুরোধের আসর, সঙ্গে রয়েছি রাখি দাশগুপ্ত। আশা ভোসলের কণ্ঠে যে কোনো একটি গান শুনতে চেয়েছেন প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে, তাহলে মেঘকালো ছায়াছবি থেকে এই গানটি শোনাই, মধুবনে বাঁশি।

চলে আসে পরের অনুরোধে। মনোজিৎ কুমার দাস মাশালিয়া মাগুরা বাংলাদেশ থেকে যে কোনো একটি গান ভূপেন হাজারিকার কণ্ঠে শুনতে চেয়েছেন। আবির্ভাব ছায়াছবি থেকে এই গানটি ভূপেন হাজারিকার কণ্ঠে ও নদীরে।

অনুরোধের আশা শেষ করব। আজকে শেষ অনুরোধ প্রাক্তন ছায়াছবি থেকে কলকাতা, এই গানটি দিয়ে অনুপম রায় এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে। অনুরোধটি পাঠিয়েছেন দীপশিকা ময়ূরী ইছাপুর উত্তর চব্বিশ পরগনা থেকে। সঙ্গে ছিলাম রাখি দাশগুপ্ত। সবাইকে শুভ জন্মাষ্টমীর আরও একবার শুভেচ্ছা এবং ভালোবাসা। ভালো থাকবেন প্রত্যেকে।

শুনছিলেন অনুরোধের আসর। উপস্থাপনায় ছিলেন রাখি দাশগুপ্ত। আকাশবাণী মৈত্রী আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হল। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 5:02 এবং বাংলাদেশ সময় 5:32। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 3:18 সেকেন্ড।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 5:02 এবং বাংলাদেশের সময় বিকেল 5:33। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: চলে আসি আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আকাশ মূলত মেঘলাই থাকবে, হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের জন্য সেরকম কোনো সতর্কবার্তা এই মুহূর্তে নেই। চলে আসি আজকের অন্যান্য অনুষ্ঠানগুলো সম্পর্কে একটু জানিয়ে দিই। বিকেল 5:05 একটু পরেই শুনতে পাবেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় রাখি দাশগুপ্ত। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রয়েছেন সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা, আজকের বিষয় রোগ নিরাময়ে আয়ুর্বেদ ও ভেষজ উদ্ভিদের উপযোগিতা। আলোচনায় রয়েছেন ডাক্তার তুহিনকান্তি বিশ্বাস, ডাক্তার সৈকত কুমার বসু এবং সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, অপুষ্টির কারণে দৃষ্টিহীনতা, এই বিষয়ে বলবেন, শুনবেন একটি কথিকা, বলবেন ডাক্তার স্নেহা ভৌমিক। সন্ধ্যে 7:00 বেতার নাটক মিতার অসুখ, রচনা প্রণব চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 7:45 হাউসফুল, নৃত্যশিল্পী মালবিকা সেনে সাক্ষাৎকার নিয়েছেন এই অনুষ্ঠানে ইনা বাগচি, প্রযোজনা দুর্বাদে। রাত 8:15 মহিলাদের আসর, রোজ নামচা, অতিথি মৌসুমী দত্ত রায় সাক্ষাৎকার নিয়েছেন পায়েল চট্টোপাধ্যায়, উপস্থাপনায় রয়েছেন জয়শ্রী ভৌমিক। রাত 9:00 কথায় গানে, এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে উপস্থাপনায় থাকবেন আম্রপালী ঘোষ মিত্র। বিশ্ব পরিক্রমা 9:15 সঙ্গীত শিক্ষার আসর, 9:45 শুনবেন ইমন রাগে খেয়াল আসর, পরিচালনায় থাকবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 10:15 শুনবেন মালকোষ রাগে খেয়াল, পরিবেশন করছেন শিল্পী অরুণ কুমার বসু, আর শিল্পীকে তবলায় এবং হারমোনিয়ামে সহায়তা করেছেন যথাক্রমে নবরুণ কুমার দত্ত এবং সোমনাথ বর্ধন। 10:45 উপমহাদেশের খবর, আর রাত 11:00 হারানো দিনের গান। অচল গাড়িটার প্রতি বিমলের নির্ভেজাল বাৎসল্য, রহমতের পকেটে তার মেয়ের হাতের ছাপ তোলা কাগজ, আর ভিনমুলুকের মিনির দেওয়া 5 টাকার নোটের আজীবন সহাবস্থান। ছন্ন ছাড়া পরিবারটাকে সত্যিকারের 91 করল ধনঞ্জয়। চিনতে পারছেন এদের? পারতেই হবে, কারণ এরা তো চেনা মানুষের ভিড়ের মাঝেই সেই দুর্লভ অথচ স্পষ্ট সেই সব মুখ, যারা আদপে হয়ে ওঠেনি কারো রোল মডেল। তবু তারা স্বতন্ত্র, উন্নত জীবন গড়ার চেনা সিলেবাসে এদের স্থান তো নেই। তবু তাদের দেখা মিললে মনটা কিছুক্ষণ সেখানেই আটকে থাকে। আজ রাতে তবে তাই হোক, যে চরিত্ররা সিলেবাসে নেই সেখানেই না হয় ঘণ্টাখানিক মন আটকে থাকুক, সেই সব ব্যতিক্রমীদের খোঁজ খবর আর গানের মিলবন্ধনের দায়িত্বে আজ রয়েছেন আম্রপালী ঘোষ মিত্র মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত 11:00। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে সমাপ্তি। শুনছিলেন আজকের অন্যান্য অনুষ্ঠানগুলো সম্পর্কে। শুরু হচ্ছে আজ সন্ধ্যায় উপস্থাপনায় রাখি দাশগুপ্ত।

আমার দুই বাংলার শ্রোতা বন্ধুদের জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজ সন্ধ্যায়। স্টুডিওতে এই মুহূর্তে আপনারা এবং আমি বেশ কিছুক্ষণ অন্যরকম বিভিন্ন খবরাখবর নিয়ে আজ সন্ধ্যায় আপনাদের সঙ্গে মৈত্রী বন্ধু রাখি দাশগুপ্ত থাকবে। বিভিন্ন ধরনের খবর, তার সঙ্গে যেমন থাকবে আজকে একটু অন্যরকম একটি বিষয়, বাংলা ছায়াছবিতে রবীন্দ্রসঙ্গীত, আর সেই রবীন্দ্রসঙ্গীতের কিছু গান আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আর রয়েছে স্বাস্থ্য সংক্রান্ত একটু অন্য ধরনের টিপস, যেটা আপনাদের উপকারে লাগতে পারে সুস্বাস্থ্য, স্বাস্থ্যকে ভালো রাখার জন্য। তো সব কিছু মিলিয়েই আজকে সন্ধ্যায় অন্যান্য খবরের সঙ্গে এগুলোও থাকবে, তাই সময় নষ্ট না করে শুরু করি আজ সন্ধ্যায়। তার আগে একটা ভালো গান দিয়ে শুরু করি, এক্সপ্রেম ছায়াছবি থেকে বন্য বিলাসী শাহানা বাজপেয়ীর কণ্ঠে।

সমরেশ বসু এমন একজন লেখক যার জীবনব্যাপী প্রতিটি মুহূর্ত মানুষের কাছে শিক্ষণীয়। ঢাকার শহরতলি থেকে নৈহাটির অলিগলি বা আতপুরের বস্তি জীবন, যা তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল। সমাজ ও রাজনৈতিক বাস্তবতা তার কলমকে শানিত করেছিল বারবার। বিবর প্রজাপতি থেকে দেখি নাই ফিরেতে মহাজীবনের প্রেক্ষাপটে নিজেকে খুঁজে পাওয়া তারুণা, আর সেই জীবনকেই এবার নাট্যমঞ্চে ফিরে দেখলেন প্রচেষ্টায়, মানে ফিরে দেখার প্রচেষ্টায়, যদি একটু অন্যভাবে বলি দৃশ্যপট। হর ভট্টাচার্যের রচনা, অনির্বাণ ভট্টাচার্যের পরিকল্পনার নির্দেশনে তাদের প্রথম প্রযোজনা অমৃত সন্ধান নাটকটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দেবশঙ্কর হালদার। আর এই পুরো জার্নিটা সেখানে তুলে ধরা হল গত 27 আগস্ট সন্ধ্যে 6:30 একাডেমির মঞ্চে।

막내 차 초비 এবং রবীন্দ্রসঙ্গীত এমন একটা সম্পর্ক যে সম্পর্ক একশো বছর ধরেও পুরনো হয় না। পর্দায় যখন রবীন্দ্রসঙ্গীত বাজে তখন বুঝি গল্পটা আর শুধু গল্প থাকে না, সেটা হয়ে ওঠে একটা অনুভূতি, একটা আবেগ, একটা ভালোবাসার জায়গা। রবীন্দ্রসঙ্গীত আর বাংলা ছায়াছবির এক অভিন্ন সম্পর্ক। ঋতুপর্ণ থেকে শ্রীজিৎ বা সত্যজিৎ রায় থেকে ঋত্বিক ঘটক বা অঞ্জন দত্ত, সবাই কোনো না কোনোভাবে রবীন্দ্রনাথকে বা রবীন্দ্রনাথের গানকে তাদের গল্পের মধ্যে দিয়ে অসাধারণভাবে ব্যবহার করেছেন। কেন? জাস্ট একটাই কারণে, রবীন্দ্রসঙ্গীতে আছে প্রেম, আছে বিরহ, আছে বিদ্রোহ, আবার শান্তিও। একটা গান দিয়েই পুরো দৃশ্যটার মুড পাল্টে দেওয়া যায়, এটা তো সত্যি, তাই না? অস্বীকার করার তো কোনো উপায় নেই। প্রথমেই সত্যজিৎ রায়ের সেই চারুলতার কথা মনে পড়ছে, এই সম্পর্কের কথা বলতে গিয়ে। 1964 এই ছবিতে যখন চারু সারাদিন একা জানলায় বসে আছেন, বসে থাকেন, তখন যে গানে ব্যাকগ্রাউন্ডে যে গানটা বেজে উঠল, ফুলে ফুলে ঢোলে ঢোলে যে গানে তার মনের কথা ফুটে ওঠে, বা আমি চিনি গো চিনি তোমায়, এই গানটির কথাই বা ভোলা যায় কি করে। তাই ব্যাক টু ব্যাক পরপর দুটো গান, ফুলে ফুলে এই গানটি শাহরান মোর্শেদের কণ্ঠে, এবং আমি চিনি গো চিনি এই গানটি কিশোর কুমারের কণ্ঠে, চারুলতা ছায়াছবি থেকে।

রবীন্দ্রনাথ আর বাংলা ছায়াছবি এই প্রসঙ্গে যখন কথা বলছি, তখন ঘরে বাইরের ছায়াছবির কথাই বা ভুলি কি করে। আজই বিজন ঘরে একটি মানুষের সেই দ্বন্দ্ব, তার মনের ঝড়, সব কিছুই একটা গানের মধ্যে দিয়ে বারবার ফুটিয়ে তোলা হয়েছিল। অন্যদিকে ঋতুপর্ণ ঘোষের ছবিতেও রবীন্দ্রনাথকে তিনি অসাধারণভাবে ব্যবহার করেছেন বারবার। রেইনকোটের শেষ দৃশ্য, যেখানে দুজন পুরনো বন্ধু বৃষ্টিতে দেখা করছে কিন্তু কিছুই বলছে না, সেই না বলা ভালোবাসা কীভাবে তিনি প্রকাশ করলেন, তখন ব্যাকগ্রাউন্ডে বাজল আমারও পরানো জাহাজ। তুমি রবে নীরবে বিভিন্ন ছায়াছবিতে এই গানটি ব্যবহার করা হয়েছে, দুটি মেয়ের বন্ধুত্বের ক্ষেত্রে বা অন্যান্য ছায়াছবিতেও। অঞ্জন দত্ত আমি আর আসবো না ছায়াছবিতে রবীন্দ্র ভাবনায় পুরো ছবিটা ভরিয়ে দিয়েছিলেন। তবু মনে রেখো, গানটির ব্যবহার এই ছবিতে কলকাতা আর তার পুরনো অলিগুলিকে বারবার মনে করিয়ে দিয়েছিলেন। এই যে কি অমোঘ একটা আকর্ষণ রবীন্দ্রনাথের গান, যখনই যে ছবিতে ব্যবহার করা হয়েছে সেই গানের মধ্যে দিয়ে মানে আমরা চোখে দেখতে পাই, অ্যাকচুয়ালি গানে যেমন শুনতে পাই রবীন্দ্রনাথের গান অসাধারণ, হৃদয় মন ছুঁয়ে যায়, তেমনি চোখের সামনে সব কিছু কেমন যেন দেখতে।

পাই বারবার, আজও সেই ম্যাজিক এই শব্দটাই যায় রয়ে গেছে রবীন্দ্রনাথের গানে। এখন শোনাবো কুহেলি ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে তুমি রবে নীরবে।

আসলে রবীন্দ্রনাথের গান বাংলা ছায়াছবির এক অমোঘ আকর্ষণ, যা নতুন প্রজন্মের পরিচালকদেরও সেই ট্র্যাডিশন থেকে সরিয়ে রাখা যায়নি। বেলা শেষে প্রাক্তন ছায়া ও ছবি সর্বক্ষেত্রে রবীন্দ্রনাথের গান অন্য মাত্রা এনে দিয়েছে। আর সত্যি কথা বলতে গেলে 100 বছর পরেও যদি কোনো পরিচালককে বলা হয় যে ইমোশনাল সিনে কী বাজবে, বেশিরভাগ জনই উত্তর দেবেন একটাই, রবীন্দ্রনাথের গান। যে গান ভোলা যায় না, যখন কথা ফুরিয়ে যায় তখন রবীন্দ্রনাথের গান আমাদের ভাষা, অনুভূতি, আবেগ, ভালোবাসা সব কিছুই, বিরহ, দ্বন্দ্ব সব কিছুকেই ফিরিয়ে দেন কথায়। আর এটা বলাই যায় যে বাংলা ছবিতে রবীন্দ্রসঙ্গীত শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক নয়, এটা একটা চরিত্র যেটা বারবার ভিন্ন সুরে ভিন্ন কথায় তাকে আমরা শুনতে পাই আর শোনার মধ্যে দিয়েই দেখতে চাই। দাদা কীর্তি ছায়াছবি থেকে অরুন্ধতী হোম চৌধুরী কণ্ঠে চরণ ধরিতে আপনাদের জন্য।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিংকে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।
2: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান, ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
3: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
2: হ্যান্ডপাম্পের চারপাশ

0: সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
1: নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না।
2: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়,

চলে আসি আবহাওয়ার খবরে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা রয়েছে। কলকাতায় মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কিন্তু এখনই পুরোপুরি কমছে না। এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস।

গত 25শে আগস্ট মঙ্গলবার উদযাপিত হল ন্যাশনাল আই ডোনেশন ফোর্টনাইট। 8ই সেপ্টেম্বর পর্যন্ত চলছে, মানে 14 দিন। এই যে কয়েকটা দিনে যদি আমরা একটা সিদ্ধান্ত নিই, যে সেটা হচ্ছে জীবনে আলো এনে দিতে হবে যেভাবেই হোক। ভারতবর্ষে 12 লক্ষ মানুষ শুধু কর্নিয়াল ব্লাইন্ডনেসের জন্য অন্ধ হয়ে আছেন, তাদের মধ্যে অনেকেই ছোট বাচ্চা। ডাক্তাররা বলেন যে সময় মতো যদি কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট করানো যায় তাহলে 90% ক্ষেত্রে সেটা কিন্তু সাকসেসফুল হয়, সফল হয় এবং বাচ্চারা দেখতে পাবে তারা। কিন্তু যেটা সমস্যা হচ্ছে, প্রয়োজনের তুলনায় আমরা চোখ পাই মাত্র 25%, মানে ডোনার অনেক কম। আসুন এই কয়েকটা দিন আমরা সবাই যাতে নিজের জন্য নয় অন্যদের জন্য আবেদন করি। একটা চোখ মানেই তো চোখ দান নয়, মানে জীবনের আলোয় প্রবেশ করা একটা মানুষকে। তাই বলি, চোখের যত্ন নিন, ভালো থাকুন আর চোখ দান করুন ভবিষ্যৎ প্রজন্মের জন্য।

চলে আসি পরের খবরে। গত 23-27 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হল ঝুলন যাত্রা। সঙ্গীতার্য প্রায় 200 বছরের প্রাচীন ঐতিহ্যের ধারক বৌবাজারের বাবুরাম শীল লেনের এই ঝুলন বাড়ি। কৃষ্ণমোহন অধিকারী প্রতিষ্ঠিত এই ঠাকুর বাড়ির ঝুলন যাত্রার খ্যাতি সেই সময় থেকেই। ঝুলনে 5 দিন ধরে রাধাকৃষ্ণ যুগল বিগ্রহকে পর্যায়ক্রমে রাখাল, যোগী, সুবল, কোটাল ও রাজবেশে সাজানো হয়। উৎসবের শেষ দিন তাদের বসানো হয় সুবর্ণ সিংহাসনে। তারপর তো সন্ধ্যারতি, আর সন্ধ্যারতির পর নাটমন্দিরে শাস্ত্রীয় সঙ্গীতের আসর বসে, যেখানে একটা সময় যদুভট্টর মতো মানুষ, অঘোরনাথ চক্রবর্তী বা রাধিকা প্রসাদ গোস্বামীর মতো কিংবদন্তী শিল্পীদের স্মৃতি বিজড়িত এই আসরে এখনও মানুষ ভিড় করে সঙ্গীত প্রেমী মানুষরা চলে আসেন এবং সঙ্গীতের আস্বাদন লাভ করেন। আসলে ঝুলন উপলক্ষে এইসব মূর্ছনা ছুঁয়ে থাকে মানুষের মনে। যারা জানেন যে এই জায়গাতে এই ধরনের সঙ্গীতের আসর বসে ঝুলন যাত্রা উপলক্ষে, বাবুরাম শীলের বৌবাজারের এই বাবুরাম শীল লেনের এই ঝুলন বাড়িতে যারা এসছেন, তারা জানেন কি অসাধারণ একটা অভিজ্ঞতা তারা প্রত্যেক বছর সঞ্চয় করে নিয়ে যায়।

আজ সন্ধ্যায় একেবারে শেষ প্রান্তে। স্বাস্থ্য নিয়ে একটু কথা বলি। আজকাল তো আমরা অনেকেই স্বাস্থ্য সচেতন এবং দিনের শুরুটা বিভিন্নভাবে করে থাকি, আর কীভাবে করা উচিত সেই বিষয়ে অনেকেই জানেন। তবু বলি, সকালে যেমন ঘুম থেকে উঠে আমরা অনেকেই জিরে মেথি ভেজানো জল বা গরম জলে লেবু বা চিয়া সিডস ভিজিয়ে খাই। পুষ্টিবিদরা বলেন যে এত কিছু খাওয়া কোনোটাই খারাপ নয়, কিন্তু সব কিছুতেই গুণাগুণ আছে। আর রোজ একই জিনিস খাওয়াটারও কিন্তু খাওয়ারও দরকার নেই। একটা ব্যালেন্সড ব্রেকফাস্ট যদি বরং আমরা করি সেটা অনেক বেশি জরুরি। বলা যায় যে যেগুলো সকালে আমরা খাই আমরা দুপুরে খাওয়ার আগে বা ব্রেকফাস্টের পরে খেলেও সেই একই কাজ করে। চা বিস্কুট বা গ্রিন টি ব্ল্যাক কফি খেয়েও দিন শুরু করা যায়। আসল কথা হলো, ঘুম থেকে উঠে বেশি সময় খালি পেটে থাকা চলবে না, আর তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিতে হবে। কারণ কার্বোহাইড্রেট, যতটা ফ্যাট দরকার, কার্বোহাইড্রেট দরকার, প্রোটিন সব কিছুই খেতে হবে, কিন্তু সব কিছু একটা ব্যালেন্সে রেখে, তবেই শরীর সুস্থ থাকবে। সময় বেশি নেই, তাই স্বাস্থ্যের কথা যখন বললাম, চন্দ্রবিন্দুর ত্বকের যত্ন দিন এই গানটি শোনায় আপাতত।

মৈত্রী ক্রীড়াঙ্গনে সকলকে স্বাগত। আজ মৈত্রী ক্রীড়াঙ্গনে থাকছে এক নজরে, এক নজরেতে থাকছে স্পোর্টস হেডলাইন্স, তার সঙ্গে আতশ কাঁচের তলায়। আতশ কাঁচের তলায় কথা হবে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপ নিয়ে, সঙ্গে কথা হবে ওমেন্স এশিয়া কাপ নিয়ে, ইন্ডিয়া ভার্সেস হংকংয়ের ম্যাচ তার মধ্যে থাকবে, ইউএস ওপেন নিয়ে কথা হবে, চায়না মাস্টার্স নিয়ে কথা হবে, আজকের দিন ও জন্মদিন নিয়ে কথা হবে, বেতার প্রতিবেদনে মাঠে ময়দানে শুনব সর্বার্থ মানির উত্তরণের গল্প, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা। এটি পুনঃপ্রচারিত হবে আজ, প্রথমে শুনেছিলেন 21 অগস্ট 2026। সঙ্গে খেলার বিভিন্ন খবরাখবর রয়েছে সকলের জন্য। প্রথমেই এক নজরে

এক নজরেতে কান পাতলেই এই মুহূর্তে যে খবরগুলো রয়েছে সেগুলোর কথাই মাথায় আসছে। মেয়েদের টি টোয়েন্টি এশিয়া কাপে হংকং এর বিরুদ্ধে ভারতীয় মহিলা দলের জয়, সাথে সাথে স্মৃতি মান্ধানার বিশ্ব রেকর্ড। আগামীকাল ভারত মুখোমুখি হবে পাকিস্তানের। যুক্তরাষ্ট্র ওপেনে দারুণ জয় অ্যারেনা সাবালেঙ্কা এবং কার্লোস আলকারাজের। এশিয়ান গেমসে ভারতের পুরুষ দলের কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্মণ। চীনা মাস্টার্সে বিশ্বে ন নম্বরকে হারালেন কিদাম্বি শ্রীকান্ত। ডাবলসে জয় পেলেন সাত্বিক চিরাগ জুটি। ডার্বি ম্যাচের টিকিট বিক্রি আজ থেকে অনলাইনে। আজ রাতে লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ এবং রিয়াল বেটিস তারা মুখোমুখি হবে। আগামী বছর ইংল্যান্ড অ্যাশেজ সিরিজের টিকিটের দাম বাড়ানো নিয়ে কিন্তু ক্রীড়া মহলে ক্ষোভের জন্ম হয়েছে। সেপ্টেম্বরের 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চেন্নাইয়ে দলীয় ট্রফির ফাইনালে মুখোমুখি হবে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল। তাহলে এখন সময় আতশ কাঁচের তলায় কান পাতার।

আতসগাছের তলায় ওমেন্স এশিয়া কাপ 2026 নিয়ে কথা হবে, আগেই বলে দিয়েছিলাম। তাই ভারতীয় দল 137 রানে হংকংকে হারিয়ে সেমিফাইনালে। ওমেন্স এশিয়া কাপ 2026-এর গ্রুপ পর্বের ম্যাচে হংকংকে 137 যে বিশাল রানের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে গেল ভারতীয় দল, এটা একটা পাকাপোক্ত জায়গা করে নিল ভারত। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে স্মৃতি মান্ধানার দল এবং রেকর্ড করেন স্মৃতি মান্ধানা সেঞ্চুরিতে, তার সেঞ্চুরিতে বিশ্ব রেকর্ড এখন অবধি। ভারত নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 193 রান তোলে, জবাবে ব্যাট করতে নেবে ভারতীয় বোলারদের কাছে তোপের মুখে একেবারে বিধ্বস্ত অবস্থা হয় হংকংয়ের, মাত্র 56 রানে অল আউট হয়ে যায়। এবং এই ম্যাচটার কথা বলছি যখন, নিশ্চয়ই সকলে মনে মনে টাইম মেশিনে করে পৌঁছে যাচ্ছি কালকের দৃশ্যে, এবং সেই মানে মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠছে। বিজয়ী দল ভারত 137 রানে জয়, ভারতের স্কোর 193, 5 উইকেটে 20 ওভারে, হংকংয়ের স্কোর 56, 10 উইকেটে, তারা পুরো খেলতেও পারেনি, 16.2 ওভার মাত্র খেলেছে। এবং ম্যাচের সেরা

বলতেই হয় স্মৃতি মন্ধানাকে। 64 বলে 124 রানের তার সংযোজন। আর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম একদম আকর্ষণের কেন্দ্রবিন্দু। স্মৃতি মন্ধানা মাত্র 57 বলে T20 নিজের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করেন। বিশ্ব আন্তর্জাতিক নারী ক্রিকেটে মিতালি রাজকে টপকে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার অনন্য নজির গড়লেন স্মৃতি মন্ধানা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে হংকং প্রথমে ব্যাট করতে নামে এবং ব্যাট করতে যায় ভারত। তারপরে ওপেন করতে নেমে স্মৃতি মন্ধানা তো রেকর্ড করে দিল বিধ্বংসী তার ইনিংস। মাত্র 64 বলে 124 রান তার দুরন্ত একটা ইনিংস আঁকায়। তার সঙ্গে কিন্তু 14টা 4 মারেন এবং 7টা 6, এবং এই সেঞ্চুরির সুবাদে তো রেকর্ড হলোই। কিন্তু সেখানে কিন্তু প্রথম ওপেনিং জুটিতে শেফালি ভার্মার কথা বলতে হয়, তার কিন্তু 74 রানের তাদের যে জুটি, সেই স্কোর কিন্তু ভারতকে একটা বড় নিশ্চিন্তের জায়গায় নিয়ে চলে যায়। নির্ধারিত ওভারে 193 রান। হংকং কিন্তু ব্যাট করতে নেবে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেনি, তারা 16.2 ওভারে 56 রানই গুটিয়ে গেছে। আর ভারতের পক্ষে দীপ্তি শর্মার কথা বলতে হয়, মাত্র 9 রানে 3টে উইকেট নিয়েছে। এছাড়া শ্রীচারানি, নন্দিনী শর্মা, প্রেমা রাওয়াত, তারা কিন্তু প্রত্যেকেই 2টে করে উইকেট নিয়েছে। এবং ভারতের হয়ে স্মৃতি রানের কথা বলেইছি, শেফালিও কিন্তু 17 বলে 28 রান করেছে, সেটাও কিন্তু একটা যথেষ্ট ভালোই সঙ্গত। প্রতিকার কথা বলতে হয়, 12 বলে 10 রান, রিচা 13 বলে 11 রান, হরমনপ্রীত 9 বলে 10 রান, এরকম রানের ঝুলি বাড়তে এবং অতিরিক্ত 7 রান পেয়েছে ভারত। হংকংয়ে যদি বলতে চাই তাহলে বলতে হয় নাতাশার কথা, 27 বলে 15 রান, এবং দাসমানি 23 বলে 11 রান, আর বলতে হয় মারিনার কথা 15 বলে 14 রান, মারিয়ামের কথা 10 বলে 7 রান। এই মোটামুটি বলার মতো উল্লেখযোগ্য, এবং তারা অতিরিক্ত মাত্র 4 রান পেয়েছে। ওমেন্স এশিয়া কাপ 2026 মেগা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি কিন্তু ভারত হতে চলেছে আগামীকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী 5ই সেপ্টেম্বর মানে শনিবার আগামীকাল মুখোমুখি হবে দুই দল। গ্রুপ পর্বে নিজেদের পারফরমেন্স ধরে রাখতে কিন্তু এবং সেমিফাইনাল পথ সুগম করতে দুই দলই একেবারে মরিয়া। এই মুহূর্তে আতশ কাঁচের তলায় কথা বলতেই হয় ICC ওমেন্স চ্যাম্পিয়নশিপ নিয়ে। ইংল্যান্ড ওমেন্স টিম এবং আয়ারল্যান্ড ওমেন্স টিম, তারা দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল গতকাল। সেখানে কিন্তু আয়ারল্যান্ড মহিলা দলকে 6 উইকেটে পরাজিত করেছে ইংল্যান্ড মহিলা দল। কাউন্টি গ্রাউন্ড ডার্বিতে টসে জিতে ইংল্যান্ড প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। আয়ারল্যান্ড 47 ওভারে 165 রানে অল আউট হয়ে যায়। জবাবের ব্যাট করতে নেবে ইংল্যান্ড ওমেন্স টিম কিন্তু 23 ওভারেই, মানে প্রায় অর্ধেকেরও কম, হ্যাঁ অর্ধেকেরও কম, 23 ওভারেই 4 উইকেটে 166 রান তুলে নিশ্চিত জয় পায়। এবং এই জয়ের কিন্তু মানে বলতেই হয় যে একটা ব্যবধান, সিরিজের যে অবস্থা সেটা কিন্তু ইংল্যান্ড সিরিজের ব্যবধানটা 2-0 করে নিয়েছে। ম্যাচের সেরা পারফরমেন্স বলতেই হয় যে ইসি ওয়ংয়ের কথা, তার কিন্তু 33 রান 5 উইকেট 10 ওভারে, এবং সেটা কিন্তু বেশ অন্যরকম। এবং ইংল্যান্ডের প্রেশার, ইসি ওয়ং চমৎকার বোলিং স্পেল উপহার দিয়ে 10 ওভারে 33 রান দিয়ে 5টা উইকেট তুলে নেয়, এবং আয়ারল্যান্ডের মানে ব্যাটিংয়ের মেরুদণ্ড একেবারে ভেঙে দেয়। এবার আতশ কাঁচের তলায় আমরা ইউএস ওপেন নিয়ে একটুখানি কথা বলি, কারণ ইউএস ওপেনের কথা বললেই বলতে হয় যে একটা বড় চমক। উইম্বলডনে ধাক্কা কাটিয়ে আরও এক গ্র্যান্ড স্ল্যাম জেতার লক্ষ্যেই নেমেছেন সাবালেঙ্কা। আলকারাজও 4 মাস চোটের কারণে বাইরে থেকে তারপর কোর্টে ফিরেছেন, ফলে এই দুই তারকারই প্রমাণ করার একটা বড় মঞ্চ হল ইউএস ওপেন। পুরনো ছন্দে এরিনা সাবালেঙ্কা, প্রতিপক্ষকে হারাতে 53 মিনিট তিনি সময় নেন। স্ট্রেট সেটে 6-1 6-1 রাশিয়ার পোলিনা, তাকে কিন্তু উড়িয়ে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন মহিলার শীর্ষ বাছাই, এবং তৃতীয় রাউন্ডে কিন্তু কার্লোস আলকারাজও। তবে স্ট্রেট সেটে তিনি জিততে পারেননি, একটা সেট তাকে খোয়াতে হয়, 4-6 6-0 6-3 6-2, 4-3-1 সেখানে কিন্তু জিতে যায় পুরুষদের দ্বিতীয় বাছাই। এবং দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কোনো ভুল করেননি সাবালেঙ্কা, নিখুঁত টেনিসে প্রতিপক্ষকে একদম দাঁড়াতে দেয়নি। গত 2 বারের চ্যাম্পিয়ন তিনি, সেরেনা উইলিয়ামসের পর প্রথম মহিলা হিসেবে পরপর 3 বার ইউএস ওপেন জেতার লক্ষ্যে নেমেছেন তিনি।
বাকিটা সময় বলবে। অন্যদিকে বলতেই হয় যে আমাদের কার্লোসের কথা, প্রথম সেটে বেশ কিছুটা ধাক্কা খায়, কিন্তু দ্বিতীয় সেটে পুরনো ছন্দে দেখা যায় অ্যালকারাজকে। 2 ঘন্টা 40 মিনিটের লড়াই ফারিয়াকে হারিয়ে দেন তিনি, এবং মরশুমে গত মরশুমের ফাইনালের আগে একটিও সেট হারেননি অ্যালকারাজ। এবার অবশ্য ততটা আগ্রাসী তাকে দেখাচ্ছে না, চোট সারিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে, মানে পুরনো ছন্দে ফিরছে স্পেনের এই তারকা। বাকিটা সময় বলবে, আর এই মুহূর্তে সময় বলছে যে চীনা মাস্টার্সের কথা বলতে। চীনা মাস্টার্সে কিদাম্বি শ্রীকান্তের কথা বলতে হয়, এবং চীনা মাস্টার্সে চমক দেখিয়েছে কিদাম্বি শ্রীকান্ত। প্রাক্তন বিশ্ব সেরা কিদাম্বি গতকাল স্ট্রেট সেটে হারালেন বিশ্বের 9 নম্বর ভিক্টর লাইকেকে 21-18, 21-19। এই ফলাফলে একেবারে জয় পায় এবং কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। ভিক্টরের কাছেই প্রথম রাউন্ডে হেরেছিলেন লক্ষ্য সেন, সেটাও বলতে হয়। এবং 33 বছর বয়সী শ্রীকান্ত এবছরের গোড়ার দিকে যুক্তরাষ্ট্র ওপেন সুপার 300 প্রতিযোগিতার ফাইনালে উঠেছিলেন। এদিন বিশ্বের 37 নম্বরে শ্রীকান্তের খেলায় পুরনো ঝলক দেখা গেল, এবং এই ভিক্টরের বিরুদ্ধে এই ঝলকটা সত্যিই প্রয়োজন ছিল বুঝিয়ে দেওয়ার। গত মাসেই নয়াদিল্লিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের নিজের দ্বিতীয় ব্রোঞ্জ জিতেছেন তিনি, এবং 2021 সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপের রূপও জয় করে শ্রীকান্ত। সেমিফাইনালে ওঠার মুখোমুখি হবেন এবারে বিশ্ব পর্যায়ক্রমে হংকংয়ের লি চেউ ইউ এর সঙ্গে। আর এর সঙ্গে সঙ্গে বলতেই হয় ডাবলসে প্রাক্তন বিশ্বের 1 নম্বর জুটি সাত্বিক এবং চিরাগ, তারা কোয়ার্টার ফাইনালে উঠেছে। তারা ফ্রান্সের দুই ভাই ক্রিস্টো টোমা জুনিয়র পপভকে বিরুদ্ধে তারা জিতেছে, তাদের কথা আসছে একটু পরে। আর সঙ্গে বলতেই হয় মেয়েদের সিঙ্গলসে কিন্তু হেরে গিয়েছে শুধু তাইপে ওপেন ওয়ার্ল্ড ট্যুর সুপার 300 খেতাবজয়ী তন্বী শর্মা। সুপার 300 খেতাবজয়ী তন্বীর এটা একটা বড় ধাক্কা, যদিও তন্বীর মধ্যে সেই স্পার্কটা আছে যে সে আবার ঘুরে দাঁড়াবে। তাকে ছিটকে দিয়েছেন বিশ্বের 9 নম্বরে টোমোকা মিয়াজাকি। ফলাফল 17-21, 21-18, 16-21, এবং তন্বীর বিশ্ব র্যাঙ্কিং 37। একই সঙ্গে ভারতের ধ্রুব কাপিলা এবং তানিশা ক্রাস্টোর জুটিও কিন্তু ছিটকে গেছে মিক্সড ডাবলস থেকে, তাদের হারিয়েছেন 18-21, 18-21 ফলে চীনা টাইপের জুটি। আর বললাম সাত্বিক এবং চিরাগকে নিয়ে কথা বলতেই হয়, সাত্বিক সাইরাজ রেড্ডি এবং চিরাগ শেট্টি, তারা গতকাল চায়না মাস্টার্সের পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছতে ফ্রান্সের ক্রিস্টো এবং তোমা পপভ দুই ভাই তাদেরকে 21-17, 22-24 এবং 21-9 সেটে পরাজিত করে, এবং আজকে তারা ডেনমার্কের কিম অ্যান্ডার্স এদের মুখোমুখি হবেন, যারা কিন্তু ইংল্যান্ডের বেন লেন এবং শন ভ্যান্ডিকে 21-8, 12-21, 21-11 ব্যবধানে হারিয়েছে। সাত্বিক এবং চিরাগের যে শক্তিশালী জুটি সেইটা কিন্তু প্রথম থেকেই সূচনাটা ধরে রাখতে হবে, এবং এই যে পপভ ভাইদের হারানো, তারা কিন্তু প্রথম থেকেই কিন্তু 8-3 ব্যবধানে প্রথম রাউন্ডেই এগিয়েছিল, এবং প্রথম বিরতিতে 11-6, তারপর কিন্তু ব্যবধান বাড়িয়ে 16-9, শেষ মুহূর্তে ফরাসি জুটির কিন্তু একদম জোর লড়াই দেয়, শেষমেশমেশ কিন্তু ব্যবধানটা গিয়ে দাঁড়ায় 21-17। এবং দ্বিতীয় গেমের কথা বলতে পারি, সেখানে কিন্তু এই পপভ ভাইরা তারা কিন্তু অপেক্ষাকৃত বেশ 3-2 এগিয়ে যায়, এবং শেষ পর্যন্ত একটা সময় বিরতির আগে 10-11 হয়ে যায় ব্যবধান, এবং সেখান থেকে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়, 22-24 সেটে তারা জিতে যায়। তৃতীয় গেমে চিরাগ এবং সাত্বিক শুরু থেকেই আক্রমণাত্মক একটা মেজাজে দেখেছি, এবং চোখ বন্ধ করলে মনে পড়ছে সে এক একটা স্ম্যাশ এবং এক একটা শটের কথা, এবং বিরতির আগেই তারা 11-5 ব্যবধান বাড়িয়ে নেয়। বিরতির পর তারা নিজেদের আধিপত্য বজায় রেখে যথাক্রমে 15-6, 19-8 এই ব্যবধানগুলো বলছি, আর মনে পড়ছে না আপনাদেরও সেই মুহূর্তগুলোর কথা, শেষ পর্যন্ত 20-8 ব্যবধান পয়েন্টে যখন একদম ম্যাচ পয়েন্টে পৌঁছে যায়, তখন কিছুটা নিশ্চিন্ত আমরা হতে পেরেছি যে না আর এবার হাতের মধ্যে মোটামুটি। এবার নির্ণায়ক ম্যাচটি 19-9 ব্যবধানে একদম 69 মিনিটের একদম চরম লড়াই সুনিশ্চিত করে নেয় ভারতীয় জুটি। এরপর বলতেই হয় আজ সেপ্টেম্বরের 4 তারিখ,
আজকের দিনটা ইতিহাসের পাতায় যথেষ্ট গুরুত্বপূর্ণ স্পোর্টসের আঙিনায়, এবং সঙ্গে আজকের দিনটা শুধুমাত্র যে বিভিন্ন স্পোর্টসের ঘটনা ঘটেছে তা নয়, বহু খেলোয়াড়কেও আমরা আমাদের মধ্যে পেয়েছি, অর্থাৎ আজ ঘটনা বহুল। তাহলে চলুন টাইম মেশিন করে আমরা ফিরে যাই 4th September। প্রথমেই চলে যাই 1919 ইউএস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ পুরুষদের টেনিস, সেখানে কিন্তু বিল টিলডেনকে 6-4, 6-4, 6-3 ব্যবধানে হারিয়ে বিল জনস্টন তার দ্বিতীয় ইউএস শিরোপা জিতে নেয়। ঠিক তার 3 বছর পর 1922 ফিনিশ সুপার অ্যাথলেট পাভো নুরমি ফিনল্যান্ডের তাম্পেরাতে 5.26.3 মিনিটে 2000 মিটারের নতুন বিশ্ব রেকর্ড করেন। 2022 ইন্টারন্যাশনাল লন টেনিস চ্যালেঞ্জে বিল টিলডেন অস্ট্রেলিয়া এশিয়ার মধ্যে কিন্তু 3-1 ব্যবধানে আমেরিকার অপরাজেয় লিড নিশ্চিত করতে জেমস অ্যান্ডারসনকে 6-4, 5-7, 3-6, 6-4, 6-2 ব্যবধানে হারিয়ে দেয়, এবং সেখানে কিন্তু আমেরিকা 4-1 ব্যবধানে জয়ের শিরোপা নিয়ে নেয় নিজেরা। 2016 কিছু বছর আগে 10 বছর আগে 2016 অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী ট্র্যাক রোড সাইক্লিস্ট লরা কেনি ইংল্যান্ডের চেসারেতে একটি ব্যক্তিগত ইভেন্টে ট্র্যাক সাইক্লিস্ট জেসন কেনিকে আজকের দিনেই বিবাহ করেন। এবার আসি আজকের দিনে বহু খেলোয়াড়েরই শুভ জন্মদিন। আবারও ফিরে যাই টাইম মেশিনে করে, চলুন 1902 টমি মিচেল, ইংলিশ ক্রিকেট স্পিন বোলার, তাঁর জন্ম হয় ইংল্যান্ডের ক্রেসওয়েলে, এবং তাঁর জীবনে 5টি টেস্ট তিনি খেলেন, 8টি উইকেটও নেন, যদিও তাকে আমরা হারিয়েওছি 1996। ঠিক তার 2 বছর পর 1904 সেভেন কার আমেরিকান অ্যাথলেট, তাঁর জন্ম হয় ক্যালিফোর্নিয়ায়, তিনিও কিন্তু 1928 অলিম্পিকে পোল ভল্টে গোল্ড পান, 1927 4.27 মিটার বিশ্ব রেকর্ড করেন, তাকেও আমরা হারিয়েছি 1983। 1942 আমেরিকান গলফার ইউএস মাস্টার্স নর্থ ক্যারোলিনার ফোর্টে জন্মগ্রহণ করেন, তিনিও কিন্তু ইউএস মাস্টার্সে 1976, পিজিএ চ্যাম্পিয়নশিপে 1969 বা 82, ইউএস ওপেন 1986, 4টি সিনিয়র ট্যুর মেজর শিরোপা তিনি পান। সঙ্গে সঙ্গে বলতেই হয় আজকের জন্মদিন রিজওয়ান উজ জামান, 1961 পাকিস্তানি ক্রিকেটার অলরাউন্ডার, তাঁর জন্ম হয় পাকিস্তানের করাচিতে, 11টি টেস্ট খেলেন, 3টি হাফ সেঞ্চুরি, 4টি উইকেট নেন, ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সঙ্গে যুক্ত ছিলেন। 1962 কিরণ মোরে ভারতীয় ক্রিকেট উইকেট কিপার, তাঁর জন্ম হয় বরোদায়, 49টি টেস্ট, 130টি তিনি সেখানে ডিসমিসাল, 7টি হাফ সেঞ্চুরি করেন। সঙ্গে 1967 ড্যারিন মারে নিউজিল্যান্ডের ক্রিকেট ব্যাটসম্যান, তাঁর জন্ম হয় নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে, 8টি টেস্ট খেলেন, 1টি হাফ সেঞ্চুরি করেন তিনিও। জন্মদিনের শুভেচ্ছা যারা নেই তাদের জন্য রইল শ্রদ্ধা। আর আজ শুনব বেতার প্রতিবেদনে মাঠে ময়দানে, মাঠে ময়দানে শুনি সর্বার্থ মানির উত্তরণের গল্প, সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় সঞ্জয় হাজরা। অনুষ্ঠানটি আজ পুনঃপ্রচারিত হচ্ছে, এটি প্রথম শুনেছিলেন 21 আগস্ট 2026।

0: শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনের মাঠে ময়দানে অনুষ্ঠানে আমরা শুনব এমন একজন বিস্ময়কর বালকের কথা, যিনি আমাদের রাজ্য তথা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের জন্য ইতিমধ্যেই একাধিক মেডেল নিয়ে এসেছে তার বাল্য জীবনে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন বিস্ময়কর বালক সর্বার্থ মানি। সর্বার্থ, প্রথমেই আকাশবাণী ক্রীড়াঙ্গনে তোমাকে স্বাগত জানাই।
1: ধন্যবাদ।
0: সর্বার্থ, সবার প্রথমে যে কথাটা জানতে চাইছি, অনেক ধরনের তো খেলা ছিল, তার মধ্যে ছোট থেকে দাবা খেলাকে বেছে নিলে কেন?
1: যখন আমি 1 বছর বয়সের ছিলাম, তখন আমার বার্থডেতে আমার বাবা আমাকে একটা চেস বোর্ড গিফট করে এবং আমি ওটা নিয়ে খেলাধুলো মানে একটু করি, আমার ভালোই লাগতো খেলাটা খেলতে। 3 বছর যখন হলো বাবা আমাকে শেখাতে শুরু করলো। তারপরে বাবা যখন অনলাইনে লিচেসে বা এই প্ল্যাটফর্মে খেলতো এবং আমি খেলাগুলো দেখতাম, এবং তারপরে আমার ইন্টারেস্টটা অনেকটা এলো এবং তারপরে আস্তে আস্তে আমি স্লোলি অনেক ভালো খেলতে থাকলাম এবং বাবাকেও হারাতে পারছিলাম। তো তারপর থেকে আমার দাওয়াটা বেশ ইন্টারেস্টে ভালো লাগতে শুরু করলো।
0: তারপর এই যে ভালো লাগাটা শুরু হলো, তোমার প্রথম সাফল্য কোথায় এলো এবং কিভাবে এলো?
1: আমি 2023-তে আমার ফার্স্ট ন্যাশনাল টাইটেল পেলাম, সেটা হলো গিয়ে আন্ডার 7 ন্যাশনাল। সেটাই আমার আই গেস ফার্স্ট ন্যাশনাল টাইটেলের মধ্যে, ওটাই আমার ফার্স্ট, এবং সেটাই আমি তখন 6 বছর ছিলাম, মানে 7 বছর হয়তো পুরোটাও হয়নি। তো সেখানে ওইটা জিতে এই যা মানে ফার্স্ট ওটা শুরু হলো।
0: তারপর থেকে কিভাবে এগোতে থাকলে?
1: তারপর থেকে মানে আমি 2023-তে কমনওয়েলথ খেললাম, যেটা হলো মালয়েশিয়ার কুয়ালালামপুরে। সেখানে আমি ক্লাসিক্যালেও গোল্ড পেলাম এবং ব্লিটজেও গোল্ড পেলাম। সেটার পরে আমি খেললাম এশিয়ান আর কমনওয়েলথ। এশিয়ানে আমি কাজাকস্তানের আলমাটিতে ক্লাসিক্যালে সিলভার পেলাম এবং ব্লিটজে গোল্ড পেলাম। এবং তারপরে আমি কমনওয়েলথ, যেটা হলো শ্রীলঙ্কায়, সেখানে আমি ক্লাসিক্যালে সিলভার পেলাম, র্যাপিডে গোল্ড পেলাম এবং ব্লিটজে ব্রোঞ্জ পেলাম। তারপরে 2025-এ আমি ওয়ার্ল্ড কাপ ক্যাডেট, যেটা হয়েছিল বাটুমিতে, যেটা আমি আন্ডার 10 ক্যাটেগরিতে খেলেছিলাম, সেখানে আমি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবং তারপরে আমি খেললাম ওয়ার্ল্ড ক্যাডেটস, যেটা হয়েছিল কাজাকস্তানের আলমাটিতে আবার। তো সেখানেও খেলে আমি ব্রোঞ্জ মেডেল পাই। তারপরে আমি 2026-এ যেটা হলো সেটা ছিল জর্জিয়াতে বাটুমিতে, সেটা হলো গিয়ে ওয়ার্ল্ড কাপ ক্যাডেট এবং সেটাতে আমি সিলভার পেলাম। এবং তারপরে আমি আন্ডার 11 ন্যাশনাল খেলতে গেছিলাম, যেটা ব্যাঙ্গালোরে হয়েছিল, সেখানে আমি চ্যাম্পিয়ন হতাম।
0: এখনো যে কটা টুর্নামেন্ট তুমি খেলেছো, তার মধ্যে তোমার কাছে সব থেকে স্মরণীয় হয়ে আছে কোন টুর্নামেন্ট এবং কেন?
1: অ্যাকচুয়ালি আমি 2025-এ ফিডে ওয়ার্ল্ড র্যাপিড অ্যান্ড ব্লিটজ টিম চ্যাম্পিয়নশিপ খেলেছিলাম, যেখানে আমি অ্যালংসাইড লেজেন্ডারি গ্র্যান্ডমাস্টার 5-টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বিশ্বানন্দ স্যারের সাথে খেলতে পেরেছিলাম। সেটাই আমার এখনো অবধি মানে মেমোরেবল টুর্নামেন্ট, মানে প্রচণ্ড মেমোরেবল। এবং সেখানে র্যাপিডে আমরা ব্রোঞ্জও পাই আমাদের টিম, এবং হ্যাঁ, সেটাই আমি বলবো আমার ফেভারিট টুর্নামেন্ট এখনো অবধি। বা ওখানে তো অনেক গ্র্যান্ডমাস্টার ছিল, হিকারু থেকে শুরু করে সবার সাথেও মিট করতে পেরেছি, ফিরোজা, হিকারু, অনিশগিরি থেকে বিদিত গুজরাট, দিব্যা দেশমুখ, অনেককে মিট করেছিলাম। এবং হ্যাঁ, ওটাই আমার প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল টুর্নামেন্টস হবে এখন অবধি।
0: তুমি ব্যক্তিগতভাবে আরেকটি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলে এবং সেখানেও তোমার সাফল্য এসেছিল, সেটা কি ছিল?
1: সেটা হচ্ছিল প্রাগ চেস ফেস্টিভ্যাল 2026, এবং সেটাতে আমি গ্র্যান্ড প্রিক্স জিততে পারি এবং ব্লিটজও জিতে পেরেছি, এবং ওখানে অনেক রেটিং বাড়াতে পেরেছি ব্লিটজে, ওখানে মেন এটাই বলবো। লাইক অনেক গ্র্যান্ডমাস্টার খেলেছিল এবং খুবই স্ট্রং টুর্নামেন্ট ছিল এবং আমি ভালোই খেলতে পেরেছি। আমি মোটামুটি সবাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি ব্লিটজটাতে, 10 করেছিলাম, তো 9 জিতেছিলাম, 2 ড্র করেছিলাম। এবং আমি আরো অনেক অন্য ওপেন টুর্নামেন্টস খেলেছি, লাইক অ্যালিকান্তে ওপেন, যেটা হয়েছিল স্পেনের অ্যালিকান্তেতে, তারপর মেনরকা ওপেন, যেটাও খুবই স্ট্রং ছিল, মানে অ্যালিকান্তেতেও ভরে ভরে গ্র্যান্ডমাস্টার ছিল, মেনরকাতে অনেক গ্র্যান্ডমাস্টার ছিল এবং খুব স্ট্রং হয়েছিল। এবং হ্যাঁ, দুটোতেই ভালো খেলতে পেরেছি আমি। আরো অনেক ওপেন টুর্নামেন্টস লাইক ডোলে ওপেনও খেলেছি, যেটাও খুব স্ট্রং ছিল, নেপোনিয়াচি টপ সিট ছিল। তো হ্যাঁ, এইগুলোই মানে ওপেন টুর্নামেন্টস বলতে।
0: ভারতীয় দাবাড়ুদের কথায় যদি চলে আসি, তাহলে তোমার কাছে প্রিয় খেলোয়াড় কে ভারতীয় দাবার ক্ষেত্রে?
1: বিশ্বনাথন আনন্দ স্যার, অফকোর্স, মানে উনি আমার আইডিয়াল সব সময় থেকে।
0: আনন্দ স্যারের কোন দিকটা তোমাকে বেশি আকৃষ্ট করে?
1: আনন্দ স্যার খুবই হাম্বেল মানুষ এবং আমি বড় হয়ে ওনার মতো হয়ে খুবই হাম্বেল হতে চাই। এবং সবার থেকে ভালো লাগে দাবার স্কিলস বলতে গেলে অ্যাটাকিং চেস বা কিছু, প্রচন্ড ফাস্ট খেলতে পারেন উনি, মানে সবকিছুই আমার ভালো লাগে অ্যাকচুয়ালি ওনার।
0: বর্তমান প্রজন্মের যদি আমি দাবারকে কথা বলি, ঠিক এই মুহূর্তে যারা বিশ্ব দাবার ক্ষেত্রে ভারতীয় দাবাকে অনেকটা উন্নীত করেছে, যেমন প্রজ্ঞানন্দ, গুকেশ, অর্জুন এরিগেসি, তো এদের খেলা তোমার কেমন লাগে?
1: হ্যাঁ, মানে সত্যি এরা খুবই ভালো খেলেন। লাইক নিহাল সারিনও আছে যে এখন অনেকটা এগিয়েছে, মানে কিছুদিন ও অত অতটাও পারছিল না, তারপরে এখন অনেকটা এগিয়ে গেছে। মানে যেটা ইডাব্লিউসিতে যেটা হলো সেটাতেও মানে খুবই ভালো খেললো অর্জুন এরিগেসি আর নিহাল সারিন। গুকেশ আর প্রাগরা ওটা খেলেনি, তো হ্যাঁ ওই দুজন প্রচন্ড ভালো খেলে এবং সবার খেলা মিলে অফকোর্স প্রচন্ড ভালো লাগে ওদের খেলাও দেখতে। মানে ওরা একদম মানে এখন খুব ভালো খেলছে এই দিন।
0: আগামী দিনে

0: বাবাকে নিয়ে কিভাবে ভাবছো তুমি?
1: ফিউচারে আমি যখন বড় হব তখন আমার মেইন গোল হলো গিয়ে একটা খুব স্ট্রং গ্র্যান্ডমাস্টার হওয়া এবং কোর্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া, মানে যেটা গুগেশ হইতে পেরেছে সেটা সেরকম হওয়া।
0: ভারতীয় মহিলাদের ক্ষেত্রে কাদেরকে তুমি এগিয়ে রাখবে?
1: এখনের প্রেজেন্ট জেনারেশনের মধ্যে মেয়েদের প্লেয়ার বলতে এখন দুজনেরই মোটামুটি নাম আসছে, সেটা হলো গিয়ে দিব্যা দেশমুখ আর বৈশালী রমেশ বাবু। তো দিব্যা দেশমুখ খুবই স্ট্রং প্লেয়ার এবং সে বাটুমিতে মেয়েদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে এবং সেখানেই গ্র্যান্ডমাস্টার হয়েছে, ডাইরেক্ট গ্র্যান্ডমাস্টার, মানে নর্ম ফর্ম কিছু লাগেনি। এবং বৈশালীর কথা এলে তাহলে বৈশালী ফিডে গ্র্যান্ড সুইস জিতেছে এবং ফিডে ক্যান্ডিডেটস যেটা হলো সেটাতেও খুব ভালো খেলে জিততে পেরেছে, সেটাও তো ক্যান্ডিডেটস জিতেছে এবং গ্র্যান্ড সুইস দুটোই জিতেছে। সিনিয়র জেনারেশনের মধ্যে আমি বলবো যে খুবই ভালো খেলছে এখনো কোনারি হাম্পি, বলবো এখনো অবধি মানে খুবই ভালো খেলছে, ওনার নামই আসবে আই গেস মেয়েদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন্ডিয়ায়।
0: তোমার দৈনন্দিন জীবনের মধ্যে তুমি তো পড়াশোনার সঙ্গে যুক্ত আছো, তুমি কোন ক্লাসে পড়ো, তোমার দাবা ছাড়া আর কোন কোন জিনিস ভালো লাগে সেটা যদি আমাদের শ্রোতাদের একটু বলো।
1: আমি সাউথ পয়েন্ট স্কুলে পড়ি এবং আমি ক্লাস ফোরে পড়ি। আমি অনেক খেলা খেলি, লাইক ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, এগুলো আমার খুব ভালো লাগে এবং আমার বাড়িতে একটা কোর্টও আছে ব্যাডমিন্টনের, তো সেখানেও অনেক প্র্যাকটিস করতে পারি দাদুর সাথে, তো এগুলোই আমার খুব ভালো লাগে করতে।
0: তুমি যে খেলাগুলো বললে যে দাবার বাইরেও তুমি এই খেলাগুলো খেলো, তো যারা তোমার বয়সী এখন, যারা তোমার সহপাঠী বা তোমার বয়সী যারা স্কুল স্টুডেন্ট, তাদের জন্য তুমি কি বলবে?
1: অনেক খেলাধুলা করা উচিত এবং ফিজিক্যাল ট্রেনিং অনেকটা ইম্পর্টেন্ট এবং যাই খেলি, মানে ম্যাগনাসও এখনও ফুটবল ক্রিকেট সবই খেলে এবং সবাই একদম মানে খুবই ভালো খেলে অন্য অন্য খেলাতে, যেরকম প্রাগ আনিশ এরা সব টেবিল টেনিস ভালো খেলে, সবাই অনেক মানে ফিরোজা থেকে শুরু করে হিকারু অনেকেই মানে খেলা উচিত এবং ফিজিক্যাল ট্রেনিংটাই মোস্ট ইম্পর্টেন্ট আই গেস, তারপরে পড়াশোনাও আছে।
0: একটা কথা খুব জানতে ইচ্ছে করছে যে তোমার বাবা এবং মা পারিবারিক সূত্র ধরে তারা প্রতিষ্ঠিত ডাক্তার, তুমি আগামী দিনে বড় হয়ে সেই পেশাতে আসতে চাইছো নাকি দাবাকে নিয়ে তোমার পরবর্তী চিন্তা ভাবনা?
1: দাবাকে নিয়ে আমার পরবর্তী চিন্তা এবং মানে ডাক্তার হওয়ার আমার ইচ্ছা খুব একটা নেই, আমি দাবাতেই যা বড় গ্র্যান্ডমাস্টার এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাই, দাবাই আমি খেলছি।
0: ঘড়ির কাঁটা বলছে আজ আর সময় নেই। শ্রোতা বন্ধুরা, শুনছিলেন আমাদের রাজ্য তথা দেশের গর্ব বিশ্বকাপ দাবাড়ু সর্বার্থ মানির কথা, সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় সঞ্জয় হাজরা।

বেতার প্রতিবেদনের পর আবারও ফিরে এলাম স্টুডিওতে, এবং একটাই কথা যে আমরা যেমন মৈত্রী ক্রীড়াঙ্গনে এই মুহূর্তে রয়েছি, কিন্তু আমরা কিন্তু ফেসবুকেও রয়েছি। তাই ফেসবুকে গিয়ে সেখানে এআইআর কলকাতা স্পোর্টস বা আকাশবাণী স্পোর্টস কলকাতা যেটা টাইপ করলেই আমাদের পেজ আপনারা পেয়ে যাবেন, এবং সেই পেজে গিয়ে আপনারা অবশ্যই লাইক ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন, আপনাদের মতামতও জানান, তাহলে আমাদের যোগসূত্রটা আরও মজবুত হবে। তাহলে মনে থাকবে তো, আকাশবাণী স্পোর্টস কলকাতা এটা ফেসবুকে গিয়ে টাইপ করবেন বা এআইআর স্পোর্টস কলকাতা, তাহলেই কিন্তু আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন, সেখানে গিয়ে আমাদের ফলো করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে খেলার বিভিন্ন খবরাখবর সকলের জন্য, সেটা হচ্ছে দিলীপ ট্রফির ফাইনালে, সেখানে কিন্তু লোকেশ রাহুল, দেবদত্ত পার্টিকেল, মোহাম্মদ সিরাজকে দিলীপ ট্রফির ফাইনালে খেলতে বলল বোর্ড। 6 থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত চেন্নাই ট্রফির ফাইনাল চলবে, পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চল মুখোমুখি হবে, এবং সেখানে কিন্তু যেটা বলার সেটা হচ্ছে ফাইনালে দক্ষিণাঞ্চলের অধিনায়ক তিলক ভার্মা, পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিষণ এবং বৈভব সূর্যবংশী তারা অংশ নেবে কিনা সেটা নির্ভর করছে কোচ গৌতম গম্ভীরের সবুজ সংকেতের ওপর। এই তিনজনই টি-20 দলে রয়েছে, সামনে কিন্তু টি-20 সিরিজ রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে। অন্যদিকে যুব এশিয়ান কাপে যোগ্যতা অর্জন পর্বে উজবেকিস্তানের কাছে 4-0 হেরে গেলেও এখন অবধি কিন্তু গ্রুপ বিতে দ্বিতীয় স্থানেই রয়েছে ভারত, তাই এখনও আশা ছাড়তে আমরা নারাজ, এখনও সুযোগ আছে। আর এই বলতে বলতেই ঘড়ির কাঁটা বলছে যে মৈত্রী ক্রীড়াঙ্গন থেকে সমুকে টাটা বাই বাই বলতেই হবে, তাই আজকের মতো চললাম। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যেটা বললাম ফেসবুকে আমাদের সঙ্গে থাকুন, আর অবশ্যই কানে কানে শুনতে থাকুন মৈত্রী ক্রীড়াঙ্গন।

0: শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন সমুদে বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেতখামারির কথা।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, মূলত আমাদের এই অনুষ্ঠানে কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তো আপনারা আলোচনা শোনেন, তবে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চলেছি। বলতে গেলে যে সমস্ত গ্রামীণ এলাকার মানুষজন যারা বসবাস করেন, গ্রামে থাকেন, এখনো পর্যন্ত আজকে দিনে দাঁড়িয়েও এখনো পর্যন্ত এমন কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে, উদ্ভিদ রয়েছে, যেগুলো অনেকেই জানেন, হাতের কাছে পেয়ে একটু ঘষে তার রস লাগিয়ে দেন, নিরাময় হয়। আর এক সময় বলতে গেলে প্রাচীন চিকিৎসা ব্যবস্থা, আমরা যদি মুনি ঋষি তাদের সময়ের দিকে একটু ফিরে তাকাই, মহর্ষি ভরদ্বাজ, ঋষাত্রেয়ী বা ধন্বন্তরীকে উল্লেখ করতেই হয়। এবং তারা মূলত চিকিৎসা করতেন এই কিছু ভেষজ উদ্ভিদ বা প্রাকৃতিক কিছু সম্পদ দিয়ে। আজকের আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আলোচনা করতে বসেছি, রোগ নিরাময়ে আয়ুর্বেদ ও ভেষজ উদ্ভিদের উপযোগিতা। আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির প্রথম সংকলন গ্রন্থ, যেটা আপনারা অনেকেই জানেন, যে চরক সংহিতা, এছাড়াও রয়েছে সুশ্রুত, সেখানে দিনের পর দিন এই রকম এই সমস্ত আয়ুর্বেদ বা ভেষজ উদ্ভিদের মধ্য দিয়েই চিকিৎসা ব্যবস্থা চলে এসেছিল। বর্তমানে আধুনিক বিজ্ঞানের উন্নতিতে অনেক কিছু চিকিৎসা পদ্ধতি এসেছে, কিন্তু গোড়াকে ভুললে হবে না, আমাদের ফিরে যেতে হবে সেই মাটির টানে, গ্রাম বাংলায় এবং প্রকৃতির কাছে। তাই আজকের আমরা আলোচনা করব আয়ুর্বেদ এবং ভেষজ উদ্ভিদের উপযোগিতা নিয়ে, এবং এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি, উপস্থিত রয়েছেন প্রাক্তন অধ্যাপক জেবি রায়, স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার তুহিন কান্তি বিশ্বাস। সঙ্গে রয়েছেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও পরিবেশবিদ ডক্টর সৈকত কুমার বসু। ডাক্তার তুহিন কান্তি বিশ্বাস এবং ডক্টর সৈকত কুমার বসু, আপনাদের দুজনকে আকাশবাণীতে স্বাগত, নমস্কার।
2: নমস্কার।
1: আর সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু আমি সুব্রত চক্রবর্তী। যে কথা বলছিলাম আমি প্রথমে ডাক্তারবাবু আপনার কাছে আসি, প্রাচীন কালে যদি আমরা ফিরে তাকাই সেই সময়কালে, তখন কিন্তু এই আয়ুর্বেদ ভেষজ উদ্ভিদ ওনারা এইভাবেই চিকিৎসা ব্যবস্থা চালিয়ে এসেছিলেন, এবং সফল চিকিৎসক এক একজন, মানে তাদের অবদান অনস্বীকার্য চিকিৎসা শাস্ত্রে। আপনার মতে কি বলায়?
2: প্রথমেই জানাই যে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান, যেটা প্রায় আজ থেকে 3.5 থেকে 4 হাজার বছর আগেকার চিকিৎসা, তখন যে শুরু হয়েছিল, শুরু হওয়ার পিছনে যে কারণটা ছিল, আর্যরা যখন এখানে এসেছিলেন আমাদের দেশে, তারা কিন্তু প্রাথমিকভাবে কোন চিকিৎসা বিজ্ঞানকে প্রতিষ্ঠিত করতে আসেননি, তারা ছিলেন প্রকৃতির বিজ্ঞানী, প্রকৃতির সেবী। পরবর্তী ক্ষেত্রে যখন দেখলেন যে শরীরে বিভিন্ন পরিবর্তন আসছে, তখন নিজের মধ্যে আলোচনা করলেন, করে একটা সিদ্ধান্ত উপনীত হলেন যে কি করে মানুষের রোগকে দূরীভূত করা যায়, মানুষের জীবনটাকে আরো সুস্থ রাখা যায়। তখন যে বিজ্ঞানটা তৈরি হলো তার নাম হচ্ছে আয়ুর্বেদ বিজ্ঞান।
1: আচ্ছা,
2: আয়ুর্বেদ কিন্তু একটা বিজ্ঞান।
1: একদম একদম।
2: অনেকে মনে করে থাকেন আয়ুর্বেদ মানে কেবল গাছগাছালির চিকিৎসা, এবং উন্নত মানের বিজ্ঞান বলেই সেই তখনকার সময় আয়ুর্বেদের একটা নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছিল। সংজ্ঞাটা কিরকম ছিল? সংজ্ঞাটা ছিল হচ্ছে যে আমাদের এই শরীর এবং মন সংক্রান্ত যা কিছু ভালো, যেটা আমাদের আয়ুর সঙ্গে লেগে রয়েছে, তাকে পরিমাপ করা। পরিমাপ করার যে বিজ্ঞানটা, সেটাই হচ্ছে আয়ুর্বেদ বিজ্ঞান। পরিমাপ করার অনেক রকম তার মাত্রা মান ছিল এক একটা বিষয় নিয়ে। আপনারা জানেন যে আমাদের এই যে যখন রোগ হয়, ডাক্তারবাবুরা একটা কোনো কিছু হয়তো প্রেসক্রিপশন লিখে দিলেন যে এই আপনি পরীক্ষাটা করে নিয়ে আসুন, সেটা হচ্ছে একটা মান দেখার জন্য, সেটা ব্লাড সুগার হতে পারে, অ্যানিমিয়া হতে পারে। কিন্তু দেখুন অনেক কিছু আছে যেগুলো কিন্তু আপনার ল্যাবরেটরি থেকে এসে পরিমাপ করা যায় না। কারোর ব্যথা কতটা হবে সেটা কিন্তু কোনো ল্যাবরেটরি কোনো প্যারামিটার দিয়ে বলতে পারি না। এই পরিমাপগুলো করার যে বিজ্ঞান, সেটা হচ্ছে আয়ুর্বেদ বিজ্ঞান। সেইটা উপলব্ধি করতে পেরেছিলেন আমাদের মনি ঋষিরা আজ থেকে অনেক বছর আগে। চরক সংহিতার কথা আপনি বললেন, সবচেয়ে প্রামাণ্য প্রথম যে গ্রন্থ সেটা হচ্ছে অগ্নিবেশ সংহিতা, যেটাই পরবর্তী ক্ষেত্রে চরক সংহিতা নামে পরিচিত হয়।
1: আচ্ছা আচ্ছা।
2: আত্ম-১৫ বছর ছাত্র ছিলেন অগ্নিবেশ, তার লেখা বই বেশ কিছু অংশ পাওয়া যায় না, পরবর্তী ক্ষেত্রে সেগুলো সংযোজিত হয়ে গিয়ে একটা বই আকারে আসে, তার নাম চরক সংহিতা। সেই বইতে কিন্তু আমরা দেখছি যে যেমন রোগ সম্পর্কে ব্যাখ্যা, রোগ নির্ণয় সম্পর্কে ব্যাখ্যা, আমাদের মানব শরীরে কি কি কিরম ভাবে কোথায় সাজানো আছে সে সম্বন্ধে ব্যাখ্যা, পাশাপাশি চিকিৎসা, চিকিৎসা করতে গিয়ে সেখানে যেটা মূল বিষয় চলে আসছে যে আমরা কি প্রাকৃতিক উপাদান দিয়ে চিকিৎসা করব। অবশ্যই সেখানে কিন্তু ভেষজটা একটা মূল জায়গা। সমস্ত যদি আমরা আয়ুর্বেদ যে উপাদানগুলো দেখি, যেগুলো ওষুধ তৈরি হচ্ছে,

0: তার প্রায় 90% হচ্ছে ভেষজ, বাকি কিছুটা অংশ আছে আমাদের প্রকৃতি থেকে পাওয়া যে সমস্ত আমাদের আকরগুলো রয়েছে, মেটাল বা মিনারেল কিংবা প্রাণীজ সম্পদ কিছু রয়েছে, সবগুলো নিয়ে কিন্তু আয়ুর্বেদের আমাদের যুদ্ধ করার যে ওষুধ সেগুলো তৈরি হয়েছে।
1: বেশ, আমরা আপনার যে সমস্ত আয়ুর্বেদের সম্পদের কথা বলেন সে প্রসঙ্গে আরো বিস্তারিত আসবো। আমাদের মধ্যে রয়েছেন ভেষজ উদ্ভিদ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন কৃষি বিজ্ঞানী এবং পরিবেশবিদ ডক্টর সৈকত কুমার বাসু। ডক্টর বসু, এই আয়ুর্বেদের সঙ্গে ডাক্তারও যেমন বলছিলেন যে ভেষজ উদ্ভিদের একটা অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে রয়েছে, এই আয়ুর্বেদ এবং ভেষজ এদের যে পারস্পরিক সম্পর্ক সেটা যদি একটু আপনি বলেন।
2: ধন্যবাদ। এ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আয়ুর্বেদের সাথে তো আমাদের গাছগাছরা সম্পর্ক বহু বছরের, হাজার হাজার বছরের। আমাদের মানে বোটানিক্যালি দেখতে গেলে প্রতিটি মানে গাছের অনেক ফ্যামিলি রয়েছে, অসংখ্য গাছের প্রজাতি রয়েছে। যদি খুঁজে দেখা যায় তাহলে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটা গাছের মধ্যে কিছু না কিছু বিশেষ রাসায়নিক রয়েছে, যেগুলোকে ন্যাচারাল প্রোডাক্টস কেমিস্ট্রি আমরা বলে থাকি, আবার টেকনিক্যাল ভাষায় এটাকে ফাইটোকেমিক্যালসও বলা হয়। অর্থাৎ এই ধরনের কেমিক্যাল যেগুলো যাদের নাম পোশাকি নাম অ্যালকালয়েড, টারপিনয়েড, সেসকুইটারপিনয়েড, ফ্ল্যাভোনয়েড, এই ধরনের যে বিশেষ বিশেষ কেমিক্যালগুলি বা রাসায়নিকগুলি বিভিন্ন গাছের গোষ্ঠীগুলোর মধ্যে ছড়িয়ে রয়েছে, সেইগুলিকেই কিন্তু বিভিন্ন রোগের ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয়। এইটা কিন্তু একটা খালি ভুল ধারণা যে এই যে গাছের কেমিক্যালগুলো বা এই গাছগাছরা শুধুমাত্র আয়ুর্বেদিকের ক্ষেত্রেই ব্যবহৃত হয়, তা কিন্তু নয়। অ্যালোপ্যাথিক মেডিকেশন যেটা আমরা বলি আধুনিক চিকিৎসা, তাতেও কিন্তু তাদের 30-40% পর্যন্ত ড্রাগ মেডিকেশন কিন্তু গাছের বিভিন্ন গাছগাছরা থেকেই আসে, কোনোটা গাছের ফুল থেকে, কোথাও গাছের পাতা, কোথাও কাণ্ড, কোথাও মূল, বিভিন্ন গাছে বিভিন্ন রকমের রাসায়নিকের ব্যবহার রয়েছে। আমাদের আয়ুর্বেদ প্রাচীন শাস্ত্রে যেরকম বহু গাছের উপরে তাদের ভেষজ গুণাগুণ, কোথায় কোন অবস্থায় কোন সিজনে বা কোন ঋতুকালে সেগুলোকে ব্যবহার করাবে সেই সব সম্পর্কেও যেরকম ডাইরেকশন দেওয়া রয়েছে, আধুনিক যুগেও কিন্তু ল্যাবরেটরিতে এই সমস্ত রাসায়নিক নিয়ে প্রচুর গবেষণা করা হয়েছে এবং স্ক্রিনিং এর মাধ্যমে কোন ধরনের রাসায়নিক কোন ধরনের রোগের ক্ষেত্রে পাওয়া যায়। যেরকম এই যে আমাদের একসময় ম্যালেরিয়ার জন্য কুইনিন, চিংকোনা এইসবের যে জায়গাগুলো ছিল, তা সেই জায়গাগুলো রয়ে গেছে, সেগুলোকে আবার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনও হচ্ছে, যে বড় বড় ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গা থেকে গাছপালা আসছে, তার থেকে তেল তৈরি করা, ফ্লেভার তৈরি করা, এসেন্সিয়াল বিভিন্ন অয়েল রয়েছে গাছের মধ্যে সেইগুলোকে তৈরি করা, তার থেকে মেডিসিন তৈরি করা, তা যেরকম আয়ুর্বেদের ক্ষেত্রেও যাচ্ছে সেরকম আবার অ্যালোপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রেও যাচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু বিশাল ভেষজের অ্যাপ্লিকেশন রয়েছে। তাহলে এইভাবে এই গাছের সাথে ঔষধের একটা বড় যোগাযোগ রয়েছে। আর এছাড়াও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এথনোমেডিসিন, আমাদের ভারতবর্ষ বা অন্যান্য দেশগুলোতে আমাদের বিরাট একটা আদিবাসী সম্প্রদায় রয়েছে এবং এই আদিবাসী সম্প্রদায়েরা তো প্রাচীন জনগোষ্ঠী, এরা কিন্তু বহু বছর থেকে এই যে বিভিন্ন গাছগাছরা রোগ গুণাগুণ সম্পর্ক, ভেষজ মিনারেল তাদের কিরকম ভাবে ব্যবহার করব, তাহলে এই এথনোমেডিসিন কিন্তু একটা বিরাট আমাদের যাকে বলা হয় উদ্ভিদ বিজ্ঞানেরও এবং চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও এবং বিদেশেও এটা নিয়ে প্রচুর চর্চা করা হয় যে ট্রাইবালরা যে সমস্ত গাছপত্র ব্যবহার করছে তার বেশিরভাগটাই হয়তো আমরা জানি না, সেইগুলোকে তালিকাবদ্ধ করা, তাদের সম্পর্কে জানা, তারা কিভাবে সেইগুলো রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করছে এবং আধুনিক চিকিৎসায় অথবা অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত চিকিৎসা তাদের কি করে ব্যবহার করা হবে, তাহলে এই যোগাযোগটা বহুদিন
1: ধরে চলে,
2: যুগ যুগ ধরে চলে আসছে
1: এবং সেটা এখনো পর্যন্ত
2: চলবেও।
1: ঠিক তাই। আমি একটু ডাক্তারবাবু আপনার কাছে আসি যে আয়ুর্বেদের মতে আমরা জানি যে মানব দেহে মূলত তিনটি মৌলিক দোষ বা শক্তি রয়েছে, যেটা হচ্ছে বাত, পিত্ত, কফ। এছাড়া এগুলো তো রয়েছে, এগুলো যেমন একটা গুরুত্বপূর্ণ রোগ, সেই সাথে আরো কি ধরনের গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসা হয় আয়ুর্বেদ শাস্ত্রে?
0: প্রথমে বলি যে আপনাকে যে আয়ুর্বেদের এই যে রোগগুলোকে তার পেছনে আপনি যেটা বললেন যে বায়ু, পিত্ত, কফ, এই তিনটে যে তার কার্যকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মানব শরীরের মধ্যে বায়ু, পিত্ত, কফ, যেটা এখন বর্তমানে আরো বিস্তারিত জেনেটিক্যাল গবেষণা চলছে তার থেকে হয়েছে অনেক প্রতিষ্ঠিত হয়েছে, ভারত সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে আয়ুর্বেদের কাজ করে সেটা একটা প্রতিষ্ঠিত হয়েছে, রোগগুলো কিন্তু ওই মানব শরীরের যে শারীরবৃত্তীয় একক বায়ু, পিত্ত, কফ, তারই যখন দেখেছি বিকৃতি হয় বা তার থেকে যখন দেখি তার স্বাভাবিক কাজ থেকে সরে যাচ্ছে তখনই কিন্তু রোগটা সৃষ্টি হয় এবং বায়ু, পিত্ত, কফ অনুযায়ী এক একটা রোগের একটা উৎপত্তি এবং তার একটা লক্ষণ প্রকাশ পায়। এছাড়া যেটা বলছেন যে এছাড়া ঠিক নয়, এগুলো হচ্ছে এগুলোকে মিলিয়েই, কিন্তু যদি সাধারণভাবে মানুষকে বোঝাতে হয় তাহলে আমরা দেখবো যে সমস্ত যা রোগ দেখছি সেই রোগগুলোকে আমরা দুটো হয়তো মূল ভাগে ভাগ করতে পারি। কিছু রোগ হচ্ছে আমাদের জীবাণু ঘটিত বা সংক্রামক রোগ, কিছু হচ্ছে সংক্রামক নয় না হয়েও কিন্তু আমাদের মধ্যে ভীষণভাবে ছড়িয়ে যাচ্ছে, যেটাকে এখন বর্তমানে বলছি আমরা নন কমিউনিকেবল ডিজিজ বা NCD। বাংলা ঠিক সঠিক বলতে গেলে হয়তো বলতে হবে যে সংক্রমণহীন চিরকারী ব্যাধি, এরকম একটা কথা হয়তো বলতে পারি আমরা, এবং এটা হচ্ছে মারাত্মক। সারা বিশ্বের প্রায় 40 কোটি মানুষ শুধু এই রোগের জন্য মারা যাচ্ছেন প্রতি বছরে, একটা বড় সংখ্যা,
1: বড় সংখ্যা একদম।
0: তার মধ্যে কারা পড়ছে, এইটার মধ্যে মূলত যারা পড়ছে তার মধ্যে যেমন হচ্ছে

0: আমাদের হার্টের কিছু রোগ, ইসকিমিক হার্ট ডিজিজ বলছি আমরা, তার মধ্যে পড়ছে ডায়াবেটিস মেলাইটাস মানে মধুমেহ রোগ, তার মধ্যে পড়ছে স্থৌল ওবেসিটি অত্যন্ত মারাত্মক একটি ঘটনা, তার মধ্যে পড়ছে সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা আমাদের ফুসফুস জনিত যে রোগ। মূলত দেখছি যে আমরা এই সমস্ত রোগগুলো হচ্ছে আমাদের জীবনশৈলীর যে ঘটনা তাকে যখন দেখি যে আমরা ব্যাঘাত ঘটাচ্ছি, আমাদের প্রতিদিন চলার মতো যে ঘটনাগুলো যেগুলো আমরা ঘটাই সেগুলোকে যখন আমরা তাকে থেকে পরিবর্তন করে দিই, আমরা দেখছি হঠাৎ করে কেউ বেশি করে এমন খাবার দাবার গ্রহণ করছে যেগুলো অত স্বাভাবিক খাবার নয়, কিংবা অতিরিক্ত স্মোক করা, প্রচুর অ্যালকোহল খাচ্ছেন, কাজের চাপ এখন প্রচন্ড বেড়েছে, মানসিকভাবে উদ্বেগ, এই সবগুলো কিন্তু পেছনের কারণ। এই রোগগুলোর জন্য কিন্তু আয়ুর্বেদের চিকিৎসার জন্য বিশেষ একটা দিক রয়েছে, সেগুলো কিন্তু একটা এক একটা রোগের জন্য এক রকম পর্যায়ে রয়েছে। যেমন ধরুন বলছি ডায়াবেটিসের কথা যদি বলি আমরা, বর্তমানে 2024 সালে যা পরিসংখ্যান তার অনুযায়ী বলছে যে শুধু ভারতবর্ষেই 21 কোটি মানুষ ডায়াবেটিস রোগে ভুগছেন, তার চেয়ে বেশি মারাত্মক হচ্ছে ডায়াবেটিসের আগের যে অবস্থা তাকে বলি প্রি ডায়াবেটিস, এখন তো চিকিৎসা বিজ্ঞান ওটারও বেশি গুরুত্ব দিচ্ছেন, তার সংখ্যাটা কিন্তু কম নয়। এবং এই যে 21 কোটি বলছি আমরা, এই সংখ্যাটা কিন্তু 2045 সালে লাফিয়ে বেড়ে হবে 183 কোটি, তাহলে কি পরিমাণ বাড়ছে। এখন থেকে যদি আমরা সাবধান না হতে পারি তাহলে কিন্তু এই রোগকে প্রতিহত করা খুব,
1: এবং এখন ঘরে ঘরে শুধুমাত্র যে শহরাঞ্চলে তা নয়, গ্রাম বাংলার প্রত্যন্ত ঘরে ঘরে দেখা যাচ্ছে এই ডায়াবেটিস, সুগার, প্রেশার, এটা ওটা বিভিন্ন রকম যে রোগগুলো আপনি যেটা বলছেন যে ছোঁয়াচে নয় অথচ চিরকালীন এই রোগ দেখা দিয়েছে, এগুলো কি আয়ুর্বেদে এখান থেকে মানে পুরোপুরি ভাবে কিওরেবল যোগ্য এগুলো এই সমস্ত?
0: প্রথমে বলি যে পুরোপুরি কিওরেবল এই কথাটা বলা বোধ হয় ঠিক নয়, আয়ুর্বেদ শাস্ত্র বলেছে এরা হচ্ছে অসাধ্য ব্যাধি, তাহলে কেন আমরা এটা হাত দেবো যদি অসাধ্য ব্যাধি হয়? হাত দেবো এটার জন্যই যে যাতে তার এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি আর যাতে তার অবস্থার অবনতি না ঘটে, সেই জন্য তার জন্য কিন্তু আয়ুর্বেদে বিস্তারিত চিকিৎসা কথা বলেছে।
1: আচ্ছা,
0: কেবল যে ওষুধ খাওয়ার কথা তা নয়, ওষুধ ছাড়াও কিছু আমাদের চিকিৎসা কথা বলছে, যেমন দিনচর্যা, ঋতুচর্যা। দিনচর্যা মানে হচ্ছে সারাদিন কেমন করে চলবো, সকালে ভোরবেলায় ঘুম থেকে ওঠার থেকে আর রাত্রেবেলায় আমরা শুতে যাওয়া পর্যন্ত কি কি করণীয় কি খাওয়া উচিত, আমার পাশের লোকের সঙ্গে কেমন কথা বলা উচিত। তাছাড়া ঋতু পরিবর্তনের জন্য কি হয়, শরীরের আমাদের বিভিন্ন পরিবর্তন ঘটে, ওই যে বায়ুপিত্ত কফের কথা বললেন তাদেরও পরিবর্তন ঘটে, তার জন্য কিন্তু রোগের একরকম সৃষ্টি হতে পারে। তখন আপনি কি খাবেন, গ্রীষ্মকালে কোন খাবারটা গ্রহণ করতে হবে, আর এবার যদি বলেন সরাসরি চিকিৎসার কথা বলেন, আমাদের এই মানে প্রকৃতির মধ্যে বেশ কিছু ভেষজ রয়েছেন, যে বিশেষগুলো কিন্তু আমরা এই রোগের জন্য ব্যবহার করতে পারি এবং যেগুলো আমাদের হাতের কাছেই পেতে পারি, গ্রাম বাংলাতেও পাওয়া যেতে পারে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছের কথা বলি, সেটার নাম হচ্ছে মেষশৃঙ্গী, বাংলায় তাকে বলে গুড়মার। গুড়মার কথাটা থেকেই মধ্যে লুকিয়ে রয়েছে, গুড়মার মানে হচ্ছে তার মিষ্টি অবস্থাকে সে মারবে বা কমিয়ে দেবে আর কি। এর বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে জিমনেমা সিলভেস্টার। এর মধ্যে একটি যেটা প্রফেসর বাসু বললেন যে ওর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যালকোহলেট রয়েছে, তার নাম হচ্ছে জিমনেমিক অ্যাসিড। এই জিমনেমিক অ্যাসিডটা করে কি আমাদের পেরিফেরিতে মানে ব্লাডের মধ্যে যে শর্করা রয়েছে সেই শর্করাকে একেবারে অ্যাবজর্ব করে নিয়ে তাকে সেলের মধ্যে ঢুকিয়ে দেয় এবং সেটা করে ইনসুলিনকে উত্তেজিত করে। এই একটা গাছ যেটা কিন্তু আমাদের গ্রাম বাংলায় প্রচুর পাওয়া যায় এবং সেটাকে আমরা কিন্তু ব্যবহার করতে পারি, হাতের কাছে পাওয়া যায়। আমরা
1: গ্রাম বাংলার কথা যখন এলো আমি আবার একটু ডক্টর বাসুর কাছে আসছি, ডক্টর আপনার কাছে আবার আসবো আমি। ডক্টর বাসু, যেহেতু ভেষজ উদ্ভিদের কথা ডাক্তারবাবু বললেন একটি, এবার এই যে গাছগুলোর কথা বলছেন বা আপনি তো দীর্ঘদিন ধরে ভেষজ উদ্ভিদ নিয়ে কাজ করছেন, এমন গ্রাম বাংলার বুকে কোন কোন ভেষজ উদ্ভিদ রয়েছে যাদের মধ্যে এই রোগের হাত থেকে রক্ষা পাওয়ার যে গুণাগুণ রয়েছে প্রচুর পরিমাণে রয়েছে এবং সচরাচর পাওয়া যায় খুব, অথচ মানুষের মধ্যে সঠিক জানার অভাব হতে পারে যে কারণে তারা হাতের কাছে পেয়েও সেই ওষুধটা ব্যবহার করে না, এমন কি কি রয়েছে?
2: এইটা সম্পর্কে বলতে গেলে যে তাকিয়ে দেখতে গেলে আপনি যদি চোখটা ফিরিয়ে দেখেন তাহলে আশেপাশে যত গাছ রয়েছে প্রত্যেকেরই কিছু না কিছু ভেষজ গুণাগুণ কিন্তু রয়েছে। আমাদের পেয়ারা পাতা গ্রামের দিকে যেটা রয়েছে সেটাও যেরকম দাঁতের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমরা যে সমস্ত শাকগুলো খেয়ে থাকি এই মেথি শাক থেকে শুরু করে ভিলন পলতা পাতা থেকে শুরু করে যেটাকেই দেখতে যাবেন সেগুলোই আমাদের কিন্তু হাতের কাছে প্রচুর রয়েছে। নয়নতারা রয়েছে, তুলসীর যে এত রকমের ভ্যারাইটি, সেই তুলসীর ভ্যারাইটি থেকে আপনার সর্দি কাশি থেকে শুরু করে গলা খুশখুশ থেকে শুরু করে হালকা জ্বরের থেকে শুরু করে নানান রকম ঔষধি গুণের গাছপালা আমাদের পাশে রয়েছে। কিন্তু আমার যেটা বলার কথা সেটা হচ্ছে যে আমাদের এই যে ধারণা যে এই গাছগুলো প্রচুর পরিমাণে রয়েছে এইটা ঠিক তথ্য নয়। এখন কিন্তু আস্তে আস্তে এই ভেষজ উদ্ভিদের অনেকগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে বসছে। তার কারণটা হচ্ছে, এক হচ্ছে যে এইগুলোকে খুব ভালোভাবে চাষ সব জায়গায় করা যায় না, সব জায়গায় মানুষ এ সম্পর্কে সচেতন নয়। তাহলে আমাদের যখন যেরকম প্রয়োজন হয় আমরা যথেষ্ট

0: স্বচ্ছভাবে এগুলোকে তুলে নেওয়ার ফলে, যেরকম কেশুত একটা গ্রাম বাংলায় বলুন, শহরে বলুন, নর্দমার ধারে থেকে শুরু করে খেলার মাঠের ধারে যেখানে পাওয়া যেত, এখন চট করে দেখলে কিন্তু কেশুত কিন্তু দেখতে পাওয়া যাবে না।
1: সেই সঙ্গে আপনার ওই বাসক যে গাছ, আগে বেড়া হিসেবে ব্যবহার
0: করতো,
1: এখন কিন্তু সেভাবে
0: আর ব্যবহার হচ্ছে না। অর্থাৎ কি, আমাদের জীবনশৈলী যেরকম বেড়েছে, আমাদের জনসংখ্যা বেড়েছে, তার প্রয়োজনে কৃষি শিল্প উৎপাদন এগুলো বাড়ছে, তাহলে এই সমস্ত এলাকাগুলো যত বেড়ে উঠছে এই ধরনের গাছগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এবং আমাদের প্রয়োজন মতো আমাদের কি হচ্ছে, আমরা যেহেতু এই গাছগুলো কিভাবে সংগ্রহ করতে হবে বৈজ্ঞানিকভাবে আমরা জানি না, তার ফলে অনেক সময় হচ্ছে আমরা অধিক প্রয়োজনের অধিক সংগ্রহ করে ফেলছি, অথবা না জানার ফলে, অর্থাৎ ধরুন এরপরেই ধরুন আসছে গরমের শেষে আসছে আমাদের বর্ষাকাল, এই সময় কিন্তু গাছের ওই ধরুন পার্টিকুলার ভেষজ উদ্ভিদটির প্রজননের সময়, অর্থাৎ তার ফুল হবে, তার ফল হবে, তার বীজ হবে, তারপরে তার পরবর্তী জেনারেশন শুরু হবে। কিন্তু আমি গরমকালে যখন আমার দরকার পড়ছে আমি তাকে একেবারে ঝেড়ে মুলে বংশ একেবারে লুপাট করে ফেলার ফলে সে তো আর বীজ ফল দেওয়ার মতো কোনো জায়গাতেই থাকছে না, পরবর্তীকালে কিন্তু আমার তার সেকেন্ড জেনারেশনটাকে খুঁজে পাচ্ছি না। তাহলে এখন কিন্তু এমন একটা অবস্থায় দাঁড়িয়েছি যে ভারতবর্ষ একটা ঔষধি গাছে গুণে সমৃদ্ধ, মানে কাশ্মীর টু কন্যাকুমারী আমরা যদি দেখি আমাদের প্রচুর ভেষজ উদ্ভিদ রয়েছে। আমি যদি ধরি ছোট করে যে 250-300 ভেষজ উদ্ভিদ রয়েছে, তার মধ্যে অন্তত বেশ কিছু 30-40-50টার কাছাকাছি কিন্তু এখন এমন হয়ে গেছে যেগুলো চট করে আমরা আর দেখতে পাচ্ছি না, বা ভারত সরকারের অনেক জায়গায় ডাইরেকশনও রয়েছে যে এই গাছগুলো জঙ্গল থেকে আর সেভাবে সংগ্রহ করা যাবে না, কারণ তারা এন্ডেঞ্জার্ড হয়ে পড়ছে, হারিয়ে যাচ্ছে, এবং দেখতে পাওয়া যাবে যে আর কিছুদিন এইভাবে যদি আমরা সংগ্রহ করি এই গাছটি আর আমরা পাবো না। তাহলে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি আমার এই জায়গাটুকু শেষ করছি যে আমাদের কিন্তু ভেষজ উদ্ভিদের প্রবল চাহিদা, কিন্তু সেই চাহিদাটা জঙ্গল থেকে গাছ তুলে আনলে হবে না। আমাদের ভেষজ উদ্ভিদ চাষের ক্ষেত্রে মনোযোগ দেওয়া উচিত যাতে আমরা ওষুধপত্রগুলো আরো ভালো করে তৈরি করতে পারি।
1: ঠিক তাই, ওষুধের কথা যখন এলো আমি একটু আবার ডাক্তারের কাছে আসি। মূলত আয়ুর্বেদ শাস্ত্রে যে কি কি ধরনের উপাদান ব্যবহার করা হয়, যে ওষুধের ক্ষেত্রে হোক বা কোন কোন চিকিৎসায় কি ধরনের উপাদান, যদি একটু বলেন আমাদেরকে।
2: না, উপাদান মানে প্রথমে যেটা বললাম যে আমাদের মানে যে কোনো ওষুধ তৈরি করতে গেলে আয়ুর্বেদের তিনটে প্রধান উপাদানকে আমরা বেছে নিই। একটা হচ্ছে ভেষজ উদ্ভিদ, দ্বিতীয় হচ্ছে মিনারেলস বা মেটালস, যাকে বলি আমরা আকরিক, এবং প্রাণীজ সম্পদ।
1: আচ্ছা,
2: বেশ কিছু প্রাণীজ সম্পদ ব্যবহার হয় মানে যেগুলো হয়তো আমরা অনেকেই বিশ্বাস করতে পারি না, যেমন সমুদ্রের যে শাক পাওয়া যায় তার থেকে ওষুধ তৈরি হয় শঙ্খভর্ষ।
1: আচ্ছা,
2: তার অনেক রকম তার উপযোগিতা আছে। হাইপারঅ্যাসিডিটির যেমন ব্যবহার করা হয়, অস্টিওপোরোসিস মানে যেখানে হচ্ছে হাড়ের যে আমাদের ক্যালসিয়াম ক্ষয়ে
1: যাচ্ছে
2: সেখানে সেটা কাজে লাগতে পারে। মিনারেলস মেটালস প্রচুর, যেমন আমি আপনাকে লোহার কথা বলি, লোহার প্রথম মানে ঔষধি ব্যবহারটা কিন্তু আয়ুর্বেদেই বলা হয়েছে, নাগার্জুন বলেছিলেন। তার পদ্ধতি তৈরি করার পদ্ধতি একটা বেশ বিস্তৃত পদ্ধতি, তাকে আমরা বলি পুটোপা, মানে 1000 বার পাক করে তাকে এক জায়গায় আনতে হয়। বর্তমানে কেমিক্যাল অ্যানালিসিস করে দেখা গেছে যত পাক দেওয়া হয় তত তার মধ্যে অন্যান্য বিভিন্ন যে উপাদান মৌল উপাদান সেগুলো সমস্ত তার মধ্যে ঢুকতে শুরু করে, যেমন ম্যাগনেশিয়াম, যেমন ক্যাডমিয়াম, যেমন কপার, এগুলো সব হচ্ছে কিন্তু হিমোগ্লোবিনের যে বিল্ডিং ব্লক মানে আমাদের আয়রনের পাশাপাশি। তেমনি হচ্ছে আমরা বলছি যে ভেষজ, এই ভেষজগুলো যে ব্যবহার করা হয় তার আবার বিভিন্ন রকম উপায় রয়েছে। কিছু কিছু ভেষজ যেগুলো সরাসরি হয়তো আমরা তাকে একেবারে পেষণ করে সরস তৈরি করে মানে একদম ফ্রেশ জুস বানিয়ে খাওয়াতে পারি। সবচেয়ে আমাদের প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে তুলসী, তুলসী পাতার রস, যেটা একটা উনি বললেন, তুলসী পাতার সঙ্গে আদা মিশিয়ে খাওয়া হয়। কিংবা অনেক সময় করা হয় কি, ধরুন আপনি একটা ভেষজ তাকে তো সারা বছর চাষ করতে পারছেন না, তাহলে তাকে আপনি এক সময় সংগ্রহ করে রেখে দিলেন, তারপরে পরবর্তীকে তার থেকে তৈরি করবেন। হরিতকি, হরিতকি আপনি সারা বছর তো সংগ্রহ করতে পারবেন না, কোন একটা সময় সংগ্রহ করলেন। আমলকিও তাই, সংগ্রহ করে তাকে আপনি শুকনো করে রাখলেন, শুকনো করে রাখার পর তাকে যদি ভেঙে রাখা যায় তাহলে তার পরবর্তীকে তার থেকে কিন্তু আমরা তৈরি করতে পারি। এবং সেই তৈরি করবো তার আবার কিছু পদ্ধতি আছে, আমরা বলছি আমাদের আয়ুর্বেদ ভাষায় বলি আমরা কাত বা পাচন।
1: হ্যাঁ, পাচন তৈরি করা
2: আমাদের এই বাংলা ঘরানার যে আয়ুর্বেদ তারা কিন্তু পাচনের উপর নির্ভর করে বেশি নির্ভরশীল। এখন সারা ভারতবর্ষে সেটা হচ্ছে তার স্বীকৃতি পেয়েছে। আমরা বাংলার চাইতে কিন্তু এখন কেরালায় বেশি ব্যবহার হয় পাচন, এবং পাচনের জন্য বিভিন্ন রকম মানে ওয়াইড স্পেকট্রাম অফ পাচন তৈরি হচ্ছে, বিদেশে পর্যন্ত যাচ্ছে সেগুলো। সেই রকম একই আমরা বলছি গাছকে তাকে জলে ফুটিয়ে তাকে নির্দিষ্ট একটা উপায়ে কতক্ষণ পর্যন্ত ফোটানো হবে, কি কনসেন্ট্রেশনে রাখা হবে, তার একটা পদ্ধতি বলা হয়েছে। এখন তো সেই সমস্ত পাচনের ডিটেল কেমিক্যাল স্ক্রিনিং কিংবা ধরুন তার ফার্মাকোলজিক্যাল স্ক্রিনিং মানে অ্যানিমালে দেখে তারপর ক্লিনিক্যাল ট্রায়াল পর্যন্ত হচ্ছে।
1: আচ্ছা ডাক্তার, এই যে পাচন যে তৈরি করার প্রচলনটা রয়েছে যুগ যুগ ধরে, এবং এখন তো বলছেন যেগুলো কেমিক্যালাইজ হয়ে গিয়ে বিভিন্ন রকম একটা শিশিরজাত হয়ে যাচ্ছে, কিন্তু গ্রাম বাংলার বুকে যে সমস্ত মানুষজন যারা থাকেন তারা হয়তো কেউ কেউ এখনো পর্যন্ত পাচন খান। এবং আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি যখন কিছুদিন আগে আমি নিজেই খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার বাড়ি

0: এরকম পাচন তৈরি করে খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল এবং খেয়ে বেশ উপকৃত। তা এই যে জিনিসগুলো ওখানে ডাইরেক্ট যে গাছগুলো বা ভেষজ উদ্ভিদ যেগুলো আয়ুর্বেদের মতে খাওয়া যেতে পারে সেগুলো যে তুলে এনে খাওয়া হচ্ছে তাতে কি কোনো সাইড এফেক্ট কিছু হতে পারে?
1: একেবারেই নয়। পাচনের সবচেয়ে বড় উদাহরণ বলি, সবচেয়ে বড় প্রয়োগ কিন্তু কোভিড এর সময় হয়েছিল।
0: একদম একদম,
1: কোভিড এর সময় আপনারা শুনে থাকবেন আয়ুষ কাত বলে একটি কথা হয়েছিল। ভারত সরকার আয়ুষ কাতে খুব গুরুত্ব দিয়েছিলেন। মাত্র চারটি উপাদান, অনেক কিছু নয়, তুলসী, তুলসী মানে একদম ফ্রেশ তুলসী পাতা, গোলমরিচ, দারচিনি এবং সুঁঠ। সুঁঠ হচ্ছে আদার শুকনো অবস্থা, তাকে বলি সুঁঠ। চারটেকে নিয়ে ফুটিয়ে খাওয়া। এবং দেখা যাচ্ছে যে এই যে কোভিড এর সময় তো আমরা দেখেছি যে কোভিড এর যে ভাইরাস সেটা তো মূলত আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্টে গিয়ে প্রথমে অ্যাটাক করে, তারপর পরবর্তী ক্ষেত্রে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে যায়। পরীক্ষা করে দেখা যাচ্ছে যে যারা আয়ুষ কাত খেয়েছেন, আয়ুষ কাত খেয়ে তাদের আপার রেসপিরেটরি ট্র্যাক থেকে কিন্তু কোভিড এর ভাইরাসকে ব্লক করা গেছে, ফলে তাদের আর পরবর্তী ক্ষেত্রে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে গিয়ে তাকে যে এই যে সাইটোকাইন স্টর্ম যাকে বলি আমরা, যার থেকে একটা যে বড় রকম দুর্ঘটনা ঘটে গিয়ে মানুষ মারা যাচ্ছিল তাকে কিন্তু রক্ষা করা গেছে। আয়ুষ কাতের এমনও, আমি বলছি যে আমি যে কলেজে আগে চাকরি করতাম, যে বিদ্যাশ্রী রায়পুর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে আয়ুষ কাতের একটা নোডাল এরিয়া ছিল যেখানে সারা পশ্চিমবঙ্গে সেখান থেকে আয়ুষ কাতের আমরা সরবরাহ করেছি। এবং আয়ুষ কাত নিয়ে এখন পর্যন্ত যা দেখা গেছে প্রায় 150 গবেষণা হয়েছে এবং সেটা সেলুলার লেভেলেও গবেষণা হয়েছে। এগুলো কোনো সাইড এফেক্ট কোনো রকমই পাওয়া যায়নি, বরঞ্চ উপকারটাই বেশি পাওয়া
0: গেছে। উপকারটাই বেশি, একদম। আমরা কেননা যারা এগুলো ব্যবহার করেন ডক্টর বসু, এইগুলো নিশ্চয়ই আপনি তো আরো বেশি ভালো করে জানবেন যে এই সমস্ত গ্রাম বাংলার বুকে যে ভেষজ উদ্ভিদগুলো পাওয়া যায় এবং আপনার কথা মতো যে ক্রমে আস্তে আস্তে হারিয়েও যাচ্ছে, এইগুলো এর তো কোনো সাইড এফেক্ট ডাক্তার যেমন বললেন যে নেই, উল্টো উপকারটাই বেশি। এছাড়া আপনি তো অনেকগুলো নাম বলেন, এছাড়াও আরো কিছু ভেষজ উদ্ভিদ যেগুলো আমাদের গ্রামীণ এলাকার আমাদের শ্রোতা বন্ধু যারা থাকেন বা শুনছেন এবং যারা এইভাবে খেয়ে অভ্যস্ত, হয়তো চট করে দূরের কোনো হাসপাতাল বা ডাক্তারখানায় যেতে পারছেন না এমন কোনো সমস্যার কারণে, তার হাতের কাছে এমন কিছু জিনিস রয়েছে, এমন কিছু গাছগাছালি রয়েছে যেগুলো তিনি চিনবেন এবং সেখান থেকে কিছু নিরাময় পেতে পারেন, এমন কিছু যদি আপনার
2: গাছগাছালি রয়েছে। কিন্তু আমি আজকাল দেখি যে গ্রামের দিকেও যে ছেলেরা মানে আমাদের প্রকৃতি পাঠের শিক্ষণ তারা কিন্তু গ্রামের দিকের ছেলে, শহরের ছেলে তো লিচু গাছ আর আম গাছের মধ্যে তফাৎ ছেলেরা সেটা তো বোঝা গেল, কিন্তু আমি কিন্তু লক্ষ্য করছি আজকাল গ্রামের ছেলেরাও চেনে না। মানে ভাট গাছ কাকে বলে যেটা কিনা একদম প্রচুর পরিমাণে পাওয়া যায়, কেউ কেউ পুজোর সময় ব্যবহার করে, বা আপনাদের হচ্ছে গিয়ে চন্দন রয়েছে, বয়রা থেকে শুরু করে আমাদের ত্রিফলা বলি, ত্রিফলার তিনটে যে অংশ সেটা কিন্তু আমাদের গ্রাম বাংলাতেই রয়েছে। সজনে গাছ আমাদের ঘরে ঘরে গ্রাম বাংলা সজনে গাছ রয়েছে, সজনে ফুল, সজনে ডাটা, এই যে আমরা ওই শুক্তোর মধ্যে ব্যবহার করি এর কিন্তু প্রচুর ভেষজ গুণ। আজকাল কিন্তু সজনে ডাটা প্রসেস করে পাউডার তৈরি করে বিদেশে চলে যাচ্ছে, সজনে পাতাও চলে যাচ্ছে, আছে নিমের ফুল, অনেকে আলু সেদ্ধর মধ্যে খায়, তারও বিশেষ গুণ রয়েছে। তারপর এরকম অসংখ্য জিনিস রয়েছে, কিন্তু সেই অসংখ্য জিনিসটাকে ব্যবহার কি করে করব, এই যে আমাদের নলেজটা ছিল এই জ্ঞানটা হারিয়ে যাচ্ছে। আমাদের এই দাদু ঠাকুমা দিদিমার থেকে আমাদের পরিবারগুলো যত আস্তে আস্তে দূরে সরে গেছে, বা আমরা তো এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাওয়ার ফলে ছিন্ন বিচ্ছিন্ন দ্বীপের মতো বাস করি, এটা যেরকম শহরের সামাজিক জীবনটাকে এফেক্ট করেছে, আমি দেখছি গ্রামাঞ্চলেও কিন্তু এই ধরনের এফেক্টটা হয়েছে যে এখনকার যুগের ছেলেমেয়েরা কিন্তু একেবারেই গাছপালা তাদের চেনে না, যেটা কিন্তু আগে দেখলেও যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সে 20 গাছের নাম বলে ফেলতে পারলো, কিন্তু এখন তারা সেটা বলতে পারছে না। সেই জন্য এই সম্পর্কে একটু সচেতনতা বৃদ্ধি
0: হলেও এই যে আমরা যত আধুনিক হচ্ছি কিন্তু আমাদের যে প্রাকৃতিক সম্পদ যেগুলো আছে সেগুলো থেকে আস্তে আস্তে আমরা যেমন মুখ ফিরিয়ে নিচ্ছি, তার ফল কিন্তু একটা সময় আমাদের পড়বে,
2: একদম
0: মানে ভুগতে হচ্ছে, আবার আগামী ভবিষ্যতে আরো ভুগতে হবে বোধহয়, এটা তো কি বলেন?
1: একেবারেই তাই। যতক্ষণ না আমরা নিজেদের দিকে ফিরে তাকাতে পারছি, চিনতে পারছি এবং তার প্রয়োগ করতে পারছি, আমরা কিন্তু আমাদের স্বাস্থ্যকে ফেরাতে পারবো না, আর স্বাস্থ্য না ফিরলে সামগ্রিকভাবে দেশের অর্থনীতিও ফিরবে না। সুতরাং আমাদের কিন্তু সেই দিকেই ফিরে যেতে হবে।
0: এবং আধুনিক যে সমস্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে, সে অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি যাই পারে হোক না, সেখানে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অন্যান্য বিভিন্ন সাইড এফেক্টও আমরা দেখতে পাই, কিন্তু একমাত্র বোধহয় আয়ুর্বেদ হোক বা ভেষজ হোক বা প্রাকৃতিক আমাদের যে সমস্ত সম্পদগুলো রয়েছে সেখান থেকে যদি আমরা নিরাময় পেতে চাই, সাইড এফেক্ট নেই, উল্টে আরো উপকারিতার গুণগুলো আমরা নিতে পারি এবং পেতেও পারি। কিন্তু আমাদের ওই যেটা ডক্টর বসু বা ডাক্তার যেমন বললেন যে আমাদের এই ল্যাক অফ নলেজ, জানার অভাবে বা সেই আগ্রহটার অভাবে, এবং আরো একটা খুব গুরুত্বপূর্ণ দিক যেটা ডক্টর বসু বললেন যে আমরা আস্তে আস্তে ছিন্নভিন্ন হয়ে
2: যাচ্ছি,
0: ছিন্নমূল হয়ে পড়ছে। এখন পরবর্তী পরিবার থেকে
2: প্রজন্ম আগেও এই গাছগাছরা সম্পর্কে যতটা সচেতনতা ছিল, এখন হয়তো এই কোভিড এর পরে সেই সচেতনতা মানুষ দেখার পরে কিছুটা নিশ্চয়ই বেড়েছে, আয়ুর্বেদিক খুব পপুলার হয়েছে। কিন্তু এটাও ঠিক যে আমরা তার থেকে প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি। এই যে ডায়াবেটিস, এর তো একটা বড় কারণ যে আমাদের জীবনের যে শৈত্য

0: তুল্য। অর্থাৎ আমরা তো ছোট্ট ঘরের মধ্যে আবদ্ধ, আমাদের হাঁটা চলা কাজ কর্ম সমস্তই জায়গার মধ্যে হওয়া পর্ব আমরা নিজেরাও বুঝতে পারছি না যে আমাদের জীবনটা কতটা ছোট হয়ে আসছে, সংকীর্ণ হয়ে আসছে। সুতরাং আমাদের আয়ুর্বেদ বা ভেষজ উদ্ভিদ চিকিৎসা এগুলো ছাড়া উপায় নেই, কারণ এগুলোকে আমাদের যত আমাদের জীবনের মধ্যে আমরা অঙ্গীভূত করতে পারবো আমরা ভালো থাকবো, সেই সচেতনতা খুব দরকার।
1: একদম, আমাদের অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি, আমরা আজকের আলোচনা করছিলাম রোগ নিরাময়ে আয়ুর্বেদ ও ভেষজ উদ্ভিদের উপযোগিতা। আশা করি আজকের অনুষ্ঠান যারা শুনলেন, দুই বাংলা শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন, এবং বিশেষ করে গ্রামীণ এলাকার যে সমস্ত কৃষক বন্ধু থেকে শুরু করে সাধারণ মানুষ যারা থাকেন তারা তো জানেন এই আয়ুর্বেদের কি গুণাগুণ, এবং আপনারা আমাদের আজকের যে বিশেষজ্ঞ দুজন ছিলেন প্রত্যেকের কথাই উঠে এলো আপনাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে এবং প্রকৃতির টানে আবার বোধ হয় প্রকৃতির সম্পদকে আমাদের বাঁচাতে হবে, কেননা ক্রমে আস্তে আস্তে এই সমস্ত সম্পদগুলো হারিয়ে যাচ্ছে প্রকৃতির বুক থেকে, যার প্রভাব অদূর ভবিষ্যতে আমাদের সমাজ ব্যবস্থায় পড়তে চলেছে। তাই আপনাদের নিকটবর্তী যে সমস্ত গাছগাছালি রয়েছে বিশেষ করে ভেষজ গুণের সমৃদ্ধ উদ্ভিদগুলো সেগুলোকে আমরা রক্ষা করার চেষ্টা করব। আজকের আমাদের সময় একেবারেই শেষ, আমরা কথা বললাম প্রাক্তন অধ্যাপক জেবি রায়, স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার তুহিন কান্তি বিশ্বাস, এবং বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও পরিবেশবিদ ডক্টর সৈকত কুমার বসুর সঙ্গে। ডক্টর বসু এবং ডাক্তারবাবু আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য।
0: নমস্কার,
1: আজকের মতো নমস্কার। আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগে তা লিখে জানাবেন বা মেল করবেন, আমাদের ঠিকানা তো আপনারা জানেন, তবু একবার জানিয়ে দিই, ক্ষেত খামারের কথা বা কৃষি কথার আসর প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, অথবা aircollegri@gmail.com।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
2: এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
3: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় অপুষ্টির কারণে অন্ধত্ব। এ নিয়ে একটি কথিকা বলছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার স্নেহা ভৌমিক।
4: অপুষ্টির কারণে অন্ধত্ব বেসিক্যালি দেখা যায় হলো বাচ্চাদের ক্ষেত্রে, আর এটা হয় মেনলি ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য। এবার অন্ধত্ব কেন হচ্ছে সেটা বোঝার জন্য আমাদের প্রথমে

0: তাহলে রড সেলস কাজ করতে পারে না, আর সেক্ষেত্রে বাচ্চারা হলো যে আমাদের অন্ধত্ব কমপ্লেন করে, স্পেসিফিক্যালি হলো রাতের বেলায় তারা, মানে যেটাকে আমরা বলি নাইট ব্লাইন্ডনেস, রাতের বেলায় তারা যে কম দেখছে সেইটা স্পেসিফিক্যালি বলে। এটা বাদেও আমাদের ভিটামিন এ এর যে চোখের ওপর কাজ হলো, চোখের যে কালো মণিটা মানে কর্নিয়া আর তার পাশের যে সাদা আস্তরণ মানে কনজাংটাইভা, এটার ওপর যে আমাদের স্বচ্ছ যে মানে চোখের যে জল মানে টিয়ার ফিল্ম, সেইটার উৎপাদনে কিন্তু আমাদের ভিটামিন এ সাহায্য করে। তো ভিটামিন এ যদি কমে যায় তখন টিয়ার ফিল্মও উৎপাদন হয় না, তার ফলে চোখের ড্রাইনেস হয়। আরও যে স্পেসিফিক পয়েন্টসগুলো হয় সেটা হলো যে চোখের মধ্যে ড্রাইনেস হওয়ার ফলে একটা জেরোসিস, মানে যেটাকে ড্রাইনেসই হলো যে মেডিকেল টার্মসে জেরোসিস বলে, ওটা হয়। বিটট স্পট, বিটট স্পট হলো চোখে আমাদের যে সাদা আস্তরণটা মানে কনজাংটাইভা, তার ওপর একটা ত্রিকোণ, একটা ত্রিকোণ একটা ফোমি ডিপোজিট হয় যেটাকে বলা হয় বিটট স্পট। এটা সিভিয়ার ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে দেখা যায়। এটা বাদে হলো কর্নিয়ার ওপর কেরাটোমেলাসিয়া হতে পারে আর কর্নিয়ার ওপর স্কারিং হতে পারে। এবার ভিটামিন এ আর কিসে লাগে বাচ্চাদের ক্ষেত্রে? ভিটামিন এ তাদের প্রপার ইমিউনাইজেশন মানে প্রপার ইমিউনিটির জন্য লাগে। তো ভিটামিন এ কমে গেলে কিন্তু বাচ্চার বারবার সর্দি কাশি, বিভিন্ন রোগ হওয়া, এগুলোও কিন্তু দেখা যায়। তো ভিটামিন এ নর্মাল আমাদের শরীরে থাকে 20-60 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার, আর ভিটামিন এ যেসব খাদ্যতে বেশি পরিমাণে থাকে তা হলো গাজর, কুমড়ো, পেঁপে, পালং শাক, ডিম, দুধ। তো ভিটামিন এ যদি ডেফিশিয়েন্ট হয়, মানে বাচ্চা যদি ওই নাইট ব্লাইন্ডনেস বা চোখের বিটট স্পট এইসব কমপ্লেন নিয়ে আসে, তখন প্রথমেই তাকে ভালো করে পরীক্ষা করে যদি দেখছি মানে এরকম কোনো ফিচার্স আছে তার মধ্যে, তো তখন আমরা কি করি, আমরা রেটিনল মানে ভিটামিন এর হাই ডোজে সাপ্লিমেন্টেশন করি। 6 মাসের কম বাচ্চা হলে তাকে 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হয়, 6 থেকে 12 মাস হলে তাকে 1,00,000 ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হয়, আর 12 মাসের বেশি বয়সী বাচ্চা হলে তাকে 2,00,000 ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হয়, যেদিন আসবে ওই দিন, তার পরের দিন এবং 2 সপ্তাহ বাদে মানে ডে 14-এ, মানে ডে 0, ডে 1 অ্যান্ড ডে 14, এই 3টে দিনে দেওয়া হয়। আর কি মা বাবার তরফ থেকে হলো একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করতে বলা হয়, যেখানে ভিটামিন এ যেসব খাদ্যতে আছে সেগুলো দেওয়ার কথা বলা হয়, আর যেই সব জায়গায় আমাদের এই ম্যালনিউট্রিশন মানে অপুষ্টিরটা বেশি আছে, মানে যেসব জায়গায় যারা সোশিও ইকোনমিক্যালি একটু নিচের দিকে, তো ওই সব ক্ষেত্রে গভর্নমেন্টের থেকে হলো একটা প্রোফাইল্যাকটিক প্রোগ্রাম করা হয়েছে, যেখানে 1-5 বছরের শিশুকে প্রত্যেক 6 মাস 2,00,000 ইন্টারন্যাশনাল ইউনিট করে আমাদের ভিটামিন এ দেওয়া হয়। এটা বাদে আর কি যদি চোখের অশ্রু মানে টিয়ার ফিল্ম যদি কমে যায়, তো সেক্ষেত্রে হলো আমরা লুব্রিকেটিং আই ড্রপস দিই, আর প্রপারলি বাচ্চার ইমিউনাইজেশন শিডিউল মানে ভ্যাকসিনের শিডিউলটা আমরা প্রপারলি মেনটেন করতে বলি, স্পেশালি মিজলস ভ্যাকসিন যেটা, ওটা প্রপারলি মেনটেন করতে বলি, কেননা ওই ভিটামিন এ কিন্তু আমাদের বাচ্চার ইমিউনিটিরতেও সাহায্য করে।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল অপুষ্টির কারণে অন্ধত্ব। কথিকাটি বললেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার স্নেহা ভৌমিক। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।

এখন আপনাদের পরবর্তী অনুষ্ঠানগুলো সম্পর্কে একটু জানিয়ে দিই। একটু পরেই বাংলা নাটক সন্ধ্যে সাতটায় মিতার অসুখ, রচনা প্রণব চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 7:45 রয়েছে হাউসফুল। নৃত্যশিল্পী মালবিকা সেনের সাক্ষাৎকার নিয়েছেন ইনা বাগচি, প্রযোজনা দুর্বাদে।

রাত 8:15 রয়েছে মহিলাদের আসর রোজ নামচা। আজকে অতিথি হিসেবে মৌসুমী দত্ত রায় সাক্ষাৎকার নিয়েছেন পায়েল চট্টোপাধ্যায়, উপস্থাপনায় রয়েছেন জয়শ্রী ভৌমিক। রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। বিশ্ব পরিক্রমা 9:15। 9:45 সঙ্গীত শিক্ষার আসর, শুনবেন ইমন রাগে খেয়াল। আসর পরিচালনায় থাকবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 10:15 রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন মালকোষ রাগে খেয়াল। পরিবেশন করবেন শিল্পী অরুণ কুমার বসু। শিল্পীকে তবলা এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছেন নবারুণ কুমার দত্ত এবং সোমনাথ বর্ধন। রাত 10:45 উপমহাদেশের খবর, আর রাত 11:00 হারানো দিনের গান। অচল গাড়িটার প্রতি বিমলের নির্ভেজাল বাৎসল্য, রহমতের পকেটে তার মেয়ের হাতের ছাপ তোলা কাগজ, আর ভিনমুলুকের মিনির দেওয়া 5 টাকার নোটের আজীবন সহাবস্থান। ছন্নছাড়া পরিবারটাকে সত্যিকারের একান্নবর্তী করল ধনঞ্জয়। চিনতে পারছেন এদের? পারতেই হবে, কারণ এরা তো চেনা মানুষের ভিড়ের মাঝেই দুর্লভ অথচ স্পষ্ট সেই সব মুখ যারা আদপে হয়ে ওঠেনি কারো রোল মডেল, তবু তারা স্বতন্ত্র। উন্নত জীবন গড়ার চেনা সিলেবাসে এদের স্থান নেই, তবু তাদের দেখা মিললে মনটা কিছুক্ষণ সেখানেই আটকে থাকে। আজ রাত তবে তাই হোক, যে চরিত্ররা সিলেবাসে নেই সেখানেই না হয় ঘণ্টাখানেক মন আটকে থাকুক। আর সেই সব ব্যতিক্রমী সব মানুষগুলোর খোঁজ খবর আর গানের মেলবন্ধনের দায়িত্বে আম্রপালি ঘোষ মিত্র, মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত 11:00। শুনছিলেন আজকে অন্যান্য অনুষ্ঠানগুলো সম্পর্কে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

শুরু হচ্ছে বাংলা নাটক মিতার অসুখ, রচনা প্রণব চট্টোপাধ্যায়, প্রযোজনায় আশিস গিরি।

0: আজকের নাটক নিতার অসুখ, রচনা প্রণব চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। নাটক নিতার অসুখ।
1: কেন সুখ দিলে, কেন দুঃখ দিলে, সুখের ভিতরে বিষ, হাওয়ায় হাওয়ায় তীব্র বুকের নিভৃতি জ্বলে যায়।
2: কে কে?
3: কই, কেউ না তো? ও আচ্ছা, নাস, মনের ভেতরে কখনো কি আর্থারাইটিস ঘটেনি? তাহলে আমার ভেতরটা প্রায় পুঙ্গু পা দুটোর মতোই অচল হয়ে থাকতো। বেশ হতো তাহলে, না অতীত না বর্তমান কিছুই ভাবতো না, অ্যান্টিবায়োটিক্সও হতাশ হয়ে পড়তো।
4: ম্যাডাম, আপনার টেনশন হচ্ছে, কিন্তু মিস্টার সেনের তো আজই ফেরার কথা।
3: কতদিন কিশোর আসেনি, তাই না?
4: বেশ কদিন আগে, আপনি তখন রেস্ট করছিলেন দেখে ওকে
3: নিষেধ করলেন আসতে। কেন না, এতটা আপনার চাকরির শর্তের আওতায় যে পড়ে।
4: সরি ম্যাডাম,
3: আমি ক্লান্ত, আমি ক্লান্ত। আপনাদের পেথিড্রিনকে বিশ্রাম দিতে পারে? পারে না, সমস্ত অন্তঃশক্তিকে নিস্তেজ করে রাখে কিছুক্ষণ। না না, এটিকেটের কংক্রিটের ভেতরে কিশোরের ডাকা মৃত্যু পিসি, এ যেন বৃষ্টি মাখা হাওয়া, ছলাত ছলাত পারাবার, আষাঢ়ে শ্রাবণে অবিশ্রাম ধারাপাত, অবিশ্রাম।
4: কটা বাজে? প্রায় দশটা। আমাকে তো এখন যেতেই হবে। ও সার্ভেন্ট, কাউকে তো কোথাও দেখছি না, এত রাত, অথচ ম্যাডাম মিস্টার সেন তো কই।
3: আপনি আসুন। এত রাত, আপনি আগে বলেননি।
4: আপনি একা, ক্যাসেটটা চালিয়ে দিয়ে যাই। গুড নাইট।

0: Peggy, Peggy, to তুমি এভাবে ওহ নো আই মিন বিলকো কোথায় নার্স কোথায় কি শব্দ না ওহ তুমি যদি পড়ে যেতে
1: সুখের আশ্রয় থেকে কেউ কি সহজে পড়ে যায় শোভন
0: না না তুমি
1: তোমার এই দেয়াল আলমারি টিভি দিওয়ান চুয়ে চুয়ে দিব্যি এসে পৌঁছলাম দরজায় আর একটু এগোলেই বাইরের পৃথিবী সুখ অসুখের পৃথিবী।

0: তুমি ঘুমো নি, একা জেগে আছো। ওরা সব কোথায় গেল? নার্স
1: ছুটি দিয়েছে, এত রাতে কেন থাকবে? তারও তো সংসার আছে, সুখের আকাশ আছে, দুঃখের দুপুর আছে, আশ্রয় আছে।
0: তোমার কিছুই নেই, তোমার কি সবই অসুখ? দেখি ফুলগুলো পাল্টায়নি, কদিনের বাসি ফুল বেলগো কোথায়? যত রাজ্যের অসুখের গল্প বলে যায়, দুঃখের গল্প বলে যায়, অলিক সব কথা বলে যায়, অলিক স্বপ্ন রেখে যায়। তোমার টেনশন বাড়ে, কষ্ট বাড়ে, অসুখ বেড়ে যায়। অথচ এই তোমার তোমারই জন্যে সুখের অনেক রাত হলো। চলো শোবে, চলো, আর ধরো ধরো হাতটা ধরো, এসো।
1: কিশোর বড় স্পর্ধা রেখে যায়, সত্যি বড় স্বপ্ন রেখে যায়, অপরাজিত মানুষের শব্দ কথা, ঘাম রক্তের অসম্ভব ঘোর লাগা সব কথা বলে যায়, স্পর্ধা রেখে যায়।
0: মিতা, তুমি আজও ক্রাচে ভর দেওয়া প্রদোষের যাওয়া আসা দেখছো। আচ্ছা, জ্বালা দিয়ে তুমি রোজ কি দেখো বলতো? একটা পঙ্গু মানুষের চলাচল, সেই একদিন জানলা দিয়ে দেখা প্রদোষ, আর ওদের ছেলেকে আবিষ্কার করার পর থেকে তুমি রোজ তাকিয়ে দেখো। কি দেখো, কি দেখো, ওদের কি দেখো?
1: চুপ করো শোভন, দয়া করে চুপ করো। অমন আকাশ মুখো একটা মানুষকে তুমি পঙ্গু বলো কিভাবে শোভন? পাটা তো ওর গিয়েছে পুলিশের গলিতে, অনেকে পালিয়েছিল, কিন্তু প্রদোষ পালায়নি সেদিন। আমরা জানি ছাত্র কিছু খারাপ ছিল না তোমার আমার কারো থেকে। আর আশ্চর্য মেয়ে ওই লেখা, অত ভালো রেজাল্ট, কত বড় ঘরের মেয়ে, অথচ কেমন অনায়াসে সেদিন রক্তে ভেজা প্রদোষকে বুকে তুলে নিতে পারলো। কি আশ্চর্য অনায়াসে বলতো, কিসের জোরে পারলো বলতো শোভন, কিসের জোরে? পঙ্গু তো আমিও, অসুখে পঙ্গু, কিন্তু প্রদোষকে পঙ্গু করেছে একটা ব্যবস্থা, আর প্রদোষ সে পঙ্গুত্ব অস্বীকার করেছে। আর আমি একজন মাল্টি ন্যাশনাল কোম্পানির বড় এক্সিকিউটিভের বিয়ে করা অক্ষম স্ত্রী হয়ে অনুকম্পার আশ্রয়ে শুধু জীবিত হয়ে আছি, বেঁচে নেই, জীবিত হয়ে আছি। অথচ ওরা কি আশ্চর্য রকম বেঁচে আছে শোভন, কি দারুণ বাঁচতে জানে কেউ কেউ।
0: মিতা, মিতা, বাঁচাটা অপরাধ নয়, স্বাচ্ছন্দ্যই তো বাঁচা, স্বাচ্ছন্দ্যই তো।
1: আসলে শোভন, ওদের একটা মহৎ বিশ্বাস আছে, একটা আদর্শ বোধ আছে, যা না হলে বাঁচা যায় না, শুধুই শুধুই বয়স বেড়ে যায়, রাত হয়, দিন হয়, বছর, যুগ।
0: বিশ্বাস, বিশ্বাস কাকে বলে?
1: যা মানুষকে বাঁচায়, ভাবায়, জাগায়, এগিয়ে দেয়, দিন যাপনের অনেক বেশি বড় কিছু করতে শেখায়, অনেক বড় কিছুর জন্য জীবন দিতে শেখায়।
0: অনেক বড় কিছু মানে মার্টির, মানে শহীদ? তুমি কি শহীদ হতে চাও মিতা? এসব একটা ডগমা, ডগমা একটা অন্ধত্ব, সেন্টিমেন্টাল স্টিরোটাইপ, ঝোঁক, শিয়ার ব্লাইন্ডনেস, একটা অন্ধত্ব।
1: চোখ মেলায় কি দেখা শোভন? আমরা যে তাকিয়ে থাকি, তার কতক্ষণ আমরা দেখি? চোখ শুধু তাকায়, দেখতে গেলে চোখের সাথে মনটা লাগে, মস্তিষ্কও লাগে, এই তিন মিলে দেখাই দেখা, অবজারভেশন, বীক্ষণ। কেউ পারে, কিন্তু কিন্তু আমরা অনেকেই পারি না, দেখার ভান করি। শোভন, আমি ওদের একদিন আসতে বলেছি, মানে অনুরোধ করেছি।
0: নিমন্ত্রণ? আচ্ছা, কবে? ঠিকানাটা পেলে কি করে? আমাকে তো একবার জানাতেও পারতে, আমি নিশ্চয়ই বাধা দিতাম না।
1: কিশোর ঠিকানা জানে, ওর হাতেই চিঠি পাঠিয়েছি।
0: তোমার ওই দূত, ওই কিশোর ভগ্নদূত
1: না, দেবদূত। তোমাকে আগে জানাইনি বলে কিছু মনে করেছ শোভন? আসলে একটা পঙ্গু মানুষেরও কিছু স্পর্ধা করার থাকে। আমি আমি ভীষণ ক্লান্ত শোভন। সুখের সিঁড়ি বেয়ে আমরা কোথায় চলেছি? সুখ এত ভারী, পাথরের মতো ভারী এই সুখ। আমি চাইনি, আমি চাইনি শোভন, আমি চাই।
0: মিঠা মিঠা মিঠা, ইউ আর টেন্স, ইউ আর টেরিবলি টেন্সড। এত টেনশন নিয়ে চলো চলো সবে চলো। এখন এখন অনেক রাত, অনেক রাত।
1: আর রাত নেই শোভন, আরো একটা রাত চলে যাচ্ছে পৃথিবী থেকে। তুমি তখন কলেজে পড়াও, আমরা বেহালার একটা ঘরের পাড়াতে, সবই বিয়ে হয়েছে। কত রাত আমরা আকাশের দিকে তাকিয়ে থেকেছি, কত রাতের অন্ধকার আস্তে আস্তে কেটে যেতে দেখেছি। অন্ধকারের বুক চিরে সাদা সাদা দাগ ঘুরতে দেখেছি। সেই সব দিন আমার, সেই সব দিন আমার নানা রঙের দিন। অমলের কথা মনে আছে? কারখানায় ছোট্ট একটা চাকরি করে মা ভাই বোনেদের নিয়ে সংসার চালানোর কি অসম্ভব চেষ্টা করত। তারই মধ্যে কবিতা লিখে তোমাকে দেখাতে আসত। এসো না শোভন, ওই জানলাটা খুলে দি, ওই জানলাটা খুলে দি শোভন। পৃথিবীর কি অনাশ ভোর, কি অনায়াস ভোর শোভন।

0: কিশোরের হাতে তোমার লেখা চিঠিখানা পেয়ে আমি তো একেবারে অবাক।
1: কেন অবাক কেন লেখা?
0: তুমি যে আমার খোঁজ করতে পারো এটা তো মানে সত্যি আমি ভাবতেই পারিনি।
1: এত কাছে থাকি আমরা, অথচ
0: অথচ যেন কত দূরে।
2: কত দুস্তর ভৌগোলিক দূরত্ব মানুষ কাছের করে নিয়েছে, অথচ দুটো ভিন্ন অবস্থানের দূরত্ব তো থেকেই যায়।
0: আচ্ছা শোভন কোথায় রে?
1: নর্দার্ন ইন্ডিয়ায় 7 দিনের অফিসিয়াল ট্যুরে।
0: ওমা তাই? তুই একা?
1: না, চাকর, রাঁধুনি, নার্স এসব তো আছে। তোদের ভুবন একেবারেই থই থই পূর্ণ, আমার আধা কেন, শিকির শিকি। কিশোরের কাছে তোদের কথা শুনে অবধি আমি রোজ জানলায় দাঁড়িয়ে তোদের চলাচল দেখি, তোদের জীবনযাপনে সাক্ষী থাকি রে দূর থেকে।
2: এত উঁচু থেকে জানলা দিয়ে দুনিয়াটার কতটুকুই বা দেখা যায়?
1: হয়তো কিছুই না, তাই তো তোমাদের জীবনযাপন প্রণালীর কথা শুনতে চাই। অনেক অনেক কথা, গল্প।
2: কি লাভ, দুটো তো সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প হবে।
1: ধরো ধরো স্বাদ বদলাবার জন্যে। আচ্ছা আমাদের কথা মনে হতো কখনো? এই আমার কথা, শোভনের কথা, ইউনিভার্সিটি, সেই রবীন্দ্রপল্লীর বাড়ি, জীবনযাপন, এইসব। কিশোর আমার সেতু, ওর কাছে মাঝে মধ্যে খবর পাই।
0: তুমি এমন অসুস্থ শুনলে না, আমরা অনেক আগেই আসতাম, কি করে এমন হলো বলো তো?
1: এ তো সুখের অসুখ, দেখছিস না এত সুখ। ওই ওই ওই ওই যে ওই সব কত কত সুখ, এত সুখ পেলেও সুখেরও তো অসুখ হতে হয়। আচ্ছা প্রদোষ, অনেকের কথা ভাবার মতো জোর তুমি এখনো কোথায় পাও? এত ভাঙা ভাঙির মধ্যে, মিথ্যে ভণ্ডামির মধ্যে দেখছি দেখছি তুমি আর লেখাই সেই পুরনো পথ ধরে চলেছ। এত জোর কোথায় পাও প্রদোষ?
2: পৃথিবীতে জীবন ধারণ তো একটা বহু পুরনো ব্যাপার, তবু মানুষের সাধনা তো জীবন সাধনা।
1: আমাদের চেনা কতজনই হারিয়ে গেল, তো সেদিন অলোকদের কথা বলছিল শোভন, সরকারি টাকায় আমেরিকায় কি রিসার্চের কাজ নিয়ে গেল, মানুষকে মনে আছে? সে একটা ইনভেস্টমেন্ট কোম্পানি খুলেছে, অথচ অথচ কি ভালো কর্মী ছিল এক সময়, কি দারুণ গান গাইত। অশোক তো পার্লামেন্টের সদস্য, বিরাট ব্যাপার। আমাদের রবীন্দ্রপল্লীর কতজন কত কিছু করে নিল। শোভন বলে মাঝে মাঝে,
2: যারা আদৌ বদলায়নি, যারা সরে গেছে, তাদের বদলে কতজন কতজন যে এসেছে তাদের কথা শোভন তো জানে না। কখনো একটা আনাড়ি মাঝির হাতে সামান্য ঝড়েও নৌকাডুবি হয়, তাই বলে কি পারাপার ছেড়ে দেয় মানুষ? বেনজল তো ক্ষতি করে, ঘর ভাসায়, পলিও তো রেখে যায়, পলিতেই তো নতুন ফসল, তার জন্যই চাই নতুন কৃষক।
0: আহ থাক না প্রদোষ, নিতার এমন অসুখ।
1: প্রদোষ, এ তোমাদের দম্ভ নয় তো?
2: এ আমাদের বিশ্বাস।
1: সময়ে কার্যকারণে বিশ্বাস ভাঙে, বিশ্বাস বদলায়,
2: আবার নতুন বিশ্বাসেরও জন্ম হয়।
0: কোনটা ধরব?
1: না থাক, ও আপনিই থেমে যাবে, যার খবর সে তো এ রাজ্যেই নেই।
0: হয়তো শোভন, শোভনই দেখো তোমার কোনো জরুরি খবর।
1: না না না লেখা, আমাকে দেবার মতো কোনো খবর শোভনের হাতে নেই। আচ্ছা তোদের ছেলের নাম কি রে? তোরা ছেলেকে নিয়েও মিছিলে যাস, আশ্চর্য। ও কি বোঝে, ওই নিষ্পাপ শিশু? এই ওকে আনিসনি কেন? একটা নতুন মানুষ, একটা নতুন প্রজন্ম।
2: ওর নাম প্রলয়, ভবিষ্যতের পাপ যেন না ছুঁতে পারে তাই তো সাথে নেই।
1: আচ্ছা সেটা সেদিন কিসের সমাবেশ ছিল রে? কত মানুষ, কত রকম সব ডাবলো। সেদিনই তো তোদের ছেলেকে প্রথম দেখলাম তোদের সাথে ওই ওই জানলাটা দিয়ে। এই পঙ্গু মানুষটা আর কতটুকু দেখতে পায় বল।
0: সেদিন ছিল পিস র্যালি।
2: তুমি তুমি নিজেকে পঙ্গু ভাবো কেন? দুটো পা তোমার একটু কষ্টে চলে, তোমার শরীরে অসুখ, আর এই সমাজটার অসুখ। আমাকে পঙ্গু করতে চেয়েছে, পারেনি। আমার বাবার শরীরে তো জানো বিদেশি সরকারের গুলি ছিল, আর আমাকে বিদ্ধ করেছে দেশি সরকারের গুলি। আমাদের ছেলেকে পঙ্গু করার মতো ওদের আর যাতে গুলি না থাকে সেই ব্যবস্থা পাকা করার জন্যই তো ওকে সঙ্গে নিয়ে যাই। আমরা দু পুরুষ যা পারলাম না ওকে তো তারই যোগ্য করে তুলতে হবে, না হলে কিসের পিতৃত্ব?
1: দূর থেকে ওই জানলা দিয়ে তোমাদের চলাচল দেখেছি, কখনো এত ঝড় ঝঞ্ঝায় যে মানুষটা টলেনি, এত সুযোগ পেয়েও যে ছুঁয়ে দেখেনি, তাকে কাছে এনে চোখের সামনে রেখে ইচ্ছে ছিল দু হাতের অঞ্জলি পেতে, সেই শক্তি সেই জোর চেয়ে নেব। আমি পরাজিত, প্রদোষ প্রদোষ দাও, আমাকে জোর দাও, আমাকে শক্তি দাও প্রদোষ। আমি নিদারুণ একা একা, বাইরে কি থই থই পৃথিবী, তুমি লেখা, তোমাদের ছেলে, নতুন মানুষ, নতুন অধ্যায়।
0: শান্ত অমিতা, তোমার অসুখ মানুষ কখনো হারে না।
2: মানুষ হারতে জানে না, রক্ত ও অশ্রুতে মেশা লবণাক্ত ধরণীর আমি তুমি এক রৌদ্র রূঢ় নাম মানুষ। মানুষ
1: আমি ভাঙছি ভাঙছি, ঝড় তুফান আমি দুলছি আমি দুলছি, স্রোত স্রোতধারা আমি ভাসছি আমি ভাসছি আমি ভাসছি।

0: মিতু পিসি,
1: কিশোর,
0: এ কি তুমি একা সোফায় বসে? শোনি,
1: একা কোথায়? এই তো তুই এলি, তুই আসবি তাই।
0: তোমার নার্স কোথায়? আর আমি আসবো, তুমি জানলে কি করে?
1: নার্সকে বিশ্রাম নিতে বলেছি।
0: বাড়ি রুগী এখানে একা বসে আর নার্সকে বিশ্রাম নিতে বলেছ?
1: তুই কতদিন পরে এলি রে কিশোর?
0: আমার অনেক কাজ পিসি।
1: কিরকম? শুধু আমারই কাজ নেই, বল কি তোর কাজ বল না রে।
0: আমার কাজ, আমার কাজ হলো 22 শ্রাবণে বৃক্ষরোপণ, ছাত্র সম্মেলন, রক্তদান শিবির, ক্ষুদিরাম শতবর্ষ, 20 জন নাটক, আরো কত কি।
1: তুই এলেই ফুল আনিস কেন রে? তুই কি চাকরি করিস?
0: বারে ছেলে পড়াই না, অসুখের মানুষকে ফুল দিলে তার মন ভালো থাকে। কিন্তু তোমাকে এমন কেন লাগছে পিসি? কদিনই তুমি কি ভীষণ ভেঙে গেছো।
1: তুই কত বুঝিস রে কিশোর, এমন তো অনেকেই বোঝে না রে।
0: লেখা পিসির এসেছিল, তুমি বললে না তো?
1: তোকে বলতেই হবে বুঝি।
0: বারে আমাকে কতদিন তুমি বলেছো তুমি জানালা দিয়ে ওদের যেতে আসতে দেখো, আমি তো তোমার ঠিকানা দিয়ে কত করে বললাম আসতে।
1: ওরা আসতে চাইছিল না বুঝি,
0: ভয় পাচ্ছিল।
1: কেন, কিসের ভয়?
0: তোমরা কত বড় লোক, বড় লোকদের খুব ভয় করে সবার। আমি বললাম পিসি সেই রকমই আছে, একদম বড় লোক হয়নি।
1: আমি তাহলে ছোট লোক?
0: তুমি তুমি শুধু মৃত পিসি, কিছু না
1: কিশোর। আমি যেন একটু জোর পাচ্ছি রে, জানিস মনে হচ্ছে আমার পা দুটো ঠিক তেমন অসহায় নয়।
0: জোর পাচ্ছ, সাহস পাচ্ছ না, সত্যি না? পেতেই হবে পিসি, ঠিক এমনি করে মানুষ একদিন সাহস পায় পিসি, চিরদিন এরকমটা থাকে না। আমরা জানি এ হতেই হবে, ভয়ের থাবাটা পিছনে সরে যাবেই।
1: কি জানিস কিশোর, কি জানিস তুই?
0: মানুষের অশুভ যা কিছু তাকে একদিন পিছু হটতেই হয় পিসি, শরীরেরই হোক আর সংসার সমাজেরই হোক, অশুভ মানেই অশুভ। পৃথিবীর বিজ্ঞানের কাছে তাকে তো হাঁটতেই হয় পিসি।
1: আমি তোর সাথে যাব কিশোর, আমাকে নিবি তোদের সাথে?
0: কোথায়?
1: তোদের সাথে, তোদের কাজে আমি পারবো, দেখিস। এই যে বললি সব অশুভ শক্তি একদিন হারবে।
0: হ্যাঁ হারবেই তো, তবে তুমি তো এখনো পুরো ভালো হয়ে ওঠোনি, আর তাছাড়া তুমি যাবে কোথায়?
1: ওই যে বললাম তোদের সাথে,
0: আমাদের সাথে,
1: তোদের কাজে, নাটকে ছবি আঁকবো, গান গাইবো, রক্ত দেবো, পারবো না কিরে বল কিশোর, পারবো না? তুই তুই মাঝে মাঝে আমার ডান হাতখানা ধরিস, দেখবি দেখবি আমি ঠিক পারবো রে কিশোর, আমি ঠিক পারবো, ঠিক পারবো। আরে আরে মে তো মানুষের রক্তে কাজ হয় তো।
0: অন্যদের রক্তে হয় কিনা জানি না, তোমার রক্তে হবে। তোমার মনটা, তোমার মনটা পিসি ঘোরসাওয়ার, জনসমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয়ে আমার চড়া চোরা বালি, আমি দূর দিগন্তে ডাকি কোথায় ঘোরসাওয়ার। মনে আছে তোমার পিসি?
1: তোরা নিবি, তোরা নিবি আমায় কিশোর? তুই লেখা প্রদোষ, ওদের ছেলে প্রলয়, তোরা সবাই আমাকে নিবি কিশোর, নিবি? তাহলে চল চল, আর দেরি নয়, চল।
0: তুই যাবে বাড়ি ঘর?
1: আশ্চর্য নয় রে, আশ্চর্য নয়, এমনি করে একদিন চলে যেতে হয়, মায়া কাটিয়ে বেরিয়ে পড়তে হয়। তুই তুই আমার হাতটা ধর কিশোর, কার বাড়ি কার ঘর? সেই লোককবির গান শুনিস নি, ওই যে
2: লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই নু আবি শুনে তো মাঝার, কি ঘর বানাই নু আমি শুনে গো মাসার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা।
3: মিতা মিতা কোথায় যাবে বল, বলো কোথায় যাবে? গাড়িটা তাহলে তোমাদের?
1: না
3: মিতা, তোমার অসুখ, তুমি পাদুটে জোর পাচ্ছ মিতা?
1: পাবো পাবো,
3: সম্পূর্ণ বিশ্বাস করতে পারছ মিতা?
1: না শোভন, না, এ চলায় গাড়ি লাগে না
3: মিতা।
1: আমার সাথে কিশোর আছে, লেখা প্রদোষের ছেলে প্রলয় আছে, নতুন মানুষ, নতুন
3: তোমাকে
1: কিশোর
3: ভালো থেকো
1: কিশোর।
3: মিতা
1: আমার হাতটা ধর কিশোর, আমার হাতটা ধর।
2: জনসমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয়ে আমার চড়া চড়া বালি, আমি দূরে দিগন্তে ডাকি, কোথায় খুব সবার, কোথায় খুব সবার।

0: মিতা রসক নাটকটি এখানেই শেষ হল। রচনা প্রণব চট্টোপাধ্যায়, অভিনয় করেছেন শোভন, সতীনাথ মুখোপাধ্যায়, প্রদোষ কৃষ্ণপদ দাস, কিশোর পার্থপ্রতিমনাথ, নার্স শ্যামা ভট্টাচার্য, লেখা জয়িতা চট্টোপাধ্যায় এবং মিতার ভূমিকায় নমিতা চক্রবর্তী, গীতিকণ্ঠে অপূর্ণা চট্টোপাধ্যায়, যন্ত্রসঙ্গীতে স্বপন রানা, কল্লোল মজুমদার, তীর্থ প্রতিম সরকার, সঙ্গীত পরিচালনা তরুণ কুমার বন্দ্যোপাধ্যায়, শব্দ সংযোজনায় রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।
1: শুনলেন বেতার নাটক মিতার অসুখ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলেন মৈত্রী বন্ধু রাখি দাশগুপ্ত। এখন আপনাদের সঙ্গে রয়েছি আমি আম্রপালি ঘোষ মিত্র।
2: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

অচল গাড়িটার প্রতি বিমলের নির্ভেজাল বাৎসল্য। রহমতের পকেটে তার মেয়ের হাতের ছাপ তোলা কাগজ আর ভিনমুলুকের মিনির দেওয়া পাঁচ টাকার নোটের আজীবন সহাবস্থান। ছন্ন ছাড়া পরিবারটাকে সত্যিকার একান্নবর্তী করল ধনঞ্জয়। চিনতে পারছেন এদের? পারতেই হবে, কারণ এরা তো চেনা মানুষের ভিড়ের মাঝেই দুর্লভ অথচ স্পষ্ট সেইসব মুখ, যারা আদপে হয়ে ওঠেনি কারো রোল মডেল, তবু তারা স্বতন্ত্র। উন্নত জীবন গড়ার চেনা সিলেবাসে এদের স্থান নেই, তবুও তাদের দেখা মিললে মনটা কিছুক্ষণ সেখানেই আটকে থাকে। আজ রাতে তবে তাই হোক, যে চরিত্ররা সিলেবাসে নেই সেখানেই না হয় ঘণ্টাখানেক মনটা আটকে থাকুক, সেই সব ব্যতিক্রমীদের খোঁজ খবর আর গানের মেলবন্ধনের দায়িত্বে আম্রপালী ঘোষ মিত্র। মৈত্রী প্রচার তরঙ্গে আজ ঠিক রাত ১১টায় হারানো দিনের গান।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাড়ি, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট বহনকারী জিএসএলভি F-17 সফল উৎক্ষেপণের ভূয়সী প্রশংসা করেছেন। তিন দিনব্যাপী ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতিদের সম্মেলন নতুন দিল্লিতে শুরু হয়েছে। জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত এক জঙ্গি, উদ্ধার একটি একে রাইফেল ও গোলাবারুদ। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1282, নিখোঁজ 5000-এরও বেশি। দেশজুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। আসি বিস্তারিত খবরে। ভারতের প্রথম জিও সিনক্রোনাস ইমেজিং স্যাটেলাইট বহনকারী জিএসএলভি F-17 রকেটের সফল উৎক্ষেপণের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী এই সফল উৎক্ষেপণকে ভারতের মহাকাশ গবেষণার শ্রেষ্ঠত্ব, উদ্ভাবন এবং দক্ষতার প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইসরো এবং ভারতীয় শিল্পক্ষেত্রের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্ব দেশের মহাকাশ কর্মসূচিকে নতুন শক্তি যোগাচ্ছে। এই সাফল্যকে ইসরোর এক অসামান্য সাফল্য হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী একে সমগ্র দেশবাসীর জন্য এক অত্যন্ত গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে জিএসএলভি রকেটের মাধ্যমে আজ ভোর রাতে ভারতের প্রথম জিও সিনক্রোনাস কক্ষপথের ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ইসরো জানিয়েছে, অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশযান EOS-05 উৎক্ষেপণ কেন্দ্র থেকে ওড়ার প্রায় 18 মিনিট পর সফলভাবে সাব জিও সিনক্রোনাস কক্ষপথে স্থাপিত হয়। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, এই মিশনটি ভারতের পৃথিবী পর্যবেক্ষণ বা আর্থ অবজারভেশন সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং সংশ্লিষ্ট পরিষেবা প্রদানের মান আরও উন্নত করবে।
1: I am very happy to announce that GSLV F-17 vehicle has successfully and precisely injected the Advanced Earth Observation Satellite 05, the Geo Imaging Satellite, in the intended and required orbit. And today, we have injected the heaviest satellite, 2,367 kg satellite, using this launch vehicle. Once the Earth Observation Satellite 05 is operationalized, it will become the India's first dedicated imaging satellite from the Geo orbit, providing important strategic data for our country.
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও শ্রীহরিকোটা থেকে জিএসএলভি F-17 মিশনের সফল উৎক্ষেপণের জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি এটিকে ভারতের মহাকাশ কর্মসূচির জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে অভিহিত করেন। নতুন দিল্লিতে তিন দিনব্যাপী ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতিদের সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনে ব্রিক্স সদস্য ও সহযোগী দেশগুলোর প্রধান বিচারপতি এবং বিচার বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তারা একত্রিত হয়েছেন। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত আজ রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরশাহী, দক্ষিণ আফ্রিকা, ইরান ও উজবেকিস্তান সহ বিভিন্ন দেশের বিচার বিভাগীয় প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে দেশগুলোর মধ্যে বিচার সংক্রান্ত সহযোগিতা জোরদার করা, বিচার বিভাগের দক্ষতা বাড়াতে প্রযুক্তির ব্যবহার ও সমন্বয়, দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন দেশের সর্বোত্তম আইনি চর্চা নিয়ে আলোচনা করা হয়। এই সম্মেলনে অংশগ্রহণকারী বিচার বিভাগগুলোর জন্য ন্যায় বিচার প্রদান, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন সংক্রান্ত সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এবং একই সঙ্গে বিচার বিভাগীয় নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময়ের সুযোগ করে দিচ্ছে। জম্মু কাশ্মীরের বুদগাঁও জেলায় আজদার গলি এলাকায় আজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়েছে। শ্রীনগর ভিত্তিক চিনার কর্পসের এক মুখপাত্র জানিয়েছেন, ওই এলাকায় জঙ্গিদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং CRPF যৌথভাবে এই অভিযান চালায়। মুখপাত্র জানান, জওয়ানরা এলাকায় সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেন এবং তল্লাশির সময় লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তিনি আরও জানান, অভিযানে এক জঙ্গি মারা পড়েছে এবং ঘটনাস্থল থেকে একটি একে রাইফেল এবং অন্যান্য গোলাবারুদ উদ্ধার হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ওই এলাকায় তল্লাশি অভিযান এখনও চলছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং X Handle AI News কলকাতাতে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1282। নেপাল পুলিশ জানিয়েছে এখনও 5,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক মৃতদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়। এখান থেকে 359টি দেহ মিলেছে। নাওয়াল পরাশি পূর্ব থেকে 218টি এবং নাওয়াল পরাশি পশ্চিম জেলা থেকে 212টি দেহ উদ্ধার হয়েছে। এছাড়াও রাসুয়া থেকে 140টি মৃতদেহ পাওয়া গেছে। এখনও পর্যন্ত 5,053 জন নিখোঁজ। নেপাল সরকার ডিএনএ পরীক্ষা করে মৃতদের শনাক্ত করছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন এই দুর্যোগের সঙ্গে জলবায়ু পরিবর্তনের যোগসূত্রটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালোভাবে তুলে ধরতে হবে। এদিকে নেপাল সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার অভিযান এখনও চলছে। উদ্ধার কাজে সহায়তা করতে ভারতের একটি টানেল বিশেষজ্ঞ দল সাব্রুবেসিতে তাদের ঘাঁটি বানিয়েছে। পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও রাজ্য সরকার পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। মালদা, হাওড়া ও হুগলির একাধিক এলাকায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। জলসম্পদ ভবনে আজ বিভিন্ন জেলা প্রশাসন ও সেচ দপ্তরের কর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করার পর তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ জোর কদমে চলছে। নতুন করে ভারী বৃষ্টি না হলে বিকেলের পর থেকে জল নামতে শুরু করতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে ডিভিসি থেকে জল ছাড়া নিয়ে প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, অতিবৃষ্টির সময় জল ধারণের ক্ষমতা ছাড়িয়ে গেলে জল না ছেড়ে উপায় থাকে না। 1,00,000-এর বেশি কিউসেক জল ছাড়া হলে তার প্রভাব পড়বেই, তবে সেই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। এদিকে আবহাওয়ার উন্নতি এবং রাজ্যের অনুরোধে সাড়া দিয়ে দফায় দফায় জল ছাড়ার পরিমাণ কমিয়েছে ডিভিসি। গতকালও মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে 1,20,000 কিউসেক হারে পর্যন্ত জল ছাড়া হলেও বৃষ্টি কমায় ও আকাশ পরিষ্কার হয়। আজ বিকেল নাগাদ সেই পরিমাণ কমিয়ে যৌথভাবে 75,000 কিউসেক করা হয়েছে। ফলে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ এক ধাক্কায় অনেকটা কমেছে। আবহাওয়া অনুকূল থাকলে এই জল ছাড়ার পরিমাণ আরও কমানো হবে। পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফারাক্কায় রেল লাইনে মাটি ধসে যাওয়ার কারণে পূর্ব রেলের বাতিল ট্রেনগুলির মধ্যে 2টি ট্রেনকে পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2টি ট্রেন হল হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এবং হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস। এর আগে পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফারাক্কায় লাইনে ভূমিধসের কারণে উত্তরবঙ্গ এবং দেশের উত্তর পূর্ব রাজ্যে যাওয়ার 14টি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন আজ বাতিল করা হয়েছিল। এদিকে উত্তরবঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। উত্তরবঙ্গগামী বাসের টিকিট অপ্রতুল, কোথাও কোথাও চড়া দামে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। ফ্লাইটের টিকিটের চাহিদা আকাশছোঁয়া এই আবহে উত্তরবঙ্গ রাজ্য পরিবহন নিগম আজ কলকাতা থেকে মালদা হয়ে শিলিগুড়ি রুটে বিশেষ বাস চালাবে। এর সঙ্গে স্বাভাবিক সময়ের 6টি বাসও চলবে। প্রবল বর্ষণের ফলে মধ্যপ্রদেশের বহু এলাকায় বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামী 48 ঘন্টায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, চিত্রকূটে মন্দাকিনী নদী বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে ও এলাকা থেকে প্রায় 100 জনকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিহারে গঙ্গা, পুনপুন, গণ্ডক এবং কোশিসহ 10টি প্রধান নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। 16টি জেলায় এখনও বন্যা পরিস্থিতি রয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, গঙ্গাসহ বিহারের 8টি নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। দেশজুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে।

0: আজ জন্মাষ্টমী উপলক্ষে মথুরা বৃন্দাবনে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। দেশ বিদেশ থেকে আগত ভক্তদের কথা মাথায় রেখে মথুরা শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গেও জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। বিভিন্ন মন্দিরে পুজো দিতে ভিড় জমিয়েছেন মানুষ। বেলুড় মঠে আয়োজন করা হয় বিশেষ উৎসবের। নদিয়ার মায়াপুর শ্রী চৈতন্য মঠে ভোরে মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয় জন্মাষ্টমীর অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলা সিনেমায় মহানায়ক উত্তম কুমারের অবদান অক্ষয় অমর এবং চিরস্মরণীয় বলে উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা নিউ টাউনে আজ প্রস্তাবিত উত্তম কুমারের নামাঙ্কিত ফিল্ম সেন্টারে ভূমিপূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, রঞ্জিত মল্লিক প্রমুখ ব্যক্তিত্বরা। পরে মুখ্যমন্ত্রী তার ভাষণে জানান, 25 কোটি টাকা ব্যয়ে 3টি অংশে এই ফিল্ম সেন্টার গড়ে উঠবে।
1: আপাতত 25 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি। এখানে উত্তম কুমার ফিল্ম সেন্টার হবে, 3টি অংশ থাকবে, 750 আসনে 2টো সিনেমা হল, দ্বিতীয় অংশে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য 1000 আসনের অডিটোরিয়াম এবং ওপেন এয়ার থিয়েটার।
0: ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টির জুটি চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। আজ কোয়ার্টার ফাইনালে সাত্ত্বিক চিরাগ জুটি 21-13, 16-21 এবং 21-18 ডেনমার্কের কিম অ্যাস্টপ ও আন্ডার্স রাসমুসেন জুটিকে হারিয়ে দিয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট বহনকারী জিএসএলভি F-17 সফল উৎক্ষেপণের ভূয়সী প্রশংসা করেছেন। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1282, নিখোঁজ 5000-এরও বেশি। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন হাউসফুল। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান হাউসফুল। আজকের অতিথি নৃত্যশিল্পী মালবিকা সেন, তাঁর সঙ্গে কথা বলবেন ইনা বাগচি। আজ শুনবেন প্রথম পর্ব।
3: এবং রক্তকরবী হাউসফুল, যারা ইতিমধ্যেই রক্তকরবী দেখে ফেলেছেন তারা বোধহয় এর মধ্যে কিছুটা রিলেট করতে পারছেন। আচ্ছা, কেমন হয় বলুন তো যদি আজকে আমরা রক্তকরবীর এমন একজন মানুষকে পেয়ে যাই যিনি ভীষণভাবে যুক্ত। শ্রোতা বন্ধুরা, হাউসফুল অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট নৃত্যশিল্পী, অভিনেত্রী, শিক্ষিকা মালবিকা সেন। মালবিকা দি, আপনাকে স্বাগত জানাই আমাদের হাউসফুল অনুষ্ঠানে।
4: নমস্কার, এখানে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। খুব সুন্দর একটা অনুষ্ঠান হতে চলেছে আশা করি।
3: আমরাও আশা করে রয়েছি, অনেক কিছু শুনবো, অনেক কিছু জানবো আপনার কাছ থেকে।
4: নিশ্চয়ই।
3: প্রথমেই দিদি, আমি এইটা জানতে চাইবো যে এই যে রক্তকরবী, এই বিষয়ে আপনার যে নবতম প্রযোজনা রক্তকরবী, এর সম্পর্কে যদি আমরা একটু জানতে পারি।
4: সবার আগে বলে রাখি, রক্তকরবী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে নাটকটি আছে সেটি অনেকটা বড়, কিন্তু এখন যেটা হয়েছে, যে কোনো জায়গায় কোনো প্রোডাকশন করতে গেলে খুব বেশি লেন্দি হয়ে গেলে বা কোনো কঠিন জিনিস প্রেজেন্ট করতে গেলে অনেক কিছু ভাবতে হয়, দর্শকের ভালো লাগাটা দেখতে হয়, সব কিছু চিন্তা করতে হয়। এবং আমি কালামণ্ডলম কলকাতার সঙ্গে যুক্ত আছি বহু বছর, গুরু থাঙ্কামণি কুট্টি আমার গুরু। তো এই রক্তকরবী নিয়ে যখন আলোচনা হচ্ছে, একটা করার ইচ্ছে, তখন আমরা সকলে মিলে যারা এই প্রোডাকশনটার সঙ্গে যুক্ত, আমি, আন্টির ছেলে সোমনাথজি কুট্টি, সবাই মিলে বসে একটা আলোচনা করলাম যে এই রক্তকরবী নাটকটিকে যদি একটু অন্যভাবে প্রেজেন্ট করা যায়, ছোট্ট অথচ ভীষণ অ্যাট্রাকটিভ, খুব কন্টেম্পোরারি একটা থিম, আমাদের ভীষণ সমসাময়িক একটা বার্তা এই রক্তকরবীর মধ্যে থেকে আমরা পাই। তো সেই অর্থে আমরা অন্যভাবে ভাবতে শুরু করি এবং তার নাম দেওয়া হলো কি, এবং রক্তকরবী। এটি একটি ডান্স থিয়েটার, নন্দিনী চরিত্রটা আমি করি। এবং এই স্ক্রিপ্টটা যখন তৈরি হয়, তখন প্রথমে ছিল সেটা 16-18 পাতা স্ক্রিপ্ট, আস্তে আস্তে সেটা অনেক এডিট করা হলো, অনেক গান বসানো হলো, কিছু বাদ দেওয়া হলো, সব কিছু করতে করতে আস্তে আস্তে যেটা সেটা যখন তৈরি হলো, তখন সত্যি যে তুমি বলছো হাউসফুল, যেখানে যতবার এই প্রোডাকশনটা মঞ্চস্থ হয়েছে ততবার হাউসফুল হয়েছে এবং ভীষণভাবে প্রশংসিত হয়েছে, এবং শুধু কলকাতায় নয়, কিন্তু এখানে কলকাতা তো বটেই, তার সঙ্গে আমরা কেরালাতে যেখানে ভাষাটা বোঝে না তারাও রক্তকরবী দেখেছে, বুঝতে পেরেছে, জিষ্টুকদের বলে দেওয়া হয়েছিল এবং ভীষণভাবে ওরা প্রশংসিত হয়েছে। এবং শুধু এক জায়গায় নয়, অনেক জায়গায় সাউথে পর্যন্ত এই বাংলা নাটক এই আমরা ডান্স থিয়েটারটা করেছি।
3: বাহ, সত্যি শুনে ভীষণ ভালো লাগছে, এবং পরবর্তীতে যখনই যেখানে মঞ্চস্থ হবে আমি অন্তত এই সুযোগটা কিছুতেই হারাবো না। আমার মনে হয় শ্রোতা বন্ধুরাও, বাকি যারা এখনো দেখে উঠতে পারেননি, তারাও এই ভাবনাটাই নিয়ে এই মুহূর্তে ভাববেন।
4: অবশ্যই অবশ্যই বলা হবে।
3: যেটা জানার ছিল সেটা হলো রক্তকরবী তো তোমার নবতম প্রযোজনা, শুরু কবে থেকে হলো? মানে এই যে নাচ দিয়ে শুরু বা এই যে একটা অনুশীলন, এর সূত্রপাতটা কোথায়, কবে?
4: প্রথমে বলে রাখি রক্ত করবী এটা কিন্তু নবতম নয়, তার পরে আরেকটি করা হয়েছে কহচ দেবযানী, সেটা আমার একেবারে রিসেন্ট, সেটা নিয়ে আমি পরে বলছি, তোমার প্রশ্নের আগে উত্তর দিই। আমার নাচটা শেখা শুরু কিন্তু 4 বছর বয়স থেকে, একেবারে ছোট তখন। তখন তো আর এই 2.5 বছর বয়সে বাচ্চাদের স্কুলে ভর্তি করার ব্যাপারটা ছিল না। 4 বছর বয়সে তখন নাচের ক্লাসে গিয়েছিলাম, মার হাত ধরে, গুটি গুটি পায়ে নতুন একটা জগতে প্রবেশ করা, মা ইন্সপায়ার করেছিল। ইন্সপিরেশন ছোটবেলা থেকে বলতে পারো, নাচ হোক গান হোক সবই আমার মা। নিজে খুব নাচ করার ইচ্ছে ছিল, কিন্তু পরিবেশে বা ফ্যামিলির জন্য হয়তো অনেক সময় অনেক কিছু হয়ে ওঠা যায় না। সেই ভেতরে একটা সুপ্ত বাসনা ছিল, বলেছিল যে আমার 2 মেয়েকে আমি নাচটা অন্তত শেখাব। আমাকে সেই ছোটবেলায় নিয়ে যাওয়া, সেইখান থেকে শুরুটা কিন্তু করেছিলাম আমি কত্থক, নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স কত্থক। এবং কত্থক শিখতে শিখতে স্টেজ পারফরমেন্স এবং তার পাশাপাশি আমি কিন্তু

0: বছর সিলভার জুবলি একটা প্রোগ্রাম হচ্ছে, ডান্স ড্রামা হবে শ্যামা। তো আমার ডাক পড়লো শ্যামা করার এবং আমার স্টুডেন্টসরা আমার সখীরা করেছে। সেখানে একজন টিচার ছিলেন, তিনি কাথাকালি করতেন, তার গুরু ছিলেন গুরু গোবিন্দনকুট, তিনি সেই অনুষ্ঠানে চিফ গেস্ট ছিলেন। আমার নাচের পারফরমেন্স দেখে উনি নিজে এসে বলেছিলেন যে খুব ভালো হয়েছে, তুমি যদি ভারতনাট্যম কাথাকালি আর এই ক্লাসিক্যাল ডান্স ফর্মটা একটু করো তাহলে তোমার মুদ্রা, বডি জেস্চার, তোমার পশ্চার, তোমার এক্সপ্রেশন আরও পরিষ্কার হবে, আরও ডিস্টিংক্ট হবে। কিন্তু সেই সময় আমার তো বিয়ে হয়ে গেছে, নতুন বিয়ে হয়েছে, মানে এক দু বছর হয়েছে। আমি ভাবছি এত বড় হয়ে আমি স্ট্রিম চেঞ্জ করব, নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সটা এত বছর ধরে করেছি, আবার ভারতনাট্যম করতে গেলে আমাকে জিরো থেকে স্টার্ট করতে হবে, সেটা একটু ইম্পসিবল। আর এটাও শুনেছিলাম যে গুরু তাঁকে মানে একটু ভীষণ রাগী মানুষ, মানে যথেষ্ট বকাবকি করেন, তো অত বড় হয়ে আমি কি করে এত বকাবকি শুনব, এটাতে আমার একটু আপত্তি ছিল। তো আমি ভাবলাম যে না থাক, মানে আমি মনস্থির করাতে কিন্তু আমার এক বছর সময় নিয়েছিল। তার পরের বছর ভাবলাম যে হ্যাঁ যাই, গেলাম ওনার কাছে। উনি তো তখন উনি একটু অসুস্থ ছিলেন, আমাকে দেখে বললেন খুব লম্বা আমার চুলের বেণী দেখেছেন, চুলটা ওনার একটা খুব একটা দুর্বলতা, নিজেরও এক ঢাল চুল, চুল দেখে পছন্দ হয়েছিল, বললো যে হ্যাঁ মুকানটা ভালো আছে, মানে ফেস কাটিংটা দেখে ওনার পছন্দ হয়েছিল, বডি একটু জেস্চার একটু করতে বলেছিলেন, দেখে হাত ঠিক আছে কিনা, ব্যাকাতারা নেই কিনা সেটা দেখে নিয়েছিলেন, ভীষণ স্ট্রিক্ট তো, দেখে ঠেকে বললেন যে ঠিক আছে তুমি এসো, কিন্তু কেন করছো বলো তো, কেন একটা থেকে আরেকটা কেন নয় এতদিন পর। আমি বললাম এটা আমার ঠান্ডার জেদ আছে, যখনই আমার না শুনি, আমি খুব ইন্ট্রোভার্ট, কথা কম বলি, দশটা কথা বললে চারটে কথার উত্তর দিই, কিন্তু যখন আমার জেদ হয় না তখন আমার এই জেদটাকে না একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা মানে ভীষণভাবে আমি লেগে পড়তে পারি এবং ভীষণ ডেডিকেশন আমার আছে, যেটা করব বলে ঠিক করি আমি করি, প্রচণ্ড পরিশ্রম করতে পারি। আমি ঠিক করলাম যে আমি করব, আন্টিকে বললাম যে আমাকে কিছুদিন সময় দিন, যদি আমি পারি তাহলে আপনি রাখবেন, নয়তো আমি নিজে থেকেই সরে যাব যদি না পারি। সেই শেখা শুরু, এখনো পর্যন্ত আন্টির সঙ্গে আমার বন্ডিং সাংঘাতিক, মানে আমার মায়ের পরেই ওনার স্থান, কালামানলাম আমার সেকেন্ড হোম, যে কোনো কাজে আমি ওনাকে অ্যাসিস্ট করি, এই যে রক্তকরবীর কথা বললাম সব সময় আমরা ওনার সঙ্গে রয়েছি, ঘিরে রয়েছি, এখনো মাথার উপর ওনার আশীর্বাদের হাতটা রয়েছে। সেই যে শুরু করেছি, প্রথমে একদিন ক্লাস করতাম, তারপরে উনি বললেন যে তোমার ভালো হচ্ছে, তুমি না পারবে, তুমি কি দুদিন আসতে পারবে, তখন আমি স্কুলে চাকরি করি, স্কুল করে নিজের কাথাকের প্র্যাকটিস করে দুপুরবেলাটা আমি ভারতনাট্যম। উনি বেশ কিছুদিন দেখার পরে বলল তুমি কি ওটা করছো, আমি স্যামিলটেনিয়াসলি দুটোই করতাম, আমার মনে হয় তুমি কাথাকটা প্র্যাকটিসটা এখন একটু অফ রাখো, তোমার গুরুকে জিজ্ঞাসা করো। আমি জিজ্ঞাসা করলাম, উনি বললেন কোনো আপত্তি নেই, তুমি এগিয়ে যাও। তারপরে ওটা বন্ধ রেখে আমি ভারতনাট্যম, এবার সেই থেকে আমি পাঁচ বছরের কোর্স এক বছরে কমপ্লিট করেছিলাম, তারপরে পারফরমেন্স শুরু করলাম, তারপর থেকে আর থেমে থাকিনি, মানে পিছন ফিরে তাকাতে হয়নি। যেমন একজন গুরুর আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ মাথায় ছিল এবং আমার ডেডিকেশন, আমার পরিশ্রম সঙ্গ দিয়েছে, এগিয়ে গেছি। এই করতে করতে ওনারই ইচ্ছে ছিল কুচিপুড়ি ডান্স শেখো, ওনার খুব পছন্দ, বলছে তোমার হবে, তুমি খুব পরিশ্রমী, তুমি কুচিপুড়িটা শেখো মালবিকা, আমার খুব ইচ্ছে তুমি করো। আমি গুরুজি বেম্পট্টি চিন্নাসাত্তি, আমার বড় ছেলের বউ শ্রীময় বেঙ্কট, তার কাছে শিখি। ইনিশিয়ালি অবশ্য মাধুরী মজুমদারের কাছে বেসিকটা শিখেছিলাম, তারপরে ওর কাছে।
1: এটা কিন্তু খুবই পরিশ্রম সাপেক্ষ, একেবারে ভিন্ন শৈলী নৃত্যধারাকে এভাবে তার ধারক বাহক হয়ে এগিয়ে নিয়ে যাওয়া, এগিয়ে নিয়ে চলা, এটা কিন্তু সত্যি খুব পরিশ্রম সাপেক্ষ। কিন্তু আমি কিন্তু জানি যে এর সঙ্গে সঙ্গে তুমি একজন দক্ষ সঙ্গীত শিল্পীও বটে। তো সঙ্গীত শিল্পের বিষয়টা কি করে এলো, কবে থেকে এলো বা কিভাবে এলো?
0: একই সঙ্গে আমি মনে করি যে নাচ শেখার সঙ্গে সঙ্গে মিউজিকের সেন্সটা থাকা খুব অত্যন্ত জরুরি, সুর লয় তাল এসব কিছু মিলেই তো সঙ্গীত, শুধু নাচ করলেই তো হবে না, তোমাকে রিদম সেন্স থাকতে হবে, তোমাকে গানটা বুঝতে হবে, গানটা যদি তুমি প্রথমে মুখস্থ করতে পারো তবে তার ফ্লেভারটা নিয়ে আমি নাচটা খুব সুন্দরভাবে এক্সিকিউট করতে পারি। দেখবে যারা সেতার বাদক, সেতার বাজাচ্ছেন বা সরোদ, তারা কিন্তু পাশাপাশি গানটাও করেন, অনেকেই আছেন যে গলাটা খুব ভালো তারা গানটাও শিখেছেন। মিউজিক সম্পর্কে জ্ঞান থাকতে হবে, রিদম সম্পর্কে জ্ঞান থাকতে হবে, দুটো সব কিছু তো একসঙ্গে চলছে, একটা অপরের পরিপূরক
1: একদম।
0: সেই জন্য ছোটবেলা থেকে গান শিখেছি।

0: আমি আমার বাবার জন্য, বাপি চেয়েছিল আমি সঙ্গীত শিল্পী হই এবং জিমন্যাস্টিক করি।
1: আচ্ছা,
0: কারণ আমার বাবা ছিলেন একজন ফুটবল প্লেয়ার, যোগা করতেন, বডি বিল্ডার ছিলেন, তো তার ইচ্ছা অনুযায়ী আমার খুব মানে বাপি চেয়েছিল যে আমি জিমন্যাস্টিক করি আর গানটা করি, কিন্তু জিমন্যাস্টিক আলটিমেটলি হয়ে ওঠেনি সেই সময়, কিন্তু গানটা সেটা তো হয়ে উঠেছে। ছোটবেলা থেকে নাচ এবং গান দুটো একই সঙ্গে শিখতে শুরু করলাম, যেমন ক্লাসিক্যাল ডান্স, ক্লাসিক্যাল গান। শাস্ত্রীয় সঙ্গীতে আমি ডক্টর চামেলি সরকার, উনি বাড়িতে এসে শেখাতেন, উনি বেগম আক্তারের স্টুডেন্ট, আমি ক্লাসিক্যাল এবং নজরুল গীতি লাইট ক্লাসিক্যাল ডিপ্লোমা নিলাম দুটোতেই। তারপর পরবর্তীকালে আমি রমা বসু, তিনি তার কাছে আমি লাইট ক্লাসিক্যাল গীত গজল ভজন এই লাইট ক্লাসিক্যালগুলো শিখেছি বহুদিন। এই শেখার ফলে কি হয়েছে, গানটা যেহেতু আমি আমার মাথায় প্রথম বসে, কোনো একটা কোরিওগ্রাফি করতে গেলে মিউজিকটা আগে আমার মাথায় বসে যায়, কি ভেঙেছে মিউজিকের কোথায় ভাঙা আছে। একটা প্রোডাকশন করেছিলাম, আচার্য জয়ন্ত বোস ছিলেন তার মিউজিক কম্পোজার, তিনি একজন নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল তবলা বাদক এবং মিউজিক করেন, তিনি একজন সঙ্গীত শিল্পী, তার কম্পোজিশন কিন্তু প্রচণ্ড কঠিন একটা কম্পোজিশন হয়, অসম্ভব কমপ্লিকেটেড, তার মধ্যে লয়ের বিন্যাস আছে কত রকমের ভাবতে পারবে না। যখন আমাকে পুরো টোটাল ব্যাপারটা দিয়েছিলেন মিউজিক করার জন্য, ওনার 60 বছরের জন্মদিনে ওনার মেয়ে ডক্টর মাহিরি বোস আমাকে এই প্রজেক্টটা দিয়েছিলেন, যে আমাকে দিদিয়া বলতেন, খুব ভালোবাসে আমাকে এখনো, আমাকে বলেছিল যে দিদিয়া এই প্রজেক্টটা তুমি করো। তখন আমি দেখলাম যে এত রকমের ভাঙা কম্পোজিশন, সেই মিউজিকটা আমাকে মুখস্থ করতেও কিন্তু দুদিন সময় নিয়েছিল মাথায় বসাতে, কিন্তু বসিয়েছিলাম নিজে নিজে সেগুলো ভেঙে, যেহেতু কত্থক করতাম আমি, কি করে বোল লিখতে হয় ছোট থেকে শিখে গেছি, প্রত্যেকটা ডিভিশন নর্থ ইন্ডিয়ান তো তবলার ওপর হয়েছে, সব বোলগুলো আমি লিখেছি। আমি বলছি না যে এই যে তিনটে ধারা আমি করেছি এবং গান শিখেছি আমাকে সব কিছু করতে, কাজগুলো করতে আমাকে সাহায্য করছে,
1: সেটা একেবারেই সঠিক,
0: তাই না? এই যে ভাঙাগুলো প্রথমে বসিয়েছি, মাথায় বসিয়েছি, মিউজিকটা মুখস্থ করেছি, তারপর আমি নাচ কম্পোজ করেছি, যেখানে আমার মনে হয়েছে যে এখানে আমার কিছু মানে ভারতনাট্যম দিতে হবে দিয়েছি, মেইনলি ভারতনাট্যম ছিল, কিছুটা কুচিপুড়ি, কিছুটা কত্থকের কিছু অল্প ফ্লেভার, যেখানে মিউজিক শুনে আমার মনে হয় যে এখানে এইটা যাচ্ছে, আমার সেইভাবেই কম্পোজিশনগুলো আসে, যেহেতু আমি তিনটে ডান্স ফর্মই ভালো মতন শিখেছি
1: এবং সঙ্গে অবশ্যই সঙ্গীতের রেওয়াজটাও ছিল। তাহলে তুমি বলছো ভীষণভাবে একে অপরের পরিপূরক, নাচ করতে গেলে গানের জানাটাও, গানের বিষয়ে কিছুটা জ্ঞান থাকা অবশ্যই জরুরি।
0: হ্যাঁ, যখন এই নাচ এক জীবনের একটা সময় আমি খুব মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলাম, তখন নাচটা করে উঠতে পারছিলাম না, সেই সময়টা কিন্তু এই গান আমাকে সাহায্য করেছে অনেক কিছু আবার উঠে দাঁড়ানোর জন্য। এই মাহিরি বোস এই আমাকে সাহায্য করেছে, একজন সাইকোলজিস্ট আমাকে বলেছিল দিদিয়া এটা আপনাকে করতে হবে। তো তারপরে কিন্তু আমার গানের ইউটিউবে প্রায় 4-5টা মতন সিঙ্গলস আছে গানের, এবং একটা তো রীতিমতন অ্যাওয়ার্ড পেয়েছে অনেকগুলো।
1: বাহ, অভিনন্দন এখন জানিয়ে রাখি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। আমি সাইকোলজির প্রসঙ্গটা দিদি আসবো, তার আগে একটু একটা কথা জানলাম যে আপনার বাবা জিমন্যাস্টিক আপনি করতে পারেন বা করবেন শিখবেন এই বিষয়টা খুবই গুরুত্ব দিয়েছিলেন। তো আমরা কিন্তু একটা খবর পেয়েছি যে দিদি ওয়াটার ব্যালেতে অত্যন্ত দক্ষ একজন শিল্পী, তো সেই বিষয়টা, কারণ আমি এটা আরো বলতে চাই, কারণ অলিম্পিক্সে কিন্তু ওয়াটার ব্যালে একটা ইভেন্ট আলাদা করে ধরা হয় এবং এর জন্য অত্যন্ত খুবই অনুশীলন দরকার হয়। তো আমি একটু দিদির কাছে জানতে চাইবো যে এই বিষয়টা যে তুমি করেছো সেই কিভাবে, তার সেই প্রসিজিয়ারটা হয়েছে বা অনুশীলনটা কিভাবে করতে হতো সেই প্রসঙ্গে একটু যদি শুনতে পারি।
0: যেহেতু ছোটবেলা থেকে আমার বাবা বডি বিল্ডার ছিলেন, যোগা করতেন, আমাদেরও সেভাবে ট্রেন করেছে, ছোটবেলা থেকে রেগুলার এক্সারসাইজ এবং যোগা সব সময় চলতো, নাচ গান যোগা চলতোই, তাতে ফ্লেক্সিবিলিটিটা আমাদের ছিল। তারপরে ভীষণ মা অসম্ভব আমাদের এনগেজ রাখতেন, যেটা আজকালকার মেয়েরাও আছে, আমরাও সেটা করেছি, মানে আমার না সময় ছিল না, এখান থেকে এইটুকু সময় পড়াশুনো, তারপরে নাচ, তারপরে গানের প্র্যাকটিস, তারপরে ওয়াটার ব্যালে করতে যাওয়া, তারপরে এই মানে অনুশীলনের কোনো শেষ নেই। তো তখন ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটিতে অ্যান্ডারসন ক্লাবে রেগুলার আমরা সুইমিং করতাম। তো সুইমিং করতে করতে মার হঠাৎ মনে হলো যে ওখানে ওয়াটার ভ্যালি হয়, প্রতি বছর ওয়াটার ভ্যালি হয়। সেশনটা যখন শেষ হয় তখন মা হঠাৎ করে নাম দিয়ে দিল আমাদের। যে কোনো জায়গায় মা ভীষণ, আমি যতটা ইন্ট্রোভার্ট মা তত বেশি এগিয়ে দেওয়ার, চলো আমি আছি, চলো তুমি করবে। আমি আর আমার বোন শুরু করলাম ওয়াটার প্যালে। সাংঘাতিক অনুশীলন, জলের তলায় কতক্ষণ থাকতে হয়, কীভাবে ব্রিদিংটাকে কন্ট্রোল করতে হয়, কীভাবে সামারসল্ট, কীভাবে সামনের দিকে ভল্ট, পিছন দিকে ভল্ট, কতক্ষণ জলে ফ্লোট করে থাকতে হয়, কতটা শ্বাসটাকে রাখতে হয়, এই সমস্ত কিছু শেখাতে শুরু করলো। ট্রেনার আছে, যেটা আমরা অলিম্পিক্সে দেখছি সেটা একটা মিউজিক্যাল পার্ট পুরো, কিন্তু এখানে অতটা জিমন্যাস্টিক জানা বা অতটা এক্সপার্ট ছেলেমেয়েরা কম আসত। সেই জন্য এখানে যেটা হতো, সকলের জন্য একটা গল্প নেওয়া হতো, চাঁদ সদাগরের গল্প, সাপ মনসা, মীনাক্ষী গোস্বামী ছিলেন আমাদের ট্রেন করতেন, রমাপ্রসাদ বণিক ছিলেন নাটকটা দেখতেন, অরিজিৎ গুহ ছিলেন, এত ভালো ভালো সমস্ত রথী মহারথীরা এই ওয়াটার ব্যালের সঙ্গে যুক্ত ছিলেন, নির্মলেন্দু চৌধুরীর ছেলে উৎপলেন্দু চৌধুরী মিউজিকটা দেখতেন। এই যে টিমটার সঙ্গে আমরা কাজ করেছি, রেগুলার কাজ করেছি, এবং শুধু কলকাতায় নয়, আমরা বাইরে বাইরেও শো করতে গেছি, আমি সেখানে সিলেক্টেড এবং ছোট টিম নিয়ে আমরা বাইরে গেছি, এরকম অনেক আমরা ওয়াটার ব্যালে করেছি। কিন্তু যেহেতু প্রচুর সময় নষ্ট হয়, তাই বোর্ডসের সময় যখন মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারির সময় করতে পারতাম না, তবে বিয়ের পরে আর আমি এটা কন্টিনিউ করি।
1: হ্যাঁ, কিন্তু তুমি কখনো কি এই ভাবনা ভেবেছো যে যদি কখনো শেখাতে হয় বা এই বিষয়ে অনুশীলন দিতে হয় কোনো ছেলেমেয়েদের, এই ভাবনাটা কি কাজ?
0: অবশ্যই পারবো অনুশীলন, আমি যদি কাউকে ট্রেন করি সেটা তো নিশ্চয়ই হয়, কিন্তু সেই সুযোগটা থাকতে হবে, আমাকে সেখানে যেতে হবে, কিন্তু এখনো পর্যন্ত সেটা ভাবনা চিন্তা আমার নেই, যদি সুযোগ আসে আমি অবশ্যই করতে পারি।
1: হ্যাঁ, কারণ এটা তো একেবারে এখন খুব যে একটা আমাদের দেশে খুব শুনি না, আগে আমরা খুব দূরদর্শনে দেখতাম।
0: হ্যাঁ,
1: এই দূরদর্শন আকাশবাণীর প্রসঙ্গে কিন্তু একটা অন্য কথা বলতে চাই, সেটা হচ্ছে তুমি কতদিন ধরে আকাশবাণী বা দূরদর্শনের সাথে কিভাবে যুক্ত? বা
0: আকাশবাণীর সঙ্গে খুব রিসেন্টলি 3-4 বছর ধরে যুক্ত হয়েছি, নানান প্রোগ্রামে আমাকে ডাকা হয় এবং সুন্দরভাবে এই অনুষ্ঠানগুলো করা হয়, কিন্তু দূরদর্শনের সঙ্গে আমি অনেকদিন আগে থেকে যুক্ত, বলতে পারো বিয়ের আগের থেকে। কত ছোট ছোট প্রোগ্রাম করেছি, দেশাত্মবোধক অনুষ্ঠান করেছি, আমার এখনো মনে আছে আমার যেদিন বিয়ে, মানে বিয়ের দিন টিভিতে টেলিকাস্ট হচ্ছে, আমার মনটা পড়ে আছে দূরদর্শনের দিকে, টিভির পর্দার দিকে, কিন্তু দেখতে পারছি না সেটা আর কি, মানে ওই দিন টেলিকাস্ট হচ্ছে, কারণ আমার 15th অগস্টে বিয়ে হয়েছে।
1: বাহ, দারুণ দিন।
0: 15th অগস্টের জন্য যেদিন আমরা যে প্রোডাকশনটা করেছিলাম সেটা টেলিকাস্ট হচ্ছে, সবাই দেখে এসে এসে বলছে জানিস তো দেখলাম, আমার এত ভালো লেগেছে, ওটা ছিল আমার প্রথম অনুষ্ঠান। তারপরে প্রচুর দূরদর্শনের সঙ্গে কাজ করেছি, ক্লাসিক্যাল প্রোগ্রাম করেছি, আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এর আগে যখন থেকে হেমা মালিনী দুর্গা হতেন তখন থেকে আমরা যুক্ত, কিন্তু 2014-15-16 এই সময়টা আমি দুর্গা হিসেবে কাজ করেছি
1: মহালয়াতে,
0: মহিষাসুরমর্দিনী, যেটা সকলে দেখে। এবং সেই প্রসঙ্গে এটা বলে রাখি, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে মহালয়াটা আমরা সবসময় প্রতি মহালয়াতে ভোরবেলা শুনে থাকি, সেই মহালয়ার উপরে যে ভিডিওটা হয়েছে, মানে ওটা তো অডিও, ওটার একটা ভিজুয়াল আছে সিডি, সেখানে কিন্তু দুর্গার চরিত্র কিন্তু আমার করা।
1: বাহ, খুবই ভালো লাগলো শুনে। আর এই যে দূরদর্শনে তোমাদের আরেকটা প্রযোজনা দেখানো হয়েছিল বলে তুমি,
0: হ্যাঁ রিসেন্টলি দেখানো হয়েছে কচ ও দেবযানী, যেটা কিছুক্ষণ আগে তোমাকে বললাম যে নতুন হয়েছে, যেটা কিছুক্ষণ আগে তোমাকে বললাম যে নবতমটা এবং রক্তকরবী নয়, নবতমটা হচ্ছে কচ ও দেবযানী। তো প্রোগ্রাম আসলে তো নানা রকম প্রোডাকশনগুলো আমরা করি, আগে পিছিয়ে করি, কিন্তু কচ ও দেবযানী একদম রিসেন্টলি করেছি। দেখো, কচ ও দেবযানী রবীন্দ্রনাথের এই কবিতা, এত সাইকোলজিক্যাল একটা কবিতা, এটা পড়েছে কিনা এখনকার জেনারেশন আমার খুব সন্দেহ।
1: সেটাই আমি এক্ষুনি ভাবছিলাম যে এটা কথা বলবো, কারণ এখনকার জেনারেশন কতটা বই পড়েছে বা এই প্রসঙ্গে পড়েছে, তো তুমি কিভাবে এটাকে আরো সরলীকরণ করে কাজটা করলে?
0: সরলীকরণ আমি সত্যি কথা বলবো খুব মানে কনফিউজ করছি, আমি ভেবেছিলাম অন্যভাবে যাতে মাসের কাছে পৌঁছতে পারে এবং ইয়াং জেনারেশন যারা তাদের কাছে পৌঁছতে পারে, সেই জন্য আমি একটু অন্যভাবে ভাবতে চেষ্টা করেছিলাম, কচ ও দেবযানী এই কবিতাটিকে ভাঙতে চেষ্টা করেছিলাম। ভাঙতে গিয়ে যখন আমি বারবার পড়ছি তখন আমি ভাবছি যে না, এই কথাটা বাদ দেওয়া যাবে না, না না এই জায়গাটা বাদ দেওয়া যাবে না, এটা করতে করতে দেখছি কিছুই বাদ দেওয়া যাচ্ছে না, এমন একটা কথা, এমন ডেপথ, এমন কথা।

0: গঠন, আমি কোনটা ছেড়ে কোনটা বাদ দেব, কিন্তু আমাকে তো সেটা এক ঘন্টার মধ্যে বাঁধতে হবে, আমাকে ছোট করতে হবে। তখন আমার যে বন্ধু, আমি যার সঙ্গে করেছি কাজটা, কৌশিক চক্রবর্তী, আর যিনি মিউজিক করেছেন সুব্রত, আমরা তিনজনে মিলে বসে ঠিক করলাম যে সবার কাছে পৌঁছতে গেলে একটু ব্যাপারটাকে একটু মডার্নাইজ করতে হবে, কিন্তু রবীন্দ্রনাথের মতন আধুনিক কবি তো হতে পারে না, তো তাকে রেখে আমরা প্রেজেন্টেশনটাকে কিভাবে অ্যাট্রাকটিভ করতে পারি। তখন আমরা কিছু পোর্শন, অল্প অল্প কিছু পোর্শন আমরা বাদ দিয়ে সেখানে অ্যাপ্রোপ্রিয়েট কিছু গান, কিছু ঘটনা মিউজিকের মধ্যে, কিছু ঘটনা গল্পের আকারে, একটু ফ্ল্যাশব্যাক আছে, এখনকার কথা আছে, গল্পের মতন করে, একটা সিনেমার মতন পিছনে পিছু ভিজুয়াল যাচ্ছে, স্টেজে কোনো প্রপ ইউজ করা হয়নি, স্টেজে কিছু নেই, কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ডটাকে এমন করেছি আমরা এলইডি স্ক্রিনে যেন পরপর পরপর সিনেমার মতন হচ্ছে, সেটা ছেলে মেয়েদের কাছে খুব অ্যাট্রাকটিভ।
1: হ্যাঁ, সেই এখন তো
0: এখন এই ঘটনাটাকে, এটা বিষয়টাকে সরলীকরণ করাটা, আমি তাকে বাদ দিয়ে তো কিছু করতে পারবো না, তাকে রেখে গানগুলো দিয়ে গোছানোটা, গুছিয়ে কেমন করে প্রেজেন্ট করবো, মোড়কটা খুব সুন্দর হয়েছে।
1: হ্যাঁ, যেটা এখনকার ছেলে মেয়েরাও, যাতে এই প্রজন্ম যাতে আরো ভালো
0: ব্যাপারটা বুঝে
1: অ্যাকসেপ্ট করতে পারে,
0: অ্যাকসেপ্ট করতে পারে,
1: সেটা খুব প্রয়োজন।
0: এটা যখন প্রেজেন্ট করা হয়েছিল তখন দূরদর্শন থেকে একজন ডিরেক্টর তিনি এসেছিলেন, এসে দেখে বললেন যে আমি অবশ্যই করব, কিছু দিনের মধ্যে করব, আমি এটা করব। তখন এটা রেকর্ডিং হলো, দূরদর্শনে হলো, উনি বললেন এটাকে আমি ট্রান্সলেট করে আমি ডাব করতে দিচ্ছি, আমি এটা ন্যাশনাল থেকে করাবো। এই রিসেন্টলি গত মাসে ন্যাশনাল টেলিকাস্ট হলো, এটা আমাদের কাছে খুব বড় একটা অ্যাচিভমেন্ট, যে মানুষের ভালো লেগেছে, যখনই প্রেজেন্টেশনটা হয় খুব লোকে অ্যাপ্রিসিয়েট করে।
1: দূরদর্শনের সাথে তাহলে তোমার এইভাবে যোগাযোগ, আর এটা আমাদের কাছেও ভীষণ আনন্দের যে আমাদের রবীন্দ্রনাথ তো সারা পৃথিবী জুড়ে তার খ্যাতি সবসময় আজীবন তাই থেকেছে। এটা আরো ভালো লাগা যে এটা যে ন্যাশনাল চ্যানেলে গেছে এবং এখনকার প্রজন্ম যে এই বিষয়টাকে আত্মস্থ করছে, এটা শুনেও খুব ভালো লাগলো।
2: শুনলেন অনুষ্ঠান হাউসফুল। আজকের অতিথি ছিলেন নৃত্যশিল্পী মালবিকা সেন, তার সঙ্গে কথা বলেছেন ইনা বাগচি। আজ শুনলেন প্রথম পর্ব, প্রযোজনা দুর্বা দে।

0: শুনছিলেন হাউসফুল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নম্বর, ফোন নম্বর ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি। আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায় লেখা আছে, পুঁথিতে
0: বিদ্ধসর জীর্ণ বস্ত্রখণ্ডে ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30 বাংলাদেশ সময় সকাল 9:00 শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন মহিলাদের আসর, উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক।
1: আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে বসেছি

0: মহিলাদের আসরে, সেই বিষয়টা খুব ইন্টারেস্টিং এবং সেই বিষয়টা আমাদের সকলের জানাটাও খুব জরুরি। এবং সেই বিষয়টা আমি যদি এখন না বলে একদম সরাসরি চলে যাই পায়েল চট্টোপাধ্যায় যেখানে ইন্টারভিউ করেছেন, সেই ইন্টারভিউটা খুব ইন্টারেস্টিং, সেইখানে চলে গিয়ে আমরা একটু তারপরে বিস্তারিতভাবে আমরা কথা বলবো যে কতটা আমাদের জন্যে বিদেশি সাহিত্য এবং বিদেশি শিক্ষা সংস্কৃতির সঙ্গে আমরা জড়িয়ে আছি, সেখানে সমস্যাগুলো আছে, সেখানে সমাধানও আছে, কিন্তু সেগুলো জেনে নেওয়া আজকের খুব খুব জরুরি একটি বিষয়। আমরা যাই সেখানে পায়েল চট্টোপাধ্যায়ের কাছে যে সাক্ষাৎকার তিনি নিয়েছেন।
1: আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে বসেছি সেটা নিঃসন্দেহে জরুরি এবং যেটা বোধহয় একটা সমাজের ভিত তৈরি করার জন্য খুব জরুরি। আমাদের সঙ্গে যিনি রয়েছেন অধ্যাপিকা, লেখিকা এবং সাংবাদিক মৌসুমি দত্ত রায়। মৌসুমিদি, প্রথমেই আকাশবাণী স্টুডিওয় আপনাকে স্বাগত।
2: ধন্যবাদ পায়েল। তুমি সাংবাদিক বলে ঠিক সেই অর্থে সাংবাদিক হয়তো নই, কারণ ডে টু ডে লাইফে নিউজ হয়তো আমি সরবরাহ করি না, তবে হ্যাঁ সেই অর্থে সাংবাদিক যে প্রবাসে 34 বছর কাটিয়ে আর কি বিদেশ থেকে স্বদেশের একটা বার্তা তো সারাক্ষণই বহন করে যাচ্ছে আমরা, যে ওখানে কিরকম জীবনযাত্রা আমাদের সাথে এখানকার সাথে তুলনা এবং ভালো মন্দ বিচার করার যে একটা পরিসর জুটে যায় আমাদের, সেটার জন্যই বলতে পারো সাংবাদিক তো বটেই আর কি।
1: নিশ্চয়ই আপনি একটি জনপ্রিয় ভার আপনার হাতে বলা যেতে পারে, সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আপনি বাংলা সাহিত্য এবং বাংলা ভাষা সেই চর্চাটা নিরন্তর করে চলেছেন, দেশের বাইরে থেকেও এই চর্চা করে চলেছেন, সেটা কি সম্পূর্ণরূপে ভাষাকে ভালোবেসেই?
2: একদমই, আমি যেখানে কাজ করি বলবো না, এটা আমি জাস্ট এই গুরুভার বহন করি ভালোবেসে আর কি। সেটি সব থেকে পুরনো 1999 সালে তার পথ চলা শুরু হয় আর কি, যখন সত্যি কথা বলতে কি কলকাতায় কেন সারা ভারতবর্ষেও সেই অর্থে ইন্টারনেট ছিল না, তো ইন্টারনেট পূর্ববর্তী যুগের কথা বলছি, কারণ আমি প্রথম আমেরিকাতে যাই 1992 সালে, তখন কিন্তু আমার ইমেলও ছিল না এবং ইন্টারনেট কি জিনিস আর কি, গায়ে দেয় না মাথায় মাখি, সেটা আমেরিকার মানুষদেরও কোনো ধারণা ছিল না, শুধু মাত্র ইউনিভার্সিটির ভেতরে সেই ইন্টারনেট ছিল আর কি। সেই সূত্রে আর কি এটা অনেক পুরনো একটি ম্যাগাজিন যার সাথে আমি এখন যুক্ত, এবং বাংলার সাথে সাথে আমরা ইংরেজি মাধ্যমটাও শুরু করেছিলাম এই কথা ভেবে যে আমাদের পরবর্তী জেনারেশন যারা তারা যাতে দেশের মাটির সাথে যুক্ত থাকতে পারে।
1: সাহিত্য তো আসলে মাটির মতোই, সেটা তো একটা স্বদেশের মাটির গন্ধ যেরকম ভাবে নেওয়ায়, আবার অন্য ভাষা সাহিত্য পড়লে বোধহয় বিশ্বায়নের বিষয়টা আমাদের ভেতরে ঢুকে পড়তে পারে আর কি। আমরা আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো, প্রবাসে তো আপনি 34 বছর ধরে রয়েছেন, আপনি যে সময় গিয়েছিলেন সেই সময়ে এখানকার শিক্ষা ব্যবস্থা ওখানকার শিক্ষা ব্যবস্থা আলাদাই ছিল, কিন্তু আমি যদি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ভাবি, যদি আপনি একটু নারী শিক্ষার জায়গা থেকে বলেন, যেহেতু আমরা মহিলা মহলে রয়েছি, যে আমাদের এখানে নারী শিক্ষা বা ওখানে নারী শিক্ষার অবস্থানের যদি আমি তুলনা ঠিক বলছি না, কিন্তু এই প্রেক্ষিতে যদি বলেন যে ওখানে নারী শিক্ষার অবস্থান এই মুহূর্তে কেমন?
2: ওখানে নারী বা পুরুষ হিসেবে না, সেই হিসেবে শিক্ষাটাকে কখনোই দেখা হয় না, একদম ছোটবেলা থেকেই ওখানে সেই অর্থে কোনো পাবলিক স্কুল মানে সরকারি স্কুল কিন্তু আলাদাভাবে ছেলে বা মেয়েদের জন্য হয় না, সেখানে সমতাটাই সব থেকে বড় কথা, ছেলে মেয়ে সমান সুযোগ পায়। তো আমাদের এখানে তাও যখন ছোটবেলায় আমরা বড় হয়েছি, গার্লস স্কুল ছিল, উইমেন্স কলেজ ছিল, এখনো আছে আর কি, এবং আমার মনে আছে আমি যখন প্রথম সেন্ট জেভিয়ার্সে ভর্তি হতে যাই আর কি, আর কারণ আমি ছোটবেলায় পুরোটাই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি এবং মেয়েদের মিশনারি একটা স্কুলে পড়াশোনা করেছি, তখন সেটা একটা অদ্ভুত ছিল, সবাই তো বাবা ছেলে মেয়ে একই সাথে তোদের ক্লাস হবে, মানে সেন্ট জেভিয়ার্স প্রথম আর কি, সেন্ট জেভিয়ার্স অফ প্রেসিডেন্সি কয়েকটা ছাড়া সবই ছিল আর কি, কিন্তু ওখানে গিয়ে একদমই সেটা না, এবং ছেলে মেয়েদের মধ্যে না সেই ব্যবধানটা কখনোই হয় না, আমরা একসাথে ক্লাসে গেছি, একসাথে পড়াশোনা করেছি, একসাথে রাত জেগে আড্ডা মেরেছি, এবং জামা কাপড়ের ব্যাপারেও কিন্তু ছেলে মেয়েদের মধ্যে কোনো মানে পার্থক্য দেখা দিত না, এবং মজার কথা আমি আবার নতুন করে বলছি, এত কিছু সত্ত্বেও আর কি ছেলেরাই এগিয়েছিল আর কি আগে মেয়েদের তুলনায়, কারণ মেয়েরা সেই আমি যদি 70 বা 60-এর দশকের কথা বলি, তখনও কিন্তু আমেরিকাতে ওই ফেমিনিজম নিয়ে কথা বলছে, বেটি ফ্রিডান কথা বলছে, তখনও একটা বয়সের পর মেয়েদের বিয়ে হয়ে যেত, তারা সংসার করত, তখন কিন্তু সেই সুযোগটা পেত না, মেয়েদের সেখানেও কিন্তু যুদ্ধ করতে হয়েছে, এবং এটা খুব অদ্ভুত কথা, আমেরিকা কিন্তু অনেক পরে মেয়েদের ভোটাধিকারটা দিয়েছে আর কি, মানে ভারতের অনেক পরে আর কি, সাফ্রেজিস্ট মুভমেন্ট কিন্তু অনেক লেখিকারাও ছিলেন, লুইসা মে আলকাট থেকে শুরু করে সুজান বি অ্যান্থনি, এরা কিন্তু সবাই সেখান থেকে সেই যুদ্ধ করে কিন্তু জয় করে এনেছিল। তারপরে আমি যখন গেছি ধরো 92 থেকে আজ প্রায় মানে অলমোস্ট 34 বছর পার করে ফেললাম আর কি, সেই অর্থে পার্থক্য নেই, কিন্তু মেয়েরা অনেক এগিয়ে গেছে আর কি। এখন মেয়েদের উপর সেই চাপটা নেই যে তোমাকে 22 বছর পরে কলেজ থেকে বেরোলেই বিয়ে করতে হবে, সংসার করতে হবে, সেটা না। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো এখনো পুরুষ এবং মহিলার থেকে মহিলাদের উপর কিন্তু সংসারের দায়িত্বটা কিন্তু থেকেই যায়। সেজন্য অনেক সময় উচ্চশিক্ষার ক্ষেত্রে আর কি একটু বাধা পড়েই মেয়েদের। তবে এটাও সত্যি আবার ওখানে যেসব সামাজিক যে পরিসরটা রয়েছে তারা কিন্তু কনস্ট্যান্ট সাপোর্ট দেয় আর কি, বাচ্চাদের জন্য একটা চাইল্ড কেয়ারের ব্যবস্থা করে, একটা যাতে ঠিক মতো তারা সেই কাজে এগিয়ে যেতে পারে। এবং সেজন্য শিক্ষাতে আমি বলবো সেই অর্থে খুব একটা পার্থক্য এখন আর নেই, এবং মেয়েরা তরতর করে কিন্তু এগিয়ে যাচ্ছে ছেলেদের পিছনে ফেলে, সে গ্রেডেই বলো, কলেজ গ্রাজুয়েশন রেটেই বলো, হাই স্কুল গ্রাজুয়েশন রেটেই বলো, মেয়েরা কিন্তু অনেকখানি এগিয়ে গেছে।
1: তার মানে আপনার কথা থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, একটা ডেভেলপিং কান্ট্রি যেভাবে এগোয় তার যে একটা কনস্ট্যান্ট প্রসেস, এগিয়ে যাওয়া তো একটা ধারাবাহিক প্রক্রিয়া বা পদ্ধতি। সেই জায়গা থেকে ভাবলে এই যে আপনাদের অন্য দেশেও ভারতবর্ষের মতোই বিষয়টা এগোচ্ছে আর
2: এগোচ্ছে,
1: ওখানেও কখনো আর কি কম বয়সে বিয়ের সমস্যা ছিল, ওখানেও উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যা ছিল, কিন্তু সেগুলো আস্তে আস্তে কাটিয়ে এগিয়ে চলেছে আর কি, যেভাবে আমরাও চেষ্টা করছি, ভারতও সেভাবেই এগোনোর চেষ্টা করছে, সেই একই জায়গা ছিল। বেশ, কাজের সুযোগ, কোনো একটা ডিগ্রি বা একটা প্রশিক্ষণ, এই শিক্ষা নেওয়ার পর কাজের যে সুযোগ সেটা কি বেশি বলে মনে হয় ওখানে?
2: একদমই, মানে ওখানে আরো একটা সবচেয়ে বড় কথা, কোনো কাজকে না ছোট কাজ বলা হয় না আর কি, মানে তুমি যে কাজই করো না কেন তুমি কিন্তু করতে পারো সেটা সব ক্ষেত্রেই। কেউ হয়তো বাচ্চাদের দেখাশোনা করছে সেটাও যেমন কাজ, আবার যে কর্পোরেট ইয়েতে একদম হাই র্যাঙ্কে রয়েছে সেটাও কাজ, আবার যে কলেজে পড়াচ্ছে সেটাও কাজ। সেখানে তো কাজের যেহেতু ব্যবধান করা হয় না, ধরো আমি যখন প্রথমে গেছিলাম আর কি তখন তো স্টুডেন্টদের পড়াতেও হতো, আবার অনেক স্টুডেন্টরা যারা ধরো ফুল স্কলারশিপ পায়নি তারা লাইব্রেরিতেও কাজ করতো। সুতরাং তুমি যদি কাজ করতে চাও কাজের সুযোগ তুমি পাবে। আর আরেকটা আমেরিকার যেটা সব থেকে আমার ভালো লাগে আর কি সেটা হচ্ছে সেফটি নেট, মানে ধরো তুমি আজকে একটা চাকরি করছো আর কি, করতে করতে ধরো তোমার চাকরিটা চলে গেল আর কি, ওখানে 8 মাস ধরে কিন্তু আনএমপ্লয়মেন্ট বেনিফিট একটা দেওয়া হয় যাতে সে অন্য একটা কাজ খুঁজে নেবার সেই সময়টা পায়, তার সেই ব্যাকআপটা আছে। তারপরে ধর তুমি যখন স্কুলে কলেজে থেকে পাশ করছো তখন তোমাকে ট্রেনিং দেওয়া হবে রেগুলার বেসিসে, যে কিভাবে তুমি ইন্টারভিউ প্রিপেয়ার করবে, কোথায় কোথায় অ্যাপ্লাই করবে, কোন কোন জায়গায়, কারণ ওখানে তুমি হিস্ট্রির সাথে কিন্তু অঙ্ক নিতে পারো, তুমি মিউজিকের সাথে কিন্তু ফিজিক্স নিতে পারো আর কি। সেই জন্য পরিসরটা অনেক ছড়িয়ে থাকে আর কি, বিশেষ করে আমরা যখন পড়াশোনা করেছি মানে ক্লাস 10 এর পর তুমি যেই মুহূর্তে সায়েন্সে চলে গেলে তোমার অন্যদিকটা কিন্তু পুরো বন্ধ হয়ে গেল, ব্লক হয়ে গেল আর কি। ওখানে কিন্তু সেটা নয়, মানে যে কেউ এবং যে কোনো মুহূর্তে তুমি চেঞ্জ করতে পারো। তুমি ধরো একটা কলেজে ঢুকলে যে তুমি ভাবলে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, পড়তে পড়তে ইভেন ওয়ান অব দ্য ভেরি ফেমাস জার্নালিস্টের কথাই বলছি, ফরিদ জাকারিয়ার নাম হয়তো শুনে থাকবে, সে পড়তে শুরু করেছিল কিন্তু কম্পিউটার সায়েন্স, পড়তে করতে ওখানে অনেকগুলো না ম্যান্ডেটরি কোর্স নিতে হয় আর কি, কম্পালসারি নিতেই হবে, যাতে সিনেমার কোর্স, হিস্ট্রি কোর্স, বা যাতে তোমার শিক্ষাটা চারিদিক থেকে হয় আর কি। তখন উনি গিয়াটা হিস্ট্রির ক্লাস নিয়েছিলেন অ্যান্ড বিকেম অ্যান ফ্যাসিনেটিং, মানে যে এত কিছু ইন্টারেস্ট, তখন কিন্তু উনি কম্পিউটার সায়েন্স আর পড়েননি, বাবা খুব দুঃখ পেয়েছিলেন যে, কিন্তু উনি বলেন যে ওই সুযোগটা আমি পেয়েছিলাম বলেই কিন্তু আমি আজকে ফরিদ জাকারিয়া হতে পেরেছি।
1: ঠিক, আমরা পরের যে প্রশ্নটায় আসছি সেটা হচ্ছে আজকাল কন্টেন্ট ক্রিয়েশনের যুগ, আপনি জানেন পশ্চিমের দেশগুলোতে এই বিষয়টা কিন্তু অনেক আগেই এসেছিল, কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে একটা রোজগার বা একটা অন্য জগৎকে এক্সপ্লোর করা। এই ক্ষেত্রে যতটা এগিয়ে যাওয়ার কথা এখন আমাদের, মানে আমাদের দেশে এমনি এখন সবাই কন্টেন্ট ক্রিয়েশন করছেন, দেশ বিদেশ আমি নিরপেক্ষভাবে বলছি, সেই ক্ষেত্রে যতটা অগ্রগতি হওয়ার কথা সেটা কি হয়েছে বলে আপনার মনে হয়?
2: কন্টেন্ট ক্রিয়েশন যদি তুমি বলো, মানে বিদেশের কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু ভীষণ অর্গানাইজড, ভীষণ রকম ভাবে আধুনিক আর কি। ওখানকার যেটা ন্যাশনাল পাবলিক রেডিও, ওখানে অনেক ড্রাইভ করতে হয়, তুমি একটা জায়গা থেকে 50 মাইল এক এক দিকে ড্রাইভ করো, কিন্তু আমরা রেডিওটা খুব শুনি এবং প্রত্যেকটা অনুষ্ঠান এত ভালো হয়, সেই কন্টেন্ট ক্রিয়েশনের লেভেল কিন্তু ইন্ডিয়াতে ধারে কাছে নেই, মানে ধারে কাছে কেন বলবো, অনেক যুগ পিছিয়ে আছে আমি বলবো। ওখানকার ওই জিনিসগুলো যেমন কিছু কিছু পডকাস্ট যেটাকে আমরা বলি আর কি, তারা একদম কি বলবো লেজেন্ডারি হয়ে গেছে, যারা সেই অনুষ্ঠানগুলো নেয়, সেই চার্লি রোজ থেকে শুরু করে আমাদের ল্যারি কিং থেকে শুরু করে, এরাও তো কন্টেন্ট ক্রিয়েটর, টিভিতে হোক এখন যারা করছে আর কি, আমাদের অ্যান্ডারসন কুপার একটা প্রোগ্রাম চলতো 60 বছর, মানে 62 বছর ধরে চলতো, সেটা 60 মিনিটস, সেখানের কন্টেন্ট এত ভালো কন্টেন্ট যে সরকার উল্টে দিয়েছে, মানে নিক্সন কে চলে যেতে হয়েছিল কিন্তু ওই কন্টেন্ট ক্রিয়েশনের জন্যই আর কি। এবং আজকেও সেই আবার সেই কন্টেন্ট ক্রিয়েশনের জন্যই, মানে এখন অনেক কিছু হয়ে যাওয়ার জন্য সে 60 মিনিটসও বন্ধ হতে চলেছে, মানে যুগের সময় সাথে সাথে এমন কিছু হচ্ছে, কারণ অনেকে চাইছে না ওরকম ইনভেস্টিগেটিভ জার্নালিজম হোক, ওই রকম সুন্দর করে প্রোগ্রামগুলো তৈরি হচ্ছে না, কিন্তু ওখানকার কন্টেন্ট ক্রিয়েশন আমি বলবো অভাবনীয়। শুধু রেডিও না বা টিভিতে কিছু কিছু আইকনিক প্রোগ্রাম আছে, এবং আজকে ধরো সোশ্যাল মিডিয়াতেও যারা করছে কিছু কিছু পডকাস্ট আছে, হচ্ছে অসাধারণ। হ্যাঁ, তার মধ্যে কি আজে বাজে জিনিস নেই, রাইট উইং এর লোকেরাও রয়েছে, লেফট উইং এর লোকেরাও রয়েছে, কতগুলো নাম এখন চট করে মনেও পড়ছে না, জেরি স্যাঙ্গার কি ছিল ভদ্রলোকের নাম, মানে তারা খুব অদ্ভুত কন্টেন্ট করতো, মানে পাগলের মতন কন্টেন্ট আর কি, কন্টেন্ট ছিল কিন্তু এখনো আর কি দুটো, কিন্তু মানে আমি ভারতবর্ষে যেটা দেখি, নিউজ দেখতে গেলে না মানে কান বন্ধ করে রাখতে হয়, মানে এত চিৎকার চেঁচে বিছে, কিন্তু ওখানে সেটা নয়, মানে তুমি যেটা দেখছো না খুব অদ্ভুত ভাবে করা, এবং খুব প্রত্যেকটা নিউজ আর কি প্রত্যেকটা আইটেম যাচাই করে ভ্যালিডেট করে, যদি একটা কোথাও ভুল বেরিয়ে যায় সেই সাংবাদিকের কিন্তু পুরো সারা জীবন নষ্ট হয়ে যেতে পারে। এই যেমন ধরো এই যে মি টু মুভমেন্টটা শুরু হয়েছিল, সেটা করেছিল যে ছেলে আর কি, মিয়া ফ্যারাউর ছেলে, সে কিন্তু ইনভেস্টিগেশন করেই কিন্তু কন্টেন্টটা তৈরি করেছিল, এবং তার জন্য আজকে এপস্টিনি বলো, হার্ভি ওয়াইনস্টাইন বলো, কিন্তু তারা কিন্তু এসেছে আমাদের দেশে। এখনো হয়েছে তাহেলকা বা কিছু হয়েছে, কিন্তু সেটাকে কিন্তু অনেক আটকে রাখা হয় আর কি, ওখানে কিন্তু সেই দিক থেকে ভালো। আবার ছেলে মেয়েরা যেমন সবকিছু কন্টেন্টই করছে, অনেক ভালগার কন্টেন্টও হচ্ছে, অনেক বাজে কন্টেন্টও হচ্ছে।
1: বেশ, আর একটা বিষয় এই কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা থেকেই মনে হলো, এখন যেহেতু সবটাই সমাজ মাধ্যমে দেখা যায়, ডিজিটাল মিডিয়ার যুগ, কোথাও একটা মনে হয় যে আগে কি হতো, প্রবাস বিষয়টা কোথাও একটা দূরের জায়গা বলে মনে হতো, যে মানুষ প্রবাসে যাওয়ার আগে খুব ভালো করে সে রিসার্চ করতো, নানা দিক চিন্তা ভাবনা করতো, কিন্তু এখন যেভাবে প্রবাসের জীবনটা দেখানো হয়, কোথাও যেন একটা শুধু ওই স্ট্রাগল ফ্রি জায়গাটুকুই দেখানো হয়, স্ট্রাগলের যে জায়গাটা সেটা কিন্তু কোথাও আড়ালেই থাকে, যার ফলে মানুষ বেশি করে ঝোঁক একটা তৈরি হয়েছে যে মনে তো হচ্ছে খুব সহজেই ওই জীবনটা আমি পেতে পারি। তো এই স্ট্রাগল ফ্রি যে জায়গাটা দেখানো হয়, আপনি যেহেতু এত বছর ধরে রয়েছেন, কি মনে হয় এতটা স্ট্রাগল ফ্রি বোধ হয় নয়?
2: না না, একদমই নয়, কিন্তু আবার সত্যি কথা দৈনন্দিন জীবনে আর কি আমি বলছি, ধরো আমি যদি কলকাতা বা ভারতে দৈনন্দিন জীবনে, অতটা সহজ সুলভ নয় সবকিছু আর কি, মানে সকাল থেকে উঠেই আর কি এলো না, কি কাজের মাসি এলো না, কি ওইখানে ইলেকট্রিক হয়ে গেল, কি একটা কলের মেশিন কিনলাম সেটা ফেরত, ওই জিনিসগুলো সত্যি খুব সুবিধাজনক আর কি। কিন্তু যেটা দেখায় আর কি কিছু কিছু ব্লগার যারা রয়েছে আর কি, সব রয়েছে কি, রিসেন্টলি তাদের নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে, তাদের বড় বড় বাড়ি আপেল ঝরে পড়ছে, ডালিম ঝরে পড়ছে, সেরকম নয়, কারণ ওখানে সব কাজ নিজেকে করতে হয়, এবং তোমার কাজে যদি তুমি একটুখানি যদি গন্ডগোল করো, তোমার কিন্তু সেদিন মানে ওখানে চাকরি যাওয়াটা আর কি কিন্তু খুব মজার আর কি, তুমি সকালবেলা গেলে গিয়ে দেখলে ব্রেকফাস্ট খেলে বসের সাথে কথা বললে, দুপুরবেলা ডেকে তোমাকে কিন্তু বলে যেতে পারে উই ডোন্ট নিড ইউ এনিমোর,
1: সেটা হঠাৎ করেই হতে
2: পারে, হঠাৎ করেই হতে পারে। এবং ইদানিং কালে শুনতে পাচ্ছ যে H1B দের একটা বিশাল প্রবলেম হচ্ছে, কারণ H1B দের প্রবলেম হচ্ছে তুমি যে মুহূর্তে না বলে দেবে তোমাকে কিন্তু 30 দিনের মধ্যে 60 দিনের মধ্যে আমার খেয়াল নেই চলে আসতে হবে আর কি। এবং ধরো যারা রিসার্চও করতে গেছি আমরা আর কি, যে একদম সবকিছু পরপর হয়ে গেছে তা না, সেখানে কি বলবো, কাজে প্রবলেম হতে পারে, তোমার যে অ্যাডভাইসার তার সাথে প্রবলেম হতে পারে, তারপরে অ্যাডভান্টেজ নিতে পারে কেউ, আর বিশেষ করে ধরো আমরা যারা অন্য রঙের, এখন সব জায়গাতে না হলে এখনো কিন্তু সেটা কিছুটা হলেও আছে, সেটা তুমি অনুভব করবে এবং ফিল করবে। সুতরাং আমার একজন পরিচিত খুব নাম করা মাস্টার মশাই আমি বলছি, উনি আমাকে বলেছিলেন, এসেছো ডেফিনেটলি সবকিছু পাবে, কিন্তু মনে রাখবে তোমাকে 3 times more দিতে হবে, বা তোমাকে কিন্তু 3 times more বেটার হতে হবে দ্যান দেম ইন অর্ডার টু সার্ভাইভ হিয়ার। ওটা কিন্তু সত্যি, তুমি যাই করো তোমাকে 3 গুণ ভালো করতে হবে অন্যদের থেকে, তবে তুমি সেখানে সেই, তবে হ্যাঁ তুমি যদি দেখাতে পারো যে তুমি যোগ্য, তখন কিন্তু সব কোম্পানির সব থেকে বড় যে বস সেও তোমাকে সেটা অ্যাকনলেজ করবে, ওই অ্যাকনলেজমেন্টটা আছে। এবং হায়ার আর কি থাকলেও আবার অনেকটা ল্যাটারাল আর কি, মানে আমাদের এখানে প্রত্যেকটা জায়গায় একটা বিশাল হায়ার আর কি রয়েছে, ওখানে কিন্তু সেই জিনিসটা অতটা ভাবে নেই, তুমি সব থেকে যে CEO তার সাথে গিয়েও তুমি কিন্তু অনায়াসে কথা বলতে পারো যদি তোমার কিছু বলার থাকে।
1: বুঝতে পেরেছি। এই যে আপনি বলছিলেন যে আপনি মূলত উচ্চ শিক্ষার জন্যই বিদেশে গেছেন, এবং আমরা কোথাও যেটা নিয়ে কথা বলছিলাম যে একটা তো দেখানো হয় যে হ্যাঁ খুব এমন ভাবেই সবকিছু স্ট্রাগল ফ্রি ভাবে দেখানো হয়, মনে হয় যেন বিদেশ যাওয়া, সেখানে সেটেল করা, মানুষ মূলত বেশি আর্ন করার জন্য একটা বেটার লাইফ স্টাইলের জন্য যায়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, মনে হয় যেন ওটা পাওয়া খুব সহজ। কিন্তু আপনি নিজেই বলছিলেন যে এটা পাওয়া এতটাও সহজ নয়, যে বললেন যে 3 গুণ বেশি দিতে হবে কিন্তু নিজেকে, মানে ওখানে কি পেতে যাচ্ছি এটার থেকেও বড় কথা হচ্ছে আমি কতটা দিতে পারবো।
2: একদম না, আরেকটা সত্যি কথা বলতে কি, যেটা দেখায় তখন যারা দেখাচ্ছে তারা অনেক পরে দেখাচ্ছে, কিন্তু প্রথম যখন তুমি যাও না তখন কেউ কিন্তু দেখায় না যে একটা ঘরে 12 জন শুয়ে কাটাচ্ছে। কিংবা স্টুডেন্টরাও যখন এখানে যায়, একটা ধরো 1 বেডরুম অ্যাপার্টমেন্টে 6 জন মিলে গুতগুতি করছে, সেই জিনিসগুলো কিন্তু একদমই দেখায় না, বা যাওয়ার জন্য যে কতখানি
1: কষ্ট
2: করতে হয় সেটা কিন্তু, মানে তুমি যোগ্য হয়েও কিন্তু তোমাকে গিয়ে কিন্তু ইনিশিয়ালি প্রচুর কষ্ট করতে হয়। হয়তো গাড়িটা দেখতে হবে, কারণ ওখানে গাড়িটা না লাগবেই তোমার। এবং আমি মজার কথা বলছি, ওখানে কোনো জিনিস ফেলতে গেলেও কিন্তু তোমার পয়সা দিতে হয়। তো আমি ছোট্ট একটা মজার গল্প বলছি আর কি। তো আমি যখন ব্লুমিংটনে প্রথম গেলাম আর কি, তো আমার এক বন্ধু ছিল সুজয় বলে আর কি, রচেস্টার থেকে এসেছে, যেখানে প্রচুর বরফ পড়ে, আর ব্লুমিংটনে অতটা বরফ পড়ে না। আমি খুব ছোট্ট করে বলে নিচ্ছি, ও বললো যে আমার 150 টাকা লাগবেই, তখন তো খুবই $150, আমি তাও 30 বছর আগের কথা বলছি। আজ কেন ওরে বলছে আমার গাড়িটা না ফেলতে হবে। আমি গাড়িটা ফেলতে হবে মানে ভালো গাড়ি তো? বলছে না, এত জং ধরে গেছে আর ওটা না 10 মিনিট যায়, তারপরে আবার হাওয়া দিতে হয়, তারপরে আবার গাড়ি। বলছে তুই ফেলে দিবি গাড়িটা? বলছে তুই দে, তোকে আমি মানে খাওয়াচ্ছি দাওয়াচ্ছি। ওকে এটা এলে ওকে খাওয়ালাম দাওয়ালাম, একটা ব্যাগ গিফট করলাম, করে ওই গাড়িটা নেওয়া হলো আর কি। গাড়িটা ঝুরঝুরে, সেই আমরা রং ছবিটা যদি দেখাই আর কি, দেখবো কি সুন্দর তো গাড়িটা, সাদা একটা ছোট্ট গাড়ি। সেখানে 10 মিনিট যেতাম, গিয়ে দাঁড় করিয়ে আবার হাওয়া দিতে হতো, দিয়ে আবার ঠেলতে হতো। সুতরাং দেখে মনে হয় যে বা কি সাংঘাতিক গাড়ি, কিন্তু অ্যাকচুয়ালি সেরকম নয় আর কি। আর তাছাড়া সব কাজ নিজেকে করতে হয়, বাজার বলো হাট বলো, ওই অল্প পয়সায়। তখন তো যখন যারা স্টুডেন্ট হিসেবে যায়, ইভেন চাকরি পেয়েও যায় আর কি, এক নম্বর তো টেনশন থাকে যে H1 চলে গেলেই তো আমাকে বাড়ি চলে যেতে হবে। যেটা স্টুডেন্টদের ক্ষেত্রে হয়তো কিছুটা সুবিধে থাকে, যে অ্যাটলিস্ট PhD করতে গেলে তোমার 5 বছরের অন্তত
1: একটা জায়গা থাকে আর কি। ঠিক, প্রবাসে পড়াশোনা করে কাজ পেতে গেলে কি ধরনের প্রস্তুতি প্রয়োজন বলে আপনার মনে হয়?
2: এইটা এখন একটা বিশাল প্রশ্ন, কারণ এই ফার্স্ট অফ অল হচ্ছে যে নেবে আর কি, যে কোম্পানিরা নেবে। আমি কলেজের কথা ছেড়ে দিলাম, সেটা মানে তুমি ইউনিভার্সিটিতে থাকতে গেলে এটা একটা বিশাল প্রসেস, কারণ তোমাকে কনফারেন্সে যেতে হবে, ক্যাম্পাসে হবে, ডাকবে, সেটাও খুব লিমিটেড হয়ে যাচ্ছে। বিশেষ করে যেটা আমরা আগে বলতাম টেনিওর ট্র্যাক পজিশন, সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে আর কি। ইভেন বড় বড় ইউনিভার্সিটি অফ শিকাগোর মতন জায়গাতেও আর কি কিছু কিছু ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, এবং ফুল টাইম যেটা টেনিওর ট্র্যাক পজিশন কমে যাচ্ছে আর কি। সেটার জন্য একটা বিশাল লং রান প্রসেস, তোমার রিসার্চ পেপার প্রকাশ করতে হবে, তারপরে বিভিন্ন কনফারেন্সে যেতে হবে, প্রত্যেকটা প্রফেসর সাথে যোগাযোগ করতে হবে, হায়ার এডুকেশন ক্রনিকলস বলে একটা বেরোয় সেখান থেকে অ্যাপ্লাই করতে হবে। আর যেটা এখন যারা চাকরি করতে যায় আর কি, বেশিরভাগই হচ্ছে পড়াশোনার পরই তারা, মাস্টার্স এর পরই তারা চাকরিতে ঢোকে আর কি, বিশেষ করে IT সেক্টরে আর কি, সেটা ক্যাম্পাস থেকে প্রচুর পেয়ে যায় আর কি। কিন্তু বিদেশিদের ক্ষেত্রে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এই কারণে, কারণ H1B প্রসেসিংটা ইট হ্যাজ বিকাম ভেরি ডিফিকাল্ট আর কি, কারণ প্রচুর টাকা লাগে যেটা কোম্পানিরা চট করে দিতে চায় না আর কি।
1: অর্থাৎ এক্ষেত্রে যারা বিদেশে যাওয়ার প্রস্তুতি নিতে চাইছেন, পড়াশোনার জায়গা থেকেই বলছি, তাদেরকে যদি আপনি কিছু টিপস বা কিছু সাজেশন দিতে চান তাহলে কি বলবেন?
2: এক নম্বর, এখন তো ইন্টারনেট হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, বিভিন্ন জায়গাতে সত্যি কথা বলতে কি ভালো ভালো ইউটিউবাররা রয়েছে যারা খুব ভালো বলে এবং প্রত্যেকটা স্টেপ বুঝিয়ে দেয়। আমরা যখন গেছিলাম, যেহেতু আমি US, তখন অন্য কোনো দেশে না যাওয়ার অতটা সুযোগ ছিল না, সেই অর্থে সবাই আমেরিকাতে যেত। আমরা USIS এ গিয়ে আর কি, সেখান থেকে তারা খুব গাইড করতেন যে তোমার সাবজেক্ট অনুযায়ী কোন কোন জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারো, সেই জায়গাগুলো বলতো, এবং তোমার এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী বলে দিত যে তুমি এই ক্যাটাগরি এই টিয়ার অফ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো। এখন সুবিধা হয়ে গেছে কি, এখন অনেক ছোট ইউনিভার্সিটিও কিন্তু স্টুডেন্ট নিচ্ছে, কারণ ওদেরও কিন্তু মানে যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কাছ থেকে পুরো টাকাটা পাচ্ছে আর কি। আর আমাদের সময় ছিল কি, ইভেন আমার বাবা মার যদি ক্ষমতাও থাকতো তারা দিতে পারতো না, কারণ ডলার রেস্ট্রিকশন ছিল। আমি গেছি প্রোটেকশনের আগে আর কি, মানে যখন প্রোটেকশন ছিল দেশে আর কি, তুমি একজন ভারতীয় সারা বছরে $250-এর বেশি জোগাড় করতে পারতো না। এখন যেমন কি ব্যাংকরাও লোন দিচ্ছে বা বাবা মারাও এফোর্ড করতে পারছে, এবং ওখানকার ইউনিভার্সিটিরাও কিন্তু এখানকার স্টুডেন্টদের চাইছে তাদের ইনকামের জন্য। ইনফ্যাক্ট এই নিয়ে ওখানেও বিতর্ক চলছে যে এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের বেশি সুযোগ দেওয়া হচ্ছে ওখানকার ঘরোয়া স্টুডেন্টদের থেকে আর কি, কারণ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছ থেকে ওরা অনেক বেশি হায়ার টিউশন নিতে পারবে, যেটা নিজেদের স্টুডেন্ট হলে পারবে না। এই নিয়ে প্রচুর ঝড় বিতর্ক চলছে আর কি, যে এটা কেন হবে আর কি, কিন্তু সেটাই হয়ে গেছে। আর আগে আমরা যেমন জানতাম টপ টিয়ার ইউনিভার্সিটিগুলোরই নাম জানতাম, ছোটগুলোর জানার কোনো সুযোগই ছিল না আর কি, আর ওই ইনল্যান্ডে বসে বসে ফর্ম ফিল আপ করে পাঠাতে হতো। এখন কি অনেক অনেক ছোট, এবং রিসেন্টলি বম্বে IIT কিন্তু একটা ক্যাম্পাস খুলেছে রচেস্টার, ওই তুমি বলবো যেসব এম্বাসিতে গিয়ে খোঁজ নিলে ওরা বলে দিতে পারবে হোয়াট ইজ দ্য প্রসেস। অনেক রয়েছে যারা প্রিপেয়ার করে দেয় আর কি, এবং অলমোস্ট তুমি বিনা পয়সায় সেটা তুমি সেই সুযোগটা পেতে পারো,
1: তারপর ভালো কাজের সুযোগ, তখন তো তারপর নিজেকে যোগ্য করে নেওয়ার একটা প্রসেস চলতেই থাকে।
2: আর এখন শুধু তো আমেরিকা না, তুমি যে কোনো জায়গাতে যেতে পারো আর কি। এবং অনেকে এখন বিশেষ করে ইস্ট ইউরোপের দিকে যাচ্ছে আর কি, ওদিকটা হয়তো অপরচুনিটি পাওয়া যাচ্ছে বলে আর কি।
1: একটা সময় ছিল যখন সাগর পেরোলে পশ্চিমের দেশে গেলে মানুষকে শাস্তিও পেতে হয়েছে।
2: হ্যাঁ একদমই,
1: বিশেষ করে যদি যাও বা পুরুষদের জন্য শাস্তি বরাদ্দ নাও থাকতো, কিন্তু স্ত্রীরা গেলে বা মেয়েরা গেলে তাদের ওই দেশ পেরিয়ে এসেছে মানে কোথাও তার স্যাংটিটি নষ্ট হয়ে গেছে, এইটাই ভাবা হতো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন তো বিষয়টা অনেক সহজ হয়েছে বলে আপনার মনে হয়?
2: একদমই। আর সত্যি কথা বলতে আমি যখন গেছিলাম, আমি বলছি 92 সালে, আমার সাথে আরো 5 জন স্টুডেন্ট গেছিল আর কি, একই প্লেনে করে আমরা গেছিলাম যখন আমি এয়ারপোর্টে নেমেছিলাম আর কি। তো আমি তো জানি ঠিক আছে গিয়ে পৌঁছে যাব ইউনিভার্সিটি থেকে, মানে কারণ কোনো ধারণাই তো ছিল না কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেখানে কত বড় ক্যাম্পাস কিছু। ওই ক্যাটালগ মানে ইউনিভার্সিটির ক্যাটালগ বা ব্রোশিওর পাঠিয়েছিল তাই থেকে। ইন্ডিয়ানাপোলিস এয়ারপোর্টে যখন নামলাম তখন দেখলাম যে আমি, বাই দ্য ওয়ে, আমি ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটন থেকে পড়াশোনা করেছি আর কি, এবং সেখানে কিন্তু গেছিলাম একটা কারণে, সেটা হচ্ছে তৎপত্রিকায় দময়ন্তী বসু সিং বুদ্ধদেব বসুকে মানে বাবাকে চিঠি লিখছিলেন, বাবাকে ছোট মেয়ের চিঠি বলে আর কি। ওইটা পড়ে না কেমন একটা মোহিত হয়ে গেছিলাম, মানে এখন ভাবলে খুব বোকা বোকা লাগে, কারণ ধরো অন্য অনেক ইউনিভার্সিটিতে পেয়েছিলাম, বস্টন ইউনিভার্সিটিতে বা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি যায়নি, তখন ওই ব্লুমিংটন ইউনিভার্সিটিটা নবনীতা দেবসেন পড়ছে ওই ইয়েতে চলে গেছিলাম। তো যখন ইন্ডিয়ানাপোলিস কেউ আমাকে নিতে আসেনি, আর আমার অন্য যে 5 জন বন্ধু গেছিল তাদের একজনের কাকা নিতে এসেছিল। তো আমাকে অরিজিৎ বলে একটা বন্ধু ছিল, বললো তাহলে তুই কিসে করে যাবি? আমি ঠিক আছে আমি এয়ারপোর্টে ঘুমিয়ে পড়বো, তারপরে সকালবেলা তো বাসে করে চলে যাব। তো ওরা তো উঠে গেছে, তখন ওই আঙ্কেল আর কি, অরুণ আঙ্কেল এসে আমাকে বললো যে বেটি তোমাকে কে নিতে আসবে? না কেউ নিতে আসবে না। তখন ছেলেগুলোকে খুব বকে মানে সবাইকে বের করে দিয়েছিল গাড়ি থেকে, যে তোমরা একটা মেয়েকে ফেলে তোমরা গাড়িতে উঠে ফেললে, মানে সেটা আমার বলবো যে খুব মানে এখনো প্রত্যেক মুহূর্তে ভাবলে খুব অদ্ভুত লাগে। তো ওই আঙ্কেল আর কি গাড়িতে ওনার বাড়িতে নিয়ে গেলেন এবং আন্টি যে ছিলেন, তো এবং সেদিকে আমার কাছে ওটা খুব ইন্টারেস্টিং এবং মনে রাখার যে ল্যারি বার্ড মানে ওখানকার যে সবচেয়ে বড় ওয়ান অফ দ্য লেজেন্ডারি বাস্কেটবল প্লেয়ার, উনি সেদিনকে রিটায়ার করেছিলেন, সেজন্য ওই দিনটা যখনই আসে যখন সেলিব্রেশন তখন আমার মনে হয় 17 আগস্ট 1992 সালে আমেরিকায় পৌঁছেছিলাম।
1: এটাও এক প্রকার একটা যাত্রা পথ, যে যেদিন আপনি ছিলেন সেদিন আপনাকে নিতে আসার তো কেউ ছিল না,
2: এবং গিয়ে 3 দিন কিন্তু বাড়িতে কোনো খবর দিতে পারিনি, মানে মা বাবা কিন্তু জানে না, প্লেনে তো দিল্লি থেকে তুলে দিয়েছে, তারপরে কোথায় গিয়ে পড়েছি কোনো আইডিয়া নেই। অথচ এখন যে যায়, আমার এক ভাগ্নি গিয়ে পৌঁছলো, সে নেবেই বললো নিউ ইয়র্ক, শোনো শোনো আমাকে না টাইম স্কোয়ারে নিয়ে যাবে, 34 স্ট্রিটের ওই কর্নারে না ওই একটা বিখ্যাত রিটেলার রয়েছে। আচ্ছা তুই জানলি কি করে? বললো হ্যাঁ আমি তো সব দেখে টেকে এসেছি আর কি।
1: এই যে অজানার পথে পাড়ি দেওয়া, এই অ্যাডভেঞ্চারটা বোধ হয় আর প্রবাসে যাওয়ার সঙ্গে এখন আর নেই অন্তত, কারণ এখন সবটাই জানা
2: হয়ে গেছে। হ্যাঁ সেটা সত্যি কথা বলতে কি, ওই যে একটা অজানার আনন্দ ছিল সেটা অনেকখানি আমরা হারিয়ে ফেলেছি।
1: বেশ, আমরা অনুষ্ঠান একেবারে শেষ করে এনেছি, আপনার কাছ থেকে আমরা শেষ কথা হিসেবে যেটুকু জানতে চাইবো, প্রবাসে হয়তো আমরা অনেক সুবিধা পেতে পারি, পাই শিক্ষার ক্ষেত্রে রোজগারের ক্ষেত্রে, সব মানুষই ভালো একটা জীবন চায় এই ফেসিলিটিস সমেত জীবন যাকে বলে, কিন্তু কোথাও মাটির সঙ্গে টান বোধহয় একটা বিষয় সেটা থেকে যায় বলেই হয়তো আপনি ওখানে বসেও বাংলা ভাষার চর্চা করে চলেছেন নিরন্তর। কতটা মিস করেন দেশকে, এবং যদি বলা যায় কখনো কি অবসাদ গ্রাস করে দেশের মাটিতে না থাকতে পারার জন্যে?
2: একদমই একদমই। ধরো আমি যখন যেদিন দেশে ছেড়েছিলাম আর কি, সেদিনকে আরণ্যক বলে একটা বই নিয়ে গেছিলাম, ওটা এখনো আমার, এবং আমার ফোনে এখনো তুমি ওই কিছু পাতার PDF ছবিটা পাবে। উনি ওখানে বলেছিলেন যে কোনোদিন যদি তুমি দেশকে না ছাড়ো এবং দেশে বিদেশে থেকে দেশকে ফিরে পাওয়ার যে আগ্রহটা আকাঙ্ক্ষাটা সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না আর কি। সেই যে একটা অদ্ভুত একটা ফিলিং, এটা তুমি দেশ ছেড়েছো বলেই তুমি বুঝতে পারছো আর কি, দেশে থেকে দেশকে যে তুমি কতখানি ভালোবাসো সেটা তুমি একবার দেশকে না ছাড়লে তুমি বুঝতে পারবে না। উনি বলছেন যে কলেজ স্ট্রিটের ওই বইয়ের দোকান, ওই চায়ের ফুটপাত, ওই ঘিঞ্জি জায়গা যে এতখানি প্রিয় আমার, সেটা আমি দেশ না ছাড়লে বুঝতে পারতাম না আর কি। তাই সবকিছু ছেড়েও আর কি নিজের মাতৃভাষাকে তো ভোলা যায় না আর কি। সত্যি কথা বলতে কি, মাতৃভাষা বলতে যে শুধু বাংলা ভাষার কথা বলছি না, যে কোনো ভাষাই আর কি, ধরো তুমি ইংরেজিও আর কি, মানে এটা তো আমাদের একটা যে কোনো ভাষা বা পরিসরটা আর কি, তুমি একটা রুট থেকে চলে গেলে সেই রুটের প্রতি কিন্তু তোমার একটা টান সব সময়ই থাকবে। এবং আমি বলবো যে প্রবাসী থেকে আমরা যতখানি বাংলা চর্চা করি, সেই নাটকই হোক, কবিতা পড়েই হোক, দুর্গাপুজো করেই হোক, সেটা কিন্তু ওই মাটির টানের জন্যই কিন্তু। আর এই যে সেদিনকে একজন বলছিল যে আমরা কিন্তু না বেড়ানোর প্ল্যান করতে পারি না, আমাদের বছরের প্রথমে হচ্ছে যে 10 দিন কি 15 দিন কি 1 মাস কি করে বাঁচাবো, অন্য কোথাও বেড়াতে যাওয়ার কিন্তু আমরা চিন্তা করতে পারতাম না,
1: দেশে
2: করে দেশে আসবো এবং ওই প্রথমে দিল্লিতে আসবো না কলকাতাতে কি করে নামবো আর কি, এটা একটা সত্যি কথা আর কি।
1: বেশ, অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে আমাদের সঙ্গে আজ ছিলেন মৌসুমি দত্ত রায়, শিক্ষাবিদ, অধ্যাপিকা, লেখক এবং যিনি প্রবাসে একটা দীর্ঘ সময় কাটিয়ে চলেছেন এবং কাটিয়েও তিনি বাংলা ভাষা দেশের প্রতি শেকড়টা ভোলেননি এবং সেই টানেই বারবার ছুটে আসেন এখানে দেশে। অনেক ধন্যবাদ দিদি আকাশবাণীতে আসার জন্য এবং আপনার মূল্যবান সময় থেকে আমাদের দেওয়ার জন্য।
2: তোমাকেও অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা পায়েল, তুমি যে কাজটা করে যাচ্ছ সেটাও খুব ভালো করে করছো এবং আমি জানি তুমি নিজেও খুব ভালো লেখো এবং আমি খুবই গুণমুগ্ধ পাঠক তোমার।
1: অনেক ধন্যবাদ।

আমরা কিছুটা ফিরে আসার গল্পে ছিলাম। বিদেশে থেকেও মন যখন শেকড়ের টানে বারবার ফিরে চায়, তবুও সেখানে থাকতে হয়। সাকসেস আছে, সাফল্য আছে, ফেরার গানও তো আছে। পায়েল চট্টোপাধ্যায় ছিলেন মৌসুমী দত্ত রায়ের সঙ্গে, কথা শুনছিলাম। আবার ফিরে আসার গল্পে আসবো কখনো কোনো দিন। সকলে খুব ভালো থাকবেন।

দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের কথায় গানে অনুষ্ঠানে স্বাগত জানাতে আজ স্টুডিওতে রয়েছি আমি আম্রপালি ঘোষ মিত্র। আজ কথা এবং গানে বর্ণিত হবে এক লোক পরব, ভাদু গান, পশ্চিমবঙ্গের প্রাচীন এক লোকসংস্কৃতি। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, আসানসোল এবং ঝাড়খণ্ডের রাঁচি, হাজারিবাগ ভাদু গানের প্রচলন মূলত এই জায়গাগুলিতে। ভাদ্র মাস কিছুটা অবসরের মাস, বর্ষা শেষে শরতের শুরুতে। একসময় এই রাঢ় প্রদেশ ভাদু উৎসবে মুখর হত। ছেলেরা মেয়েদের পোশাক পরে গ্রামে গ্রামে ঘুরে ভাদু নাচ দেখাত। সেটা আবার দরিদ্র মানুষের জন্য ছিল উপার্জনের উপায়। শুরুটা হতো পয়লা ভাদ্র থেকে ভাদু পুজোর মধ্যে দিয়ে। ভাদু মূর্তি কোলে গ্রামে গ্রামে ঘুরে গান গেয়ে রোজগার করতেন ভাদু শিল্পীরা। মুখে মুখেই রচিত হতো গান। জীবন যন্ত্রণার প্রসঙ্গ, সামাজিক বিষয়, এসবই ছিল এই গানের মূল উপজীব্য।

গান শুনলেন স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে। তবে এই পুজো বিষয়ে কিন্তু বিভিন্ন মত রয়েছে। অনেকে একে লক্ষ্মী পুজো বলে মনে করেন, বছরের বিভিন্ন মাসের লক্ষ্মী পুজোর মতোই ভাদু ভাদ্রের লক্ষ্মী। আবার অনেকের মতে পুরুলিয়ার রাজা নীলমণি সিংদেওয়ের কন্যা ভদ্রাবতী ভাদু। তার অন্তজ শ্রেণীর মানুষকে ভালোবাসা পিতা মেনে না নেওয়ায় সে আত্মঘাতিনী হয়। তারই স্মৃতিতে ভাদু পুজো। আবার মতান্তরে কাশীপুরের রাজার মেয়ে ভাদুর বিয়ের দিনে বরবেশী রাজকুমারের যাত্রাপথেই মৃত্যু হয় লেঠেলদের হাতে, তাই ভাদু আত্মহত্যা করে। তবে ইতিহাস যাই হোক, পয়লা ভাদ্রে কুমারী মেয়েরা বাড়িতে ভাদু প্রতিষ্ঠা করেন। একটি পাত্রে ফুল রেখে ভাদুর বিমূর্ত রূপ কল্পনা করা হয়। আবার লক্ষ্মীর আদলে ভাদু মূর্তিও গড়া হয় অনেক জায়গায়। সমবেত কণ্ঠে মেয়েরা ভাদু গান গায়। তেমনই গান এবার শোনাব মানসী পালের কণ্ঠে।

ভাদ্র সংক্রান্তির আগের রাতে চলে জাগরণ অনুষ্ঠান। সারারাত নাচ গান খাওয়া দাওয়ায় মেতে ওঠেন সবাই। কুমারী ও বিবাহিত মহিলাদের মিষ্টান্ন সহযোগে মঞ্চে আপ্যায়ন করা হয়। তারপর সংক্রান্তির সকালে দলবদ্ধভাবে মহিলারা ভাদু মূর্তি বিসর্জন করেন। তবে বর্তমানে এই উৎসবের কদর কিন্তু অনেকটাই কমে আসছে। নতুন প্রজন্ম আগ্রহ হারাচ্ছে ক্রমশ। সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে তাই অনেক জায়গায় উদ্যোগী মানুষদের উৎসাহে চলছে এই প্রাচীন বাংলার পরব। স্বল্প দৈর্ঘ্যের এই অনুষ্ঠানে এবার শোনাব শেষ গান। তার আগে মনে করিয়ে দেব, অনুষ্ঠান কেমন লাগলো জানিয়ে ইমেল করুন মৈত্রী বন্ধু @gmail.com ঠিকানায়, অথবা আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, অর্থাৎ মাঝে ভি নয় রয়েছে বি, সেখানে নির্দিষ্ট পোস্টের কমেন্ট বক্সে জানাতে পারেন কেমন লাগলো আজকের কথায় গানে অনুষ্ঠান। কথা আর গানের মাঝে সেতু বন্ধনের দায়িত্বে আজ ছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র। রইল আজকের শেষ গান সমবেত কণ্ঠে।

শুনছিলেন কথায় গানে অনুষ্ঠান, সঙ্গে ছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রক্তিম ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকের শিরোনামে রয়েছে, দেশের প্রথম ইমেজিং স্যাটেলাইট EOS-05 এর সফল উৎক্ষেপণ করল ইসরো, স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম দীর্ঘস্থায়ী সরকার গঠনের জন্য ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিনন্দন। জবাবে ইতালির প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ব্যাপারে আস্থা প্রকাশ করেছেন।
0: ভারত ও পোল্যান্ড সাইবার নিরাপত্তা, মহাকাশ গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু চুক্তি সম্পাদনার বিষয়ে আলোচনা করছে, জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।
1: হীরে ব্যবসায় ভারত ও বেলজিয়ামের অংশীদারিত্বকে অবিচ্ছেদ্য বন্ধন হিসেবে উল্লেখ করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট দি ওয়েভার।
0: তিন দিনের ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশের প্রধান বিচারপতিদের সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে।
1: নেপালে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে ভারতের আরও দুটি বিমান আজ কাঠমান্ডুতে পৌঁছেছে। এদিকে বন্যা বিধ্বস্ত এলাকা থেকে এখনও পর্যন্ত 166 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে, নিখোঁজ আরও 275, জানিয়েছে বিদেশ মন্ত্রক।
0: যথাযথ ধর্মীয় উৎসাহ উদ্দীপনায়

0: ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপিত। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। বাংলাদেশেও জন্মাষ্টমী পালন।
1: চায়না মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসের সেমিফাইনালে ভারতের সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি।
0: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ EOS-05 আর্থ অবজারভেশন স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে আজ ভোরে GSLV-F17 রকেটের মাধ্যমে এই উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। EOS-05 হল একটি অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশযান এবং জিওসিঙ্ক্রোনাস কক্ষপথে স্থাপিত ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট। এই উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য কৃষি, প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে সহায়ক হবে। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন বলেছেন, এই মিশন ভারতের পৃথিবী পর্যবেক্ষণ সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং সংশ্লিষ্ট পরিষেবা প্রদানের মান উন্নত করবে।
2: I am very happy to announce that GSLV F-17 vehicle has successfully and precisely injected the Advanced Earth Observation Satellite 05, the geo-imaging satellite, in the intended and required orbit. And today, we have injected the heaviest satellite, 2,367 kg satellite, using this launch vehicle. Once the Earth Observation Satellite 05 is operationalized, it will become the India's first dedicated imaging satellite from the geo orbit, providing important strategic data for our country.
0: দেশের প্রথম জিওসিঙ্ক্রোনাস কক্ষপথ ভিত্তিক ইমেজিং স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি একে ভারতের মহাকাশ ক্ষেত্রের উৎকর্ষ, উদ্ভাবন এবং ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন।
1: কেন্দ্রীয় মহাকাশ বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ ভারত ও ফ্রান্সের মধ্যে মহাকাশ সংক্রান্ত সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা করেছেন। মন্ত্রী ভার্চুয়ালি ফ্রান্সের উচ্চশিক্ষা, গবেষণা, মহাকাশ বিষয়ক মন্ত্রী অধ্যাপক ফিলিপ বাপটিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে শ্রী সিং বলেন, ভারত ফ্রান্সের সঙ্গে দীর্ঘদিনের মহাকাশ বিষয়ক অংশীদারিত্ব আরও জোরদার করার অপেক্ষায় রয়েছে। ফরাসি মন্ত্রী মহাকাশ ক্ষেত্রে ভারত ও ফ্রান্সের সহযোগিতাকে আরও জোরদার এবং ত্বরান্বিত করার বিষয়েও ফ্রান্সের আগ্রহ প্রকাশ করেন।
0: কেন্দ্রীয় ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, সরকার বিভিন্ন প্রচারমূলক কর্মসূচির মাধ্যমে যুব সমাজের ক্ষমতায়নে, তাদের মধ্যে বৈজ্ঞানিক মানসিকতা গড়ে তুলতে এবং ভূবিজ্ঞান নিয়ে গবেষণায় উৎসাহিত করতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ঊনবিংশ আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াড IESOতে 9টি পদকজয়ী টিম ইন্ডিয়া স্কুল চিলড্রেনের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ভারতীয় শিক্ষার্থীরা 4টি সোনা, 3টি রূপো ও 2টি ব্রোঞ্জ পদক জিতে সর্বকালের সেরা নৈপুণ্য প্রদর্শন করেছে।
1: ইতালির যুদ্ধ পরবর্তী ইতিহাসে দীর্ঘতম সময় ধরে নিরবচ্ছিন্নভাবে প্রধানমন্ত্রী দায়িত্ব পালনকারী হিসেবে নজির সৃষ্টির জন্য জর্জিও মেলোনিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জর্জিও মেলোনির সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সেদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকার। মেলোনি সরকার টানা 1,413 দিন ক্ষমতায় থাকার নজির সৃষ্টি করেছে। ইতালির রাজনীতিতে ঐতিহাসিকভাবে সরকার দ্রুত পতনের প্রবণতা থাকলেও মেলোনি তার দলকে ঐক্যবদ্ধভাবে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি এবং বড় ধরনের সংকট এড়ানোর মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে সক্ষম হয়েছেন। 2022 সালের অক্টোবরে ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও ইতালির বিশেষ কৌশলগত অংশীদারিত্ব মজবুত করার ক্ষেত্রে মেলোনির সঙ্গে তার বন্ধুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি আগামী দিনে জর্জিয়া মেলোনির আরও সাফল্য কামনা করেন। তাকে অভিনন্দন জানানোর জন্য শ্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন মেলোনি। সমাজ মাধ্যমে এক বার্তায় মেলোনি ভারত ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডর গড়ে তোলার লক্ষ্যে যৌথভাবে কাজ করার ব্যাপারে আস্থা প্রকাশ করেছেন।
0: শিক্ষক দিবস উপলক্ষে আগামীকাল নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 48 জন স্কুল শিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। নির্বাচিত এই 48 জন স্কুল শিক্ষক দেশের 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংস্থার অন্তর্ভুক্ত। শিক্ষক দিবসের প্রাক সন্ধ্যায় দেশের সব শিক্ষককে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি শিক্ষকদের জাতি গঠনের রূপকার হিসেবে অভিহিত করেন।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও পোল্যান্ড সাইবার নিরাপত্তা, মহাকাশ গবেষণা, পরিচ্ছন্ন কয়লা বা ক্লিন কোল প্রযুক্তি, গোপনীয় তথ্য আদান প্রদান এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের মতো বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু চুক্তির ব্যাপারে আলোচনা করছে। এই উদ্যোগ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও নিবিড় করে তুলবে বলে বিদেশমন্ত্রীর আশা। ওয়ারশেতে পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী রাডোস্লাভ সিকোরস্কির সঙ্গে আলোচনার পর আয়োজিত যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও পোল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক

0: 2024 সালে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত হয়েছে। বিদেশমন্ত্রী জানান, পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলিতে ভারতীয় বিদ্যাচর্চা বা ইন্ডোলজি এবং সংস্কৃত বিষয়ক কর্মসূচিগুলি ইতিবাচক সাড়া ফেলেছে।
1: We are working on agreements including cybersecurity, space, clean coal, classified information, critical minerals, and I'm confident that they will add both texture and substance to our ties. On people-to-people exchanges, I'm glad to announce that the second edition of the Jam Sahib Memorial Youth Exchange Program will be taking place in October.
0: এদিকে পোল্যান্ডের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ড জয়শঙ্কর এবং সিক্রোস্কির আলোচনায় দুদেশের কৌশলগত অংশীদারিত্ব বাস্তবায়ন এবং প্রতিরক্ষা, মহাকাশ ও জাহাজ নির্মাণ সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতার কথা উঠে এসেছে। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
2: ভারত ও বেলজিয়ামের মধ্যে হীরে ব্যবসার অংশীদারিত্বকে এক অবিচ্ছেদ্য বন্ধন হিসেবে উল্লেখ করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী ওয়ার্ড ডি ওয়েভার। মুম্বাইয়ের ভারত ডায়মন্ড এক্সচেঞ্জে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি আজ বলেন, শতাব্দী প্রাচীন এই সম্পর্ক পারস্পরিক বিশ্বাস, স্বচ্ছতা ও সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। হীরে শিল্পে তিনি ভারতকে বিশ্বের কারখানা এবং অ্যান্টওয়ার্পকে বিশ্বব্যাপী সংযোগের কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করেন। বিশ্বের হীরে রাজধানী হিসেবে পরিচিত অ্যান্টওয়ার্পের সঙ্গে মুম্বাইয়ের সাদৃশ্য তুলে ধরে ডি ওয়েভার বলেন, বন্দর নগরী হিসেবে উভয় শহরই নিজ নিজ দেশের অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে কাজ করছে। মুম্বাইতে এইচআরডি অ্যান্টওয়ার্পের নতুন কার্যালয়টি দুদেশের মধ্যে হীরের বাণিজ্যকে আরও জোরদার করবে বলে তাঁর আশা। ভারতীয় ব্যবসায়ীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়ে বেলজিয়াম সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে ডি ওয়েভার, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্যের প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের চেয়ারম্যান কিরিট ভানসালি জানান, দুদেশের মধ্যে রত্ন ও গয়না বাণিজ্যের পরিমাণ 2025-26 সালে প্রায় $3.5 billion পৌঁছেছে। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্প সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে তাঁর আশা।
0: বেলজিয়াম ভারতের সঙ্গে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে কাজ করবে বলেও বেলজিয়ামের প্রধানমন্ত্রী এদিন উল্লেখ করেছেন। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আগামী বছরের ফেব্রুয়ারিতে সামুদ্রিক ও বন্দর ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ বেলজিয়ান প্রতিনিধি দল ভারত সফর করবে। মুম্বাইতে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ক উচ্চ পর্যায়ের আলোচনায় তিনি বলেছেন, এই চুক্তি বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধার প্রতীক। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীজ বলেছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে মহারাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, বেলজিয়াম ও ভারতের অর্থনীতি পাঁচটি প্রধান ক্ষেত্রে একে অপরের পরিপূরক। সেগুলি হল হীরে ও গয়না, সেমিকন্ডাক্টর, পরিবেশ বান্ধব হাইড্রোজেন ও বন্দর, প্রতিরক্ষা ও উন্নত উৎপাদন ব্যবস্থা এবং কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ।
2: কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু আজ বেলজিয়ামের প্রধানমন্ত্রী ওয়ার্ড ডি ওয়েভারের সঙ্গে সাক্ষাৎ করেন। দুদেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা, উচ্চ মূল্যের ওষুধ শিল্পের জন্য এয়ার কার্গো পরিষেবা, অ্যাডভান্সড এয়ার মোবিলিটির মতো ক্ষেত্রগুলিতে সহযোগিতা সহ অসামরিক বিমান পরিবহন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
0: ভারতের সঙ্গে বাণিজ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের $5 billion ঘাটতি দেখা দিয়েছে। মেক্সিকোর সঙ্গে বাণিজ্য ঘাটতির পরিমাণ সর্বাধিক $27.5 billion। ভিয়েতনাম, চীন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য ঘাটতির পরিমাণ বেড়েছে। সার্বিকভাবে জুলাই মাসে পণ্য পরিষেবা ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি 24.4% থেকে বেড়ে $88.6 billion পৌঁছেছে।
2: নতুন দিল্লিতে তিন দিনব্যাপী ব্রিক্সভুক্ত দেশগুলির প্রধান বিচারপতিদের সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে ব্রিক্সভুক্ত সদস্য ও সহযোগী দেশগুলির প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের সভাপতি এবং বিচার বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তারা একত্রিত হয়েছেন। ফোরামের অঙ্গ হিসেবে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত আজ রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরশাহী, দক্ষিণ আফ্রিকা, ইরান ও উজবেকিস্তান সহ বিভিন্ন দেশের বিচার বিভাগীয় প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
0: সুপ্রিম কোর্ট 7টি রাজ্যকে বিচার বিভাগীয় আধিকারিকদের অবসরের বয়স 60 থেকে বাড়িয়ে 62 বছর করার নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি ভি মহানকে নিয়ে গঠিত একটি বেঞ্চ ছত্তিশগড়, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, সিকিম, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গকে তাদের নিজ নিজ পরিষেবা বিধি সংশোধন করে আনুষ্ঠানিকভাবে অবসরের বয়স 62 বছর করার নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালত এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে 2 সপ্তাহের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে এবং নির্দেশ পালনের প্রতিবেদন জমা দিতে বলেছে।
2: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত সেন্ট্রাল ইনস্ট্রুমেন্টেশন ল্যাবরেটরিতে সফিস্টিকেটেড অ্যানালিটিক্যাল ইনস্ট্রুমেন্ট ফেসিলিটি এবং অ্যাডভান্সড ইনস্ট্রুমেন্টেশন ফেসিলিটির উদ্বোধন করেন। এই সুবিধাগুলি জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ পদার্থবিজ্ঞান, প্রকৌশল এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষণ ও গবেষণার সক্ষমতা বৃদ্ধি করবে বলে আশা করা যায়।
3: It is 143-year-old university. That is the great legacy. We want to maintain that legacy. At the same time, we want to make this university as the most modern university of the world. Anybody from every section of the society can send me suggestions how to make this university as the world-class university.
2: Sri Radhakrishnan বিশ্ববিদ্যালয়ের 143 বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসের প্রশংসা করেন।
3: Already our university, the funding has been done 80% by the central government, 20% from the state government. So it is already 80% central university only. But I am not going into that detail. What I am going to do is, genuine grievance is that all the latest scientific subject should be included in our university.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল শিক্ষক দিবস উপলক্ষে নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। এই উপলক্ষে সমবেত পড়ুয়া এবং অন্যান্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত শ্রীরাম কলেজ অব কমার্স ভারতের উচ্চশিক্ষার অন্যতম প্রধান প্রতিষ্ঠান এবং বাণিজ্য ও অর্থনীতি শিক্ষার ক্ষেত্রে একটি বিশিষ্ট কেন্দ্র।
2: জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন NCPCR 12 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সর্বভারতীয় উদ্ধার ও পুনর্বাসন অভিযানের মাধ্যমে 3,800 বেশি শিশুকে উদ্ধার করেছে। দায়ের করা হয়েছে 575টিরও বেশি FIR। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, শিশুশ্রমের সঙ্গে যুক্ত শিশুদের শনাক্তকরণ, উদ্ধার ও পুনর্বাসনের কাজ জোরদার করতে NCPCR বিভিন্ন রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন, জেলাশাসক, শ্রম দপ্তর, পুলিশ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রক্ষা করে অভিযান চালিয়েছে। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
0: নেপাল ও তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 1,287 হয়েছে। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চিতওয়ান জেলায়, 359 জন। গত সন্ধে পর্যন্ত 5,083 জন নিখোঁজ বলে জানিয়েছে নেপাল কর্তৃপক্ষ। ত্রিশূলি জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুরঙ্গে আটকে পড়া দুজনকে বিপর্যয়ে 10 দিন পর উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত 12,000-এর বেশি মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। এদিকে বন্যাদুর্গত এলাকায় চলতি ত্রাণ এবং উদ্ধার কাজে সাহায্যের জন্য ভারত আরও 2টি বিমানে করে ত্রাণ সামগ্রী নেপালে পাঠিয়েছে। বিদেশমন্ত্রক জানিয়েছে 21.5 টন মানবিক সহায়তা নিয়ে C-130J বিমান দুটি কাঠমান্ডুতে পৌঁছেছে। নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ ভারতীয় নাগরিকদের DNA প্রোফাইলিংয়ের জন্য কেন্দ্রীয় এবং রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এবং ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি ল্যাবরেটরির পরিষেবা উপলব্ধ করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিদেশমন্ত্রক জানিয়েছে ভারতে বসবাসকারীর নিকটতম আত্মীয়রা নির্দিষ্ট কিছু কেন্দ্রে গিয়ে তাদের জৈবিক নমুনা জমা দিতে এবং DNA প্রোফাইল তৈরি করাতে পারবেন।
2: বন্যাবিধ্বস্ত নেপাল থেকে এখনও পর্যন্ত 166 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। 275 জন এখনও নিখোঁজ বলে বিদেশমন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নেপাল সরকারের সঙ্গে যৌথভাবে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। ভারতীয়দের উদ্ধার কাজে নেপালের সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদও জানান তিনি। বিদেশ মুখপাত্র বলেন, প্রতিদিন উদ্ধার হওয়া ভারতীয়দের নামের তালিকা প্রকাশ করা হচ্ছে। 1,907 জন ভারতীয় নিরাপদে চীন থেকে নেপালে প্রবেশ করেছেন। তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে আর কোনো ভারতীয় আটকে নেই বলে শ্রী জয়সওয়াল আশ্বস্ত করেন।
4: 166 Indian nationals have been rescued in Nepal. I also wish to add here that so far 1,907 Indian nationals have safely crossed into Nepal from China. And as per official sources in China, there are no Indian travelers who are stranded in the Tibet Autonomous Region in China. So any Indian national who was there has left China or Tibet Autonomous Region.
2: নেপালে ভারতের ক্রমাগত সাহায্যের হাত বাড়ানোর বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, সেদেশের কর্তৃপক্ষের অনুরোধে আগামী দিনে আরও কিছু ফরেন্সিক সরঞ্জাম, বেইলি ব্রিজ এবং অন্যান্য ত্রাণ সামগ্রী পাঠানো হবে। বার্মিংহামের মেয়র জাকির চৌধুরীর কাশ্মীর সংক্রান্ত এক মন্তব্য প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, জম্মু কাশ্মীর এবং লাদাখ বরাবর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।
4: You know where India stands. The whole of Jammu, Kashmir and Ladakh are parts of India which are integral to India and inalienable parts of India. That is what I have to say. As far as our policy towards Pakistan is concerned, you know very well know where we are in this particular matter.
0: গঙ্গা, গণ্ডক, সোন এবং কোশিসহ রাজ্যের সব প্রধান নদীগুলির জলস্তর বৃদ্ধি পাওয়ায় বিহারের বন্যা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। 16টি জেলা বন্যা ক্ষতিগ্রস্ত, নদী তীরবর্তী এবং নিচু এলাকাগুলিতে বন্যার জল ছড়িয়ে পড়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। জরুরি পরিস্থিতি মোকাবিলায় NDRF এর 9টি এবং SDRF এর 27টি দল মোতায়েন।

0: করা হয়েছে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী পাটনায় আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। উত্তরপ্রদেশের অযোধ্যা, বারাণসী, আজমগড়, বালিয়া, গোরক্ষপুর সহ 26টি জেলা প্লাবিত। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ উদ্ধার কাজ চলেছে। 17,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে নিউ ফরাক্কা স্টেশন সংলগ্ন রেললাইনে ধসের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে ট্রেন চলাচল কার্যত বিপর্যস্ত। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি কাজ করে রাতে টেস্টিং এর পর আবার নতুন করে ফের ধস নামায় পরিস্থিতি আরো জটিল হয়েছে। বহু ট্রেন বাতিল এবং একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। উত্তরবঙ্গ থেকে আসা দূরপাল্লার ট্রেনগুলিকে ঘুরপথে গন্তব্যে পাঠানো হচ্ছে। যাত্রীদের কথা মাথায় রেখে অতিরিক্ত বাস রাস্তায় নামানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। আটকে পড়া যাত্রীদের খাবার এবং পানীয় জল সরবরাহ করা হচ্ছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন।
1: ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে আজ সারা দেশে চিরাচরিত ধর্মীয় উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে।

0: জন্মাষ্টমী উপলক্ষে ভক্তরা উপবাস পালন করছেন, বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করার পাশাপাশি মন্দিরে মন্দিরে পূজা অর্চনা করছেন। শ্রীকৃষ্ণের প্রিয় নানা ধরনের মিষ্টান্ন ও খাবার প্রস্তুত করে তাকে নিবেদন করা হয়েছে। অনেক রাত পর্যন্ত ভক্তিগীতি ও নাম সংকীর্তন চলবে আজ। শ্রীকৃষ্ণের লীলাভূমি মথুরা ও বৃন্দাবন শহরকে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে। দেশ বিদেশ থেকে আগত বিপুল সংখ্যক ভক্তের সমাগমের কথা মাথায় রেখে শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, শ্রীমৎ ভগবদ্গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের শিক্ষা কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং নৈতিক মূল্যবোধে অবিচল থাকার ক্ষেত্রে মানবজাতির জন্য অনুপ্রেরণার এক চিরন্তন উৎস হয়ে রয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন সমাজ মাধ্যমে এক বার্তায় বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও বাণী মানবজাতিকে সত্য, ন্যায়পরায়ণতা, কর্তব্যবোধ ও সৎ আচরণের পথে চলতে অনুপ্রাণিত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেশবাসীকে জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গে আজ চিরাচরিত প্রথা মেনে জন্মাষ্টমী পালিত হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরের মেছেদার ইস্কন মন্দিরে জন্মাষ্টমী উদযাপনে অংশ নেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে আজ সকালে নগর সংকীর্তনের আয়োজন করে উত্তর কলকাতার বাগবাজার গৌড়ীয় মিশন। পশ্চিমবঙ্গের কলকাতা সহ সব জেলার পাশাপাশি দেশের সমস্ত রাজ্যেই আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় মানুষজন জন্মাষ্টমী পালনে সামিল হয়েছেন।
1: বাংলাদেশেও যথাযথ ধর্মীয় মর্যাদায় আজ জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। রাজধানী ঢাকা সহ সারাদেশের বিভিন্ন মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে পূজার্চনা, হরিনাম সংকীর্তন, নাম গানের আয়োজন করা হয়। ঘরে ঘরে ভক্তরা উপবাস থেকে জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় সামিল হন। ইসকন বাংলাদেশ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে তিন দিনের কর্মসূচি হাতে নিয়েছে।
0: বালুচিস্তানের জিয়ারত ও সুরাব জেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে চালানো দুটি হামলার দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি বিএলএ। স্থানীয় এই দুটি হামলায় 25 জন সেনা সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। বিএলএ জানিয়েছে, গত মাসে তারা 36টি অভিযান চালিয়েছে, এতে 33 জন পাকিস্তানি সদস্য নিহত হয়েছেন।
1: ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সরকারি বাহিনী এবং হুতি যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াইয়ে অন্তত 25 জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। মাগবানা এবং আল কাধা গ্রামে হুতিরা বড় ধরনের হামলা চালানোর পর গতকাল এই সংঘাত শুরু হয়। শুরুতে তারা বেশ কিছু জায়গা দখল করে নিলেও পরে সরকারি বাহিনীর অতিরিক্ত সেনাদল পাল্টা আক্রমণ চালিয়ে এলাকাগুলির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে।
0: স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে নৌকা বিপর্যয়ের ঘটনায় 5 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, আরও বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আটলান্টিক পাড়ি দেওয়ার পথে একাধিক দুর্ঘটনার সম্মুখীন হয় নৌকাটি। 44 জনকে নিরাপদে ক্যানারি দ্বীপপুঞ্জে নিয়ে আসা হয়েছে। এখন খেলার খবর।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতকে বিশ্বের বৃহত্তম ক্রীড়া কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে দেশ এগিয়ে চলেছে। গুজরাটের আহমেদাবাদে আয়োজিত ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে নতুন দিল্লি থেকে ভার্চুয়ালি তিনি বলেন, আগামী দিনে ভারত সব ধরনের খেলার প্রশিক্ষণের পাশাপাশি ক্রীড়া সংক্রান্ত সুযোগ সুবিধা এবং সরঞ্জাম উৎপাদনেরও একটি কেন্দ্রে পরিণত হবে।
2: 19 দেশ 108 প্যারা অ্যাথলিট হিসা লে রে মেয়ে সবই কোনে যা হুম कि अहमदाबाद, गुजरात और भारत आने वाले दिनों में खेल जगत के, चाहे वो ओलंपिक्स से जुड़े हुए खेल हो, चाहे पैरा ओलंपिक से जुड़े हुए खेल हो, सभी प्रकार के खेल का ये बहुत बड़ा सेंटर बनने वाला है। हम मोदी जी के नेतृत्व में भारत को विश्व में सबसे

0: बड़ा पॉट्स का एक सेंटर बनाने के लिए आगे बढ़ रहे हैं।
1: চায়না মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি টানা চতুর্থবারের মতো এই টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। সেনশেনে আয়োজিত এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে আজ ডেনমার্কের কিম অ্যাস্ট্রুপ ও অ্যান্ডার্স কারুপ রাসমুসেন জুটিকে 21-13, 16-21, 21-18 গেমে হারিয়ে দেন ভারতীয় জুটি।
2: মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে আগামীকাল গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়।
1: এখন দৃষ্টিকোণ।
2: প্রেমেন্দ্র মিত্রের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

0: কবি প্রেমেন্দ্র মিত্র, ছদ্মনাম কৃত্তিবাস ভদ্র, একাধারে কবি, ছোট গল্পকার, ঔপন্যাসিক এবং চিত্র পরিচালক। কর্মজীবন শুরু করেন দীনেশচন্দ্র সেনের সহায়তায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে। পরে সুভাষচন্দ্র বসুর বাংলার কথা, ফরওয়ার্ড, বঙ্গশ্রী এবং বেঙ্গল ইউনিটিতে বিজ্ঞাপনের কপি লেখক হিসাবে 1923 সালের নভেম্বর মাসে ঢাকা থেকে কলকাতায় এসে গোবিন্দ ঘোষাল লেনের একটি মেসে থাকবার সময় ঘরের জানলার ফাঁকে একটি পোস্টকার্ড আবিষ্কার করেন। চিঠিটা পড়তে পড়তেই তার মনে দুটো গল্প আসে। সে রাতেই গল্পে দুটো লিখে পরদিন পাঠিয়ে দেন 1924 সালের মার্চ মাসে প্রবাসীতে শুধু কেরানি, আর এপ্রিল মাসে গোপনচারিণী প্রকাশিত হয়। ওই বছরই কল্লোল পত্রিকায় সংক্রান্তি নামে আরও একটি গল্প বেরোয়। এরপর তাঁর মিছিল এবং পাঁক নামে দুটি উপন্যাস বেরোয়। পরের বছর বিজুলি পত্রিকায় গদ্য ছন্দে লেখেন আজ এই রাস্তায় গান গাইব, এক ঐতিহাসিক কবিতা। তার প্রথম কবিতার বই প্রথমা প্রকাশিত হয় 1932 সালে। বৈপ্লবিক চেতনাসিক্ত মানবিকতা তার কবিতার প্রধান বৈশিষ্ট্য। মানুষের সম্পর্কের ভাঙাগড়া, মনের জটিলতা, মধ্যবিত্ত নিম্নবিত্তের ব্যথা বেদনার কথা প্রকাশ করেছেন প্রেমেন্দ্র মিত্র।
1: কোনদিন গেছে কি হারিয়ে, হাট বাট নগর ছাড়িয়ে, দিশেহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যেটা কাটে, সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুঝে, এলিয়ে হৃদয় শিয়রে শিমুল শুধু একা চুপ করে রয়। পথ খুঁজে যারা হয়রান, কোনদিন সেই ময়দান তারা পেয়ে যায়, হঠাৎ অবাক হয়ে আশে পাশে ওপরে তাকায়। কোন পথ যেখানেতে নেই, সেখানেই মিলে এক খেই আর এক আশার। সব পথ হারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার। একদিন যেও না হারিয়ে, চেনা মুখ শহর ছাড়িয়ে, অজানা প্রান্তরে একটি শিমুল আর আকাশ, যেখানে মুখোমুখি চায় পরস্পরে, একদিন যেও না হারিয়ে।
0: এছাড়াও তিনি অনেকগুলি ছোট গোয়েন্দা গল্প ও উপন্যাস লিখেছেন, যার মুখ্য চরিত্র পরাশর বর্মা, যে পেশায় গোয়েন্দা হলেও নেশায় কবি। তাঁর শ্রেষ্ঠ চরিত্র মামাবাবুকে তিনি বহু অ্যাডভেঞ্চার উপন্যাস ও ছোট গল্পে এনেছেন, যেগুলি কিশোরদের ভেতর জনপ্রিয় ছিল। তাঁর শ্রেষ্ঠ সবচেয়ে জনপ্রিয় চরিত্র ঘনাদা। গপ্পবাগী সর্বজ্ঞানী মেজবাড়ির ঘনশ্যাম দাস আজও সব বয়সের পাঠকদের কাছেই প্রিয়। তার এই অমর চরিত্র 72 নম্বর বনমালী নস্কর লেনের মেজবাড়ির বাসিন্দা ঘনাদা প্রথম প্রকাশিত হয় 1945 সালে।
2: ঘনাদা একেবারে ব্যাঘ্র ঝম্প দিয়ে খালার ওপর দুবাহু মেলে ধরে হা হা করে উঠলেন। রামভুজ নেহাত আমাদের মেষের অনেক পুরনো ঠাকুর তাই, নইলে আর কেউ হলে বোধহয় গামলা টামলা শুদ্ধ উল্টে পড়ে খাবার ঘরে একটা কেলেঙ্কারি বানিয়ে ফেলত। রামভুজ ঘনাদাকে চেনে, তাই শুধু এক পা পিছিয়ে গিয়ে বাঁ হাতে বাটি বসানো থালাটা চিনে ভেলকিবাজির মতো অদ্ভুত কায়দায় সামলে নিয়ে বললে, কি হইল বাবু, মাছের ঝোল খাইবেন না? ভালো মাগুর মাছের ঝোল।
3: মাগুর মাছের ঝোল খাবো আমি?
2: ঘনাদার কথায় মনে হল হিন্দু ধর্মে সবচেয়ে নিষিদ্ধ খাদ্য যেন তাকে জোর করে খাওয়াবার চেষ্টা করা হচ্ছে। আসল ব্যাপারটা যে কি তা আমরা অবশ্যই সবাই জানি। ঘনাদা নিজের ফাঁদে নিজেই ধরা পড়ে বেরোবার জন্য এখন ছটফট করছেন। ছুটির দিন আর তার উপর গৌরের পাশের খবর বার হবার দরুন সকালবেলা সবাই মিলে বসে একটা খাওয়া দাওয়ার আয়োজনের ব্যবস্থা করছিলাম। এমন সময়ে শিশিরের কাছে একটা সিগারেট ধার করতে বলে রাখি, এ পর্যন্ত মাত্র 2357টা তিনি ধার নিয়েছেন। হ্যাঁ, ঘনাদা ঘরে ঢুকেছে। যথারীতি সিগারেটটা ধরিয়ে চলে যাবার মুখে আমাদের ভাবগতিক দেখে বোধহয় সন্দিহান হয়ে জিজ্ঞেস করেছিলেন,
3: ব্যাপারটা কি হে, সকালবেলা এত জরুরি মিটিং কিসে?
2: এই একটু ফিস্টের ব্যবস্থা করছি আজ।
4: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। দেশের প্রথম ইমেজিং স্যাটেলাইট EOS-05 এর সফল উৎক্ষেপণ করল ইসরো, স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
5: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম দীর্ঘস্থায়ী সরকার গঠনের জন্য ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিনন্দন। জবাবে ইতালির প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ব্যাপারে আস্থা প্রকাশ করেন।
4: ভারত ও পোল্যান্ড সাইবার নিরাপত্তা, মহাকাশ গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু চুক্তি সম্পাদনের বিষয়ে আলোচনা করছে, জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।
5: হীরে ব্যবসায় ভারত ও বেলজিয়ামের অংশীদারিত্বকে অবিচ্ছেদ্য বন্ধন হিসেবে উল্লেখ করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী ওয়ার্ড ডি ওয়েভার।
4: তিন দিনের ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশের প্রধান বিচারপতিদের সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে।
5: নেপালে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে ভারতের আরও দুটি বিমান আজ কাঠমান্ডুতে পৌঁছেছে। এদিকে বন্যা বিধ্বস্ত এলাকা থেকে এখনও পর্যন্ত 166 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে, নিখোঁজ আরও 275, জানিয়েছে বিদেশ মন্ত্রক।
4: যথাযথ ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপিত, শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। বাংলাদেশেও জন্মাষ্টমী পালন।
5: চায়না মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসের সেমিফাইনালে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি।
4: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই, নমস্কার।
5: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সঙ্গীত শিক্ষার আসর, শুনবেন ইমন রাগে খেয়াল। আসর পরিচালনায় থাকবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়।
1: আজকে এই সঙ্গীত শিক্ষার আসরে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আমার এই আসরে যারা আছো তারা সবাই আজকে এসেছ তো? বেশ, তাহলে আমরা শুরু করি। আজকে যে রাগটা আমরা বেছে নিয়েছি সে রাগটা হলো ইমন। ইমন কল্যাণ ঘাটের অন্তর্গত রাগ। কল্যাণের যে কল্যাণ অঙ্গ, যে আমরা রূপটা পাই মোটামুটি ইমনের মধ্যে, সেটা আমরা দেখতে পাই, পরিলক্ষিত হয়, উপলব্ধ হয়। ইমনে শুধু মা তীব্র, মা তীব্র, আর বাকি স্বর শুদ্ধ। ইমন সন্ধ্যেবেলা গাওয়া হয়। ইমনের বাদী হচ্ছে গান্ধার, সমবাদী নিখাদ, অর্থাৎ নি গা বাদী নি সমবাদী। ইমন আমরা সাধারণত পঞ্চম বাদ দিয়ে আরো আরোহণ করি, কেউ কেউ পঞ্চমও লাগায়। যেমন সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা, কেউ কেউ করে সা রে গা মা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, অর্থাৎ আরোহণে আমরা পঞ্চমটাকে বর্জিত করি। যখন ধা লাগাচ্ছি তার আগে অবধি পঞ্চম আমরা ব্যবহার করি, কিন্তু যেই ধায় যাচ্ছি তখন মা ধা নিশা এইভাবে যাচ্ছি, অর্থাৎ এটা জাতি আমরা বলতে পারি স্মারক সম্পূর্ণ। আচ্ছা, সন্ধ্যেবেলা গাওয়া হয়, অত্যন্ত জনপ্রিয় রাগ ইমন, এবং ইমন অভ্যাসের রাগ। ইমনকে আমরা সন্ধ্যেবেলা প্রতিদিন অভ্যাস করতে পারি। এবার ইমনের আমি আজকে দ্রুত একতালে একটা বন্দি শেখাচ্ছি, দ্রুত একতাল, 12 মাত্রা দ্রুত একতাল। সেই বন্দিসের কথাটা আমি বলছি, তোমরা সকলে লিখে নাও।

जननी सकल कलुष कलय हस्यौ पेटकाटा मध्यन्नेश मध्यन्नेश सकल कलुष हारिणी सकल कलुष हारिणी जयति जयति जगत जननी। এটা আমরা একটা বসুন্ধরা বন্দনা বলতে পারি। বসুন্ধরাকে যেন আমরা বন্দনা করছি, তিনি সকল কলুষ আমাদের হরণ করেন। জয়তি জয়তি জগত জননী সকল কলুষ হারিণী। এটা হলো স্থায়ী, সোম থেকে বন্দিস্থা শুরু। এবার আমি অন্তরা বলছি, লিখে নাও। তু দয়াময়ী নিকাম দন্তে নয় হস্যই কয়াকাম তু দয়াময়ী নিকাম পতিত পাবনি সুনাম পতিত পাবনি সুনাম হো তুঝে সদা প্রণাম হো তুঝে সদা প্রণাম প্রেম পুণ্য ভারিণী প্রেম পুণ্য ভারিণী। পয় দীর্ঘ মধ্যে নয় জফলা বা দন্তের নয় জফলা পুণ্য ভারিণী ভয়াকার রয়হস্যই দন্তের নয় দীর্ঘই আর স্থায়িত হচ্ছে হারিণী সকল কলুষ হারিণী ভয়াকার রয়হস্যই দন্তের নয় দীর্ঘই। শুরু করছি এর আরোহণ অবরোহণটা আমি আগে বলি।

0: আজকের আসর এখানেই শেষ করো।
1: শুনছিলেন সঙ্গীত শিক্ষার আসর। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতিদের তিন দিনব্যাপী সম্মেলন নতুন দিল্লিতে শুরু হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ সময়ের জন্য দেশের দায়িত্বভার পালনের শুভেচ্ছা বার্তার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, দুদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, হরপবানে বিধ্বস্ত প্রতিবেশী দেশ নেপাল থেকে এযাবৎ 169 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। নেপাল তিব্বত সীমান্তে প্রাণঘাতী হরপবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,287, নিখোঁজ 5,000-এর বেশি। বিহারের গঙ্গা, পুনপুন, গণ্ডক এবং কোশি সহ 10টি প্রধান নদীর জলস্তর ক্রমশ বাড়ায়, বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। নিউ ফরাক্কা রেলস্টেশনের কাছে আপলাইনে ধস মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ উদযাপনের দ্বিতীয় দিনে আজ ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে বিশেষ স্মারক ডাক টিকিট। যথাযথ ধর্মীয় আচার অনুষ্ঠান এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাড়ম্বরে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। শুভেচ্ছা প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে তিন দিনব্যাপী ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতিদের সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনে ব্রিক্স সদস্য ও সহযোগী দেশগুলোর প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের সভাপতি এবং বিচার বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তারা একত্রিত হয়েছেন। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত আজ রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরশাহী, দক্ষিণ আফ্রিকা, ইরান ও উজবেকিস্তান সহ বিভিন্ন দেশের বিচার বিভাগীয় প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে দেশগুলোর মধ্যে বিচার সংক্রান্ত সহযোগিতা জোরদার করা, বিচার বিভাগের দক্ষতা বাড়াতে প্রযুক্তির ব্যবহার ও সমন্বয়, দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন দেশের সর্বোত্তম আইনি চর্চা নিয়ে আলোচনা করা হয়। এই সম্মেলনে অংশগ্রহণকারী বিচার বিভাগগুলোর জন্য ন্যায় বিচার প্রদান, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন সংক্রান্ত সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এবং একই সঙ্গে বিচার বিভাগীয় নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময়ের সুযোগ করে দিচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকার হিসেবে রেকর্ড করেছে। অনন্য এই কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জর্জিয়া মেলোনিকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, এই মাইলফলকটি তাঁর নেতৃত্বের প্রতি ইতালির জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে ভারত ও ইতালির মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার ক্ষেত্রে তাঁদের বন্ধুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদিকে শুভেচ্ছা বার্তা পেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন জর্জিয়া মেলোনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বার্তায় মেলোনি আশা প্রকাশ করেন যে ভারত ও ইতালি দুই মহাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে এবং ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর গড়ে তোলার লক্ষ্যে যৌথভাবে কাজ করে যাবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সাইবার নিরাপত্তা, মহাকাশ এবং ক্লিন কোলের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও পোল্যান্ড একাধিক চুক্তি নিয়ে কাজ করছে। এই উদ্যোগগুলি দুই দেশের সম্পর্ককে আরও গভীর অর্থবহ করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন। ওয়ার্সতে আজ পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, ভারত ও পোল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। 2024 সালে এই সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়।
1: We are working on agreements including cyber security, space, clean coal, classified information, critical minerals and I'm confident that they will add both texture and substance to our ties. On people-to-people exchanges, I'm glad to announce that the second edition of the Jam Sahib Memorial Youth Exchange Program will be taking place in October.
0: বিদেশ মন্ত্রক এক্স হ্যান্ডেলে জানিয়েছে, হরপবানে বিধ্বস্ত প্রতিবেশী দেশ নেপাল থেকে এযাবৎ 169 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এখনও 275 জন ভারতীয় নিখোঁজ। ভারত নেপাল সরকারের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। নেপাল কর্তৃপক্ষের উদ্যোগের প্রশংসা করে শ্রী জয়সওয়াল বলেন, উদ্ধার হওয়া ভারতীয়দের নামের তালিকা মন্ত্রক নিয়মিত প্রকাশ করে চলেছে। চীন থেকে সীমান্ত পেরিয়ে 1,907 জন ভারতীয় নেপালে পৌঁছেছেন। চীনের তিব্বত অঞ্চলে আর কোনো ভারতীয় আটকে নেই। নেপালে ভারতীয় ত্রাণ সাহায্যের ব্যাপারে শ্রী জয়সওয়াল বলেন, নতুন দিল্লি প্রতিবেশী দেশকে সহায়তার কাজ চালিয়ে যাবে। আগামী দিনে নেপাল সরকারের অনুরোধে সাড়া দিয়ে আরও বেশি ত্রাণ সাহায্য পাঠানোর কথাও বলেন তিনি।
2: In the wake of this tragedy, we have extended our solidarity and support to the government and people of Nepal. As a close friend and partner, India responded promptly, and we will continue to support rescue, relief, reconstruction and recovery efforts in the country.
0: নেপাল তিব্বত সীমান্তে প্রাণঘাতী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,287, সবচেয়ে বেশি 359টি দেহ উদ্ধার হয়েছে চিতোয়ান থেকে। নাওয়ালপার্সি পূর্বে 219, পশ্চিমে 212, নুয়াকোটে 184, রসুয়ায় 140, গোর্খায় 70, ধাদিংয়ে 63 এবং তানাহুতে 38টি দেহ উদ্ধার হয়েছে। কাঠমান্ডু হাসপাতালে চিকিৎসা চলাকালীন আরও 2 আহত আজ প্রাণ হারান। সেদেশের জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে এখনও পর্যন্ত 5,083 জনের কোনো সন্ধান মেলেনি। উদ্ধার হওয়া দেহের পরিচয় জানতে চলছে ডিএনএ পরীক্ষার কাজ। এদিকে এক উল্লেখযোগ্য সাফল্য হিসেবে নেপালের ত্রিশুলী 3-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে 10 দিন পর দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিহারের গঙ্গা, পুনপুন, গণ্ডক এবং কোশীসহ 10টি প্রধান নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। পাটনা, ভোজপুর, ভাগলপুর, পশ্চিম চম্পারণ সহ বিহারের উত্তর, মধ্য এবং দক্ষিণের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। নদী ছাপিয়ে বন্যার জল ঢোকায় নিচু এলাকার জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে, বিঘ্নিত স্বাভাবিক জীবনযাত্রা। বিপর্যয় মোকাবিলা দপ্তর দুর্গত এলাকাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য মোতায়েন করা হয়েছে 9টি এনডিআরএফ এবং 27টি এসডিআরএফ দল। বিলি করা হচ্ছে শুকনো খাবার। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় বিশেষ ক্যাম্প খোলা হয়েছে। পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও সরকার বিষয়টির দিকে কড়া নজর রাখছে। মালদহ, হাওড়া ও হুগলির একাধিক এলাকায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। জলসম্পদ ভবনে আজ বিভিন্ন জেলা প্রশাসন ও সেচ দপ্তরের কর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে পরিস্থিতি পর্যালোচনার পর তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ জোর কদমে চলছে। নতুন করে ভারী বৃষ্টি না হলে বিকেলের পর থেকে জল নামা শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। অত্যাধুনিক প্রযুক্তি ও দক্ষ ইঞ্জিনিয়ার সহ রেলকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। এই ধসের কারণে গতকাল ও আজ উত্তরবঙ্গগামী বেশ কিছু ট্রেন বাতিল করা হলেও আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক তথা ডেপুটি জেনারেল ম্যানেজার শিবরাম মাঝি আজ আকাশবাণীকে জানান, যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে ট্রেন বাতিল করা হয়েছে।
3: আমাদের যে নিফারাকার কাছে যে সাবসিডেন্ট অফ ট্রেক হয়েছে তার জন্য আমাদের বেশ কিছু ট্রেনকে বাতিল করা হয়েছে উত্তরবঙ্গগামী, এবং যেহেতু আমাদের যাত্রী সুরক্ষা সাথে আর্লি রেস্টোরেশন এই দুটো আমাদের মেন প্রায়োরিটি, সেই জন্য আমাদেরকে উত্তরবঙ্গগামী ট্রেনকে বাতিল করা হয়েছে। আমরা আশা করছি আজকে রাতের মধ্যে আমাদের ট্রেক রেস্টোরেশন কমপ্লিট হয়ে যাবে। একবার ট্রেক রেস্টোরেশন কমপ্লিট হলে আমরা আমাদের মতো নর্মাল ট্রেন সার্ভিস চালাতে পারবো, যাতে করে প্যাসেঞ্জারদেরকে কোনো ধরনের দুর্ভোগের সম্মুখীন না হয়।
0: মহানায়কের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে আজ কলকাতায় উত্তম কুমার স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। রবীন্দ্র সদনে আজ এক অনুষ্ঠানে এটি প্রকাশ করে পূর্বাঞ্চলীয় পোস্টমাস্টার জেনারেল ঋজু গঙ্গোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রহেই এই ডাকটিকিট প্রকাশ করা সম্ভব হয়েছে।
4: আমরা গর্বিত যে এমন এক মুহূর্তে আমরা উত্তম কুমারকে নিয়ে একটি ডাকটিকিট প্রকাশ করতে পারলাম। এই জন্য মূল কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির। রাজ্য সরকারের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর তিনি যদি ব্যক্তিগতভাবে উদ্যোগ না নিতেন এত অল্প সময়ের মধ্যে এই প্রপোজাল ম্যাটেরিয়ালাইজ করত।
0: আজ জন্মাষ্টমী উপলক্ষে মথুরা ও বৃন্দাবনে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। দেশ জুড়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। দেশ বিদেশ থেকে আগত ভক্তদের কথা মাথায় রেখে মথুরা শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে আজ 500টি ড্রোনের মাধ্যমে আকাশে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ও তার জীবনের বিভিন্ন লীলা জীবন্ত করে তোলা হয়। সাজিয়ে তোলা হয়েছে উত্তরপ্রদেশে বাঁকে বিহারী প্রেম মন্দির, শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির ও ইস্কন মন্দির। মথুরায় জন্মাষ্টমী উদযাপনে যোগ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শিক্ষক দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সারা দেশের শিক্ষক শিক্ষিকাদের শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বিশিষ্ট লেখক ও দার্শনিক প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে রাষ্ট্রপতি ডক্টর রাধাকৃষ্ণনকে এক অসাধারণ শিক্ষক হিসেবে বর্ণনা করেছেন। শিক্ষক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে 48 জন স্কুল শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতিদের তিন দিনব্যাপী সম্মেলন নতুন দিল্লিতে শুরু হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, হরপ্রবাণে বিধ্বস্ত প্রতিবেশী দেশ নেপাল থেকে এযাবত 169 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। খবর শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
5: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন মৈত্রী প্রচার তরঙ্গের আগামীকালের অর্থাৎ 5 সেপ্টেম্বর 2026 শনিবারের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল ৬:05 শুনবেন সুচিন্তন, থাকবে ভূদেব মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন কোমল আশাবরী ও দেশি রাগে খেয়াল, শিল্পী সুমতি মোতাক্কর। 6:30 শাশ্বত ভারত, শুনবেন সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবন কথা। 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ, 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবারতী সোম, 6:55 কৃষক বন্ধুদের জন্য জলদি কপি জাতীয় ফসলের পরিচর্যা, এ বিষয়ে কথা বলবেন বরুণ কৃষ্ণ কুণ্ডু। 7:05 শুনবেন লোকগীতি। 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে শুনবেন সিলেটের কথা, উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়। 7:35 সকালের আড্ডা অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়। 8:30 পথ চলতে অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী, শুনবেন প্রথম পর্ব। 8:45 কীর্তন, শিল্পী পলাশ সরকার। 9:00 ছোটদের আসর, উপস্থাপনায় শচীশ্মিতা গুপ্ত। 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় পুনম বাগ। 10:30 তর্জা গান পরিবেশনায় থাকবেন প্রভাস হালদার ও সহশিল্পীবৃন্দ। 11:00 শিল্প প্রাঙ্গণ অনুষ্ঠানে প্রথমে শুনবেন ভরতনাট্যম আচার্য।

নীলা চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে রৌলিনা গঙ্গোপাধ্যায়, তারপরে পটশিল্প উপস্থাপনায় অর্ঘ ঘোষাল, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 11:30 রম্যগীতি, 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা উপস্থাপনায় মল্লিকা চৌধুরী, 12:30 নাটক কুলিনের মেয়ে রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা নির্মল গুহ, 1:40 বাংলা ব্যান্ডের গান, ভারতীয় সময় দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে আগামীকাল ভারতীয় সময় দুপুর 3:30, 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, অনুষ্ঠানে থাকবে বিষয় মঞ্চকথা, শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান উপস্থাপনায় সুস্মিতা সরকার। বিকেল 4:35 আরোগ্য নিকেতন অনুষ্ঠানে সবার জন্য পুষ্টি বিষয়ে সাক্ষাৎকার শুনবেন। 4:50 ঢাকার চিঠি, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় যুথিকা নাজির, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু, সন্ধ্যা 6:20 ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে শুনবেন লাভজনকভাবে সুপারি ও নারকেল চারা তৈরি, এ বিষয়ে ডক্টর সমরেন্দ্রনাথ খাঁড়ার সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানের বিষয় রক্তাল্পতা রুখতে পুষ্টি, কথা বলবেন শ্রীপর্ণা রায় বর্মন। সন্ধ্যা 7:00 তরজা গান পরিবেশনায় প্রভাস হালদার ও সহশিল্পী বৃন্দ, 7:45 নস্টালজিয়া অনুষ্ঠানে শুনবেন অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে সুতপা চট্টোপাধ্যায়। 8:15 শ্রবণী অনুষ্ঠানে প্রথমে শুনবেন রম্য রচনা অনিরুদ্ধ গঙ্গোপাধ্যায়, তারপরে স্বরচিত কবিতা পাঠে থাকবেন জহর সেন ও সংযম পাল। 9:00 কথায় গানে অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন সৃজিতা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে অনুষ্ঠানে শুনবেন অটিস্টিক মানুষদের প্রতিবন্ধকতা ও সুযোগ, উপস্থাপনায় সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বাদে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় সৃজিতা রায়। মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি আগামীকাল ভারতীয় সময় রাত 12:00 শুনলেন মৈত্রী প্রচার তরঙ্গের আগামীকালের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন মালকোষ রাগে খেয়াল, পরিবেশন করবেন অরুণ কুমার বসু, শিল্পীকে তবলায় এবং হারমোনিয়ামে সহায়তা করেছেন যথাক্রমে নবারুণ কুমার দত্ত এবং সোমনাথ বর্ধন। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, পরিবেশন করলেন শিল্পী অরুণ কুমার বসু। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন রক্তিম ভট্টাচার্য। আজকের শিরোনামে রয়েছে, দেশের প্রথম ইমেজিং স্যাটেলাইট EOS-05 এর সফল উৎক্ষেপণ করল ইসরো, স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন।
0: নেপালে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে ভারতের আরও দুটি বিমান আজ কাঠমান্ডুতে পৌঁছেছে। এদিকে বন্যা বিধ্বস্ত এলাকা থেকে এখনও পর্যন্ত 166 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে, নিখোঁজ আরও 275, জানিয়েছে বিদেশ মন্ত্রক।
1: যথাযথ ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপিত, শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। বাংলাদেশেও জন্মাষ্টমী পালন। আজকে বিস্তারিত খবরে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ EOS-05 আর্থ অবজারভেশন স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে আজ ভোরে GSLV-F17 রকেটের মাধ্যমে উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। EOS-05 হল একটি অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশযান এবং জিওসিনক্রোনাস কক্ষপথে স্থাপিত ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট। এই উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য কৃষি, প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে সহায়ক হবে। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন বলেছেন, এই মিশন ভারতের পৃথিবী পর্যবেক্ষণ সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং সংশ্লিষ্ট পরিষেবা প্রদানের মান উন্নত করবে।
2: I am very happy to announce that GSLV-F17 vehicle has successfully and precisely injected the Advanced Earth Observation Satellite 05, the geo imaging satellite, in the intended and required orbit. And today we have injected the heaviest satellite, 2367 kg satellite, using this launch vehicle. Once the Earth Observation Satellite 05 is operationalized, it will become the India's first dedicated imaging satellite from the geo orbit, providing important strategic data for our country.
1: দেশের প্রথম জিওসিনক্রোনাস কক্ষপথ ভিত্তিক ইমেজিং স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি একে ভারতের মহাকাশ ক্ষেত্রের উৎকর্ষ, উদ্ভাবন এবং ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন।
0: ইতালির যুদ্ধ পরবর্তী ইতিহাসে দীর্ঘতম সময় ধরে নিরবচ্ছিন্নভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী হিসেবে নজির সৃষ্টির জন্য জর্জিয়া মেলোনিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী মেলোনি সরকার টানা 1413 দিন ক্ষমতায় থাকার নজির সৃষ্টি করেছে। ইতালির রাজনীতিতে সরকার দ্রুত পতনের প্রবণতা থাকলেও দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মেলোনি তার দলকে ঐক্যবদ্ধ রাখা, বাস্তববাদী দৃষ্টিভঙ্গি এবং বড় ধরনের সংকট এড়ানোর মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে সক্ষম হয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারত ও ইতালির বিশেষ কৌশলগত অংশীদারিত্ব মজবুত করার ক্ষেত্রে মেলোনির সঙ্গে তার বন্ধুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাকে অভিনন্দন জানানোর জন্য শ্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন মেলোনি। সমাজ মাধ্যমে এক বার্তায় মেলোনি ভারত ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর গড়ে তোলার লক্ষ্যে যৌথভাবে কাজ করার ব্যাপারে আস্থা প্রকাশ করেছে।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও পোল্যান্ড সাইবার নিরাপত্তা, মহাকাশ গবেষণা, পরিচ্ছন্ন কয়লা বা ক্লিন কোল প্রযুক্তি, গোপনীয় তথ্য আদান প্রদান এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের মতো বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু চুক্তির ব্যাপারে আলোচনা করছে। এই উদ্যোগ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও নিবিড় করে তুলবে বলে বিদেশমন্ত্রী আশা প্রকাশ করেন। ওয়ারশতে পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী রাডোস্লাভ সিকোরস্কির সঙ্গে আলোচনার পর আয়োজিত যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও পোল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক 2024 সালে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত হয়েছে।
3: We are working on agreements including cyber security, space, clean coal, classified information, critical minerals and I'm confident that they will add both texture and substance to our ties. On people to people exchanges, I'm glad to announce that the second edition of the Jam Sahib Memorial Youth Exchange program will be taking place in October.
0: ভারত ও বেলজিয়ামের মধ্যে হীরে ব্যবসার অংশীদারিত্বকে এক অবিচ্ছেদ্য বন্ধন হিসেবে উল্লেখ করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্টি ওয়েভার। মুম্বাইয়ে ভারত ডায়মন্ড এক্সচেঞ্জে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি আজ বলেন, শতাব্দী প্রাচীন এই সম্পর্ক পারস্পরিক বিশ্বাস, স্বচ্ছতা এবং সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। হীরে শিল্পে তিনি ভারতকে বিশ্বের কারখানা এবং অ্যান্টওয়ার্পকে বিশ্বব্যাপী সংযোগের কেন্দ্রবিন্দু হিসেবে তিনি উল্লেখ করেন। ভারতীয় ব্যবসায়ীদের জন্য পরিবেশ বান্ধব ব্যবসা গড়ে তোলার বিষয়ে বেলজিয়াম সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে ডিওএভার ভারত ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্যের প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন।
1: বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আগামীকাল 4 দিনের সফরে সৌদি আরব যাবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রথম বিদেশ প্রতিমন্ত্রী সৌদি সফর করবেন। সফরকালে তিনি সেদেশের মানব সম্পদ উন্নয়ন, বিদেশ, জলবায়ু বিষয়ক মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, সেদেশের প্রবাসী ভারতীয় সম্প্রদায় এবং ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গেও আলাপচারিতায় মিলিত হবেন তিনি।
0: শিক্ষক দিবস উপলক্ষে আগামীকাল নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 48 জন স্কুল শিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। নির্বাচিত এই 48 জন স্কুল শিক্ষক দেশের 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংস্থান অন্তর্ভুক্ত। শিক্ষক দিবসের প্রাক্কালে দেশের সব শিক্ষককে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি শিক্ষকদের জাতি গঠনের উপকার হিসেবে উল্লেখ করেছেন।
1: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনাথ চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত সেন্ট্রাল ইনস্ট্রুমেন্টেশন ল্যাবরেটরিতে সফিস্টিকেটেড অ্যানালিটিক্যাল ইনস্ট্রুমেন্ট ফেসিলিটি এবং অ্যাডভান্সড ইনস্ট্রুমেন্টেশন ফেসিলিটির উদ্বোধন করেন। এই সুবিধাগুলো জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, প্রকৌশল এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষণ ও গবেষণার সক্ষমতা বৃদ্ধি করবে বলে আশা করা যায়।
4: It is 143-year-old university. That is the great legacy. We want to maintain that legacy. At the same time, we want to make this university as the most modern university of the world. Anybody from every section of the society can send me suggestions how to make this university as the world-class university.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল শিক্ষক দিবস উপলক্ষে নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। এই উপলক্ষে সমবেত পড়ুয়া এবং অন্যান্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত শ্রীরাম কলেজ অব কমার্স ভারতের উচ্চশিক্ষার অন্যতম প্রধান প্রতিষ্ঠান এবং বাণিজ্য ও অর্থনীতি শিক্ষার ক্ষেত্রে একটি বিশিষ্ট কেন্দ্র।
1: শুনছেন উপমহাদেশের খবর।

0: ত্রাণ এবং উদ্ধার কাজে সহায়তার জন্য ভারত আরও দুটি বিমানে করে ত্রাণ সামগ্রী নেপালে পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, 21.5 টন মানবিক সহায়তা নিয়ে C-130J বিমান দুটি কাঠমান্ডুতে পৌঁছেছে। ত্রাণ সামগ্রীগুলি নেপালের বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন বিষয়ক মন্ত্রী মহাবীর কুনের হাতে তুলে দেওয়া হয়েছে। নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ ভারতীয় নাগরিকদের DNA প্রোফাইলিং এর জন্য কেন্দ্রীয় এবং রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এবং ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি ল্যাবরেটরির পরিষেবা উপলব্ধ করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
1: বন্যা বিধ্বস্ত নেপাল থেকে এখনও পর্যন্ত 166 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। 275 জন এখনও নিখোঁজ বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নেপাল সরকারের সঙ্গে যৌথভাবে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। ভারতীয়দের উদ্ধার কাজে নেপালের সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদও জানান তিনি। বিদেশ মুখপাত্র বলেন, প্রতিদিন উদ্ধার হওয়া ভারতীয়দের নামের তালিকা প্রকাশ করা হচ্ছে। 1907 জন ভারতীয় নিরাপদে চীন থেকে নেপালে প্রবেশ করেছেন। তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে আর কোনো ভারতীয় আটকে নেই বলে শ্রী জয়সওয়াল আশ্বস্ত করেন।
2: 166 Indian nationals have been rescued in Nepal. I also wish to add here that so far 1,907 Indian nationals have safely crossed into Nepal from China, and as per official sources in China, there are no Indian travelers who are stranded in the Tibet Autonomous Region in China. So any Indian national who was there has left China or Tibet Autonomous Region.
1: নেপালে ভারতের ক্রমাগত সাহায্যের হাত বাড়ানোর বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, সেদেশের কর্তৃপক্ষের অনুরোধে আগামী দিনে আরও কিছু ফরেন্সিক সরঞ্জাম, বেলি ব্রিজ এবং অন্যান্য ত্রাণ সামগ্রী পাঠানো হবে।
0: গঙ্গা, গণ্ডক, সোন, কোশি সহ রাজ্যের সব প্রধান নদীগুলির জলস্তর বৃদ্ধি পাওয়ায় বিহারের বন্যা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। 16টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত। জরুরি পরিস্থিতি মোকাবিলায় NDRF এর 9টি এবং SDRF এর 27টি দল মোতায়েন করা হয়েছে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী পাটনায় আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। এদিকে উত্তরপ্রদেশের অযোধ্যা, বারাণসী, আজমগড়, বালিয়া, গোরক্ষপুর সহ 26টি জেলা প্লাবিত। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ এবং উদ্ধার কাজ চলেছে।
1: জম্মু কাশ্মীরের বদগাঁও জেলার আজদারগলি এলাকায় আজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি মারা পড়েছে। ওই এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে ভারতীয় সেনা, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং CRPF যৌথভাবে অভিযান চালায়। সেই সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এলাকায় তল্লাশি অভিযান চলছে।
0: সুপ্রিম কোর্ট 7টি রাজ্যকে বিচার বিভাগীয় আধিকারিকদের অবসরের বয়স 60 থেকে বাড়িয়ে 62 বছর করার নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনকে নিয়ে গঠিত একটি বেঞ্চ ছত্তিশগড়, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, সিকিম, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ রাজ্যকে তাদের নিজের নিজের পরিষেবা বিধি সংশোধন করে আনুষ্ঠানিকভাবে অবসরের বয়স 62 বছর করার নির্দেশ দিয়েছে। 60 বছর পূর্ণ করা বিচার বিভাগীয় আধিকারিকদের 62 বছর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি পাওয়ার আগে সংশ্লিষ্ট হাইকোর্টের মাধ্যমে তাদের যোগ্যতা এবং কর্মদক্ষতা যাচাইয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বলেও শীর্ষ আদালত জানিয়েছে। নতুন দিল্লিতে 3 দিনব্যাপী ব্রিক্সভুক্ত দেশগুলির প্রধান বিচারপতিদের সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে ব্রিক্সভুক্ত সদস্য এবং সহযোগী দেশগুলির প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের সভাপতি, বিচার বিভাগের শীর্ষস্থানীয় আধিকারিকরা একত্রিত হয়েছেন। ফোরামের অঙ্গ হিসেবে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত আজ রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরশাহি, দক্ষিণ আফ্রিকা, ইরান, উজবেকিস্তান সহ বিভিন্ন দেশের বিচার বিভাগীয় প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
1: ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে আজ সারাদেশে চিরাচরিত ধর্মীয় উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে।

0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গে আজ চিরাচরিত প্রথা মেনে জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরের মেছেদার ইস্কন মন্দিরে জন্মাষ্টমী উদযাপনে অংশ নেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে আজ সকালে নগর সংকীর্তনের আয়োজন করে উত্তর কলকাতার বাগবাজার গৌড়ীয় মিশন। বহু ভক্ত সামিল হন নগর সংকীর্তনে। নদিয়ার নবদ্বীপের মঠ ও মন্দিরে জন্মাষ্টমী উৎসব উদযাপিত হচ্ছে। নবদ্বীপ মায়াপুরে পুণ্যার্থীদের ঢল নেমেছে রাস্তায়। পশ্চিমবঙ্গের কলকাতা সহ সব জেলার পাশাপাশি দেশের সমস্ত রাজ্যেই আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় মানুষজন জন্মাষ্টমী পালনে সামিল হয়েছেন।
1: বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। রাজধানী ঢাকা সহ সারাদেশের বিভিন্ন মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে পূজার্চনা, হরিনাম সংকীর্তন, নামগানের আয়োজন করা হয়েছে। ইস্কন

0: ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সেদেশে তিন দিনের কর্মসূচি হাতে নিয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতকে বিশ্বের বৃহত্তম ক্রীড়া কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে দেশ এগিয়ে চলেছে। গুজরাটের আহমেদাবাদে আয়োজিত ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে নতুন দিল্লি থেকে ভার্চুয়ালি তিনি বলেন, আগামী দিনে ভারত সব ধরনের খেলার প্রশিক্ষণের পাশাপাশি ক্রীড়া সংক্রান্ত সুযোগ সুবিধা ও সরঞ্জাম উৎপাদনের একটি কেন্দ্রে পরিণত হবে।
0: মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে আগামীকাল গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় আগামীকাল রাত 8টায়।
1: ভারতীয় ক্রিকেট দল আগামী 22শে সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলবে। ম্যাচটি হবে তোচিগি প্রিফেকচারের সানো আন্তর্জাতিক ক্রিকেট মাঠে। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং জাপান ক্রিকেট সংস্থা যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, দুদেশের কূটনৈতিক সম্পর্কের 75তম বর্ষপূর্তি উপলক্ষে এই ম্যাচ আয়োজন করা হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশের প্রথম ইমেজিং স্যাটেলাইট EOS-05 এর সফল উৎক্ষেপণ করল ইসরো। স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন।
1: নেপালে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে ভারতের আরও দুটি বিমান আজ কাঠমান্ডুতে পৌঁছেছে। এদিকে বন্যা বিধ্বস্ত এলাকা থেকে এখনও পর্যন্ত 166 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে, নিখোঁজ আরও 275, জানিয়েছে বিদেশ মন্ত্রক।
0: যথাযথ ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপিত। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। বাংলাদেশেও জন্মাষ্টমী পালন।
1: আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে হারানো দিনের গান।

ওরে ঘরে নরে হরে শঙ্কুরে রামাশামা খেদি বুঝি আয় ছুটে আয়, ওরে জগা মাদা ভাজা কে খাবি আমার ভাজা দাঁতে শান দিয়ে ছুটে আয়। করোর মরোর করোর মরোর ঘুড়মুড় ঘুড়মুড় ঘুড়মুড় তাজা আমার এই হরিদাসের বুলবুল ভাজা, আমার এই হরিদাসের বুলবুল বুলবুল বুলবুল ভাজা, আমার এই হরিদাসের বুলবুল বুলবুল বুলবুল ভাজা। উল্টে খাও কিংবা সোজা ডাইনে খেলে বায়ে মজা, উল্টে খাও কিংবা সোজা ডাইনে খেলে বায়ে মজা, আমার এই হরিদাসের বুলবুল বুলবুল বুলবুল ভাজাও, আমার এই হরিদাসের বুলবুল বুলবুল বুলবুল ভাজাও। তনু যে ভাই মনু দিয়া একবার জানি ঠিক জরিয়ার হুকুমে এই বুলবুল ভাজা লঞ্জনে যায়। শোনো রে ভাই মনো দিয়া একবার রানি ভিক্টোরিয়ার হুকুমে এই বুলবুল ভাজা লন্ডনে যায়। তারপরে যা ব্যাপারখানা ছেড়ে দিয়ে দিনারখানা সকাল বিকেল।

নিতে কারো নেই কমানা সোনা দানার গরবে যায় না কেনা আমারে বুলবুল দানা নিতে কারো নেই কমানা সোনা দানা।

লাশের খোঁজা, আমার এই হরি দাসের বুলবুল বুলবুল বুলবুল ভাজা, আমার এই হরি দাসের বুলবুল বুলবুল বুলবুল ভাজা, উল্টে খাও কিংবা সোজা ডাইনে খেলে বায়ে মজা, উল্টে খাও কিংবা সোজা ডাইনে খেলে বায়ে মজা, আমার এই হরি দাসের বুলবুল বুলবুল বুলবুল ভাজা, আমার এই হরি দাসের বুলবুল বুলবুল বুলবুল ভাজা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, হারানো দিনের গানের আজকের আসরে গানে গানে আপনাদের স্বাগত জানালো হরিদাস, বাড়ি থেকে পালিয়ে ছবির সেই বুলবুল ভাজা বিক্রেতা যার ঝুলিতে ভরা থাকে নিঃস্বার্থ ভালোবাসা, যান্ত্রিক শহুরে জীবনে যে এক পরম শান্তির আশ্রয়, কাঞ্চনের মতো ছোট্ট বন্ধুদের যে আগলে রাখে কোনো রকম প্রত্যাশা ছাড়াই, বাস্তবের কাঠিন্যের মাঝেই যে তাদের স্বপ্ন দেখতে শেখায়। আজকের পৃথিবীতে এইসব চরিত্ররা ঠিক যেন সিলেবাস বহির্ভূত প্রিয় অধ্যায়গুলোর মতো, তাই না? নিয়মিত পাঠ্যক্রমের মধ্যে যা আমরা অনুশীলন করি না, সহজে তাদের দেখা মেলে না বলেই হয়তো তারা বেশি করে আমাদের টানে। আজ আসরে বরং এইসব ব্যতিক্রমী চরিত্রদের একটু খোঁজ খবর করা যাক। সিলেবাসে নেই যে চরিত্ররা, তাদের সন্ধান করতে আজ আপনাদের সঙ্গী আমি আম্রপালি ঘোষ মিত্র। এই মুহূর্তেই যেমন মনে পড়ছে শামু দাদা আর বসন্ত দাদার কথা, মনে আছে হংসরাজকে রেডিওতে গান গাইবার সুযোগ করে দেওয়ার জন্য কি আপ্রাণ চেষ্টা দুজনে করেছে কোনো প্রতিদানের আশা ছাড়াই? এমন চরিত্ররা তো সত্যিই আমাদের চেনা অধ্যায়ের বাইরে। তাদের নিরলস চেষ্টায় হংসরাজ রেডিওতে কেমন গাইছে চলুন এবার শুনি। হেমন্ত মুখোপাধ্যায়ের পর এবারের গানে রইলেন আরতি মুখোপাধ্যায়।

এবার বলবো এক ব্যতিক্রমী সম্পর্কের কথা। সম্পর্কে বাড়িওয়ালা আর ভাড়াটে হলেও তারা যেন রক্তের সম্পর্কের থেকেও বেশি কাছের। বাড়িওয়ালার অভাবের সংসারে টাকার যোগান দিতে শিক্ষিত বেকার ভাড়াটে যুবকরা উপার্জনের জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যায়। দিনের পর দিন ভাড়া না পেয়েও শত অনটনের মধ্যে ভাড়াটেদেরও অন্য সংস্থানের চেষ্টা করে যায় বাড়িওয়ালার পরিবার। আর্থিক সম্পর্কের ঊর্ধ্বে গড়ে ওঠে এক নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক। বাড়ির একমাত্র মেয়ে মানবী টাকার জন্য নিজের রক্ত বিক্রি করে অসুস্থ হয়ে পড়ে, তবুও ভাড়াটেদের কাছে ন্যায্য পাওনা সে দাবি করতে পারে না। সম্পর্কের এমন পাঠও কিন্তু সচরাচর সিলেবাসে পঠিত নয়। ছবির নাম ক্ষুধা, গানে রইলেন নির্মলা মিশ্র।

ছন্ন ছাড়া সংসারটাকে সত্যিকার একান্নবর্তী পরিবারে বদলে দিল ধনঞ্জয়। ভৃত্য হিসেবে নিযুক্ত হয়ে পরিবারের সকলের মনোমালিন্য ঘুচিয়ে তাদের এক করে সে চলে যায় তার উপার্জিত অর্থটুকুও সঙ্গে না নিয়ে। এমন মানুষ কি চাইলেই খুঁজে বের করা যায়? ছবির নাম গল্প হলেও সত্যি, তবে সত্যি পৃথিবীতে এমন গল্প প্রথাগত সিলেবাসের অন্তর্ভুক্ত একেবারেই নয়। যাই হোক, ধনঞ্জয় ওরফে রবি ঘোষের কণ্ঠে এবারের এই গান আজ রাতের সিলেবাসে অবশ্যই অন্তর্ভুক্ত।

ছাপোষা মধ্যবিত্ত সমাজে কাবুলিওয়ালা নামটা বেশ আতঙ্ক জাগায়। তবে রহমত কাবুলিওয়ালা নামটা কিন্তু আমাদের বারবার হাসায়, কাঁদায়। বইয়ের পাতায় হোক বা সিনেমার পর্দায়, রহমত তার নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে সবার মন জয় করে নেয় প্রত্যেকবার। মিনির প্রতি তার অপত্য স্নেহ তো পাঠকদের মনে চিরস্থায়ীভাবে গেঁথে আছে। ছবিতে তপন সিনহার মুন্সিয়ানায় ও ছবি বিশ্বাসের দক্ষ অভিনয় তার শান্ত অথচ গাঢ় প্রকাশ ঘটেছে। যেমন রহমতের পকেটে তার মেয়ের হাতের ছাপ তোলা কাগজ আর মিনির দেওয়া নোট সযত্নে সুরক্ষিত। আরও একটি মর্মস্পর্শী দৃশ্য একটু মনে করুন, জেল জীবনে বড় সাহেবের বাগান পরিচর্যার কাজে গিয়ে সাহেবের কন্যার হার চুরির দায়ে অভিযুক্ত হয় রহমত। পরে সেই হার পাওয়া গেলে সাহেব নিজে এসে অবিচারের জন্য আক্ষেপ করলে রহমত বলে, ও কই বাত নেহি সাহাব, কই বাত নেহি। অভিযোগ মিথ্যে প্রমাণিত হওয়ার চাইতে ছোট্ট মেয়েটির হার ফিরে পাওয়া গেছে এতেই সে খুশি। গল্পগুচ্ছের কাবুলিওয়ালার সিনেমার পর্দায় এ এক সার্থক রূপ নির্মাণ। মানব চরিত্রের প্রচলিত সিলেবাসের পক্ষে রহমত কাবুলিওয়ালা অবশ্যই এক ব্যতিক্রম। এবারের সমবেত গানে ছোট্ট মিনির নাচ ও কাবুলিওয়ালার সরল দৃষ্টিতে স্নেহের প্রকাশ একসাথে।

0: দেখি দিস কেমন হে পা।
1: ছেলে মাথা খা মাথা খা মাথা খা।
2: সাহেব মিথ্যে তুই কৃষ্ণ পদে মাথা মুড়লি,

সিলেবাস বহির্ভূত অধ্যায়গুলোর পাতা উল্টে আরও খোঁজখবর নিতে থাকবো, তবে এই মুহূর্তে একটু বিরতি। ঘড়ির দিকে তাকান তাহলে বুঝতে পারবেন এখন আগামীকালের নতুন অধ্যায় সম্পর্কে আপনাদের জানিয়ে দেবার সময় হয়ে গেছে। শুনে নেওয়া যাক। এ তল্লাটে সুর খেলে যায় নিয়ম করে, মহল্লার নাম হারানো দিনের গান। বেনি দোলানো কিশোরী, সদ্য কলেজ যাওয়া যুবক কিংবা রোয়াক দখলে রাখা মাছ বৈশী কান পাতেন রেডিওতে। গলা সাধার সরগম, তানপুরার রেওয়াজ আর বাড়ি বাড়ি আসা গানের মাস্টার মশাই, দূর সব ছবির মন্তাজ তাতে বছরভর। বাংলা গানের পথটুকু হাঁটতে আজ ছক ভাঙার গান শোনা। দীর্ঘ পঞ্চাশটি বছরে প্রতিটি দশক জুড়ে যে নিবারণ পণ্ডিতেরা এসে বদলেছেন চেনা স্থিরতা, তাঁদের শোনার পালা। কেউ গায়ক, কেউ সুরকার, চেনা আদল মেনে ছন্দ মেলে তাঁরা বাংলা গানে দখল নেননি। ছক ভাঙা বাংলা গানের ভিত গড়া মাস্টারমশাইদের সঙ্গে নিয়ে সৃজিতা রায় নিঃশর্ত আড্ডায় আগামীকাল রাত ঠিক ১১টায় মৈত্রী প্রচার তরঙ্গে হারানো দিনের গান শ্রোতাবন্ধুরা শুনতে ভুলবেন না।

প্রচলিত সিলেবাসের আওতায় নেই এমন চরিত্রের কথা ভাবতে গিয়ে এবার মনে পড়ছে শুন্ডিরাজের দুই জামাইয়ের কথা, গুপি গাইন আর বাঘা বাইন। হিংসা নয়, যুদ্ধ নয়, অস্ত্র বলতে শুধু সুর আর ছন্দের ভাষা, তাতেই অবসান হয় সব অশান্তির, থেমে যায় সব যুদ্ধ, হেরে যায় সব অশুভ। তাদের পরিচয় আমাদের কারো অজানা নয়, তবু আজ আর একবার তাদের সঙ্গে এই আসরে

0: পান। আর আছে পোলা পান
1: একখান
0: একখান,
1: কচি তারা কথা ফোটে নাই।
0: আর আছে পোলা পান একখান একখান, কচি তারা কথা ফোটে নাই।

কমললতা ছবির গহর গোসাইকে মনে পড়ে? ধর্মের তথাকথিত বেড়াজাল সে একেবারেই মানে না। নিজের ধর্মকে অন্তর থেকে শ্রদ্ধা করেছে সে, তাই হয়তো ভিন্ন ধর্মের প্রতি তার নিষ্ঠা অব্যাহত থেকেছে। তার লেখা গানের অকৃত্রিম ভক্তিভাবে বেশ বোঝা যায় তার চিন্তাভাবনার পথ আর পাঁচজনের থেকে সম্পূর্ণ আলাদা। কমললতাও বেশ ব্যতিক্রমী, তা না হলে সব গঞ্জনা উপেক্ষা করে গহরের মৃত্যুশয্যায় তার মন উজাড় করার সেবা কেমন করে সে করত গহরকে? শরৎচন্দ্রের কলমে শ্রীকান্ত তো আগাগোড়াই অন্যরকম, প্রথাগত সামাজিক নিয়ম তাকে বেঁধে রাখতে পারে না, তাই হয়তো কমললতার স্বাতন্ত্র্য তাকে মুগ্ধ করেছিল। আখড়ায় গহর গোঁসাই আর কমললতার সঙ্গীত সাধনায় একবার কান পাতলে কেমন হয়? কমললতা ছবি থেকে রইল পরবর্তী গান, দ্বৈতকণ্ঠে শ্যামল মিত্র ও সন্ধ্যা মুখোপাধ্যায়।

পাড়ার বখাটে ছেলেটাকে লেখাপড়ার দিকে জোর করে টেনে আনে তার স্ত্রী। রকে আড্ডা দেওয়া মন্টু থেকে ডক্টর সুবীর মিত্র পরিচয় গড়ে তোলার ক্ষেত্রে স্ত্রী সরসীর শক্ত হাতের ভূমিকা।

অনস্বীকার্য। সাফল্য তো সহজেই চোখে পড়ে, কিন্তু নিঃস্বার্থ অবদানগুলো চর্চায় আসে না। পরিবারের অমতে মন্টুর সঙ্গে ঘর বেঁধে সরসীর লড়াই, সফল মানুষ হিসেবে তাকে গড়ে তোলার অদম্য স্পৃহা সরসীকে অবশ্যই ব্যতিক্রমী প্রমাণ করে। বলছি তিন ভুবনের পারে ছবির কথা, গানে আরতি মুখোপাধ্যায়।

বলে তথাকথিত সভ্যতার সংজ্ঞা আমাদের ভাবায়, কিন্তু সে ভাবনার পথে বেশি দূর এগোনোর ইচ্ছে বা সাহস কোনোটাই কিন্তু আমাদের হয় না, কারণ সেটা উন্নত জীবন গড়ার চেনা সিলেবাসের বাইরের ভাবনা। তাই আগন্তুক মনমোহন মিত্র আমাদের সিলেবাসে না থাকা একটি চরিত্র। চলুন এবার গান বিরতিতে ছবির সেই দৃশ্যের কথোপকথন আর একবার একটু ভাবি। এবারের গানে শ্রমণাগহ ঠাকুরতা।

অজানা শপথ ছবির সোমেন চরিত্রটিও কিন্তু প্রথাগত সিলেবাস বহির্ভূত। মৃত বন্ধুর ভুলের মাশুল যে সারা জীবন ধরে দিয়ে গেছে নিঃস্বার্থভাবে, লাঞ্ছনা অপমান সহ্য করেও দায় এড়াতে চায়নি সে। বন্ধুর ভালোবাসাকে সমাজের অসম্মান থেকে বাঁচাতে নিজের স্ত্রী ও সন্তানের পরিচয় দিয়ে আগলে রেখেছে। এতটা কর্তব্যপরায়ণ মানুষকে বন্ধু হিসেবে পাশে পেলে ঠিক কেমন লাগে? গানের মধ্যেই বলা আছে সে কথা। আরও একবার আরতি মুখোপাধ্যায়।

সময় দেখতে দেখতে শেষ হয়ে এলো। সিলেবাসে না থাকা চরিত্রদের নিয়ে আজ আমাদের মন একটা ঘন্টা ভাবার সুযোগ পেল। হ্যাঁ, শুধুমাত্রই ভাবা। এই চরিত্ররা কেউই আমাদের উন্নত জীবনের পাঠ্যক্রম অনুযায়ী রোল মডেল হতে পারে না, তবু তারা থাকে আমাদের মন জুড়ে স্বমহিমায় ভাস্বর হয়ে। অনুষ্ঠান শেষের আগে মনে করিয়ে দিই মতামত জানানোর ঠিকানাগুলো। মৈত্রীবন্ধু @gmail.com আমাদের ইমেল করার ঠিকানা, এবং আকাশবাণী মৈত্রী, যার মাঝে রয়েছে V9B, আমাদের একমাত্র ফেসবুক পেজ, সেখানে নির্দিষ্ট পোস্টের কমেন্ট বক্স রইল আপনার মতামত জানার অপেক্ষায়। অনুষ্ঠানের শেষ লগ্নে একবার সুমিত্রার কথা বলতে চাই, সেই সুমিত্রা যে রোজ থেকে সুমিত্রা হয়ে উঠেছিল বিপ্লবী সব্যসাচীর সান্নিধ্যে এসে। আফিম, কোকেন আর টাকার নেশায় মত্ত জীবনে স্বদেশ প্রেমের সঞ্চার হতেই আর পিছন ফিরে তাকায়নি সুমিত্রা। নিজেকে এমন করে বদলে ফেলা তো সহজ নয়, জীবনের প্রচলিত সিলেবাসে এমন বদলের ফর্মুলা কিন্তু লেখা থাকে না, তবে যারা পারে তারা নতুন সিলেবাসের জন্ম দেয়। এই ছবির আবহ সঙ্গীত হিসেবে একটি নজরুল গীতির সুরকে বারবার ব্যবহার করা হয়েছে, সেই গানটাই আপনাদের কানে রেখে আজ বিদায় জানালাম। আমি আম্রপালি ঘোষ মিত্র, ভালো থাকুন সকলে, শুভরাত্রি শ্রোতা বন্ধুরা।

0: শেষ হলো হারানো দিনের গান এবং এই সঙ্গেই শেষ হলো আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল পাঁচটা বেজে 56 মিনিটে এবং বাংলাদেশ সময় সকাল 6টা বেজে 28 মিনিটে। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11টা বেজে 59 মিনিট হয়ে 55 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12টা বেজে 30 মিনিট হয়ে 52 সেকেন্ড। শুভরাত্রি।
1: ডিটিএইচ বাংলা পরিষেবায় স্টুডিওর ঘড়িতে সময় রাত 12টা বেজে 24 সেকেন্ড। আজ 5ই সেপ্টেম্বর 2026 শনিবার। এখন থেকে রাত 2টো পর্যন্ত শুনবেন বাংলা আধুনিক গান, রাত 2টো থেকে 3টে বাংলা ছায়াছবির গান এবং রাত 3টে থেকে ভোর 4টে পর্যন্ত নানা রঙের গান। এখন বাংলা আধুনিক গান। আজকের প্রথম শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

0: রানু মুখোপাধ্যায়।
1: কুচ কুচ কালো সেই জাতি স্পেনিয়াল, তুল তুলে গা যেন রেশমি রুমাল, আমি তাকে ভুসি বল নাম দিয়ে ডাকি, ভুসি বল এ শহরে আছে।

দরজায়, রোজ রোজ রাগ করে ছুটে ছুটে যায়, ঠিক ঠিক করে ওঠে চোখ দুটো তার, সকল শোনায় তাকে চাচা বাই বাই। খুশি বল খুশি বল তুমি যে আমার, খুশি বল খুশি বল আমিও তোমার, দুজনে তে খেলা করি দুজনে বেড়ায়, খুশি বল এই শহরে আছি একটাই। পার্কে নিয়ম জলে যে বিকেলে সে আমার সাথে চলে পা ফেলে ফেলে, রাস্তায় ওকে দেখে কেউ যদি ডাকে ঝপাপ খায় না কিছু ফলে না কি যায়।

চাবে নামি কুকুর, বললো বন্ধু শেষ হলি রে কুকুর, বেইমানি মানুষকে দিলে ভালোবাসা, রাখলি না কুকুরের ছাতের বালা। সেই থেকে

অমল কান্তি রদ্দুর হতে চেয়েছিল, অমল কান্তি রদ্দুর হতে চেয়েছিল, ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রদ্দু, জামার জামরুলের পাতায় জানাকি লেগে থাকে অল্প একটু হাসির মতো, অমল কান্তি রদ্দুর হতে চেয়েছিল, ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রদ্দু, জামার জামরুলের পাতায় জানাকি লেগে থাকে।

অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসত, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিলাম।

সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি।

আমাদের মধ্যে এখন যে মাস্টারি করে, অনায়াসে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলের ইচ্ছাই পূরণ হল এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, অমলকান্তি রোদ্দুর।

ডিটিএইচ বাংলার পরিষেবায় শুনছেন বাংলা আধুনিক গান। এবারে পরপর কয়েকটি গান, প্রথমে মৃণাল চক্রবর্তী, তারপর উৎপলা সেন ও সতীনাথ মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে, তারপর নির্মলা মিশ্র, এবং আবার আরেকটি গান উৎপলা সেনের কণ্ঠে। পরপর চারটি গান, প্রথমে মৃণাল চক্রবর্তী, তারপর উৎপলা সেন ও সতীনাথ মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে, তারপর নির্মলা মিশ্র ও তারপর আবার উৎপলা সেনের কণ্ঠে, শুনুন।

0: বাংলা ধ্বনি গান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবারে শিল্পী প্রতুল মুখোপাধ্যায়।
1: খোকুন খোকুন করে মায়, খোকুন গেছে কাদের নাই, সাতটা কাকে দাঁড় বায়,

দিতে গিয়ে আমি চিনতে শিখি নতুন মানুষের স্লোগান। স্লোগান দিতে গিয়ে আমি বুঝতে শিখি কে ভাই কে দুশ্মন স্লোগান। স্লোগান দিতে গিয়ে আমি চিনতে শিখি নতুন মানুষের স্লোগান। স্লোগান দিতে গিয়ে আমি বুঝতে শিখি কে ভাই কে দুশ্মন স্লোগান। হট মিটিং এ চোঙা ফুকেছি, গেট মিটিং এ গলা ভেঙেছি, চিনছি শহর গ্রাম স্লোগান দিতে গিয়ে আমি সবার সাথে আমার দাবি প্রকাশ্যে তুললাম। হট মিটিং এ চোঙা ফুকেছি, গেট মিটিং এ গলা ভেঙেছি, চিনছি শহর গ্রাম স্লোগান দিতে গিয়ে আমি সবার সাথে আমার দাবি প্রকাশ।

বনের ধারে মোষতাড়ানো উল্টো স্বভাব, মোষতাড়ানো সহজ নাকি, মোষের সিংহে মৃত্যু বাঁধা, তবুও কারা লাল নিশানে উস্কে তাকে চ্যালেঞ্জ।

দিতে গিয়ে আমি চিনতে শিখি নতুন মানুষের জন স্লোগান, স্লোগান দিতে গিয়ে আমি বুঝতে শিখি কে

আমরা ধান কাটার গান গাই, আমরা লোহা পেটার গান গাই, আমরা গান গাই, আমরা রাম রহিম সরদার।

ভাবছি কারখানার রোশনাই আজ তো ঝলমল, ভাবছি বীজ বোনার দিনকাল, ভাবছি কারখানার রোশনাই আজ তো ঝলমল। আমরা ধান কাটার গান গাই, আমরা লোহা পেটার গান গাই, আমরা ধান কাটার।

আমরা তাঁত চালাই গান গাই, আমরা তাঁত চালাই গান গাই, আমরা প্রাণ বাঁচাই বাঁচবার চেষ্টা করবই, ভাঙব এই শেকল গাই গাই, গড়ব নয়া শহর বাঁচবার চেষ্টা করবই। আমরা তাঁত চালাই গান গাই, আমরা প্রাণ বাঁচাই বাঁচবার চেষ্টা করবই, ভাঙব এই শেকল গাই গাই, গড়ব নয়া শহর বাঁচ।

0: হাত মেলাই ভাই ভাই অমনি গান গাই, আজকে জোর কদম চল চল অমনি হাত মেলাই ভাই ভাই অমনি গান গাই, আজকে জোর কদম চল চল অমনি হাত মেলাই ভাই ভাই অমনি গান গাই, আজকে জোর কদম চল চল অমনি হাত মেলাই ভাই ভাই অমনি গান গাই।
1: প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছেন বাংলা
2: আমি এত বয়সে গাছকে বলছি তোমার

খরায় মাটি ফেটে পড়ছে, আর আমি হাঁটছি রক্ত পায়। যদি দু একটা বীজ ভিজে ওঠে, যদি দু এক

বাংলা আধুনিক গানের অনুষ্ঠান আজ এই পর্যন্তই। ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়িতে রাত 2:01 হয়ে 51 সেকেন্ড। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান, প্রথমে দেয়ানিয়া ছায়াছবি থেকে গান। প্রথম গানটি শ্যামল মিত্র ও মানবেন্দ্র মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

দেয়ানিয়া ছায়াছবির গান শুনছেন। এবারে পরপর দুটি গান, প্রথমে আরতি মুখোপাধ্যায় এবং তারপর সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গান শুনছেন। এবারে ছায়াছবি বন পলাশির পদাবলী। পরপর প্রথম দুটি গান অধীর বাগচির কণ্ঠে।

বন পলাশির পদাবলী ছায়াছবির গানে। এবারও পরপর দুটি গান আবার সতীনাথ মুখোপাধ্যায় ও তারপর উৎপলা সেনের কণ্ঠে।

0: বলার বল না আমায়, গালি কেন দিস রে? ওকে
1: আমি বিষ ছাড়বো, দেখ তুই নিজের
0: ঝাঁটা দেখি ঝাঁটা।

0: বড় বড় বেড়েছে তোর, তোকে ও আমি ছাড়ব না তো, গায়ে হাত পড়লে যে ওর।
1: ঠিক আছে দেখ রামিন স্যার, আগে তুই আয় না বাড়ি, আমিও দেখাচ্ছি কি

पोची दादा, ओ पोचू दादा, ও দাদা লাইসেন্সটা করিয়ে দেবে বলেছিলে, ও দাদা লাইসেন্সটা করিয়ে দেবে বলেছিলে, অতগুলো টাকা খেলে মাইরি, অতগুলো টাকা খেলে

0: এক মাস না যেতে ইয়াল হয়েছে দেখো এ রাস্তাটারি।
1: ও নিবাস দাদা, শুনলে কোথায়?
0: নিবাস দাদা

আজ শুনলেন দেয়ানেয়া ও বন পলাশির পদাবলী ছবির গান। ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান শুনছেন, একযোগে এই অনুষ্ঠান শুনছেন এআইআর মৈত্রী অ্যাপ, নিউজ অন এআইআর অ্যাপে এবং এআইআর এফএম গোল্ডে। এখন নানা রঙের গান, প্রথমে নজরুলগীতি অজয় চক্রবর্তীর কণ্ঠে।

নানা রঙের গানে নজরুলগীতি শুনছিলেন অজয় চক্রবর্তীর কণ্ঠে। এবারে শুনবেন দ্বিজেন্দ্রগীতি, প্রথম শিল্পী সুস্মিতা বন্দ্যোপাধ্যায়।

নানা রঙের গানে প্রথমে নজরুল গীতি ও তারপর দ্বিজেন্দ্র গীতি শুনলেন। এবার শুনবেন অতুল প্রসাদের গান, পরপর দুটি গান শচীন সিংহর কণ্ঠে।

নানা রঙের গান আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, পরিবেশনা করলেন চন্দনা ভট্টাচার্য, রাগ দেশি। তবলা সঙ্গতে ছিলেন সুজাত রায় এবং হারমোনিয়ামে রতন নট্ট। এখন শুনবেন শরৎবাদন, শিল্পী রাজীব চক্রবর্তী, রাগ ভাটিয়ার।

প্রভৃতি অনুষ্ঠানে এতক্ষণে শুনছিলেন শরৎবাদন শিল্পী রাজীব চক্রবর্তী, রাগ ভাটিয়ার। আর কয়েক সেকেন্ড তারপরে শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 5ই সেপ্টেম্বর, শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোন বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9909।

0365 999 2 এই নম্বরে। আজ 5th September একটা বিশেষ দিন। প্রত্যেক বছর আজকের এই দিনটিতে আমরা শিক্ষক দিবস পালন করি, আর এই জন্যে আজকের দিনটি অত্যন্ত একটি বিশেষ দিন। 5ই সেপ্টেম্বর 1888 ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেন আর এনেছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। শুধু তাই নয়, তিনি একজন প্রখ্যাত দার্শনিক এবং শিক্ষক তো বটেই। 1962-র এই সময় তিনি ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব নেন। এরপরে তার বেশ কিছু ছাত্র আর বন্ধুরা তার জন্মদিন পালনের জন্য, বিশেষভাবে উদযাপন করার জন্য অনুমতি চেয়েছিলেন। তখন তিনি বিনম্রভাবে জানান যে তার ব্যক্তিগত জন্মদিন আলাদাভাবে উদযাপন না করে যদি এই 5ই সেপ্টেম্বর দিনটিকে সমগ্র শিক্ষক সমাজের অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর দিন বা শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তবে তিনি বেশি আনন্দিত হবেন। আর সেই থেকেই তাঁর ইচ্ছাকে সম্মান জানিয়ে 1962 থেকেই ভারতের এই 5ই সেপ্টেম্বর তারিখটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এই দিনটিতে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা আর শ্রদ্ধা প্রকাশ করে। কিন্তু শুধু যিনি পড়াশুনো শেখান তিনি নয়, শিক্ষক তো অনেকেই, তাই না? এক এক সময় মনে হয় সত্যি তো, আমরা সারাদিন কত রকম কিছু শিখছি, শেখার বোধ হয় শেষ নেই। আর তখন মনে হয়, আমরা যে বলি না যে আমাদের ছাত্র জীবন মানে হচ্ছে একটা গোল্ডেন মোমেন্ট, যদি নিজেকে ছাত্র হিসেবে ভাবা হয় বোধ হয় সারা জীবন ধরেই আমরা এই স্বর্ণালী মুহূর্তগুলোকে উপভোগ করতে পারব। কখনো যেন মনে হয় এমন করে যদি সত্যি সত্যি শেখার মধ্যে দিয়েই চলতে পারি সারাটা জীবন। কতদিন আগে সুনির্মল বসু বলে গিয়েছেন, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখাল হাসতে মিঠে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষণ দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগাল আমার প্রাণে, শ্যাম্বনানী সরসতা আমায় দিল ভিক্ষা, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র, সবার আমি ছাত্র।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম পূর্ণদাস বাবুলের কণ্ঠে এই গানটি। তাই তো, শেখার কোনো শেষ নেই। শিখতে শিখতেই বোধহয় আমাদের, যদি ভাবতে পারি, সারাটা জীবন সুন্দর করে কাটাতে পারি। আর আজ খুব ইচ্ছে করছে এমন একজন মানুষের গল্প বলতে, যাকে ছোটবেলায় পড়তে পড়তে, মানে ছোটবেলায় পড়ার সময় এই মানুষটির গল্প, এই মানুষটির কথায় অদ্ভুত একটা নস্টালজিয়া আছে। এরকমও হতে পারে, এমন কোন মানুষ হতে পারেন, এই ভাবনাটা না খুব বেশি মাথায় ঘুরত। বলি আজ তার গল্প। হয়তো আপনারা অনেকেই জানেন, অনেক বেশি জানেন, আর গল্পটা শুনে কেমন লাগছে সে কথাও জানবো আপনাদেরই কাছে। আজ বলবো সেই শিক্ষক বুনো রামনাথের গল্প। রানী পালকি করে চলেছেন, সঙ্গে দুজন দাসী পাশে পাশে হেঁটে যাচ্ছে। পালকির দরজা দুটো

ফাঁক করা। হঠাৎ রানী পালকিতে বসে দেখতে পেলেন দারুণ সুন্দর একটা দীঘি। দাসীকে বললেন, দেখো দেখো কি সুন্দর বিরাট দীঘি। সঙ্গে সঙ্গে দাসীরা বলল, ও মা তাই তো, এত বড় পুকুর তো চট করে চোখে পড়ে না গো রানীমা। রানীমা বললেন, সন্ধে হয়ে আসছে, রাজা নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গিয়েছেন, আজ রাতটা এ গ্রামে থাকতেই হবে বুঝলি। কাল খুব সকালে এ দীঘিতে এসে আমি স্নান করতে চাই। ব্যাস রানীর ইচ্ছে হয়েছে, আর তো এরপরে কোনো কথা চলে না। পরদিন খুব ভোর থেকে সাজে সাজে রব পড়ে গেল, রানীমা বড় দীঘিতে স্নান করবেন। দীঘির ঘাট আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হলো। সুন্দর করে পালকি সাজিয়ে কয়েকজন দাসী সঙ্গে নিয়ে রানী এলেন স্নান করতে। ঘাটের শেষ ধাপে বসলেন রানী। দাসীদের মধ্যে কেউ তার পা পরিষ্কার করে দিচ্ছে, কেউ হাত পা, কেউ ঘাটে তার কাপড় চোপড় নিয়ে দাঁড়িয়ে আছে। এবার জলে নামলেন রানী। হঠাৎই রানীর নজরে পড়ল একটু দূরে আরো একজন মহিলাও স্নান করছেন। তার পরনে মোটা লালপাড় শাড়ি, দেহে কোথাও কোনো অলংকার নেই, দুহাতে দুটো লাল সুতো বাঁধা আর নোয়া। রানীও স্নান করছেন, কয়েক ফোঁটা জল ছিটকে এসে রানীর গায়ে পড়ল। রানী ভ্রুকুঞ্চকে বললেন, স্পর্ধা তো কম নয়। রানীর কাছে যে দাসী দাঁড়িয়েছিল সে বলল, ওহে বউ, হাতে তো এক গাছা করে শাখাও জোটে না, বেঁধে রেখেছ লাল সুতো, এত অহংকার কিসের গা? তখন সেই মহিলা বলল, এই লাল সুতোর জন্যই তো আজ বাংলাদেশের অহংকার, আমাদের বাংলার অহংকার, আর এই অহংকারই আমার আসল গয়না। রানী এবার একটু রাগ করেই বললেন, কে তুমি শুনি? তখন তিনি উত্তর দিলেন, এই নবদ্বীপে যিনি সর্বশ্রেষ্ঠ এবং স্বনামধন্য পুরুষ, আমি তার স্ত্রী। বলতে বলতে সেই মহিলা স্নান সেরে কারোর দিকে না তাকিয়ে ঘাটে উঠে ভিজে কাপড়েই সেখান থেকে চলে গেলেন। রাগে রানী ফুসছেন, তিনি রাজা কৃষ্ণচন্দ্রের ছেলে রাজা শিবচন্দ্রের স্ত্রী, কৃষ্ণনগরের মহারানী, তার সামনে বলি কিনা নবদ্বীপের সর্বপ্রধান ব্যক্তি, রাজার চেয়ে কেউ বড় হতে পারে? এত বড় স্পর্ধা! রানী কোন ক্রমে স্নান কম সেরে তাড়াতাড়ি ফিরে সোজা রাজার শিবচন্দ্রের কাছে নালিশের সুরে গিয়ে বললেন, আচ্ছা দেশের রাজার চেয়ে বড় কে? রাজা শিবচন্দ্র রানীর প্রশ্ন শুনে অবাক হয়ে বললেন, রানী হঠাৎ এ ধরনের প্রশ্ন করছো কেন? রানী রাজা শিবচন্দ্রকে পুকুর ঘাটের ঘটনাটি সবিস্তারে বললেন। রানীর কথা শুনে রাজা শিবচন্দ্র একটু আশ্চর্য হলেন, সত্যি তো কে ইনি? খোঁজ নিতে হবে তো।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম কৃষ্ণা চট্টোপাধ্যায়ের গলায় এই গানটি। তাই তো, চারিদিকে আলো, চারিদিকে হাসি, কোথাও কিছু কম নেই, তবু কম পড়ে যায় আমাদের। কেন? ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত দেখায়। আর মাঝে মাঝেই কান্না শেষে আলো এসে বুঝিয়ে দেয় আছে হাসি, আছে অনেক ভালো লাগা, যা থাকে জীবন জুড়ে। বলছিলাম রানী, কৃষ্ণনগরের মহারানী, তিনি অত্যন্ত ক্রুদ্ধ, অত্যন্ত বিরক্ত যে একজন দীনাহীনা রমণী, তিনি কিনা তার কাছে অহংকার প্রকাশ করেন। যাই হোক, তিনি রাজা শিবচন্দ্রের কাছে সব কিছু ঘটনা সবিস্তারে বললেন। তিনিও আশ্চর্য হলেন, কে এই মহিলা যিনি দারিদ্রের জন্য হাতে লাল সুতো বেঁধে রাখেন, অথচ স্পর্ধা করে বলতে পারেন তার হাতের লাল সুতোই বাংলাকে গৌরবান্বিত করেছে। নিশ্চয়ই কোনো সম্ভ্রান্ত ঘরের মহিলা ইনি। চারিদিকে খোঁজ খবর নিয়ে জানলেন ইনি রামনাথ তর্ক সিদ্ধান্তের পত্নী। পরে রাজা শিবচন্দ্র রানীকে বললেন, দেখো সেদিন মহিলা যে কথা বলেছিলেন তা কিন্তু একদিক থেকে ঠিকই। ঠিকই কেন? তার স্বামী কি নবদ্বীপের শ্রেষ্ঠ ব্যক্তি? কত ধন সম্পত্তি আছে ওর স্বামীর? রাজা শিবচন্দ্র একটু হেসে বললেন, রানী, শুধু টাকা পয়সা আর ধন সম্পত্তি থাকলেই কি মানুষ বড়লোক হয়? তবে আর কি সে হয়? জ্ঞানী পাণ্ডিত্যেও মানুষ বড় হয়। যার পাণ্ডিত্যের কাছে সবাই শ্রদ্ধায় মাথা নিচু করে, তিনিই সর্বশ্রেষ্ঠ মানুষ। ওই মহিলার স্বামীকে জানো? রামনাথ তর্ক সিদ্ধান্ত অসাধারণ।

0: পণ্ডিত, তার কাছে কত দূর দূর থেকে ছাত্ররা আসে শিক্ষা লাভের জন্য।
1: মস্ত পণ্ডিত বুঝি?
0: মস্ত পণ্ডিত বললেও যে কম বলা হয়, নানা শাস্ত্রে তার তো পাণ্ডিত্য আছেই, তবে ন্যায় শাস্ত্রে রামনাথ তর্ক সিদ্ধান্তের মতো জ্ঞানী সারা বাংলায় কেউ নেই বললেই চলে। এরপর একটু ভেবে রানী বললেন, তোমার রাজসভায় তো অনেক পণ্ডিত লোক থাকেন, ভারতচন্দ্রের মতো কবিও তোমাদের রাজসভায় স্থান পেয়েছেন, তাহলে রামনাথ তর্ক সিদ্ধান্তকেও তোমার সভা পণ্ডিত করে নাও না কেন?
2: রাজা শিবচন্দ্র বললেন, তিনি সভা পণ্ডিতের পদ গ্রহণ করবেন কিনা সন্দেহ আছে।
0: শুনেছি শিক্ষাদান এবং শিক্ষা আহরণকেই জীবনের ব্রত বলে গ্রহণ করেছেন পণ্ডিত রামনাথ তর্ক সিদ্ধান্ত। কিন্তু রানী, উনি সভা পণ্ডিত হলে তোমার লাভটা কি?
3: ওই পণ্ডিতের বউটার বড় অহংকার, তোমার কাছ থেকে বৃত্তি নিয়ে তোমার অধীনে তোমার রাজসভায় থাকতে হবে পণ্ডিতকে, তখন রামনাথ তর্ক সিদ্ধান্তের বউকেও মাথা নিচু করে থাকতে হবে আমাদের কাছে।
0: একটু মৃদু হেসে মনে মনে রাজা শিবচন্দ্র এ কথাই ভাবলেন, মন্দ বলেনি কথাটা, না তাকে ছোট করার জন্য নয়, তাকে যদি রাজসভায় পাওয়া যায় তবে অলঙ্কৃত হবে তাঁর রাজসভা। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তার কাছে এ প্রস্তাব করে দেখবেন তিনি মানতে রাজি হন কিনা।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী।

0: সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: প্রত্যয়া গোস্বামীর গলায় শুনছিলাম এই গানটি, শুনছি বুনো রামনাথের গল্প আজ শিক্ষক দিবসে। রাজা শিবচন্দ্র একদিন রামনাথ তর্ক সিদ্ধান্তের কোণে ঘরে এসে উপস্থিত হলেন, নবদ্বীপে শেষ প্রান্তে তার কুটির। তখনকার দিনে নবদ্বীপে আজকের মতন এরকম শোভা ছিল না, তবুও নবদ্বীপের শেষ প্রান্তে জঙ্গলের কাছাকাছি রামনাথ তর্ক সিদ্ধান্ত থাকতেন একান্তে পড়াশোনার সুবিধের জন্য, আর তাই সবাই তাকে বুনো রামনাথ বলত। সেদিন রামনাথ তর্ক সিদ্ধান্ত একনিষ্ঠ হয়ে পড়াশোনা করছেন, রাজা শিবচন্দ্র যে দাঁড়িয়ে আছেন তা তিনি অনেকক্ষণ দেখতে পাননি। বেশ কিছুক্ষণ পর যখন দেখতে পেলেন রাজা শিবচন্দ্রকে, তাড়াতাড়ি উঠে তাকে অভ্যর্থনা করলেন, মাটিতে কম্বল বিছিয়ে রাজাকে বসতে দিলেন। রাজা শিবচন্দ্র তার সাধনা দেখে অবাক হয়ে গেলেন, সেই সঙ্গে তার আন্তরিক ব্যবহারও তাকে মুগ্ধ করল। তারপর নানান কথাবার্তার পর রাজা শিবচন্দ্র রামনাথ তর্ক সিদ্ধান্তকে জিজ্ঞাসা করলেন, আহা, আপনার কোনো অনুপপত্তি আছে কি? যদি থাকে আমি আমার সাধ্য মতো চেষ্টা করতে পারি। অনুপপত্তি শব্দের অর্থ অসিদ্ধি বা অভাব। রাজা শিবচন্দ্র রামনাথ তর্ক সিদ্ধান্তের সংসারে অভাব আছে কিনা জানতে চাইছিলেন, কিন্তু এত বড় শ্রদ্ধেয় পণ্ডিতকে অভাবের কথাটি বলতে সংকোচে রাজা অনুপপত্তি শব্দটি ব্যবহার করেছিলেন। কিন্তু পণ্ডিত রামনাথ তর্ক সিদ্ধান্ত অনুপপত্তি শব্দটির অর্থ করলেন অসিদ্ধি। তাই তিনি কিছু বিস্মিত হয়ে উত্তর দিলেন, আমি তো চার খণ্ডে চিন্তামণির উৎপত্তি এবং ব্যাখ্যা করে ফেলেছি, তাই আর তো কিছু অনুপপত্তি নেই, থাকার কথাও তো নয়। রামনাথ তর্ক সিদ্ধান্তের কথা শুনে রাজা শিবচন্দ্র বাসনাশূন্য জ্ঞান তপস্যের দিকে চেয়ে বললেন, না, আমি ন্যায়শাস্ত্রের কথা বলছি না, আপনার সংসারে কোনো অভাব আছে কি না তাই জানতে চেয়েছি। তখন তর্ক সিদ্ধান্ত মহাশয় বললেন, দেখুন, আমার সামান্য জমি আছে, তাতে পুরো বছরের খাবার মতো ধান হয়, আর সামনেই দেখছেন ওই যে তেঁতুল গাছ, ওই তেঁতুল পাতার ঝোল আর ভাত আমরা খাই না, আমার আর আমার স্ত্রীর খাওয়া দাওয়ার কোনো কষ্ট নেই। রাজা শিবচন্দ্র অনেক চেষ্টা করেও রামনাথ তর্ক সিদ্ধান্তের কাছ থেকে কোনো অভাব অভিযোগের কথা জানতে পারলেন না। তারপর তিনি রামনাথ তর্ক সিদ্ধান্তের স্ত্রীর কাছে গেলেন, বললেন, আপনার যদি কোনো অভাব অসুবিধে থাকে তবে বলুন, আমি আমার সাধ্য মতো তা দূর করবার চেষ্টা করব। তার স্ত্রী বললেন, আমার কোনো অভাব নেই বাবা, আমার পরবার কাপড় আছে, ঘরে চাল আছে, আর বাড়ির সামনে ওই তেঁতুল গাছ আছে, আর কিছুর কি দরকার থাকতে পারে বলো? আর তাছাড়া সবচেয়ে বড় কথা, আমার হাতের নোয়া আর এই লাল সুতো যতক্ষণ আছে ততক্ষণ কোনো অভাব থাকবে না। রাজা শিবচন্দ্র হার মেনে ব্রাহ্মণের কাছ থেকে ফিরে এলেন। অনেক সংকোচের সঙ্গে তিনি তর্ক সিদ্ধান্ত মহাশয়কে বললেন, আমি একটি বিশেষ অনুরোধ করতে চাই, বলুন। আমি আপনার কাছে একটা নিবেদন রাখি, আপনি আমার রাজসভার পণ্ডিতের আসন গ্রহণ করুন, আপনার মতো পণ্ডিত ব্যক্তি আমার রাজসভায় থাকলে। রাজার কথা শেষ হল না, তার আগেই তর্ক সিদ্ধান্ত মহাশয় বলে উঠলেন, হে, আপনি কি বলছেন, আমি অধ্যাপক, ছাত্রদের শিক্ষা দেওয়া এবং নিজের জ্ঞানের সাধনা, এটাই আমার ব্রত এবং কাজ। রাজসভার জন্য পণ্ডিত ব্যক্তি আপনি অনেক পাবেন, না, আপনি দ্বিতীয়বার এ অনুরোধ আর করবেন না আমাকে মহারাজ। রাজা শিবচন্দ্র বিষয় বাসনা শূন্য আদর্শ শিক্ষক রামনাথ তর্ক সিদ্ধান্তের কথা শুনে লজ্জিত হয়ে ফিরে চললেন।